আজ 11ই আষাঢ়, 1948 শকাব্দ, 17ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ, ইংরেজি 2রা জুলাই, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে

102.2 MHz FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 5:55 হয়ে 57 সেকেন্ড। আজ সূর্যোদয় 4:59 মিনিটে, সূর্যাস্ত 6:23 মিনিটে।

স্টুডিওর ঘড়িতে সকাল 6:08। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। শুরু হয়ে গেছে আমাদের আজকের অধিবেশন। এখন মহাপুরুষের বাণী থেকে পাঠ। বৃক্ষরোপণ উৎসব সম্পর্কে রবীন্দ্রনাথের রচনা, সেখান থেকে পাঠ। খিতি অপ তেজ মরুথ বোম, তাদের আহ্বান করে স্বাগত জানিয়ে কবি লিখছেন, প্রাণের পাথেও তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের

প্রাসাদ স্পর্শে, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধাসিক্ত বায়ু। হে বালক বৃক্ষ, তব উজ্জ্বল কোমল কিশলয় আলোক করিয়া পান ভাণ্ডারেতে করুক সঞ্চয়, প্রচ্ছন্ন প্রশান্ত তেজ লয়ে তব কল্যাণ কামনা। শ্রাবণ বর্ষণ যজ্ঞে তোমারে করিনু অভ্যর্থনা, থাকো প্রতিবেশী হয়ে আমাদের বন্ধু হয়ে থাকো। আমাদের প্রাঙ্গণে ফেলো ছায়া, পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে, আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখায় আশ্রয় দিও। বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইও বর্ষা গীতিকায়, সন্ধ্যা বন্দনার গানে মোদের নিকুঞ্জ বীথিকায়, মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে প্রাণমাতৃকার মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে। শতবর্ষ হবে গত, রেখে যাব আমাদের প্রীতি শ্যামল লাবণ্যে তব, সে যুগের নূতন অতিথি বসিবে তোমার ছায়ে। সেদিন বর্ষণ মহোৎসবে আমাদের নিমন্ত্রণ পাঠাইয়ে তোমার সৌরভে দিকে দিকে বিশ্বজনে। আজি এই আনন্দের দিন, তোমার পল্লব পুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন, রবীন্দ্রের কণ্ঠ হতে সঙ্গীত তোমার মঙ্গলে, মিলিল মেঘের মন্ত্রে মিলিল কদম্ব পরিমলে। বৃক্ষরোপণ উৎসব সম্পর্কে রবীন্দ্রনাথের রচনা থেকে পাঠ শুনলেন। এখন ভক্তিমূলক গানের নিবেদন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: ভক্তিমূলক গানের নিবেদন শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সুপ্রতীক দাসের পর শুনলেন শ্রীকান্ত আচার্যর গাওয়া গান।
1: ভক্ত প্রাণ ঈশ্বর সান্নিধ্য ছাড়া থাকতে পারে না, কাতর হয়ে বলতে থাকে তোমার আশার পথ চেয়ে বিরহী বিশ্ব ভুবন ব্যাকুল প্রতীক্ষায়। হৃদয় নিকুঞ্জে তুমি না এলে প্রেম মধু পিয়াসী ভক্তজন অভিমানে হয় ধুলি লুণ্ঠিত। তাদের মনে জাগে শ্রীকৃষ্ণের বাল্য লীলার সেই ননীচুরীর লীলা মাধুরী, যমুনা তীরে

বাদন ও পাগল করা সুরের আহ্বান। ভক্তকুল কেঁদে কেঁদে বলে, আর কি বাঁশরি বাজবে না, যমুনায় কি আর ঢেউ উঠবে না, মধুর নূপুর সিঞ্জন কি আর শোনা যাবে না। তারা আকুল হয়ে ডাকতে থাকে, এসো ওগো প্রেমময়, ব্যর্থ করো না ভক্তজনের নয়ন জল ভরা আকুতি। আর কতকাল তারা বাঁচিয়ে রাখবে তাদের মানসকুঞ্জের মাধবী কুসুমকে?

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়াই গানের সঙ্গে শেষ হল এখনকার ভক্তিমূলক গানের নিবেদন। আজ শুনলেন সুপ্রতীক দাস, শ্রীকান্ত আচার্য, নূপুর চক্রবর্তী, শেষে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, কিছুক্ষণের মধ্যে 6টা 20 বাংলা খবর।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকে বিশেষ বিশেষ খবর হলো, ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা করার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য

রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা বন্দীয় মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড থার্টির অন্য ম্যাচে বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছে বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে প্রথমবার সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী জানান, ভারতে সানায় তাকাইচির প্রথম সফরে তাকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী মোদী আরো বলেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভারত ও জাপান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত থাকবে। ভারত ও মালয়েশিয়া গতকাল পাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই বৈঠকে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বিনিময়, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব ও প্রতিরক্ষা কর্মসূচিগুলি নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস সফরের সময় ভারতীয় কৃষি বিজ্ঞান পরিষদ এবং সেসেলসের কৃষি দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই চুক্তিটি কার্যকর করতে উভয় পক্ষ 2026 থেকে 2031 সাল পর্যন্ত একটি পাঁচ বছরের কর্ম পরিকল্পনা প্রস্তুত করেছে। এই পরিকল্পনায় মূলত জলবায়ু অনুকূল কৃষি, উদ্যান পালন, পশুপালন, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়াও এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে তাঁরা কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনাও করবেন। উল্লেখ্য, গত বছরের 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনে ঘোষণা করেছিলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওয়েলকার এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। পূর্ব সিংভূম জেলায় অন্তত 4 জন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বর্ষার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানোর জন্য নির্দেশ দিয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্যকর্মীদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছিটানো এবং ফগিং কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া সরকার একটি ত্রিস্তরীয় পর্যালোচনা ব্যবস্থা চালু করেছে এবং জেলা কর্তৃপক্ষকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক প্রচার করার নির্দেশ দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

0: আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডিএল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। আবার বলছি, ভারত ও পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের হেফাজতে থাকা পাকিস্তানের 386 জন সাধারণ বন্দী এবং 53 জন মৎস্যজীবীর তালিকা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে তাদের হেফাজতে থাকা ভারতের 52 জন সাধারণ বন্দী এবং 198 জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরো 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্চগুর জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনী আজিজুল্লাহ নামে বছর কুড়ি এক যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুড়ের চিৎকান বাজার এলাকা থেকে উমরজান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককেও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মঙ্গল নামে এক সাধারণ নাগরিককে অপহরণ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তার অবিলম্বে ও নিরাপদে মুক্তি নিশ্চিত করতে মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ প্রার্থনা করেছে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তাদের সাংবিধানিক অধিকার চেয়ে বিক্ষোভ দেখানোর কারণে কড়া শাস্তির মুখে পড়ছেন। এথেন্সের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে। ওই এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ করে এবং জীবন ধারণের প্রয়োজনীয় ব্যবস্থাদি নষ্ট করে ইসলামাবাদ প্রশাসন ও পাকিস্তানের সেনাবাহিনী স্থানীয় কাশ্মীরিদের উপর কড়া অবস্থান নিয়েছে। এর ফলে দরকারি খাবার দাবার এমনকি জীবনদায়ী ওষুধও চরম সংকট দেখা দিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, উপর্যুপরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2295, আহত 11,000-এরও বেশি, 13,000-এর বেশি মানুষ ঘর ছাড়া। উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানি ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত 25 জুন 7.2 এবং 7.5 মাত্রার তীব্র ভূকম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 30 টুর ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনা মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র 1-0 এগিয়ে। রাউন্ড 32 অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 হারিয়ে দিয়েছে। এই রাউন্ডের অন্য খেলায় বেলজিয়াম সেনেগালকে 3-1 হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে এর উদ্বোধনী ম্যাচ। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা করার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত পাকিস্তানের একে অপরের হেফাজতে থাকা বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 30 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আজ এই পর্বে শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়, সুমিত্রা সেন, সুবীর সেন, শ্রীকান্ত আচার্য, কণিকা বন্দ্যোপাধ্যায়, শেষে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনুন নজরুল গীতি।

নজরুলগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন হৈমন্তী শুক্লা, পরে অধীর বাগচির গাওয়া গান, এবারে অঞ্জলি মুখোপাধ্যায়।

শ্যামল মিত্র গাওয়া এই গানটির সঙ্গে শেষ হলো এখনকার নজরুল গীতির অনুষ্ঠান। আজ এই পর্বে শুনলেন যাদের গাওয়া গান, হৈমন্তী শুক্লা, অধীর বাগচি, অঞ্জলি মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়, সবশেষে অনুপ ঘোষাল এবং সবশেষে শ্যামল মিত্রের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দেব আকাশ বাতাসের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জেনেছি, মুর্শিদাবাদ জেলার বিক্ষিপ্ত অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জেলার দু একটি জায়গার উপর দিয়ে। জেলার বেশিরভাগ

জায়গায় আজ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জেলার কয়েকটি জায়গায়। একই সঙ্গে বলা হয়েছে ঘন্টা 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জেলার দু একটি অংশের ওপর দিয়ে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। এখন বলবো জরুরি কৃষি পরামর্শ, যা আমরা পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। ফসল বিষয়ে পরামর্শে তারা মনে করিয়ে দিচ্ছেন কৃষক বন্ধুকে যে জুন মাস তো অতিক্রান্ত, আমরা জুলাই পা রেখেছি, তবুও পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি এবং আঁশের গুণগত মান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ জরুরি, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনায় বলছেন জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করতে হবে, গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা মাঝের গাছ কিছু কিছু তুলে দিন, গাছ পাতলা করুন, আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন, আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা তাদের প্রতিযোগিতা বৃদ্ধি পায়, হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়, সার ব্যবস্থাপনায় টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন বন্ধ রাখুন যাতে সার ধুয়ে না যায়, জৈব সার এবং গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়, পোকামাকড় ও রোগ দমনের জন্য জুন মাসে পোকা ও রোগের আক্রমণ যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে বলবো জুট সেমিলুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ন, স্টেম রট রোগ, নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা এবং ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিমভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে, আক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে কৃষি বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এবং তার অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। বজ্রঝড় এবং দমকা হাওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন, ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুততা বের করে দিন, বৃষ্টির পর রোগের প্রকোপ বাড়তে পারে তাই নিয়মিত নজরদারি প্রয়োজন। উদ্যান পালন বিষয়ে তারা পরামর্শ দিয়ে বলছেন উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা বেগুন টমেটো এবং কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত নিশ্চয়ই আপনারা করে ফেলেছেন, বীজ বপন শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করতে পারেন। আগামী দিনে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশির ব্যবস্থা করতে হবে। এই পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই ফাঁকে আপনাদের মনে করিয়ে দিই, মানে একটি ঘোষণা রয়েছে যে আজ তো বৃহস্পতিবার, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে যা প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয়ে থাকে বেলা 5:30। জুলাই মাসের প্রথম বৃহস্পতিবার আজ 2 জুলাই 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ। এক্ষুনি বলছিলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের কাছে যে পরামর্শ পাঠিয়েছেন, আজ আরও একটি পরামর্শ আপনাদের জন্য রয়েছে, আবারও বলি সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন জেলার কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা প্রশাসন পরেশনাথ বল। সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ এই বিষয়ে যদি কিছু জানবার থাকে তাহলে ফোন করতে হবে 9434921300। ঘোষণাটি

0: আর এখানে যারা আছেন সবাইকে আমার প্রণাম জানাই।
1: লোকগীতি শুনলেন অংশুমান রায়ের কণ্ঠে, আকাশবাণী মুর্শিদাবাদ।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেবো আজকের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:00 আমার আপনার শুভ সকাল। আজ আমাদের আড্ডার বিষয় বন্ধু হওয়া নয়কো সহজ। আপনাদের সঙ্গে কথা হবে 9434921300, 0348225968। যারা ফোনে পাবেন না তাদের জন্য রইল খোলা মেসেজের অপশান, তবে চেষ্টা করবেন যত সংক্ষেপে সুন্দর করে ছোট্ট করে গুছিয়ে লেখা যায়। অপেক্ষায় রইলাম কিন্তু

0: সকাল 9টা এবং 9টা 5 হিন্দি এবং ইংরেজি খবর, 9টা 10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, বেলা 1টায় বিজ্ঞাপনদাতার অনুষ্ঠানের পর আবারও শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, বেলা 2:20 রয়েছে আপনাদেরই চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান না বলা বাণী, 3টে এবং 3টে 5 হিন্দি এবং ইংরেজি খবর, 3টে 10 রয়েছে দিনান্তিকা। এরপরে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত, 5টা 15 নজরুলগীতি, 5:30 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় আপনাদের বলে দিয়েছি, সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবার জন্য স্টুডিও উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ জেলা কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তা প্রশাসন পরেশনাথ বল। আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন 9434921300। সন্ধ্যে 6টায় হিন্দি খবর, 6:05 লোকগীতি, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিমূলক গানের নিবেদন, 7:10 রয়েছে আজ সন্ধ্যায়, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, রাত 8:00 এবং 8:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি খবর, 8:40 আধুনিক গান বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, News@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 10:10 কথাও গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সঙ্গী আজ সাদাতুন নাজনীন। আজকের বিষয়, না চাইতেই পাওয়া। এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান আপনারা শুনবেন 7:30, রাত 8:10 এবং 8:25। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী মুর্শিদাবাদ। আবারও মনে করিয়ে দেব যে আজকে শুভ সকালের আড্ডার বিষয়, বন্ধু হওয়া নয় কো সহজ। বন্ধুত্ব নিয়ে গালভারি বহু শব্দ শুনি, সে চাণক্যের শ্লোক থেকে শুরু করে চোখে দেখছি বর্তমানকালের অবস্থান। কে বন্ধু, প্রকৃত বন্ধু কিভাবে চিনব, কোথায় তিনি আছেন? বন্ধু নিয়ে আমাদের আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস, আবার দুঃখ, আঘাত, তাও তো রয়েছে। 9434921300, 03482259648 আপনার সঙ্গে নিশ্চয়ই এই বিষয়ে কথা হবে, কেমন? আর মনে করিয়ে দিই একই সঙ্গে আজ রাত 10:10 কথাও গানে আজকে আপনাদের সঙ্গী সাদাতুন নাজনীন, আজকের বিষয় না চাইতেই পাওয়া। এছাড়াও আরও একটি ফোন ইন অনুষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে কিষাণবাণী, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আবারও বলি, যেহেতু জেলা জুড়ে পাট চাষ হয়ে থাকে, সুসংহত উপায়ে পাটের রোগ পোকা কীভাবে নিয়ন্ত্রণ করবেন সে বিষয়ে পরামর্শ দিতে স্টুডিওয় উপস্থিত থাকবেন পরেশনাথ বল, আপনারাও থাকবেন। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, এখন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসাবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছি বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি 3 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানান।

সভাপতি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথম সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান, ভারত সানায়ে তাকাইচির এই প্রথম সফরে তাকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভারত ও মালয়েশিয়া তাদের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় সামরিক পর্যায়ের পারস্পরিক আদান প্রদান, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ আলোচনা, সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক সহযোগিতা এবং নতুন ও উদীয়মান ক্ষেত্রে যৌথ কার্যক্রম প্রতিরক্ষা উদ্যোগের বিষয়গুলির অন্তর্ভুক্ত ছিল। ভারত সফররত মালয়েশিয়ার প্রতিনিধি দল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে সাক্ষাৎ করে এবং নতুন দিল্লির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ভবন পরিদর্শন করে। বৈঠকের আগে মালয়েশিয়ার প্রতিনিধি দলের প্রধান নতুন দিল্লির জাতীয় যুদ্ধস্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভারতের শহীদ বীরদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থ বছরের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পরে এই সুদের হার ঘোষণা হয়। ইপিএফও তাদের আঞ্চলিক ও জোনাল অফিসগুলোতে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনায় 4 দশকের দীর্ঘ কর্মজীবন শেষে নাগেশ কাপুর গত 30 জুন অবসর গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এয়ার মার্শাল দীক্ষিত 1986 সালের 6 ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার শাখায় কমিশন লাভ করেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ বাংলাদেশ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের 3,500 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র সন্দীপ জৈন 1988 সালের জুন মাসে মাহা রেজিমেন্টে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের গৌরবময় কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের অপারেশনাল বা সামরিক অভিযানের পরিবেশে কমান্ড ও স্টাফ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। পূর্ব সিংভূম জেলায় অন্তত 4 জন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে। উঁচু ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্যকর্মীদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছেটানো ও ফগিং কার্যক্রমও জোরদার করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলা সচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন যে সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সহজ ও সহজ বোধ্য ভাষায় হওয়া উচিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও পাকিস্তান গতকাল একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা

সময় করা হয়ে থাকে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরো তিনজন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্জগুর জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনীর আজিজুল্লাহ নামে এক বছর কুড়ি যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্জগুড়ের চিৎকান বাজার এলাকা থেকে উমর যান বালুচ নামে আরেক সাধারণ নাগরিকও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মঙ্গার নামে আরেক সাধারণ নাগরিককে অপহরণ করার তীব্র নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন উপর্যুপুরি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2295, আহত 11,000-এরও বেশি, 13,000-এর বেশি মানুষ ঘর ছাড়া। উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন তিনি। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা। সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীর দল। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28শে আগস্ট। আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিস্কোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ফলাফল 2-0 রয়েছে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 হারিয়ে দিয়েছে। বেলজিয়াম সেনেগালকে 3-1 হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার অন্যান্য ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পাওয়া খবরে 2-0 আমেরিকা এগিয়ে রয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর। মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। নারী নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ছাত্র বিক্ষোভের জেরে প্রধান শিক্ষকের পদত্যাগ। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদা বারাসাত রুটে আগামী সোমবার নতুন এসি লোকাল চালু করতে চলেছে। ঐতিহ্যবাহী ট্রাম নতুন রূপে ফিরছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট এবং রাজারহাট নিউ টাউনে নতুন ট্রাম রুট চালুর পরিকল্পনা করছে সরকার। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামীকাল থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0: সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানিবিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তকসহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে এই কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে চালু করা হবে 112 হেল্পলাইন নম্বর।
1: ক্যাবিনেটে নারী সুরক্ষার জন্য এবং বিগত দিনে যত অত্যাচার হয়েছে আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। আগামী মহালয়া দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে অ্যাভারেজ 3 ঘন্টা। 112 চালু হলে আশা করি দ্রুততার সঙ্গে সময় কমবে।
0: জোকায় ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালে অত্যাধুনিক নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সন্ধ্যায় তিনি ওই অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের মানব সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক হিংসায় আক্রান্ত বহু মানুষের চিকিৎসার জন্য যখন সরকারি ও বেসরকারি হাসপাতালের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, তখন ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে তাদের পাশে দাঁড়িয়েছিল। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনৈতিক হিংসায় আহতদের চিকিৎসায় এই হাসপাতালের ভূমিকার কথা উল্লেখ করেন শ্রী অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা দীপ্তাংশু মাহাতো নামে ওই ছাত্র ক্লাস চলাকালীন একটি ফ্লাস্ক থেকে গরম চা খেয়ে ফেলার পর অসুস্থ বোধ করতে থাকে। কয়েক ঘণ্টা পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরেও দ্রুত তাকে হাসপাতালে নিয়ে না গিয়ে অযথা দেরি করে তার মৃত্যুর জন্য মিশনের গাফিলতিকেই দায়ী করেছেন ওই ছাত্রের বাবা। গরম চায়ে খাদ্যনালী সহ অন্য অভ্যন্তরীণ অংশ পুড়ে গিয়েই দীপ্তাংশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ দেখান ছাত্র ও অভিভাবকরা। এরপরই মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দ মহারাজ পদত্যাগ করেন। হস্টেলের দায়িত্বপ্রাপ্ত 3 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ন্যাপথাবাহী পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 2। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 29 মইদুল ইসলাম কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে মুম্বাই থেকে বিশেষজ্ঞ দল হলদিয়ায় পৌঁছেছে বলে খবর। হুগলির শ্রীরামপুরে 2023 সালে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শাকির আলীর নির্দেশেই বোমা মজুত করা হয়েছিল বলে এনআইএ আদালতে জানিয়েছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে, সব গাড়ি ভাঙা হলেও একটি গাড়িতে হামলা চালানো হয়নি। ওই গাড়িটি ব্যবহার করতেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলীর স্বামী শাকির। যদিও তাঁর আইনজীবী গতকাল আদালতে দাবি করেন, কাউন্সিলর হিসেবে এলাকায় অশান্তি থামানোর জন্যই শাকির সেখানে গিয়েছিলেন। তার জামিনের আবেদন খারিজ করে আগামীকাল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদা বারাসাত রুটে নতুন এসি লোকাল চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে নতুন এই ট্রেন চলবে বলে শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে।
2: শিয়ালদা সে বারাসাত দোনো বহুত বিজি এরিয়া হ্যায়, তো 10:33 পর এই সার্ভিস শিয়ালদা সে স্টার্ট হোগি, বারাসাত পৌঁছেগি 11:18 পর, আর 11:29 পর তুরন্ত বাপস বারাসাত সে শিয়ালদা। তো ইভেন জো অলমোস্ট 3 আওয়ার্স সে বারাসাত পোর্ট কিসি কো জানা হ্যায় শিয়ালদা সে, উনলোগ ভি সার্ভিস কো কভারি কর সকতে হ্যায়।

0: রাখা হবে। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত চালু হবে নতুন ট্রাম পরিষেবা। রাজারহাট নিউ টাউনেও নতুন ট্রাম রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই রাইটসের সঙ্গে আলোচনা হয়েছে। তবে যানজট ও দুর্ঘটনা কমাতে এবার থেকে ট্রাম রাস্তার মাঝখান থেকে নয় বাঁ দিক দিয়ে চলবে বলে পরিবহন মন্ত্রী জানান। একই সঙ্গে ফুটপাথ দখলমুক্ত রাখার দিকেও নজর দেওয়া হবে। পরিবহন মন্ত্রী আরো জানান, রাজ্যে সরকারি বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চার মাস আগে 60টি নতুন বাস রাস্তায় নামানো হয়েছে এবং খুব শীঘ্রই আরো 470টি নতুন সরকারি বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সত্ত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল দুপুরে নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দিল্লি রওনা হওয়ার আগে গতকাল বিমানবন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন,
1: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছি এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছি। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা গ্রান্টেড হয়েছে, সেজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। তখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো, তখন আমাদের যে বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে আমরা সেটা জানাবো।
0: বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়া ফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। এদিকে 21 জুলাইয়ের সভার প্রস্তুতির জন্য গতকাল দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি বৈশানর চট্টোপাধ্যায়ের ডাকে বৈঠক হয়। সভায় ফোনে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির চালু করা সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে অনিয়মের অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে একাধিক অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সারদা সহ বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য গঠিত এসপি তালুকদার কমিটির মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। 30 জুন এই কমিটির মেয়াদ শেষ হয়। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মৎস্যজীবীদের আগামীকাল থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানী বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। নারী নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গান শুনছেন, শুনলেন ভূতের ভবিষ্যৎ ছবির গান। এখন বিজ্ঞাপন।
1: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা

0: বা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

মতোই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড়ন নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও।

0: আগের দিনে মান হলে তো খিল্লি তো সে ঘোষা ধরে
1: ঘোষা ধরে ঘোষা ধরে,
0: রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। কৃষ্ণা বোনের বিবি এসেছে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?
1: কৃষ্ণা বোনের বিবি।

0: কে যে বলো
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তবু পার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ভেদে কামালে যে উঠবে।

শুনলেন মৌচাক ছবির গান, আশা ভোঁসলে এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে গাওয়া। কিশোর কুমার এবং আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান পদ্মগোলাপ ছবি থেকে।

গর কুয়াশায় হোক নয় লুক চুরি খেলা, পুরনো যা পুরনো যা সব যেন আজ মুছে ফেলা। মেঘার কুয়াশায় হোক নয় লুক চুরি খেলা, পুরনো যা সব যেন আজ মুছে ফেলা। নতুন গান রে জাগালো প্রাণ রে, জানি নাকি আজ তাই। মেঘার কুয়াশায় হোক নয় লুক চুরি খেলা, পুরনো যা পুরনো।

ఫులాయిలు పచ్చరి ధేలా పురలగా పురలగా సాబుకను ఆరుముచు ధేలా। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আজ শুনলেন সমবেত কণ্ঠে ভূতের ভবিষ্যৎ ছবির গান, মৌচাক ছবির গান মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে, শেষে পদ্মগোলাপ ছবির গান কিশোর কুমার এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। দূরে কাছের সমস্ত বন্ধুকে সঙ্গে নিয়ে একটা জমজমাট আড্ডায় স্বাগত জানাই আপনাদের, শুভ সকাল। আজকের আড্ডার বিষয় হচ্ছে আমাদের বন্ধু হওয়া নয় গো সহজ, খুব কঠিন কে? আমরা যে কোনো একটা জিনিস মানে যে কোনো একটি কাজ করবার আগে মনে মনে একটা ছক কষে নিই, এভাবে এভাবে ওভাবে আস্তে আস্তে ক্রমশ গতি পাবে, কিন্তু সবসময় সব অঙ্ক মিলবে এমনটা নয়। সকলে আর যাই হই আমরা শুভঙ্কর নই, না হলে কি করে বলতেন বলুন যে 60 থেকে 60 বাদ দিলে 59 থাকে বাকি। চাণক্য যেভাবে বিষয়টি বুঝতেন, শুভঙ্কর যেভাবে অঙ্ক করতেন, আমাদের অনেকেরই জীবনের অঙ্ক কষতে কষতে উত্তর মেলে না, এলোমেলো হয়ে যায়। তবে সমস্ত বন্ধুকে স্বাগত জানাবো এখানে গান দিয়ে, তারপর আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে 9434921300, 0348225964 8 আর একই সঙ্গে থাকবে খোলা মেসেজের অপশান। তবে এত সংখ্যক বন্ধুরা নানান প্রান্ত থেকে মেসেজ করেন, এর আগের দিন তো নিজেরই খুব খারাপ লাগছিল যে সকলের মেসেজ আমি পড়ে উঠতে পারলাম না, তাই আমার বিনীত অনুরোধ একটু সংক্ষেপে লিখলে ভালোই হবে, বুঝেছেন? পড়তে পারবো, তাই না?

এক বন্ধুর কথা বলেই আজকের শুভ সকালের আড্ডা শুরু করব। বন্ধু তো সেই বিপদে আপদে সম্পদে যে পাশে থাকে, এমন বন্ধু প্রতিনিয়ত আমরা খুঁজে বেড়াই। তো মুর্শিদাবাদ জেলায় এমন একজন বন্ধুর কথা আপনাদের কাছে পৌঁছে দিই। মুর্শিদাবাদ জেলায় সমস্ত শ্রেণীর মানুষদের সাথে নিয়ে 1975 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানটির। পায়ে পায়ে হাঁটা পথে আজ 51তম বর্ষে পৌঁছে যাওয়া, আর্তের সেবায় এক গৌরবময় কথা কাহিনী। লক্ষ্য তার আরও এগিয়ে চলার, আরও অনেক মানুষকে সঙ্গে নিয়ে আর্ত মানুষের সেবায় নিয়োজিত হওয়া। কার কথা বলছি জানেন? সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন।

0: তো তাঁদের এই ভূমিকাকে সদর্থক করে তোলায় আপনিও কিন্তু এই মহতি কর্মযজ্ঞে যোগ দিতে পারেন, ব্রতী হতে পারেন। আগামী 5ই জুলাই 2026 রবিবার বহরমপুরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে, কার্যালয় প্রাঙ্গণে রয়েছে রক্তদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। চলুন যাই তাহলে, কারণ আমরা জানি রক্ত এমন এক সম্পদ যা দোকানে কেনা যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না, পাওয়া যায় বিশ্বাসযোগ্যতা, ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান দিয়ে। আমরা সকলে মিলে এই মহতি উদ্যোগকে আরও সফল করে তুলব, এই বাসনায় রবিবার সকাল 10টায় 5ই জুলাই 2026 আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন সামিল হই এই মহতি কর্মযজ্ঞে। এবারে বন্ধু, চাণক্য বলেন এক ভাষায়, আমরা বলি আরেক ভাষায়। বিভিন্ন সাহিত্য কর্মে আমরা এমন লক্ষ লক্ষ বন্ধুকে দেখেছি, আবার বিপরীতটাও লক্ষ্য করেছি। নামে বন্ধু, কর্মে ঠিক তার বিপরীত। চাণক্য কি বলেছেন সে কথা শুনব আপনাদের কাছ থেকে। কে রয়েছেন 9434921300-তে? বন্ধু নমস্কার, শুভ সকাল। আমি এর আগের দিনই বলেছি যখনই কোনো ফোনে এরকম আওয়াজ পাবো আমি কিন্তু তাকে নিতে পারবো না, মার্জনা করবেন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি, আমি বীরভূমের দুর্গাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ। হ্যাঁ দিদি, দেখুন বন্ধু হওয়ার পথ হচ্ছে দুটো।
0: চাণক্য কি বলেছেন মনে আছে?
1: হ্যাঁ,
0: বন্ধু এই শব্দটিকে নিয়ে চাণক্য একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, শুনেছেন কখনো?
1: না দিদি, একটু শোনান আমাকে প্লিজ।
0: আচ্ছা শুনতে থাকুন
1: রক্ষা, বন্ধুত্ব রক্ষা করার জন্য আজীবন যে শপথটা আমরা নিই সেই শপথটাকে রক্ষা করাই হচ্ছে প্রকৃত বন্ধু হওয়া, হ্যাঁ মানে সহজ পথ আর কি। আর সুপথে চালিত করা, বন্ধুকে কখনো বিপথে চালিত করে তার কাছ থেকে সবকিছু আত্মসর্বস্ব নিয়ে তাকে নিঃস করা, এটা কিন্তু আসলে কি জানেন তো, মানে আপনার সঙ্গে ফোনে কথা বলতে গেলে আমাকে পুরোপুরি তৈরি হয়ে আসতে হবে,
0: সবাইকে তাই বলি,
1: নইলে কি, হ্যাঁ সবাইকে তাই বলে না, কিন্তু আমাকে পুরোপুরি তৈরি হয়ে এবার থেকে আসবো, আমি আপনাকে কথা দিলাম।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: ধন্যবাদ, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, আমার কথায় যেন অভিমান করে বসবেন না।
1: না
0: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। দেখি আরেক বন্ধু কে রয়েছেন এদিকে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো,
2: শুভ সকাল।
0: শুভ সকাল,
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: উৎসবের
2: ব্যাসনে জৈব দুর্ভিক্ষে, রাজ্যের শ্মশানে জয়তিষ্ঠতি
0: সবান্ধব। ঠিক, আচ্ছা চন্দ্রমোহন, আমি কি ভুল বললাম বলুন? কোন বন্ধুর কাছ থেকে যদি আমি শুনতে চাই শ্লোকটি, এটি কি আমার অন্যায়? সেটাই বলছিলাম আগের বন্ধুকে, তাই না? আমরা তো শিখবো এভাবেই, ঝালিয়ে নেব নিজের জ্ঞান। বলুন, আপনাকে থামিয়ে দিলাম আমি।
2: বন্ধু নয় তো সহজ, অত্যন্ত কঠোর অভিব্যক্তি। দুটি হৃদয় সারা জীবন স্বাস্থ্যহীন ভাবে থাকাটা খুব সহজ নয়, তবে কে কেউ থাকেন সেটা প্রত্যক্ষ করছি। এই থাকাটাই ভগবানের আশীর্বাদ রয়েছে, প্রকৃতির অমোক নিয়মে সেটা সম্ভব। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকুন, নমস্কার। আমরা

0: আরো একবার দেখবো যে 9434921300-তে কি কোনো সমস্যা হচ্ছে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার
0: নমস্কার, কেমন আছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: ভালো আছি, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি তো দারুণ আছি, এই যে আপনার সঙ্গে কথা বলছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের বিষয় হচ্ছে যে বন্ধ হওয়া নেই কো সহজ,
0: নয় কো সহজ।
1: বন্ধ হতে গেলে নিজের স্বার্থ ত্যাগ, ত্যাগ স্বীকার, তারপর উদার মন, ভালোবাসা, এগুলো থাকা দরকার। অর্থাৎ আমি ভালোবাসার মধ্য দিয়ে বা প্রেম প্রীতির মধ্য দিয়ে বা স্নেহ ভক্তির মধ্য দিয়ে আমি বন্ধু পেতে পারি, বন্ধু আমার পাশে আসতে পারি। কিন্তু নিজেকে লক্ষ্য রাখতে হবে যে সেই বন্ধুর সঙ্গে আমার ব্যবহার, আমার আচার আচরণ, আমার আন্তরিকতা, এটা কত ভালো হতে পারে সেই দিকেই লক্ষ্য রাখতে হবে। কাজে ভালো আচরণের মধ্যে দিয়ে আমি বন্ধু নির্বাচন করব। আমার এক বন্ধু ছিল বিশ্বনাথ।
0: নির্লোভ হতে হবে, বন্ধুর কাছে কিছু পেতে পারি সেই আশা নিয়ে বন্ধুত্ব করলে কিন্তু সেই বন্ধুত্ব আর যাই হোক টিকবে না, তাই না? ভালো থাকবেন, আপনি নমস্কার নেবেন আমার। নমস্কার, আমরা সমস্ত বন্ধুকে অনুরোধ করব আজকে প্রত্যেকেই কিন্তু 1.5 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে এবং বুঝিয়েও বলতে হবে। মনে হচ্ছে খুব চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের দিকে, আমি বিশ্বাস করি আপনার পারবেন, পারবেন বলেই না বলা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে রয়েছেন? আপনাদের এতবার বলবার পরে রেডিও সেটটা কিছুতেই দূরে রাখবেন না। বোকাস। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: হ্যাঁ আমি বাহিরি বীরভূম থেকে অনিতা মণ্ডল বলছি।
0: বলুন।
2: হ্যাঁ অনেক দিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। তো দেখুন, বন্ধু হওয়া নয় কো সহজ, সত্যি তাই। বন্ধু এখনকার যুগে বন্ধু তো পাওয়া সত্যিই দুঃসাধ্যের ব্যাপার, কারণ এখন সবাই স্বার্থ ছাড়া কোনো বন্ধু পাওয়া যায় না। এরকম আমি অনেক দেখলাম, হ্যাঁ, যে দুই বন্ধুর মধ্যে যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু যখনই তাদের স্বার্থটা সিদ্ধি হয়ে গেল বা স্বার্থ ফুরিয়ে গেল, তখন কিন্তু একে অপরের কাছ থেকে দূরে চলে গেল। বন্ধু তো সেই হয় যে বিপদে আপদে, সুখে দুঃখে, সব সময়ে, মানে বিনা স্বার্থে পাশে থাকে, সেই হলো প্রকৃত বন্ধু। তো এরকম বন্ধু পাওয়া সত্যি দুঃসাধ্যের। তো এইটুকুনি বললাম,
0: ভালো থাকবেন।

0: 9434921300 তে কোন বন্ধু? হ্যালো, হ্যালো, হ্যালো, এ কি আমার কথা আমার কাছে ফিরে আসছে? খুব মুশকিল বন্ধু, অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে তার সঙ্গে আমার সংযোগ হচ্ছে না। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা, আজকে কি লাইনটা খুব ডিস্টার্ব করছে? আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে একটু অস্পষ্ট শোনাচ্ছে। বলুন, বিষয়ে কথা বলি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবার পাচ্ছি।
1: বন্ধু হওয়া, বন্ধু হওয়া নয় খুব সহজ, কিন্তু সত্যি এবং বড় গভীর। এখন বন্ধু হতে গেলে আমাদের আগে নিজেকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হবে, সেই বন্ধুটার প্রতি আমাদের একটা বিশ্বাস থাকতে হবে, একটা বোঝাপড়া ভালোভাবে থাকতে হবে। তাহলে কিন্তু সত্যিকারের যে বন্ধু, সেই বন্ধুটা পাওয়া যায় না। একটা বন্ধুর প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, একটা বন্ধুর প্রতি যদি আমার নির্ভরতা না থাকে, তাহলে আমরা সেই বন্ধুটির সঙ্গে কোন রকম ভালোভাবে ঠিক মতো কথা বলতে পারবো না, তাকে কোনো গোপনীয় কথা বলতে পারবো না। তাকে যদি আমরা বিশ্বাস না করি, সে যদি আমার বিশ্বাস করে দেয়, তাহলে কিন্তু আমার তাকে কোনো গোপনীয় কথা বা কোনো আমার মনের কথা আমি তাকে বলতে পারবো না। সুতরাং বন্ধু হওয়া আমাদের খুব মানে সহজ
0: সহজ নয়। সত্যি তাই,
1: সমর্থন, সমস্ত কথাকে সমর্থন করতে হবে, এবং সমর্থন না করলে যদি কথাটা যদি মানে ঠিক নাও হয়, তার তাকে সেই কথা শুনে তার সঙ্গে কিন্তু বোঝাপড়া করে আমাদের চলতে হবে, এবং সবসময় সেই বন্ধুকে বন্ধুর মতো সম্মান দিতে হবে। মুখ্য সময় থাকতে হবে, তারপর ছোটের সময় থাকতে হবে, মানে সর্বসময় তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে যদি আমরা চলি, তাহলে কিন্তু বন্ধু হওয়া যায়, তাহলে হলে কিন্তু বন্ধু পাওয়া যায় না। তাই জন্য আমরা বলি বন্ধু হওয়া আছে।
0: কত কথা থাকে যে কথাটা বলবার জন্য, মানে বন্ধু একটা গোপন কথা বললো কিন্তু সেই কথাটা অন্যের কানে পৌঁছে দেওয়ার জন্য পেটের মধ্যে পড়ে বিজবিজ করে, তাই না? কিন্তু সেটা যদি করে ফেলি কত বড় অন্যায় করি বলুন তো। তো বন্ধুত্ব হওয়াটা সহজ, বন্ধুত্ব টিকিয়ে রাখা, মানে সত্যিকারের বন্ধুত্ব বা বন্ধু হওয়া খুব সহজ কাজ নয়। কিন্তু মেসেজও পড়বো বন্ধুদের, তবে তার আগে গান।

এবারে যাব মেসেজের বন্ধুদের কাছে। অনেকগুলো মেসেজ জমা হয়ে গেছে, দেখি কে কে কী লিখছেন। আচ্ছা, ইসরাফিল শেখ খড়িকাডাঙ্গা 5 গ্রাম থেকে আপনি লিখছেন, 2025-26-16 জুন বন্ধু আছে নতুন মুক্তধারা, আকাশ খানে আছে, তারা আছে কদমতলায়। আচ্ছা আচ্ছা, আপনার বন্ধুদের কথা লিখেছেন আপনি, ইসরাফিল শেখ, সাবিনা ইয়াসমিন খাতুন, আলিয়া এবং শরীফ আলী মেসেজ করেছেন, ধন্যবাদ। আপনার বন্ধুদের নাম জানলাম, শুনলাম। এবারে পড়ব মৃণাল পাল বিনকার সারগাছি থেকে লিখেছেন, আমি সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল। বন্ধু হওয়া নয় কো সহজ, আমি যখন প্রথম স্কুল যাই তখন ভাবতাম যে আমি কিভাবে বন্ধু করব, কিভাবে সবার সাথে মিশব, তাই আমার মনে হয় বন্ধু হওয়া নয় কো সহজ। হ্যাঁ, অঙ্কটা শিখে নিতে হবে, তুমি এখন ছোট্ট তো নিশ্চয়ই পারবে। এবারে সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন, বৃষ্টি ভেজা পাতে প্রাতে সুপ্রভাত, শুভ সকাল। বন্ধু অনৈক সহজ, প্রকৃত বন্ধু পরিচয় সাহিত্য সংস্কৃত শ্লোক উল্লেখে তালিকা দীর্ঘ হবে। বন্ধুত্বে কোনো নির্দিষ্ট বয়স হয় না, আমি তাকেই সেরা বন্ধু বলি যার সাথে আনন্দ দুঃখ ভাগ করি, মনের মিলে একসাথে চলি। শুভেচ্ছা জানিয়েছেন সোমনাথ দাস সম্বলপুর ওড়িশা থেকে, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, প্রত্যেক দিন থাকেন আকাশবাণী মুর্শিদাবাদের সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক তাই, বন্ধুর কোনো বয়স হয় না। আর একটা জিনিস কিন্তু বন্ধুত্বে হয়, সেটা হচ্ছে আর্থিক অবস্থান, জাতের ঊর্ধ্বে উঠে তবে না বন্ধুত্ব। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বন্ধুত্ব। অনেক সময় এমনটা হয়, আমরা আর্থিক অবস্থান দেখে ঠিক করি কার সঙ্গে মিশব কার সঙ্গে মিশব না, কিন্তু প্রকৃত বন্ধু যে হয়। কিছুদিন আগেই আমাদের মুর্শিদাবাদেরই একজন পরিচালক একটি ছবি তৈরি করেছিলেন, দোস্ত জি, অদ্ভুত এক বন্ধুত্ব, ছোট্টবেলার বন্ধুত্ব, মানে এত বাধা, মেলামেশার বাধা, কথা বলা যাবে না, চলা যাবে না একসঙ্গে, তবুও সমস্ত উপেক্ষা করে বন্ধুত্ব। আর সেই বন্ধু যখন জলে ডুবে মারা যাচ্ছে, আরেকটা ছেলের দিকে তাকানো যায় না। যারা সিনেমা দেখেছেন প্রত্যেকে চোখের জলে ভিজে গেছেন, বন্ধুত্ব তাই। সমস্ত প্রতিবন্ধকতা, সমস্ত অবস্থানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বন্ধুত্ব। ছোটবেলার খেলার সাথী, প্রাইমারি স্কুলের, হাই স্কুলের সহপাঠী বন্ধু, কলেজের, আচ্ছা সহপাঠী বন্ধু, কলেজের বন্ধু, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপর প্রৌঢ়কালের বন্ধু, সব নিয়ে জীবনে গিয়ে চলে। লিখছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে, লিখছেন বন্ধু জীবনের চলার পথে হাত ধরেই পাড়ি দিতে হয়, বন্ধু ছাড়া জীবন সমৃদ্ধ নয়, তবে বন্ধুত্ব সুলভ, বন্ধুত্ব রক্ষা করা কঠিন কাজ, বন্ধুকে যথার্থ মর্যাদার সাথে নেভালেই বন্ধুত্ব টিকে থাকে। ছোটবেলার বন্ধুত্বের মধ্যে রাগারাগি হলে আঙুলে আঙুল ঠেকিয়ে আজ থেকে কাটি বলতাম, সেই সমস্ত দিনগুলির কথা অনুসরণ করে ছোট করে লিখলেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ। ঠিক তাই, ছোটবেলার যে বন্ধুত্ব হয় তার মধ্যে জানেন তো কোনো চাওয়া পাওয়া কিচ্ছু থাকে না, এত বড় করে ভাবিও না আমরা, বরং ভাবি বন্ধুত্ব টিকিয়ে রাখার দায়িত্ব। তাই ওই যে আঙুলে আঙুল ঠেকিয়ে আড়ি করে দিলাম, কিন্তু মনটা উসখুস করতো কতক্ষণে ভাব করব, একটু তেঁতুলের আচার বা মায়ের তৈরি নারকলের নাড়ু নিয়ে তার সামনে হাত মেলে দিলেই ভাব বন্ধুত্ব। কিন্তু বড় হয়ে যখন আমরা স্বার্থ নিয়ে চলি, জড়িয়ে পড়ি, তখন মনে হয় সেই বন্ধু আস্তে আস্তে নিঃশব্দে কখন যেন পাশ থেকে সরে যায়। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখছেন, বন্ধু হওয়া নয় কো সহজ, বন্ধু শব্দটি খুব ছোট্ট হলেও এর

0: তার জীবনব্যাপী। জীবনের প্রতি অধ্যায়ে ভিন্ন ভিন্ন রূপে শব্দটি মনে প্রাণে আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকে। অজান্তেই যেন কোনো বিশ্বাসের স্তম্ভে শক্ত হাতের পরশ অনুভূত হয়, যে কোনো চলার পথে সঙ্গী হয়ে সাহস যোগায়। চোখের আড়ালেও যেন মুখের ভাষা স্পষ্ট শোনা যায়। দূরে থেকেও হৃদয়ের এক অজানা টান যেন সর্বদা কাছেই রাখে। সময়ে অসময়ে মনে হয় সে তো আছেই, এতটাই ভরসা। তার প্রতিটি সঙ্গ যেন অবসরের এক একটি খুশির মুহূর্ত। সেই তো বন্ধু, সত্যি শুধু ভাবনা দিয়ে বা চেষ্টা করেও এই জায়গা দখল করা খুব কঠিন। এক নিঃস্বার্থ হৃদয়ের টান, এক সহজাত মানসিক সাদৃশ্য, বিশ্বাস ও সহমর্মিতার প্রতীক, যেন শত আত্মত্যাগের উপহার। তাই হয়তো জীবনের শেষ পর্যন্ত সব বন্ধুই বন্ধু হয়ে থাকতে পারে না। ঠিক তাই। এই প্রসঙ্গে আপনার এই মেসেজ পড়তে পড়তে একটি ছবি আমি চোখের সামনে দেখতে পেলাম। আমরা ছেলেবেলায় সেই গল্পটি প্রায় সকলেই পড়ে বড় হয়েছি, যে দুই বন্ধু বনের পথ ধরে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখলো সামনে এসে দাঁড়িয়েছে, মানে আসছে একটি ভাল্লুক। তৎক্ষণাৎ ছাড়াছাড়ি হয়ে গেল। এতক্ষণ যে আঙুলে আঙুল জড়িয়ে এক দুজনেই পথ চলছিল, একজন লাফিয়ে উঠে গেল গাছে, আর একজন বুঝে উঠতে পারছে না কি করবে। সাক্ষাৎ মৃত্যুদূতকে সামনে থেকে দেখে শুয়ে পড়ল মাটিতে। ভাল্লুক এলো, শুকে শুকে দেখল প্রাণ আছে কি না, কারণ সে ছোটোবেলায় শুনেছিল যে ভাল্লুক কোনো মৃত প্রাণীকে খায় না। সেই ভরসা থেকেই একবার শেষ চেষ্টা সে করল। বন্ধু ওপর থেকে সব লক্ষ্য করছে। কিছুক্ষণ পর সে ভাল্লুকটা যখন ওখান থেকে চলে গেল, তখন গাছের বন্ধু নেমে এসে জিজ্ঞাসা করল বন্ধুকে যে কি বলছিল কানে কানে। বলল যে বন্ধু বলল ভাল্লুক বলে গেল, বন্ধু বিপদে যে ছেড়ে চলে যায় সে আর যাই হোক বন্ধু নয়। তো এই শিক্ষা আমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকে পেয়েছি। বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায় লিখছেন, খাঁটি কথা বলেছেন, বন্ধুত্ব নিঃস্বার্থ হতে হবে, তবেই সেটা স্থায়ী। বেতারকে কেন্দ্র করে আমি গত 20-30 বছরে অজানা অচেনা অনেক বেতার শ্রোতা বন্ধুর বাড়ি গিয়ে হাজির হয়েছি। সেটা হতে পারে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর, হতে পারে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, হ্যাঁ জয়নিকা দিকে আমার মনে পড়ে গেল, হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালির এক এলাকা, অথবা খাস কলকাতার বড়বাজারের সম্ভ্রান্ত কোনো একটি বাঙালির বাড়ি। হ্যাঁ ঠিক, এমন অসংখ্য বন্ধু পেয়েছি আকাশবাণীকে কেন্দ্র করে। আমার স্থির বিশ্বাস, এখনও যতদিন কর্মক্ষম থাকব আরও অসংখ্য এরকম অকৃত্রিম বন্ধু পেতে থাকব। আর বেতারের মাইক্রোফোনে যারা থাকেন তারাই কি কম বন্ধু, আপনজন তথা আপনজন অনেকে আছেন, অনেকে অবসর নিয়ে চলে গেছেন, তাদের সঙ্গেও বন্ধুত্ব ফোনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রবলভাবে বিরাজমান। বাঁকুড়া থেকে লিখলেন সাধন মুখোপাধ্যায়। ঠিক বলেছেন সাধনবাবু, আপনারাই কি আমাদের কম বন্ধু বলুন। এই যে প্রত্যেক দিন নামটি দেখলেই মানুষটিকে অনুমান করতে পারি, বা একটি লেখা দেখেই তাকে চিনে ফেলি, অথবা ফোনে একটি নাম কত কিছুই তো মনে করিয়ে দেয়। সৌভিক ঢাকুরিয়া কলকাতা থেকে লিখছেন, তবে তার আগে একটা ফোন নেওয়া যাক। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ
1: দিদি নমস্কার।
0: নমস্কার,
1: বহরমপুর শাহবাগ থেকে প্রসেনজিৎ ঘোষ।
0: বলুন প্রসেনজিৎ বাবু।
1: প্রথম কথা হচ্ছে আপনার নামের বাংলা অক্ষর এবং ইংরেজি অক্ষরের মধ্যে বন্ধু শব্দ জড়িত আছে,
0: কিরকম?
1: ফ্রেন্ড, ফ্রেন্ডের ডি এবং ই আপনার নামের মধ্যে সেটা রয়েছে,
0: এভাবে কখনো ভাবিনি।
1: এবং বাংলাতে বন্ধু দেবী ব।
0: আচ্ছা,
1: যাই হোক, আপনি বোধহয় অনেকেরই বন্ধু, সেটা কারণে হোক অকারণে অনেক কারণেই। আমি বন্ধু নিয়ে বলতে চাই যে কোনো সার্টেন রুলের মধ্যে বন্ধুত্ব সত্যিই আসে না,
0: ঠিক
1: কোনো দিনই আসে না। আমি আমার ছোটবেলা থেকে বলছি, কখনো আমার ব্যাট বন্ধু হয়েছে, কখনো আমার বল বন্ধু হয়েছে, এই মুহূর্তে আমার বন্ধু হচ্ছে আমার ল্যাপটপটা। বই যেহেতু করতে পারি না, এই জন্য আমার ল্যাপটপ। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী দিদি।
0: আচ্ছা বাহ, তাও তো আপনি পড়ছেন।
1: ইয়া,
0: আচ্ছা ব্রেলের মাধ্যমে পড়তে পারেন?
1: হ্যাঁ ব্রেলের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি লেড ব্লাইন্ড, তো সেক্ষেত্রে ব্রেলটা আমি জানি কিন্তু ততটা পারি না, সেক্ষেত্রে আমাকে টেকনোলজি ইউজ করতে হয়। যাই হোক, সেই বন্ধুর কথা
0: আচ্ছা আপনি কিভাবে করেন আমাকে একটু শিখিয়ে দিন, কারণ আমি জানি আমাদের রতনবাবু রয়েছেন রাতমা থেকে, তারও সমস্যা রয়েছে। আমাদের কলকাতায় পেয়েছি অনিমেষ বাবুকে, অনিমেষ ভট্টাচার্য, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। হ্যাঁ,
1: উনি আমাদের, ওনাকেও চিনি, মানে আমি জাস্ট রেডিওর মাধ্যমে জানি।
0: আচ্ছা,
1: যেমন এই যে আমার ল্যাপটপটার
0: কাছে, আবার আমাদের মুর্শিদাবাদ জেলারই প্রধান শিক্ষক, তার নামটা সম্ভবত বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ ঘোষ।
1: শুনতে পাচ্ছেন এই যে আমার ল্যাপটপ চলছে?
0: হ্যাঁ
2: হ্যাঁ, স্টার স্টার
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ,
1: এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা হচ্ছে এনভিডিএ।
0: আচ্ছা,
1: নন ভিজুয়াল ডেস্কটপ অ্যাসিস্ট্যান্ট।
0: আচ্ছা,
1: এটার মাধ্যমে আমরা পড়াশোনা এবং সবকিছু আপনার কম্পিউটারে যাবতীয় সবকিছু করি। তাই এই মুহূর্তে এটা আমার সব থেকে বড় বন্ধু। আরো রয়েছে, আর বন্ধুর কথা যেহেতু আমি আগে বলছি, আমি মহাভারতের থেকে বলবো যে নিঃস্বার্থ বন্ধু কর্ণ এবং দুর্যোধনের কথা বলবো। রামায়ণেও রয়েছে
0: কৃতজ্ঞতা। আমি তো অবাক হয়ে যায় যে দুর্যোধনের মতন মানুষকে কর্ণ দিনের পর দিন সহ্য করেছেন, তাই না?
1: পাক থেকে তুলে আনা হচ্ছে মানুষ, এমনই একটা মানুষের কাজ হওয়া উচিত। পাকে তো পত্র অবশ্যই ফোটে, কিন্তু যে পাকে ঢুকে যাচ্ছে সেই তাকে তুলে আনো, পদ্ম না তুলে।
0: ঠিক,
1: সেটাই বন্ধুত্ব লক্ষণ হওয়া উচিত। আর আজকে আপনার সঙ্গে ফোনে কথা বলতে পেরে, কারণ আপনি না আসলে আমার খুব ভালো লাগে ফোনে কথা বলতে, অনেকের ভয় লাগে দেখেছি, কিন্তু আমার খুব ভালো লাগে।
0: আরো আসতে ইচ্ছে করে জানেন, কিন্তু বয়স হচ্ছে তো সবসময় শরীর সঙ্গ দেয় না, এটাই হচ্ছে সমস্যা।
1: রাত্রেও আপনাকে শুনছিলাম, বেশ ভালো লাগছে বলবি।
0: খুব অসুস্থ অবস্থায় কাল বাড়ি ফিরেছিলাম, ভাবছিলাম আজ বোধহয় সকালে আসতেই পারবো না, ঈশ্বর রক্ষা করেছেন।
1: একটা অনুরোধ আছে, এই ধরনের জিনিস মানে যুগল বন্ধু তো যদি হয় তাহলে জিনিসটা পুরো আরো অন্য মাত্রা পাওয়া যাবে, যুগল বন্ধু যদি করে। এবং আরেকটা অনুরোধ রয়েছে দিদি, যে সারা মাসের যে শ্রোতা তাদেরকে নিয়ে যদি একদিন এই শুভ সকালের একটা অনুষ্ঠান করা যায়, একদিন একজন সে থাকবে, আপনি থাকবেন বা কোনো উপস্থাপিকা থাকবে, উপস্থাপক থাকবে, এবং তারা বিভিন্ন ফোন লোকের ফোন ধরবে, মানে বন্ধুদের ফোন ধরে কথা বলবে। আসলে এটা, এই আইডিয়াটা যদি একটু বিবেচনা করেন খুব ভালো হয়।
0: এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার হবে, আর সকলে যে এসে গুছিয়ে বলতে পারেন এমনটাও তো হয় না। আমাদের প্রেজেন্টারদেরও অনেক ত্রুটি রয়েছে, এটা খুব রিস্কি হয়ে যাবে নাকি? দেখবেন, আমি তো চাকরি করি, চাকরিটাও আমাকে রক্ষা করতে হবে। ভালো থাকবেন, পরে আবার নিশ্চয়ই আমাদের কথা হবে, কেমন? ঠিক আছে, ভালো থাকুন, আবার মেসেজে যাব। এবারে সৌভিক ঢাকুরিয়া থেকে মেসেজ করেছেন, সৌভিকেরটা পড়ে নিই। বন্ধুত্ব কেবল পরিচয়ের সমার্থক নয়, এটি বিশ্বাস, ত্যাগ, সহমর্মিতা এবং নির্ভেজাল আন্তরিকতার এক দুর্লভ সম্মিলন। সুখের প্রহরে অসংখ্য মানুষ সঙ্গী হতে পারে, কিন্তু দুঃসময়ের অন্ধকারে যে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, প্রকৃত বন্ধু হওয়ার অধিকার একমাত্র তারই। স্বার্থের বিনিময়ে গড়ে ওঠা সম্পর্ক সময়ের প্রবাহে বিলীন হয়, অথচ হৃদয়ের নিষ্কলুষ বন্ধন প্রতিকূলতার প্রতিটি পরীক্ষায় অটল থাকে। তাই প্রকৃত বন্ধু হওয়া সহজ নয়, এর জন্য প্রয়োজন চরিত্রের দৃঢ়তা, বিশ্বাসের পবিত্রতা এবং মানবিকতার গভীরতম প্রকাশ। সৌভিক লিখলেন ঢাকুরিয়া থেকে। সৌভিক, আপনার মেসেজ পড়তে পড়তে কেন জানি আমি কৃষ্ণ ও সুদামার কথা মনে পড়ে গেল। একজন কুণ্ঠায়, অথচ বন্ধুত্বের আহ্বানে সাড়া দিয়ে ছুটছেন, আবার নিজের এই দারিদ্র্যের কথা বলতে তার কী লজ্জা। অনেক কিছু নিয়ে যেতে ইচ্ছে করছে বন্ধুর জন্য, কিন্তু ভাবছেন বন্ধু এখন রাজা, তাকে চিনতে পারবেন কি? বন্ধু এখন কত ভালো মন্দ খায়, তার এই ছোট্ট নাড়ু তার কি ভালো লাগবে? তবুও সে ছুটে যায়। দেখা যায় সমস্ত বন্ধন উপেক্ষা করে রাজ সিংহাসন থেকে বন্ধু নেমে আসছেন আর এক বন্ধুকে, যার পায়ে কাঁটা, রক্তাক্ত, গায়ে ভালো পোশাক নেই, একজনের গায়ে ঝলমলে পোশাক, সে জড়িয়ে এসে ধরছে তার ছেলেবেলার বন্ধু বন্ধুকে। এটা কি আমাদের কম বড় শিক্ষা দেয় বলুন, ভেবে দেখবেন। আচ্ছা, ফোনে কথা বললাম, এবারে আসবো মেসেজে। সৌমেন দাস ঠেঙ্গাপাড়া পূর্ব মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে লিখছেন, আকাশবাণী মুর্শিদাবাদ, আমি প্রতিদিন শুনি, প্রতিদিন বিভিন্ন বিষয় থাকে, খুব ভালো লাগে। মেসেজ লিখলে সব দিন পড়া হয় না, যেমন আজকে আপনি পড়বেন তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক তাই, কিন্তু পড়ে ফেললাম। বিষয় খুব বন্ধুত্ব তৈরি করে বন্ধু অনেক পেয়েছি, বন্ধুর প্রচুর ভূমিকা থাকে, তাই বন্ধু থাকা ভালো। নমস্কার পাঠিয়েছেন সোমেন দাস, ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে। বন্ধু থাকা ভালো, কিন্তু বন্ধু বাঁচতেও হয়, তাই না? ছেলেবেলার বন্ধুত্ব আর বড়বেলার বন্ধুত্বের মধ্যে যে অনেক তফাত। চাণক্য এক জায়গায় বলেছেন, বুঝিল শত্রু ভালো, বোকা বন্ধু ভালো না। বুঝিল কেন লিখলেন বুঝলাম না। বন্ধু সেই হয় যে থাকে দুঃখের সময় শ্মশানে, হাসপাতালে, মাথার পাশে, সেই আসল বন্ধু। আমরা যারা রেডিও বন্ধু আছি, একটু কি স্বার্থ ত্যাগ করতে পারি না? সপ্তাহে একদিন কি আসতে পারি না ফোনে? নদিয়ার করিমপুরের মাসবেড়িয়া গ্রাম থেকে রাজু দাস, বৈরাগ্য। আচ্ছা, রাজু লিখেছেন, আজও আপনার সঙ্গে আমার কথা হলো না। ঠিক, আমারও বলতে ইচ্ছে করছিল, কিন্তু সত্যি কি পারবো? সময় তো দ্রুত গতিতে ধাবমান। আচ্ছা, এবারে একটু কর্মখালী সংক্রান্ত ঘোষণা আপনাদের কাছে পৌঁছে দেব, আর খবরের কাগজে সংবাদপত্রের কোনো না কোনো খবর আমাদের প্রতিদিনের চলাকে আরও সুন্দর করে তোলে। আমাদের মধ্যে যাদের প্রতিবন্ধকতা রয়েছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, পুরুষ নয়, বিশেষত মহিলা, সেই মহিলাদের নিয়ে যখন কোনো প্রতিষ্ঠান ভাবে, তখন সত্যি মনে হয় যেন আলো দেখছি, গর্ব হয়। যেমন বিশেষভাবে সক্ষম মহিলাদের নিয়ে প্রথমবারের মতো রাজ্য প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল বিশ্বভারতীতে। আন্তর্জাতিক মানের একটি সুইমিং পুল তারা তৈরি করেছেন, সেখানেই অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। ভিন্নভাবে সক্ষম 40 জন মহিলা এখানে অংশ নিয়েছেন। আয়োজকরা বলছেন যে পূর্ব ভারতে এই ধরনের রাজ্যস্তরের মহিলা প্যারা সুইমিং প্রতিযোগিতা এই প্রথম, তবে তারা আশাবাদী তাদের এই ভাবনা উৎসাহিত করুক আমার রাজ্যে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিবন্ধকতাযুক্ত মহিলাদের, যারা সমস্ত কিছুকে রুখে দিয়ে এক অন্য দিনের স্বপ্ন দেখেন। ধন্যবাদ বিশ্বভারতী কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাই, অফুরান ভালোবাসা জানাই সেই সমস্ত প্রতিযোগীদের, যারা প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যেতে পেরেছেন। দেখি এবার কোন বন্ধু রয়েছেন, কেউ কি রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ
2: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন?
2: দিদি, আমার মেসেজটা একটুখানি গন্ডগোল হয়েছিল। আমি বলতে চেয়েছিলাম যে বুদ্ধিমান সে শত্রু ভালো, মানে এটা কেন
0: কিন্তু লেখা তো পরিষ্কার আসেনি
2: একদমই, জানেন আমি সেটা
0: দেখে পাঠাতে হবে কেমন। আচ্ছা, একই বন্ধুর মেসেজ আর ফোন কিন্তু ঠিক নয়, তাই না? শুভ সকাল দিদি ভাই, বিষয় দিয়েছেন নিঃস্বার্থ থাকলে সেই বন্ধুটিকে, এটা কি বন্ধু নিঃস্বার্থ থাকলে সেই বন্ধুটিকে যায় কি যায়, যেখানে স্বার্থ থাকে বন্ধুত্ব টেকে না, যে অধীনে অসময়ে কাছে থাকে তাকে প্রকৃত। আসলে আপনারা মনে হয় ভয়েস দিয়ে মেসেজ রেকর্ড করছেন, যে কারণে অসংখ্য ভুল। আপনি লিখেছেন যে অধীনে সবসময় কাছে থাকে তাকে প্রকৃতি বন্ধু বলে মেনে নেওয়া যায়, তবে কৃষ্ণ সুদামার মতো হতে পারলে মনটা খুব ভালো হয়ে যেত। এবারে যারা মেসেজ করবেন তারা প্লিজ একটু সংশোধন করে তবে পাঠাবেন, কেমন? এত দ্রুত গতিতে পড়তে গিয়ে যদি কোনো ভুল পড়ি আপনাদেরও তো ভালো লাগবে না, তাই না? লক্ষ্মীনারায়ণ চৌধুরী রায়চাঁদপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে লিখছেন, আজকের আলোচ্য বিষয় বন্ধুত্ব সহজ কথা নয়। আমরা জানি প্রত্যেকটি মানুষের বন্ধু থাকে, কিছু নীরব বন্ধু থাকে, বাল্যকালের বন্ধু, গার্হস্থ্য জীবনের বন্ধু, বানপ্রস্থের বন্ধু। আসল বন্ধুর পরিচয় পাই যখন আমরা দেখি যে আমার বিপদে যে বন্ধু শোনামাত্র কাছে এসে হাজির হয় এবং উপকার করে তাকে আমি ডাকিও নিই,

যেখানে স্বার্থ সেখানে বন্ধুত্ব থাকে না, তাই না? বন্ধুত্ব টিকিয়ে রাখার দায় কিন্তু দুজনের, দুই প্রান্তে থাকা দুজনেরই সমান দায়িত্ব একটি সুন্দর বন্ধুত্বকে টিকিয়ে রাখা। আচ্ছা, আজকে সুমিতাদি লিখেছিলেন, কিন্তু অবশ্য সুমিতাদি কখনোই খুব পরিষ্কার মেসেজ কিছু লেখেন না। রীনা রায় মণ্ডলের পড়ব, ভালো লাগে আপনার লেখা পড়তে। গোলাবাজার থেকে লিখছেন, বিষয় বন্ধু হওয়া সহজ, বন্ধু হওয়া নয় তো সহজ, বন্ধু ডাকা সহজ কথা, হওয়া সহজ নয়। পরিচিতি ও মেলামেশা দিয়ে সত্যিকারের বন্ধুত্ব তৈরি হয় না। বিশ্বাস, ভালোবাসা, মানসিক সমর্থন, দীর্ঘস্থায়ী বোঝাপড়ার মাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলতে হয় এবং তা টিকিয়ে রাখতে হয়। সত্যিকারের বন্ধুত্ব কাঁচের পাত্রের মতো নয় যে একটুখানি চিড় ধরলেই ফেলে দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, কালকে আজ সন্ধ্যা খুব মন দিয়ে শুনেছেন। সত্যিকারের বন্ধুত্ব সোনার পাতের মতো, যা যে কোনো অবস্থায় অতি সযত্নে আগলে রাখা হয়। ঠিক তাই, বন্ধুত্ব তৈরি করা সহজ, কিন্তু তাকে টিকিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়। অপর্ণা মুখার্জিকে লিখছেন, অপর্ণা মুখার্জি, রেখা মুখার্জি, ষাটই মুর্শিদাবাদ থেকে। আমার জীবনে অনেক সময় পরিবারকে ছাপিয়ে যায় বন্ধুত্ব। বন্ধু মানে শুধুই আড্ডা নয়, তার দুঃখে দুঃখী, সুখে সুখী হওয়া। বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য হতে হবে এক ভালো শ্রোতা, শুনতে হবে বন্ধুর মনের কথা, হতে হবে ইতিবাচক, চিন্তাশীল। নেতিবাচক চিন্তা বন্ধুত্বের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। সততা হচ্ছে বন্ধুত্ব এবং অন্য সম্পর্কগুলো ভালো রাখার এক প্রধান স্তম্ভ। এই গুণটির সঙ্গে থাকলে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে না। ঠিক বলেছেন, একদম ঠিক। এই যে আপনি লিখলেন যে ভালো শ্রোতা হওয়া, মন দিয়ে শোনা বন্ধুর কথা, মানে সে যেন দুঃখের সময়তেও আপনাকে বলতে পারে। নমিতা রায় লিখছেন খাগড়া থেকে, লিখছেন, আজকের বিষয় বন্ধু হওয়া নয় খুব সহজ, সত্যি প্রকৃত বন্ধু হওয়া খুব কঠিন। আমরা হয়তো বন্ধুর সুখে পাশে থাকতে ভালোবাসি, কিন্তু সুখের সময় যদি আমরা বন্ধু, আচ্ছা সুখের হয়ে গেছে আবার, এটা দুঃখের বোধহয় লিখতে চেয়েছিলেন, বন্ধুর পাশে থাকি তেমনই বিপদে আপদে সমানভাবে পাশে থাকাটাই প্রকৃত বন্ধুর নিদর্শন। নমিতা রায় লিখলেন খাগড়া থেকে। হ্যাঁ, আজকে খুব ভালো ভালো মেসেজ পেয়েছি। এবার একটা গান শোনানো যাক। আচ্ছা, আরেকজন বন্ধুর সঙ্গে কথা বলবো, বলতে বলতেই আমি গানটা নির্বাচন করে নিই, কেমন? আচ্ছা, কর্মখালী সংক্রান্ত ঘোষণা আপনাদের কাছে তো পৌঁছে দেইনি, বলে গেছি, এবার বলি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বেশ কিছু শূন্য পদের জন্য যোগ্য ভারতীয় প্রার্থীদের কাছ থেকে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করছেন। নেওয়া শুরু হয়েছে 13/6/2026 থেকে, শেষ তারিখ কিন্তু আগামীকাল, ভুলবেন না যেন। 420টি শূন্য পদ, তবে হ্যাঁ, যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে, সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যারোনটিক্যাল এবং ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে, যাদের স্নাতক স্তর উত্তীর্ণ এবং সঙ্গে দুবছরের অভিজ্ঞতা রয়েছে, তাছাড়াও যাদের বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এবং যাদের বিষয়ে ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স ছিল এবং তাদের এক বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারেন অনলাইনে। সর্বোচ্চ বয়সসীমা 35 বছর, তবে যারা বয়সের ছাড় পেয়ে থাকেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ভিন্নভাবে সক্ষম এবং মহিলারা, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন, তবে আবেদন করতে হবে কিন্তু অনলাইনে। এদের এটি রিক্রুটমেন্ট টেস্ট অথবা কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্ট দিতে হবে। জায়গাগুলি হচ্ছে আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পোর্ট ব্লেয়ার, রাঁচি এবং কলকাতা তো রয়েছে, তার সঙ্গে রয়েছে বিশাখাপট্টনম। ফি দিতে হবে ২৫ টাকা, তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ভিন্নভাবে সক্ষম এবং মহিলারা, এক্ষেত্রে তাদের কোনো ফিস দিতে হবে না। আবারও মনে করিয়ে দিই, অনলাইনেই আবেদন করতে হবে, অন্য কোনো উপায় নেই। তাই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখুন, https://upsc.gov.in। আবার বলি, এইচ

0: https://www.upsc.gov.in। দেখুন একটু ভালো করে শুনলেন কর্মখালী সংক্রান্ত ঘোষণা। বন্ধুর সঙ্গে কথা হবে। নমস্কার, কে রয়েছেন? বলুন।
1: অনেক মানুষ স্বার্থে টানাটানি করে, আর বিনা স্বার্থে একমাত্র মায় বন্ধুত্ব হয়। আর যে কথাটা বললেন দিদি, বুধের শত্রু ভালো আর অবুধের বন্ধু ভালো, এই কথাটা আমি হয়তো আপনাদের পরিষ্কার করলেন না, জানি না। দিদি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এটি
0: আপনিও ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন? আমরা কিন্তু একেবারে শেষের পর্বে হাজির হয়ে গেছি। অনেক কথা বলার ছিল, কিন্তু একটি অনুষ্ঠান মধ্যে যথেষ্ট নয় সব কথা বলবার জন্য। বন্ধুত্ব, বন্ধু এত বড় একটি শব্দ, এত বড় একটি বিষয়। শব্দ বললাম এই কারণেই, যদিও দু অক্ষরের শব্দ, তবুও সত্যি তার ব্যাপ্তি এতটাই যে একটা ক্ষুদ্র সীমায় বন্ধুত্বকে বাঁধা সোজা কথা নয় কিন্তু, তাই না?
2: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: নমস্কার, কে রয়েছেন? বলুন।
3: সহজ না, কিন্তু আমার একটা বন্ধু ছিল, আমি এখনো জেলে আমাকে খুবই শ্রদ্ধা করে, ভালোবাসে। আবার আপনিও একটু বন্ধুর মতন হয়ে গেছে।
0: আমি তো আপনাদের বন্ধুই,
3: এই যে কথা বলছি আপনার সঙ্গে, লাইন পেয়েছি যখন কথা বলছি, তাহলে বন্ধু লাই
0: নিশ্চয় বন্ধু।
3: এইটুকু বলে আপনাকে নমস্কার করলাম।
0: আপনিও আমার নমস্কার নেবেন, ভালো থাকবেন। আপনি আমার বন্ধু তো, তাই না? ভালো থাকতেই হবে। ভালো থাকুন। হ্যালো, কেউ কি রয়েছেন? হ্যালো,

0: আরও একজন এসে গেছেন, একটু কথা বলে বরং আমি গানে যাই। কেমন? নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ, অনেকক্ষণ পর লাইন পেলাম দিদি। আমি
0: হ্যাঁ বলুন। আচ্ছা শুনুন না, একজন বন্ধু কিন্তু এক্ষুনি চলে গেছেন যে রোজ আসা চলবে না, কিন্তু না, আপনি কি আমার কথা শুনতে পেলেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু ইকো হলো কেন?
0: ইকো হচ্ছে? আচ্ছা এবারও কি হচ্ছে? আমি আপনাকে একটাই কথা বলবো, রেডিও সেটটা দূরে রাখতে হবে। আর হচ্ছে যেটা করতে হবে, রেডিও
1: থেকে অনেক দূরে আছি আমি, অন্য লোকের আওয়াজে আসছে।
0: আচ্ছা শুনুন না, বলছি যে ঠিক করে নিন, সপ্তাহে একটি দিন আসবেন, অন্যায় দাবি করলাম না জানি। আচ্ছা আচ্ছা বলুন, আজকে যখন এসে গেছেন কথা বলে নিই সংক্ষেপে, বলুন।
1: বন্ধু হচ্ছে 3:30টার ফ্লাইট ধরবো, সারা রাত জেগে আমাকে উঠাবার জন্য সারা রাত জেগে থাকলে সেই হলো বন্ধু।
0: আচ্ছা
1: আমার ব্লাড চলছে রাজধানপুর হসপিটালে, আইসক্রিমের পেটির উপর বসে আমার হাতটা ধরে আছে, সেই আমার বন্ধু। বন্ধু হচ্ছে সেই যা বাবা মাকে যা বলা যায় না, বন্ধুকে তা বলা যায়।
0: ঠিক
1: ঠিক কিনা বলুন?
0: ঠিক ঠিক ঠিক।
1: আর ওই যে একটু আগে স্নেহার বৌদি বললে কথা, উনিও আমার বন্ধু, কিন্তু চোখে দেখিনি।
0: নাই বা দেখলাম, আমাকে কি দেখেছেন আপনি চোখে? অনুমান করে
1: না দেখি, আপনাকে তো অনেকদিন চিনি, বহুদিন, এই 90-এর দশক থেকে চিনি।
0: আচ্ছা
1: ভালো থাকেন দিদি। হ্যাঁ আমি কি জানি।

ব্যাকগ্রাউন্ডে বন্ধুত্বের গান থাকুক আর সঙ্গে সঙ্গে থাকবে বন্ধুদের মেসেজ। নজরুল ইসলাম উত্তর, আচ্ছা, উত্তর চরমাজার দিয়ার রানীনগর থেকে লিখছেন, বন্ধু হল এক সহজ, যে অসময়ের বন্ধু সেই হলো প্রকৃত বন্ধু। সত্যি যখন বন্ধুর সুসময় থাকে আমরা তখন তার বিভিন্ন উৎসবে যোগদান করি, আনন্দ উপভোগ করি, কিন্তু তার বিপদের সময় আর মনে থাকে না। স্বার্থ ছাড়া আমরা বন্ধুত্ব করতে অভ্যস্ত নই, এটা প্রকৃত বন্ধুত্বের পরিচয় নয়, স্বার্থপরতার পরিচয়। বন্ধুর বিপদে জীবন শপথের মাধ্যমে যদি তার পাশে দাঁড়াই তবেই প্রকৃত বন্ধুত্বের পরিচয় রাখতে পারি। লিখলে নজরুল ইসলাম উত্তর চর মাঝার দিয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে। পড়লাম বন্ধুর মেসেজ। এবার সৃজিতা শাহ বিশপুর, এত দীর্ঘ মেসেজ আমি না করেছিলাম না, কেন লিখছেন? বন্ধুত্ব অনেকেই করে কিন্তু টিকিয়ে রাখাটা খুব কষ্টকর। চতুর্থ শ্রেণীর ছাত্রী তখন আমার বাবা ঠাকুমা গঙ্গাসাগর বেড়াতে গিয়েছিলেন। গিয়ে আমাদের পাশের অঞ্চলের একজনের সাথে সেখানে পরিচয় হয় এবং গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে দাঁড়িয়ে বন্ধু পাতানো হয়। তারপরে দুই পরিবারের মধ্যে যাওয়া আসা, খাওয়া দাওয়া ভালোই চলতে থাকে। বেশ কয়েক বছর খুব সুন্দর চলছিল, তারপর হঠাৎ 5-6 বছর ধরে জানি না কী সমস্যায় সে বন্ধুত্বের ছেদ পড়েছে। আজও পর্যন্ত আর কারোর সঙ্গে কারো দেখা নেই। যারা নতুন বন্ধুত্ব করছেন বা করবেন তাদেরকে বলছি, বন্ধুত্ব টিকিয়ে রাখাটাও কিন্তু জরুরি। প্রকৃত বন্ধু চেনা যায় বিপদের সময়। শুভেন্দু শাহ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখলেন, ধন্যবাদ। ঠিক, আমরা খুব ঘটা করে শুরু করি, তারপর দেখি টেনে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর। বন্ধুত্বের ক্ষেত্রেও এমনটাই কিন্তু হয়ে থাকে। একেবারে প্রাইমারি স্কুলে যার সঙ্গে পড়েছি দেখুন সে কোথায় হারিয়ে গেছে, কতকাল তার সঙ্গে যোগাযোগ নেই, এমনটাই তো হয়ে থাকে, তাই না? খোরশেদ আলী মণ্ডল লিখছেন, আজকে শুভ সকালের বিষয় হলো বন্ধু হওয়া। বন্ধু হওয়া নয় তো সহজ। আচ্ছা, বন্ধুত্ব হওয়া তারপর দাঁড়ি কেন দিয়েছেন নয় তো সহজ? বন্ধু একটি ছোট্ট বাক্য, কিন্তু বাক্য নয়, শব্দ, কিন্তু এর ব্যাপ্তি অনেক বড়। সমাজবদ্ধভাবে আমরা বসবাস করে থাকি। আমার 62 বছরের জীবনে অনেক বন্ধুর সান্নিধ্যে এসেছি। প্রথম জীবনে আমার বন্ধু হলো মা, তারপর বাবা, গ্রামের জন

0: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: এভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়, কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationedukashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন অনুষ্ঠান গানের ভেলা।

সত্যি তো, এমন কখনো কখনো হয় নাকি, নদীর ধারে দাঁড়িয়ে থাকলে সোনালি রূপলি আলো যখন নদীর বুকে রং খেলিয়ে যায়, হঠাৎ করে মনটা কেমন হয়ে ওঠে। শীতকালের দুপুরবেলাটায় যখন সেই উত্তরে হাওয়াটা বয়, আশপাশে আর কেউ থাকে না, সেই সময়টায় আবার যেন কেমন একটা মন কেমন ঘিরে ধরে। বর্ষার সন্ধেবেলায় একটা না ঝিঁঝি ডাকের সঙ্গে বৃষ্টির জলের ফোঁটা, হঠাৎ করে কি যেন হয়, কোনো কারণ ছাড়াই বুঝি না কান্দে শুধু মন কেন কান্দে রে। কি যে পেতে চাই, কেন যে কোথাও একটা মনের এই হঠাৎ হারিয়ে যাওয়া। একটু তলিয়ে ভাবলে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু পুরনো দিন, সেই নস্টালজিয়া আমাদের ঘিরে ধরে। পুরনো ফেলে আসা সময়, ফেলে আসা দিনের সেই মানুষগুলো, সেই বাড়ি, সেই নদীর ধার, পুকুর পার, খেলার মাঠ, বন্ধুরা, প্রাথমিক বিদ্যালয়, সবটা যেন মনের ভিতর মাঝে মাঝে দোলা দিয়ে যায়, তাই না?

আসলে এমনটাই তো হয়, সকাল থেকে রাত আমাদের গড়পড়তা নানান কাজের মধ্যেও কখনো কখনো মন নামক যে একখানি বস্তু আছে ভুলতে বসি, কিন্তু সেই মনই মনের ঝুঁটি ধরে নাড়া দিয়ে যায় মাঝে মাঝে, জানান দেয় পুরনো দিন এখনো কিন্তু মনের গোপনে সংগোপনে যত্নে রাখা। আর সেই পুরনো দিনের সঙ্গে কত না পুরনো স্মৃতি, আসুন না একটু নাড়াচাড়া করে দেখি। যদিও অনুষ্ঠানটার নাম গানের ভেলা, যদিও ক্যালেন্ডারের পাতা বলছে আজ বৃহস্পতিবার, তাই অবশ্যই লোকগীতি শুনব গানের ভেলায়। আসলে লোকগীতির মধ্যেও কিন্তু এমন অনেক গান রয়েছে যে গান আপনার ছেলেবেলার সঙ্গে জড়িয়ে, মনে করে দেখুন সেই যে ছোট্টবেলায় যখন ভর দুপুরে ডুক ডুক ডুক ডুক ডুক ডুক করে খেলা দেখাতে আসতো, কখনো মাদারির খেলা, কখনো সাপের খেলা, কখনো বাঁদরের খেলা, কত রকমের খেলা দুপুরবেলায় আমরা হই হই করে ছুট্টে বেরিয়ে সবাই মিলে ওই মাথায় রোদ নিয়েই দেখতাম, তাই না? এখন সত্যি তেমনটা আর খুব একটা মেলে না, হারিয়ে গেছে আমাদের ছেলেবেলার মতোই। আসুন না তেমন সব ছেলেবেলার হারিয়ে যাওয়া দিনের গানগুলো, যে গান ছোটোবেলায় শুনতেন মা হয়তো নদীর ধারে বাড়ি আপনার কোনো ভাটিয়ালি গান, যেমনটাই হোক না কেন আমার আপনার ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা সেসব গান, সেসব স্মৃতি আজ একবার না হয় ফিরে আসুক, আরও একবার না হয় ফিরে আসুক আপনাদের সঙ্গে সেসব স্মৃতি আর সেসব ফেলে আসা দিনের লোকগীতে আপনার মনে থেকে যাওয়া সেই গানগুলো নিয়ে। শর্মিষ্ঠা সরকার।

0: ডাকা মাঠের পারে কানা মাছি খেলার কথা যায় কি বলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলা।
1: সত্যি চাইলেও তাকে যায়।

কি ভোলা, ছেলেবেলার সেই সময়টা, হারিয়ে যাওয়ার সেই দিনগুলো আমাদের প্রত্যেকেরই কিন্তু মনের কোণে রয়েছে। কখনো একলাটি থাকলে কোথা থেকে যেন কোন গহীন থেকে তারা উঠে আসে, চোখের সামনে ভেসে ওঠে, পুরনো সেই সুরগুলো যেন শুনতে পাই। কখনো ইচ্ছে করে আরও একবার শুনে দেখি। তাই তো আজ ভাবলাম, চলুন না, আমাদের অনেকেরই ছেলেবেলার সঙ্গে জড়িয়ে আছে মাটির গানের নানান সুর, মাটির সুর, একটু তাদের নিয়ে কথা হোক। টেলিফোন 2213-1342, 2213-1342, শুরুতে কোড দিতে ভুলবেন না 033, আবারও বলি 0333-2213-1342। আজ সেই ফিরে আসা দিনের সঙ্গে আমাদের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা গানগুলোর গপ্প হোক। আমার এই মুহূর্তেই মনে পড়ছে, একটু আগেও বলছিলাম যে ছেলেবেলার গান বলতে গেলেই, যদি মাটির সুরের কথা বলি, তাহলে খেলা দেখানোর গানগুলো আমার বড্ড মনে পড়ে যায়। কারণ ওই দুপুরবেলায় ডুগডুগি বাজি, আমাদের সময় তো তখন এত এন্টারটেইনমেন্ট ছিল না। আমাদের আরও প্রবীণ শ্রোতা বন্ধুরা হয়তো হাসছেন আমার কথা শুনে, যে তুমি কি আর জানো মা আমাদের সময় কী ছিল। আসলে তাই, প্রত্যেক প্রজন্মের একটা নিজস্ব ছেলেবেলা থাকে, একটা নিজস্ব রং থাকে প্রত্যেক প্রজন্মের কাছে। বদলে যায় 70-এর দশক থেকে, বদলে যায় 80-তে, 80-এর দশক থেকে বদলে যায় 90-তে, সেখান থেকে বদলে যায় জেনজি, জেন আলফা, নানান রকম রঙে। কিন্তু ছেলেবেলাটা ছেলেবেলাই থাকে। মনে করে দেখুন তো, এই শব্দটা মনে পড়ে কি না?

0: শান্তিনাথ দের কণ্ঠে শুনলাম এই গান। কি রয়েছেন টেলিফোনে, আমাদের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা সেই সুরগুলো, সেই গানগুলো, আসুন না সেসব কথা হোক আজ। 0332131342 এই আমাদের টেলিফোন নাম্বার। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, একটু কথা বলবো ইচ্ছে আছে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন না, কার সঙ্গে কথা বলছি?
1: আমি বিজয়ভূষণ মুখার্জি, গুপ্তিপাড়া।
0: বলুন বলুন বলুন।
1: ব্যাপার হচ্ছে কি, এই পুরনো যে গাছগুলো শুনছি বা স্মৃতির, সমস্ত স্মৃতির গান চলছে, তো ঠিকই তাই। আমরা তো, আমার 80 বছর বয়স, গান বাজনার লাইনেই আছি আর কি। আমার বাড়িতে একটা টাইমে উৎপলেন দেশ ছিলেন, ওখানে একটা লোকভারতী একটা মানে একটা ঘর করার কর্তা হয়েছিল, তারপর যে কোনো কারণে হলো না। এই স্মৃতিগুলো এখন বেশি আসছে আর কি, বহু বছর আগের কথা। ঠিক আছে, গানগুলো শুনছি, গানগুলো খুব ভালো লাগছে, পুরোনো গানই শোনাও মা। ঠিক আছে,
0: ধন্যবাদ ধন্যবাদ। উৎপলেন্দু চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ, সত্যি কখনো কখনো এমন গুণীজনেদের সাক্ষাৎ যদি জীবনে পাওয়া যায়, তাহলে মনে হয় না যে আজকের দিনটা বা এই সময়টুকু খুব মূল্যবান একটা সময় হয়ে রয়ে গেল? সেই বছরের হয়তো আর কোনো দিনের কথাই আপনার আলাদা করে মনে পড়ে না, কিন্তু সেই দিনের সেই গুণীজনের সঙ্গে দেখা হওয়ার সময়টুকু সারা জীবন থেকে যায়। উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে এই গানখানি কিন্তু আমাদের অনেকের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে, অর্থাৎ লোকগীতিকে আলাদা করে না বুঝলেও এই গানটির প্রেমে পড়িনি আমরা, এই গানটিকে ভালো লাগেনি এমনটা হয় না।

0: উৎপলেন্দ্র চৌধুরীর কণ্ঠে শুনলাম এই গান। কথা বলবো টেলিফোনে। নমস্কার। হ্যালো
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: বলুন মধুমঙ্গল বাবু।
1: দিদি, একদম ছোট্টবেলায় নিয়ে চলে গেলেন স্কুল যাওয়ার আগে, যখন স্নান করতে নামতাম বন্ধুদের সাথে আর উঠতাম না, মা বাবা ডাকতো তাড়াতাড়ি চলে এসো মধু, স্কুল যেতে হবে। যাক, মা বাবার কথা অমান্য না করে স্কুলে যেতাম। স্কুলে গিয়ে দিদি দেখতাম সেই কাকুরা বায়োস্কোপ নিয়ে এসছে, তখন 25 পয়সা করে লাগতো, দিয়ে বায়োস্কোপ দেখতে লাগতাম। স্যার আসতে অনেক দেরি হতো, স্কুল করতে দেরি হতো। তারপরে আবার ওই যে আইসক্রিম বালারা যে আসতো 25 পয়সা 10 পয়সা করে আইসক্রিম গুলো খেতে কিনে, এত সুন্দর অনুষ্ঠানটা দিয়েছেন, পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। বৃষ্টি হতো, বৃষ্টির সাথে যখন ওই মানে তখন তো এত রাস্তাঘাট ছিল না, জল নামতো, আর বন্ধুদের সাথে সেই নৌকা তৈরি করতাম, নৌকাগুলো ভাসিয়ে দিতাম। আপনি এত সুন্দরটাকে তুলে ধরেছেন, মনের সাথে যেন মিল হয়ে যাচ্ছে দিদি ভাই, জানেন খুব ভালো লাগছে অনুষ্ঠানটা শুনে।
0: ধন্যবাদ, ধন্যবাদ, শুনতে থাকুন। সত্যি তো আমাদের সেই ছেলেবেলার আইসক্রিম কত কম, 5 পয়সা 10 পয়সাতেও আইসক্রিম পাওয়া যেত। আরও বড় হওয়ার পরে অন্তত আমার ছেলেবেলার কথা বলতে পারি, 25 পয়সাতেও কাঠি আইসক্রিম খেয়েছি। এখন তো সত্যি এই প্রজন্মের এখন যারা ছোট তারা ভাবতেই পারে না যে 25 পয়সাতেও একখানা গোটা আইসক্রিম পাওয়া যেত। আপনি সেই বায়োস্কোপের খেলা দেখানোর কথা বললেন, অংশুমান রায়ের কণ্ঠে ভারী সুন্দর একখানি গান আছে মাদারির খেলা দেখানোর, চলুন শোনা যাক।

0: की देखो मादारी खेला देखो एक होका खोकी देखो मादारी खेला देखो एक होका खोकी देखो मादारी खेला देखो खोकी देखो मादारी खेला
1: মাদারের খেলা সাপের খেলা আর তারই সঙ্গে ওই মাদুর নাচ দেখাতে আসার যে খেলাগুলো সেগুলোও কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে, অন্তত এখন কলকাতার পথে তো আর দেখতে পাওয়া যায় না। মাঝে মধ্যে কখনো বা সে অন্তত আমার অভিজ্ঞতা তো বলে এখন আর সেভাবে পাওয়া যায় না। জানি না গ্রামেগঞ্জে এখনও পাওয়া যাচ্ছে কিনা বা কলকাতার বাইরে যারা আছেন এখনও সেই বাঁদর দেখানোর খেলা, মাদারির খেলা বা সাপের খেলা দেখাতে আজও দুপুরে আসে কিনা। এই কথা বলতেই মনে পড়ে যাচ্ছে আমাদের সেই ছেলেবেলা দেখা বাদশা ছবির কথা। বাদশা ছবিতে ভারী সুন্দর একটা ছোট্ট ছেলের কথা আপনারাও যারা দেখেছেন ছবি নিশ্চয়ই মনে করতে পারছেন। কত সুন্দরভাবে সম্পর্ক, অর্থাৎ অবলা এবং সবলা দুরকম জীবের মধ্যে কত সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে এই খেলা দেখানোর মধ্যে দিয়েই।
2: চুন চুন চুন মজা।

0: ফেলে আসা দিনের সেই মজার দিনগুলোর কথা, আর তার সঙ্গে জড়িয়ে থাকা মাটির গানের যে সুর, সে সবটা নিয়েই আজকের এই গানের ভেলা। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলা গাইঘাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন সুজয় বাবু।
1: আজকের লোকগীতিগুলো সত্যিকার সেই মানে ছোট্ট বেলাকার সমস্ত কথা মনে পড়ছে। এখন ওই সেই বাঁদর নিয়ে, হুলুম নিয়ে, তারপরে সাপ নিয়ে যে খেলাগুলো খেলতো, যেগুলো আমরা ছোটবেলায় মাইকের মধ্যে শুনতাম, রেকর্ডে বাজতো, সেই গানগুলো মানে আমার হওয়ার পর আজকে শুনছি বেশ খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন সেই ছোট্টবেলায় ফিরে গেছি, এবং সেই যে গ্রামের সেই যে আবহাওয়া, একবারে মেঘ ঝাচ্ছন্ন আকাশ, সেই সময় যখন পুজো পুজো হতো, এই গানগুলো যখন হতো, তা মানে হচ্ছে যে সেইখানেই আমরা ফিরে গেছি। আমার একটা গানের অনুরোধ ছিল রবি ঠাকুরের বাবুলগীতি, ওই দেখছি রূপসাগরে মনের মানুষ তাঁকা শোনা, এই গানটা যদি শোনানো হয় তাহলে আবার সেই পুরোনো দিনেই আমাকে ফিরে যেতে হবে মনে হচ্ছে। যদি হয় তো অনুগ্রহ করে শোনা।
0: বেশ বেশ বেশ সুজয়বাবু, হ্যাঁ দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, এও অবশ্য আমাদের সেই, যদিও প্রথম যখন প্রত্যেকেই আমরা এই গানের সঙ্গে যখন প্রথম পরিচিত হই, তখন এই গানের মানে বোঝার মতন বয়স আমাদের থাকে না, কিন্তু পরবর্তীতে যত বড় হওয়া তত যেন এই গানের প্রতিটি কথার সঙ্গে, প্রতিটি শব্দের সঙ্গে ক্রমশ সংযোগ স্থাপন হতে থাকে। কিন্তু অত্যন্ত জনপ্রিয় বা বহুল প্রচলিত যদি লোকগীতির কথা বলি, লোকগানের কথা বলি, তার মধ্যে অবশ্যই এই গানখানির উল্লেখ করতেই হয়। পূর্ণদাস বাউলের কণ্ঠে চলুন শোনা যাক।

বেশ মনে পড়ে ছেলেবেলায়, বা আপনাদেরও মনে পড়বে যে বোষ্টম বোষ্টমীরা তখন আসতেন খঞ্জনি বাজিয়ে, গান গাইতে গাইতে। আবার ভোরবেলায় সেই যে প্রভাতি গান, টহলদারি গান, অনেক জায়গায় সেই সুর ছোট শহরাঞ্চলের পথে পথে তাও শোনা যেত। নগর সংকীর্তন হচ্ছে, অনেকে মিলে একসঙ্গে খোলকর্তাল নিয়ে গেয়ে উঠছেন প্রভাত সময়কালে, সচিরাঙ্গিনা মাঝে, অথবা রায়জাগু রায়জাগু বলে, তাই না? সেই দিনগুলো হারিয়ে হারিয়ে তো যায়ই, আমাদের ছেলেবেলার দিন হারিয়ে যায় বটেই, ছেলেবেলার সুরও হারিয়ে যায়, কিন্তু কোথাও যেন মনে হয় না যে আমরা ক্রমশ আমাদের সেই সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকেও খানিক হারিয়ে ফেলছি। নচেৎ এমন নগর সংকীর্তন কেন শোনা যায় না এখন আর?

0: বাড়ি বাড়ি বষ্টম বষ্টমীরা আসতেন। তারা বাউল গান গাইতে গাইতে এসে দাঁড়াতেন, আর সে গানের সুর শুনেই মনে হতো যে এই তো ছুটতে চলে যাই। মায়েরা ঘর থেকে তো দেবেনি কিছু, চাল হোক আলু হোক, তার সঙ্গে সেনা হলেও পয়সা হোক, কিছু একটা দক্ষিণা দেবেন বটেই। আর আমরা দাঁড়িয়ে থাকতাম দরজার ফাঁক থেকে তাকিয়ে সেই বাউল গানের সুর। এখন জানি না আর কত জায়গায় ভেসে আসে, কলকাতায় যে আসে না সে কথা বেশ জানি। কে রয়েছেন টেলিফোনে? ছেলেবেলার সুরের গল্পগুলো একটু শোনা যাক। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নির্মল বৈদ্য বলছি।
0: বলুন নির্মল বাবু।
1: হ্যাঁ, অনেকদিন সৌভাগ্য আমার জীবনে, ধন্যবাদ পেলাম আপনাদের দয়া। এখন বলছি, আপনারা তো বুড়োদেরকে ছোট করে দিচ্ছেন। আমরা বলে যেন এখন যেন বুড়ো না হয়ে কচি কচি পায়ে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে যেন আবার বেতারে যেন পৌঁছে যাই। এই দুর্মূল্য জিনিসগুলো আমাদের মধ্যে তুলে দিয়েছেন না, কি বলবো, যেন আমাদের বাচ্চা হতে সাহায্য করছেন আপনারা। আর বেশি কিছু বলবো না, আরো ছোট ছোট ছোট ছোট গান, ছোট ছোট প্রভৃতি, ছোট ছোট পায়ালে এই সেই তোমার চৈতে গাজর আছে, এইগুলো সরাবেন, হলে আমরা যেন বুড়ো থেকে যেন বাচ্চা হয়ে যেতে পারি। ধন্যবাদ, বেশি কিছু বলবো না, ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। সত্যি এবারও পুণ্যের কাজ যে অন্তত এক ঘন্টার জন্য যদি টাইম মেশিন ছাড়াই শুধু গান থেরাপির মধ্য দিয়েই আমাদের বয়স্ক শ্রোতা বন্ধুদেরকে একটু ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে চলুন ছেলেবেলায় ফিরিয়ে নিয়েই যাই আরও একটি গানের মধ্যে দিয়ে। ছেলেবেলায় মনে পড়ে কি, পীর বাবারা আসতেন, ফকিরেরা আসতেন, যেমন বষ্টম বষ্টমীরা আসতেন, ফকিরেরাও আসতেন। তারা ঝোলা নিয়ে আসতেন, একটা জব্বা পরে আসতেন, এবং দূর থেকে আওয়াজ পাওয়া যেত, মুশকিল আসান করো। মনে পড়ে কখনো মানিক পীরের দরগার, কখনো গাজী পীরের দরগার, সেই পবিত্র ঝালরখানা হাতে নিয়ে তারা যখন দরজাটির সামনে এসে দাঁড়াতেন, আমরা গিয়ে মাথা পেতে দিতাম, আর সেই ঝালরটা মাথায় বুলিয়ে দিয়ে মুশকিল আসান করো, কখনো দয়াল মানিক পীর, কখনো দয়াল গাজী পীর বলতেন তারা। চলুন দেখুন তো মনে পড়ে যাচ্ছে কিনা। না

এভাবে পীর ফকিরেরা আসতেন, পীর বাবারা ফকিরেরা আসতেন, আসতেন বষ্টম বষ্টমীরা। আবার যাদের ছেলেবেলায় সান্নিধ্য হয়েছে, দাদু ঠাকুমার অথবা দিদা ঠাকুর দাদার, মনে পড়ে সন্ধেবেলায় তারা গুনগুন গুনগুন করে গান গাইতেন, নানান রকম বাউলের বাউল গান বেশিটা, কারো কারো বাড়িতে যার যেমন এলাকা, ভাটিয়ালি গান, গুনগুন করে ভাওয়াইয়া গান। দাদু ঠাকুমারা, বয়স্ক মানুষ, সন্ধেবেলায় লোডশেডিং হয়ে গেলে হ্যারিকেনের আলোর পাশটিতে বসে গুরুনা ভোজিময়ী সকাল সন্ধ্যা মনোপ্রাণ দিয়ারে। বয়সের সঙ্গে কি যেন একটা আছে, বয়সের সঙ্গে জড়িয়ে যাওয়া সেই অভিজ্ঞতাগুলো কণ্ঠের সুর থাকুক বা না থাকুক অদ্ভুত লাগতো। আমাদের প্রিয় দাদু দিদাদের কণ্ঠে এই গানগুলো শুনতে

আর কত না স্মৃতি, সবটাই হুড়মুড়িয়ে আসছে বটে মনের মধ্যে, কিন্তু ঘড়ির কাঁটাও বলছে সময় খুব বেশি আর নেই। আমাদের এক শ্রোতা বন্ধু শুনতে চাইছিলেন ছেলেবেলার সেই গাজন চড়কের সময়কার গানগুলো, যা সত্যি আমাদের স্মৃতির সঙ্গে জড়িয়ে।

জড়িয়ে থাকা সুরগুলো, জড়িয়ে থাকা সেই ছেলেবেলা, অথবা জড়িয়ে থাকা নস্টালজিয়া, যা আমাদের পিছু ছাড়ে না, অথবা আমরাই চাই না তারা ছেড়ে যাক। কারণ এরাই তো সঞ্চয়, এরাই তো পাথেয়। তাই কখনো কখনো একটু তাদের নাড়াচাড়া করলে, সেই স্মৃতিগুলোকে নাড়াচাড়া করলে মনে হয় যেন একটু অক্সিজেন প্রাণে আরও ভরে নেওয়া গেল, তাই না? সেই সুর সবটা থাকুক আমাদের সঙ্গে, ছেলেবেলার সুর থাকুক, ফেলে আসা দিন থাকুক, যে মানুষেরা আর নেই আমাদের সঙ্গে, তারাও থাকুক আমাদের স্মৃতিতে। আসুন ভালো থাকি সকলে। শেষ করছি এখানে আজকের গানের ভেলা। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: মোবাইল নিয়ে নিয়েছি, চার্জারটাও ব্যাগে ঢোকানো হয়ে গেছে, ছাতা, এক্সট্রা রেনকোট, ব্যাস ব্যাস ব্যাস ব্যাস। আর কি আর কি প্রিয়াশা, আর কি?
1: আরে তুমি মানে এরকম কেন, এত উদ্ব্যস্ত কেন, বিড়বিড় করে যাচ্ছ নিজের মতো?
0: না না, মানে বিড়বিড় নয়, মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি আর কি কি যেন নিতে হবে, মানে কি কি ভুলে যাচ্ছে কিছু নাকি?
1: জামা কাপড়?
0: না, জামা কাপড় তো নিয়ে নিয়েছি, মানে এক্সট্রা
1: করে। তুমি তো শুধু মোবাইল চার্জার রেনকোটের বাইরে আর কিছু বললে না, তাই
0: মোবাইলটা খুব খুব ইম্পর্টেন্ট প্রিয়াশা, মানে বুঝতে পারছো তো, মানে যাচ্ছি একটা জায়গায়, সেখানে গান শুনবো না, সেখানে মানে ফোনটা একটু সোশ্যাল মিডিয়ায় কিছু আপডেট দেবো না, তা কি হয় নাকি?
1: না না না, তা একদমই হয় না। কিন্তু মানে তুমি কোথায় যাচ্ছ?
0: আমি তো অনেক জায়গায় যাচ্ছি, মানে পুরো ভারতের একেবারে ম্যাপ ধরে ধরে আমি সব জায়গা সেট করে ফেলেছি, কারণ অনেক দিন আমার ঘুরতে যাওয়া কিন্তু হয়নি, তো সেই জন্য আর কি একটু মনটা ঘুরু ঘুরু করছিল। সব প্ল্যান একবারে একটা জমিয়ে একটা লিস্ট বানিয়ে ফেলেছি, সব জায়গায় যাবো।
1: ওকে ওকে, তার মানে ব্যাপারটা যে তুমি একটা জায়গায় যাচ্ছ না, অনেকগুলো জায়গায় যাচ্ছ,
0: অনেক
1: অনেক জায়গায় যাচ্ছ। হ্যাঁ, তুমি একা যাচ্ছ না, আমিও যাচ্ছি সঙ্গে।
0: তুমিও যাচ্ছ? হ্যাঁ, আমরা বলছি তো
1: বন্ধুরা যাচ্ছে সঙ্গে,
0: বন্ধুরা যাচ্ছে, এবং ওই যে বললাম যে একেবারে পুরো ভারত ঘুরে চলে আসবো।
1: হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, মানে ভারত ঘুরে মানে হচ্ছে এই যে বর্ষাকাল,
0: একদম
1: এই যে একটা প্রেমের মৌসুম।
0: যদিও এখন এই মুহূর্তে এই 11:03 কলকাতায় কিন্তু এখন কোনো বর্ষার নাম নেই, কারণ রোদ ঝলমল করছে,
1: আজকে নেই কিন্তু কালকে অবধিও খুব বৃষ্টি হয়েছে আর কি।
0: এবং মেঘ কিন্তু মনে মনে ভাবছে যে এই হব হব করছে বৃষ্টিটা, হ্যাঁ হতেই পারে, মানে একটু পরেই নেমে যেতে পারে।
1: হ্যাঁ, এখন তো মানে যখন তখন আর কি মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে,
0: তোমার মুডের মত, মানে কখন যে আমাকে একটা ঝেড়ে দেবে বা কখন একটু হাসবে, মানে
1: অবশ্যই অবশ্যই তুমি আমার মুড বুঝতে পারবেও না, আমি এক্সপেক্টও করি না।

0: আচ্ছা আচ্ছা, না সত্যি মানে এটা একটা বেশ খুব একটা কনফিউজিং একটা ওয়েদার কিন্তু চলছে চারিদিকে শহর কলকাতা জুড়ে এবং আশেপাশের মফস্বল বলো বা গ্রামগঞ্জে বলো, কিন্তু বন্ধুদের তো মন ঘুরতে চায়, সব সময় একটা কোথাও যেতে চায়, আর সেই যেতে চাওয়ার স্বপ্নের মানে একটু যদি আমরা উস্কে দিই সেই স্বপ্ন।
1: একদম একদম, মানে এই যে দেখো গোটা আর কি বর্ষায় আমাদের দেশে মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাগুলো তো স্পেশাল, যে জায়গায় তোমরা গোটা বর্ষাকালটা জুড়ে ঘুরতে পারো।
0: একদম একদম,
1: এবার আমরা এমন কয়েকটা জায়গার একটা বাকেট লিস্ট করে নিয়ে এসেছি যেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো, এবার অপশন ইজ ইয়োর্স যে তুমি কোথায় যাবে।
0: সো মানে প্রিয়াশ এখন বাকেট লিস্ট বের
1: করবে, বাকেট লিস্ট বাকেট লিস্ট বের করবো না, বাকেট লিস্ট থেকে জায়গাগুলোকে বের করবো একটা একটা করে।
0: আচ্ছা এরকম সত্যি যদি হতো যে আমাদের একটা বাকেট লিস্ট সত্যি থাকতো এবং আমাদের কেউ একজন পছন্দের মানুষ বা একজন কেউ থাকতো যে বলতো বছরে একবার করে হলো বলো তোমার লিস্টে কি কি আছে একটা একটা করে পূরণ করো, কেমন হতো বলো তো?
1: সেই আর কি, ওই যে মানে কাইন্ড অফ ডোরেমনের পকেটের মতো যা চাই একটা কিছু আর কি।
0: আমাদের বাবা মায়েরা বোধহয় খানিকটা করে, মানে খানিকটা

0: আর সোশ্যাল মিডিয়ায় আমাদের কিন্তু আজকে যে পোস্টটা তার কমেন্ট বক্স তোমার জন্য খোলা আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের বর্ষাকালে, এই ঘোর বর্ষায়, তোমাদের কোথায় যেতে ইচ্ছে করছে বা কোথায় যাওয়ার কোনো মেমোরিজ আছে কিনা তোমার জন্য, সেই সব জানাতে পারো। ফোন নাম্বারটা প্রিয়া শেখ আগেই বললো আর আজকে আমি এক্ষুনি বললাম তোমাদের ফেসবুকে কমেন্ট করবার কথা, তাই চটপটা দেরি করো না, রেডিওটা কানে নিয়ে মানে যুববাণী কানে রেখে চটপট আমাদের কমেন্ট কিংবা ফোন করে ফেলো।
1: একদম একদম করে ফেলো। আর ততক্ষণ পর্যন্ত এই যে সৌরভ এত সুন্দর করে ব্যাকপ্যাক প্যাক করলো, রেনকোট টেনকোট নিল, তো মানে প্রথমেই কোথায় যেতে চাইছো?
0: প্রথমেই আমি যেটা যেতে চাইছি সেটা হচ্ছে আমার খুব একটা পছন্দের জায়গা, খুব কাছাকাছি এবং দুদিনের ট্যুর করা যেতে পারে, সেটা হচ্ছে দার্জিলিং। ঠিক আছে,
1: আচ্ছা,
0: দার্জিলিং এই বর্ষাকালে, ঘোর বর্ষায়, বুঝতে পারলে প্রিয়াশা, দার্জিলিং যদি তুমি একবার না যাও তুমি কিন্তু খুব মিস করবে, কারণ ওর আশেপাশে এমন কিছু পয়েন্ট আছে দেখবার মতো, যেমন লেপচা জগৎ একটা দারুণ জায়গা, মানে পুরো সবুজে ঘিরে থাকে সবসময়,
1: একদম
0: প্লাস প্লাস প্লাস এই সময়টা একেবারে ওই বলে না মেক পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, লেপচা জগৎ, তাকদা বা এই ধরনের ভিউ পয়েন্ট গুলোতে তুমি যদি যাও দার্জিলিং এর কাছাকাছি এইসব জায়গায়, তুমি দেখতে পারবে ওই মেঘের মধ্যে মানে একটা অদ্ভুত মায়া তৈরি হয়, এবং
1: সে তো বটেই,
0: এবং এইসব জায়গায় ওই বৃষ্টি হালকা ঝিরঝির করে পড়ছে, কখনো খুব জোরে পড়ছে, এই দেখতে দেখতে মোমো কিংবা থুকপা, মানে তুমি যদি একবার টেস্ট করো প্রিয়াশা তুমি আর ভুলতে পারবে না জায়গাটাকে, বুঝলে
1: না? আমি ভুলতেও চাই না। আর যখন দার্জিলিং এ আমরা যাচ্ছি তখন ওই যে ভোরবেলা উঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মোটামুটি বোমকেশের মতো একটা চাদর গায়ে দিয়ে,
0: এই এই ব্যাপারে আমার একটা কথা মনে পড়লো, বুঝলে, আমি একটা বন্ধুকে একবার ছোটবেলায় মানে মাঝ বয়সে আর কি জিজ্ঞেস করেছিলাম যে শীতকালে আমাদের তো বিভিন্ন প্ল্যান থাকে, পিকনিক থাকে, এই সেই হ্যানাত্যানা থাকে, তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোর শীতকালে মানে শীতের মরশুমে, একেবারে ঘোর শীতের মরশুমে তোর সবচেয়ে প্রিয় কাজ কোনটি, মানে কোন কাজটা করতে শীতকালে সবচেয়ে ভালো লাগে? তখন ও আমাকে একটা উত্তর দিয়েছিল, ও আমাকে বলেছিল আমার শীতকালে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ভোরবেলা উঠে ঠান্ডায় কাঁপা।
1: না, ভোরবেলার যে ঠান্ডাটা, তুমি যতই কাঁপো ওই যে একটা মানে একটা ঠান্ডার একটা মাধুর্য আছে, কিছু কিছু সময় সেটা ফিল করতে ভালো লাগে, ঠিক যেমন পাহাড়ে গেলে ওই স্টাইল করে ছবি তোলার জন্য ঠান্ডাটা ফিল করতে ভালো লাগে,
0: একদম একদম
1: হাঁটতে ভালো লাগে, ঠিক ওই রকম আর কি ব্যাপার। তো একদম এই যে আমরা মানে ও বললো প্রথমেই পাহাড় যাবে এবং প্রথমেই দার্জিলিং যাবে, এর ঘটনাটা হচ্ছে এই যে কিভাবে যাবে, মানে এই যে পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘটেক তোমরা দেখবে লিপচা জগৎ বা তাকদা বা লামহাটা কোনো একটা জায়গায় তোমরা ছোট্ট করে থাকতে পারো, সেখানে কটেজ পেয়ে যেতে পারো, মোমো থুকপা খেতে পারো,
0: কিন্তু
1: যাবেটা কি করে?
0: যাবেটা এইভাবেই যে শিয়ালদা কিংবা হাওড়া, মানে একেবারে শহর কলকাতা থেকেই তোমাদের ট্যুর প্ল্যানটা আমরা সেট করে দিচ্ছি যে শিয়ালদা কিংবা হাওড়া থেকে তোমরা যেতে পারো একেবারে সোজা এনজেপি মানে নিউ জলপাইগুড়ি, কিংবা যাদের হাতে খুব কম সময় তারা কিন্তু এয়ারপোর্ট হয়ে মানে বাগডোগরা এয়ারপোর্ট হয়েও তোমরা যেতে পারো, এবং যদি একটু মানে একটু আরেকটু সময় থাকে তাহলে মিরিক লেকটা ঘুরেও এসো, কারণ ওই সৌন্দর্যটা মানে বিশেষ করে বর্ষাকালে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে সবাই জানো তো ছুটিটা প্ল্যান করে হচ্ছে মেইনলি পূজোতে, মানে
1: পূজোর একটা ছুটিটা বা ডিসেম্বর বা গরমের ছুটিটাও অনেকে প্ল্যান করে,
0: গরমের ছুটিটা প্ল্যান করে যেহেতু সরকারি বেসরকারি বলো স্কুল কলেজ অফিস সব ছুটি থাকে, কিন্তু যদি এই জুলাই অগস্ট বা জুন জুলাই এই যে বর্ষাকালে তুমি যদি একবার এই জায়গাগুলো
1: কিন্তু বর্ষায় পাহাড় বা বর্ষায় মানে আর কি দার্জিলিং বলো বা আমরা আরো যা যা জায়গার কথা বলবো, এই জায়গাগুলো দেখতেই অদ্ভুত সুন্দর,
0: একদমই তাই। এবং যেটা বলছিলাম যে কম খরচে ঘুরতে পারবে, এবং এই যেটা আমরা ফ্লাইট কথাও বলছিলাম সেই ফ্লাইটের দামও কিন্তু বেশ কম থাকে,
1: একদমই তাই একদমই তাই। আরো একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে তোমরা দার্জিলিং গেলে এরকম টুক করে ঘোরার মতো জায়গা কিন্তু বাতাসিয়া লুপ, সেই জায়গাটাও ঘুরতে পারো, সেই জায়গাটা ভীষণ সুন্দর। এই যে মানে সবুজ ছেড়ে বেরিয়ে মানে লেপচা জগৎটা ছেড়ে বেরিয়ে এরকম একটা ফুলের রাজ্যে ঢুকে যাওয়ার মতো আর কি ব্যাপার, এবং এখান থেকে পাহাড় অসাধারণ দেখতে লাগে, এবং তার পাশেই মানে পাশে মানে কাছাকাছি রয়েছে ঘুম মনাস্ট্রি যেখানটা ভীষণ শান্ত, ওই জায়গাটাও মানে ঘোরার লিস্ট থেকে মিস করো না আর কি।
0: বেশ বেশ বেশ, প্রিয়াশা যখন বলে দিয়েছে তার মানে আমরা মিস করবো না, বন্ধুরা তোমরাও করো না।

0: কিন্তু এই মুহূর্তে গাড়ি তো শিয়ালদা কিংবা হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, মানে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, আমাদের বেরিয়ে পড়ি ট্রেন। কিন্তু একটা এই বৃষ্টির দিনে, মানে বৃষ্টি হোক না হোক, মনের মধ্যে বৃষ্টিটা আনা দরকার।
1: না না, বৃষ্টি হবে হবে, আমি বলছি হবে।
0: হ্যাঁ, তো সেই সময় যদি একটা অরিজিৎ সিং এবং মোনালি ঠাকুরের গান শোনা যায়, তাহলে তো মানে আনন্দটা আরো ডাবল ট্রিপল, মানে 4 times 10 times হয়ে যায়,
1: একদম হয়ে যায়। এবং তার সঙ্গে তুমি ইমাজিন করে নিতে পারো, তুমি ঘুরতে যাচ্ছ তোমার ভীষণ প্রিয় মানুষের সঙ্গে বা মানুষদের সঙ্গে, আর যেতে যেতে এই গানটা শুনছো।

0: মিলে একসঙ্গে ভিজতে পারি, সেটাই কোনো অসুবিধে নেই। ফিরে এলাম আবারও বেরিয়ে পড়ি রাজ্যায়। আজ তোমার সঙ্গে কথা বলছি আমি প্রিয়াশা, এবং আমার সঙ্গে সৌরভ। আর আমরা দার্জিলিং ঘুরে ফেলেছি, মানে একদম শুরুটা করেছি পাহাড় দিয়ে, বাড়ির কাছের পাহাড়। এবার তো মানে পাহাড়ে যখন নিয়ে শুরু করেছি, তাহলে পাহাড় আরো কয়েকটা পাহাড়ে তো যাবো নিশ্চয়ই।
1: বেশ বেশ, আমরা শুধু পশ্চিমবঙ্গে আটকে থাকবো কেন, আমরা একটু ভারতের বিভিন্ন রকম পাহাড়ে, যেখানে
0: বিভিন্ন রকম পাহাড়ে,
1: বিভিন্ন রকম পাহাড়। হ্যাঁ, আরে পাহাড়ের সৌন্দর্য বিভিন্ন রকম হয়, সত্যি বলছি। তো এই যে আমরা পাহাড়ে ঘুরবো, আমরা ঘুরতে শুরু করেছি, প্রথমেই আমরা পশ্চিমবঙ্গ থেকে একটু যদি বেরিয়ে যাই অন্য রাজ্যে, এবং সেই রাজ্যটা যদি হয় দ্য গডস ওন কান্ট্রি, মানে কেরল।
0: একদম একদম,
1: কেরালার মুন্নার, মানে সেটা কিন্তু নিজের হাতে আঁকা একটা ছবির মতো।
0: একদমই তাই। আর দেখবে বর্ষাকালে পাহাড়ে গেলে না চারদিকটা ওই সবুজ, ওই যে মানে জঙ্গল, মানে এই টাইমটা গেলে দেখা যায়। এবং যেখানে রডোডেনড্রনের জঙ্গল আছে সেখানেও পুরো ফুলে ভরে থাকে, তো দেখতে অদ্ভুত ভালো লাগে,
1: খুবই ভালো। এবং এই যে জায়গাটি, এই জায়গাটিকে তোমরা যদি যেতে চাও, মানে মুন্নার তোমরা যদি যেতে চাও, তাহলে প্রথমেই তোমাদের যেটা করতে হবে, চটপট প্লেনের একটা টিকিট কেটে ফেলতে হবে, ঠিক আছে? একটু মানে
0: ট্রেনের টিকিটও কাটতে পারে,
1: ট্রেনের টিকিটও কাটতে পারে, কিন্তু জানো তো প্লেনে যাওয়ার একটা আলাদা মজা আছে এই জায়গাটিতে। কারণ ওই উপর থেকে যখন ওই বার্ড ভিউটা দেখা
0: তোমরা
1: যদি ট্রেনেও যেতে পারো, সেটা বেশ একটা লং জার্নি বলতে পারো। এর্নাকুলাম রেল স্টেশন, তোমরা সেখানে পৌঁছতে পারো এবং সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে 4-5 ঘন্টা দূরত্ব।
0: এবার গাড়ি ভাড়াটা হচ্ছে তোমার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করছে, তুমি কতটা কমাতে পারছো, বাড়াতে পারছো। মোটামুটি বেশি খরচপাতি পড়ে না, মানে 4-5 ঘন্টা যাওয়ার জন্য ম্যাক্সিমাম ধরো 1,000-1,500 মধ্যে হয়ে যায়। তার মধ্যে প্রথমেই রয়েছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেখানে তোমরা মানে বিরল যে নীলগিরির কথা আমরা শুনে থাকি বা গল্পের বইতে পড়ে থাকি, সেই পাখির দেখা মিলতে পারে। এরপর যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে একদম যে মুন্নারের মানে পিক পয়েন্টটা যেটা, সেখান থেকে এই যে গোটা জায়গাটাকে দেখা যায়, মানে কেরালার অর্ধেকটা, এবং ওই পাহাড়ের ওপর থেকে যে নিচটা, ওই যে দৃশ্যটা, সেটা যে কোনো পিকেই ওই যে ব্যাপারটা, ওটা মিস করা যাবে না।
1: এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ম্যাটুপেট্টি ড্যাম যেটাকে বলে, সেখানে বোটিং তোমরা যদি করতে পারো, আর ইকো পয়েন্টে কয়েকটা ছবি যদি তোমরা তুলতে পারো, তোমরা ধরেই নাও যে তোমাদের 1 বছরের জন্য মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ডিপি দেওয়া বা বিভিন্ন রকম ছবি দেওয়ার একদম মানে রসদ প্রস্তুত হয়ে থাকবে।
0: তাছাড়াও তোমরা মোটামুটি ওখান থেকে এতটাই শান্তি পাবে, এতটা ভালো লাগা থাকবে, আবার 1 বছর কাজ করার এনার্জি ফিরে পাবে আর কি।
1: একদমই তাই, মানে ওই যে ছুটিটা তোমরা কাটাতে গেছো, যে নিজের মানসিক ক্লান্তিটাকে একটু দূরে সরিয়ে রাখতে বা একটু তার থেকে রিকভার করতে, তার জন্য একবার পারফেক্ট ওষুধ হচ্ছে কেরালার এই মুন্নার।
0: একদম একদম। আর মুন্নারের পাহাড়ের কোনো একটা কটেজে বসে যদি আমাদের মতো তোমরাও চা লাভার হও, তাহলে ডেফিনেটলি চাটা মিস করো না এখানকার, আর টি মিউজিয়ামটাও ঘুরে আসতে মিস করো না।
1: বিভিন্ন রকম চায়ের যে কালেকশন, সেটা দেখা যাবে।
0: হ্যাঁ,
1: মুন্নারের সবচেয়ে সুন্দর কোনটা জানো তো, মানে সুন্দর ঝর্ণা যদি বলতে হয়, সেটা হচ্ছে আট্টুকাট ফলস। লাক্কাম ফলস এর কথাও আমি বলবো এই জায়গাটিতে, এবং নিয়ামাকাট ফলস বা চিন্না কানাল ফলস। এই যে বিভিন্ন রকম জলপ্রপাত, সেগুলো কিন্তু বর্ষায় একেবারে অন্য রূপ নিয়ে তোমার কাছে ধরা দেবে। তাই কেরালা যদি প্ল্যান করে ফেলো এই বর্ষায়, মানে জুন জুলাই অগস্ট এরকম একটা সময়, দেখো বর্ষা তো এখন খুব দেরিতে আসে, তো সেক্ষেত্রে জুনটা তোমরা না প্ল্যান করে আমি বলবো জুলাই এই সময়টাতে, বা অগস্টে, একেবারে অগস্টের শুরুতেই তোমরা যদি প্ল্যানটা করতে পারো, তাহলে কিন্তু
0: জমে যায়। আর তার সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে মুন্নারে কিন্তু, এর আগে বলছিলাম চায়ের কথা, বিভিন্ন ফ্লেভারের চা পাতা, এলাচ, গোলমরিচ এগুলো পাওয়া যায়। আর অবশ্যই ওখানে গেলে মালাবার পরোটা আর ফিশ কারি মিস করুন।
1: বেশ বেশ বেশ, মানে খাবার দাবারও আমরা একদম তোমাকে লিস্ট ধরিয়ে দিচ্ছি যে কোথায় গেলে তোমরা কোনটা একেবারে মিস করা যাবে না, একেবারে কোনো কিছুই তোমরা যাতে মিস না করো, সেটা হতে পারে কোনো লোকেশন, কোনো হতে পারে তোমাদের খাবার যেটা আমরা বলছি। কিন্তু খাবারের কথা বলতে বলতে বন্ধু কিন্তু ফোন লাইনে চলে এসেছে,
0: একদম একদম দেখবো কে রয়েছে সঙ্গে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার নমস্কার, বলুন।
2: আপনাদের সঙ্গে আমাকে একটু ভাগ করে নেবেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম।
1: বেশ বেশ বেশ, তার মানে মানে বন্ধু কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে
0: একদম। আর বন্ধুদের সঙ্গে ভাগ করি তো না, আমরা তো একসঙ্গে ঘুরতে যাচ্ছি আলটিমেটলি,
1: আলটিমেটলি একসঙ্গে ঘুরতে যাচ্ছি। এবং যুববাণী থেকে ঘুরতে যাওয়া হচ্ছে মানে একদম ওই বলে না বাক্স প্যাট্রা বেঁধে আমরা যাচ্ছি। কোথায় কোথায় গেছি এই মুহূর্তে? দার্জিলিং গিয়েছি আমরা, কেরল ঘুরে এলাম, কিন্তু এবার যেখানে আসবো সেটা হচ্ছে শিলং।
0: আহা, শিলং জায়গা মানে এই যে মেঘালয়ের কথা বললেই দারুণ লাগে। মানে তুমি ভাবো মেঘালয় মেঘের দেশে আমি যাচ্ছি। আমি কখনো মেঘালয় যাইনি, কিন্তু আমার যতবার মেঘালয়ের কথা মানে উঠেছে, যতবার যেখানে পড়েছি, যেখানে রিল দেখেছি, আমি ততগুলো সেভ করে রেখেছি, মেঘালয় যেতেই হবে এরকম একটা ব্যাপার।
1: কি অপূর্ব! এই মুহূর্তে যারা আমাদের দেখতে পাচ্ছো না, যারা শুধু শুনতে পাচ্ছো, তারা প্রিয়াশার এক্সপ্রেশনটা একটু আগে দেখো,
0: আমার এক্সাইটমেন্টটা
1: আমি জানি যে তোমাদের মনের মধ্যেও সেই ছেলে মানুষটা বা সেই শিশু মনটা আছে এখনো, তাই সেটাকে নিয়ে
0: সবার মধ্যেই আছে।
1: অনেকে মেরে ফেলে,
0: না না এরকম হয় না, সবার মধ্যে আছে, এবার কেউ এক্সপ্রেস করে কেউ করে না, এটা তফাত, কিন্তু আছে তো বটেই।
1: বেশ বেশ,
0: যাই হোক, আমরা মানে ঘুরে বেড়াই বুঝলে, মন টন আপাতত রাখা থাক পাহাড়ের কোলে।
1: বেশ,
0: তো
1: এখন আমরা মেঘালয়ের রাজধানীতে যাচ্ছি, মানে শিলং এ যাচ্ছি।
0: একদম একদম, শিলং মানে এই যে বারবারই বলা যে বর্ষায় পাহাড় যাওয়া মানে ওই সবুজ একটা চারিপাশ আর ফলস, যে কটা ফলস আছে সেগুলোই দেখার মতো আর কি।
1: কিন্তু যেটা বলার প্রিয়াশা, মানে আমরা তো ঘুরতে যাওয়ার কথা খুব আনন্দের সঙ্গে একেবারে ছটফট করতে করতে বলছি, কিন্তু এই সময় তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে বয়স্কদের নিয়ে যাওয়াটা কিন্তু এই মুহূর্তে একটু চাপের হতে পারে এই সময়টাতে, কারণ এখানে খুব লং একটা জার্নি হতে পারে, কারণ যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো পাহাড়ের ঢালে তুমি যাচ্ছ, তো অনেক জায়গায় দেখতে পাবে যে খুব ঘোর বর্ষায় হয়তো মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে কোথাও, বা হয়তো এমন বৃষ্টি হয়েছে রাস্তা মানে বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এই লং জার্নিটা বয়স্ক মানুষরা একটু নাও নিতে পারে তাদের শরীরে।
0: ঠিক, একদমই তাই।
1: তো সেজন্য বন্ধুদের সঙ্গে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ো নাকি?
0: হ্যাঁ, মানে তুমি পরিবারের সঙ্গেও করতে পারো, কিন্তু ওই আর কি একটু বুঝে শুনে সাবধানে, ছোটদের ক্ষেত্রে আর বয়স্কদের ক্ষেত্রে মানে ব্যাপারটা ওই একই হয়, একটুখানি হ্যান্ডেল করাটা টাফ হয়ে যায় কিছু কিছু সিচুয়েশনে। তো শিলং পৌঁছে যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা প্রথমেই ঘুরতে পারি উমিয়ম লেক। এবং এই যে লেকের নীল জল, বর্ষাকালে পুরোপুরি নীল জল না পেলেও এই যে নীল জল এবং চারপাশের সবুজ পাহাড়, সেটা তোমার মন ভালো করে দেবেই। আর শিলং পিক থেকে গোটা শিলং শহরটাকে দেখা যায়, এটা আরো ভালো ব্যাপার
1: সত্যি। মানে ওই বার্ড ভিউটা বলতে চাইছো যে একেবারে পুরো শহরটাকে দেখা, বিশেষ করে জানো তো এই যে পাহাড়ের কোন একটা কোল থেকে পুরো শহরকে দেখা যায়, এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে। বৃষ্টির সময়তেও নয়, ভোরবেলাতেও নয়, দুপুরবেলাতেও নয়, বিকেলবেলাতেও নয়, কোনো সময় নয়। আমার যেটা সব থেকে ভালো লাগে, সবচেয়ে বেস্ট টাইম ওই শহরটাকে দেখার, সেটা হচ্ছে রাত্রেবেলা, যখন পাহাড়ের গায়ে ওই
0: মিটি মিটি
1: আলো জ্বলছে, বা একটা ধরো পূর্ণিমা চাঁদ উঠেছে, ওই সময়টা যে কি অদ্ভুত একটা লাগে।
0: তুমি যদি অনেক হাই অলটিটিউডে কোথাও যাও, মানে অনেকটা ধরো হিমাচলের দিকে কোথাও গেলে, উত্তরাখণ্ডের দিকে কোথাও গেলে, তাহলে না মানে যত হাই অলটিটিউডে উঠবে তত তো আকাশ ক্লিয়ার হয়, সকালবেলা যেমন গাঢ় নীল, রাত্রিবেলা ঠিক তেমন মনে হয় খুব কাছাকাছি আছি আমরা ওই তারার সঙ্গে, আর প্রচুর তারা দেখতে পাওয়া যায়। মানে আমরা সমতলে দাঁড়িয়ে যতটা না দেখতে পাচ্ছি, ওপরে তুমি যত উঠবে তত ক্লিয়ার হবে ভিশন, তত তুমি আরো দেখতে পাবে।
1: হ্যাঁ, মানে আসলে সেটাও একটা কথা যে আলো দূষণ সেটা যে এত বেড়ে গেছে বুঝলে, মানে তাতে কিন্তু সত্যি আমরা তারা যে দেখা বা পরিষ্কার একটা ঝকঝকে আকাশ
0: সেইটাই মুশকিল।
1: তুমি আজকে হিমাচলের কথা বললে, হিমাচল আমরা যাব, মানালি তো আমরা ঘুরতে যাব, হ্যাঁ তো সেই সব জায়গায় যাচ্ছি, কিন্তু যেটা বললার যে যতই উঁচুতে এই মুহূর্তে ওঠো না কেন, তবে সেই যে ক্লিয়ার

0: ব্যাপারটা, বা ওই এক ঝকঝকে নীল আকাশ বা ঝকঝকে তারা ভরা একটা আকাশ অনেক সময় কিন্তু পাওয়া যায় না শুধুমাত্র আমাদের জন্যই,
1: মানে
0: দূষণ আমরা এত করছি, আলো দূষণটা, সেটা কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে যায়। যাই হোক, আবার ভারী ভারী কথা বলতে শুরু করেছি নাকি?
1: অভ্যেস। যাই হোক, তো শিলং যেতে হলে তোমরা যেটা করতে পারো, তোমরা ফ্লাইটে যেতে পারো। ফ্লাইটে যেতে হলে তোমাদের গুয়াহাটি বিমানবন্দরে নামতে হবে এবং সেখান থেকে মোটামুটি 3.5 ঘন্টার রাস্তা, খুব একটা বেশি চাপের কিছু নয়।
0: তাইও 3.5 ঘন্টার আগে এয়ারপোর্টে বসে কিছু খেয়ে নিও।
1: হ্যাঁ, কিছু খেয়ে নিও। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা একদম শুরু করেছিলাম লেপচা জগৎ, মানে দার্জিলিং থেকে, তখন আমরা NGP গেছিলাম, আর আরো একবার NGP যাই, মানে এবার আমরা আরেকবার NGP থেকে শুরু করি।
0: আচ্ছা, বেশ বেশ,
1: কারণ এবার আমরা একটু পেলিং এর দিকে যাব।
0: আচ্ছা,
1: সেটাও তো ধরো সেই NGP থেকে বা বাগডোগরা এয়ারপোর্ট থেকেই যাওয়া যায়, সেম, কিন্তু একটুখানি ডিসটেন্সটা বেশি, মোটামুটি 5-6 ঘন্টা মতো লাগে, কারণ পেলিংটা একদম সিকিমের পশ্চিম দিকটাতে।
0: আচ্ছা,
1: সিকিমটা ক্রস করে এবার পেলিং এর জায়গাটা, মানে যারা পেলিং গেছো তারা তো জানোই পেলিং সারা বছরই অদ্ভুত ভালো লাগে, এই টাইমটাতে তো আরো বেশি করে, মানে এই যে এপ্রিল মে জুন জুলাই, এই টাইমটা দ্য বেস্ট, ওই পিক টাইম আর কি। এবং শান্ত পাহাড়ে যদি মনে হয় যে কয়েকটা দিন কাটাতে চাইছো, তাহলে ডেফিনেটলি পেলিংয়ে যেতে পারো। এবং এখানে ছোটো ছোটো যে কটেজগুলো পাওয়া যায় সেগুলো, মানে একটুখানি দেখে শুনে যদি ভাড়া নাও, তাহলে ওই শান্ত পরিবেশ, মানে মোটামুটি একা থাকা বা একটু শান্তিতে থাকা, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা, সেটা ডেফিনেটলি হবে।
0: বেশ বেশ। এবং পেলিংয়ে তোমরা যদি বিভিন্ন টুরিস্ট স্পটের কথা জানতে চাও, সেখানে বলা যায় যে বিভিন্ন রকম মনেস্ট্রি। পেলিংয়ের প্রধান আকর্ষণ হচ্ছে পেমাংতাসে মনেস্ট্রি, যা সিকিমের অন্যতম প্রাচীন বৌদ্ধ বিহার, যাকে বলা যায় আর কি, অনেকেই বলেন।
1: একদম।
0: এবং এখান থেকে তোমরা চলে যেতে পারো যে রাবডেন্সে ধ্বংসাবশেষ, সেখানে ইতিহাস আর প্রকৃতির একটা সুন্দর মেলবন্ধন তোমরা দেখতে পাবে রোমাঞ্চপ্রিয়দের কাছে।
1: ওটা বলছিলাম, ওটা মিস করে না, সেটা হচ্ছে পেলিংয়ের স্কাইওয়াক।
0: ওফ, আচ্ছা আচ্ছা,
1: ওইটা অসাধারণ আর কি,
0: একদম সুন্দর, মানে ওই যে ভিউটা, ওই যে স্কাইওয়াক থেকে
1: দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ওই ভিউটা, ওটা মানে সারা জীবন মনে থাকবে। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা, মানে কাঞ্চনজঙ্ঘা দেখবো এই ব্যাপারটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে, কাঞ্চনজঙ্ঘা এই একটা ব্যাপার কাজ করে।
0: বাঙালি তো দীপুদা, মানে দীঘা পুরী দার্জিলিং এ দার্জিলিং তো থাকবেই, মানে ওই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই তো সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছেন, মানে বা আমরাও ওই,
1: এবং পেলিং এ গিয়ে পেলিং এ স্কাইওয়াকে উঠে এই কাঞ্চনজঙ্ঘাটাকে তুমি কোনোভাবে মানে চোখ ছড়াতে পারবে না আর কি, খুব সুন্দর ভিউ থাকে, ওয়েদার যদি ক্লিয়ার থাকে, ভীষণ মেঘ করে থাকলে সেটা একটু মুশকিলের,
0: সেটা একটু মুশকিলের, কিন্তু মেঘ কেটে যায়,
1: মেঘ কেটে যায়,
0: মেঘ
1: কেটে যায়, একদম
0: এন্ড মেজ সব ঠিক হয়ে যায় নাকি?
1: আমার খুব মানে কাছের একজন আর কি বলতো একটা শব্দ, সেটা হচ্ছে মেঘ ছুট, মানে মেঘ যেদিক থেকে তারা করে তার উল্টো দিকে ছুটতে হয়, মানে মোটামুটি দেখে এটা হয় যে ধরো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু হচ্ছে, মেঘ যদি আসে তাহলে আমরা উল্টো রাস্তা ধরে ঘুরতে শুরু করি। পাহাড়ের ক্ষেত্রেও এটা হয়, মেঘ করলে মেঘ আবার কেটে যায় খুব জোর, হাতে একটা জায়গায় তুমি দেখছো বৃষ্টি হচ্ছে আর একটা পিকে উঠলে দেখলে ভীষণ রোদ, এই ব্যাপারটা কাজ করে আর কি।
0: মানে পাহাড় বড্ড খামখেয়ালি, যা বুঝতে পারলাম আর কি প্রিয়াশার কথা শুনে, যে এই খামখেয়ালিপনার জন্যই বোধহয় পাহাড় আরও বেশি সুন্দর, আরও বেশি মায়াবী। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে পাহাড় কিন্তু প্রত্যেকটা ঋতুতে, মানে সেটা গরমকালে হোক, বর্ষাকালে হোক, শীতকালে হোক, এক একটা অন্য রূপ নেয়। এই যে পেলিং কথা বলছি, গ্যাংটকের কথা বলছি, সিকিমের গোটা সিকিমটার কথা বলছি, শীতকালে গেলে দেখবে কিছু কিছু জায়গায় খুব বরফ পাবে, একদম সাদা হয়ে ঢেকে আছে, বর্ষাকালে দেখবে সবুজ চারিদিক, আবার গরমকালে দেখবে মানে সেই রোদ ঝলমলে একটা ব্যাপার,
1: একদম ক্লিয়ার তোমরা আকাশ পেয়েছো, এবং ওখানে তো খুব একটা গরম পড়ে না, তো গরমকালে গেলে আলাদা করে কষ্ট হওয়ার ব্যাপার নেই, ওই জার্নিটাও ভালো লাগে, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম আর কি।
0: কিন্তু বন্ধু কোথায় গেছে সেটা যদি
1: জানবো,
0: ঠিক, তাহলে একটু ফোন লাইন ধরতে হবে। নমস্কার।
1: নমস্কার,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং বলছি।
1: বলো
0: আর্য, বলো।
1: খুব ভালো,
0: বেশ বেশ বেশ। তাহলে মানে আর্য কিন্তু টাইগার হিলটা দেখতে পারেনি এবার, কিন্তু পরের বার নিশ্চয়ই
1: দেখতে পারবে। আর আমরাও আমাদের এই যে এত সুন্দর একটা পাহাড়ের জার্নি তোমার সঙ্গে শেয়ার করছি, ঠিক পাহাড়ে দাঁড়িয়ে, কোনো একটা পিকে দাঁড়িয়ে,
0: ধরলাম বৃষ্টি পড়ছে, ওই যে বলে না যে লেট ইট বি, তো ধরলাম

0: বৃষ্টি পড়ছে,
1: সেই সময় এই গানটা।
0: কিন্তু এই গানটা কার বলতে গেলে, মানে শিল্পীদের নাম বলতে গেলে আগে যাদের কথা বলতে হয় সেটা হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের, দেব কোয়েল। মানে বাংলা সিনেমায় দেব কোয়েলের একটা সুপার
1: ইমোশন আমাদের সবার কাছে আর কি।
0: তো তাদের অভিনীত একটি সিনেমা প্রেমের কাহিনী, সেখান থেকে শিল্পী শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমার জন্য রইল রিমঝিমে ধারাতে। শুনতে থাকো

0: রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, সত্যি মনটা আমার হারাতেই চাইছে,
1: হারিয়ে গেছে এতক্ষণ বাবা, আমার আর চাইছে না, অলরেডি হারিয়ে গেছে। এবং হারিয়ে গিয়ে আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে এবার আমরা মানে সৌরভের কথা অনুযায়ী, সৌরভ আমি প্রথম দিন যখন আমরা প্ল্যান করছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায়, ওর প্রথম লাইন দেখেই আমি ছিটকে গেছি, ও প্রথমেই বলেছে আমি নায়াগ্রা জলপ্রপাত যেতে চাই।
0: হ্যাঁ মানে নায়াগ্রা তো যেতেই হবে,
1: মানে আমি হঠাৎ করে বললাম সব ছেড়ে সুদূর বিদেশে, এটাও পসিবল?
0: না না, বিদেশ টিদেশ নয়, কারণ মানে সব কিছুই ভগবান আমাদের এই ভারতবর্ষেই দিয়েছেন, মানে সব আকাঙ্ক্ষা তুমি পূরণ করতে পারো, এবং সেটা দুধের স্বাদ ওই ঘোলে মেঠানো ওরকম কিন্তু ব্যাপার নয়, একেবারে সুন্দর একটি জলপ্রপাত যাকে দেখতে অপূর্ব লাগে বিশেষ করে এই বর্ষাকালে, সেটা হচ্ছে আমাদের মিনি নায়াগ্রা, এবং সেটা আছে আমাদের ভারতবর্ষের একটি রাজ্য ছত্রিশগড়। এই ছত্রিশগড়ে তোমরা যদি যেতে চাও কিভাবে যাবে প্রিয়াশা?
1: তোমরা যেটা করতে পারো আবার ওই হাওড়া, হাওড়া মানে কোথাও একটা যেতে হলে হাওড়া শিয়ালদা এই জায়গাগুলো হচ্ছে কমন, তো হাওড়া থেকে তোমরা ট্রেন ধরতে পারো, ট্রেন থেকে সব থেকে ভালো হয় যদি তোমরা জগদলপুর নামতে পারো,
0: একদমই
1: জগদলপুর নেমে সেখান থেকে তোমরা জগদলপুর যাওয়ার বোধহয় একটাই ট্রেন আছে রাতের দিকে থাকে, তো সেটা নিয়ে অসুবিধা হয় না আর কি ট্রেনটা পেতে,
0: সমলেশ্বরী এক্সপ্রেস,
1: তো সেইখান থেকে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি জগদলপুর শহরটাই পুরোপুরি ওই জলপ্রপাতের শহর বলা যেতে পারে, একদম, তো যেদিকেই যাও সেদিকেই বিভিন্ন রকম ফলস,
0: আমি
1: বলতে চাইছি এরকমটা নয় যে এক পাকড়ে হাঁস চায় নতুন করে এটা ফলস হচ্ছে, সেটা তো হওয়ার কথা নয়, বাট পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকম ফলস আর কি আছে এখানে,
0: একদমই তাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক যদি তুমি ঘুরতে যাও সেখান থেকেও ফেরার পথে এই জগদলপুরটাও তুমি কিন্তু ঘুরে নিতে পারো, এবং ট্রিপটা তাহলে একটু বড় হয়ে যাবে তোমার, পাহাড় সমুদ্র ঝর্ণা সব একেবারে দেখে ফেলতে পারবে।
1: একদম,
0: এবার তোমাকে প্রথমেই যে নামটির কথা বলবো, যে জলপ্রপাতটির কথা বলবো, সেটা হচ্ছে পোতানাড়া গ্রামের চিত্রধরা জলপ্রপাত কিংবা তামরাঘুমা জলপ্রপাতের কথা। এত অপরূপ বুঝলে প্রিয়াশা সেই জায়গা দুটো। আচ্ছা বন্ধুরা ভাবছে সবই তো অপরূপ, খারাপ কোনটা?
1: না কোনটা নয়, আমরা যে কটা লিস্ট করে নিয়েছি অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়াটাই খারাপ নয়, কাজে ঘুরতে যাওয়ার কোনো কিছু খারাপ হতেই পারে না, সব ভালো,
0: একদমই তাই। শোনো বন্ধু, টিফিন বাক্সে টিফিন নিয়ে রুটি তরকারি নিয়ে তুমি যদি গড়ের মাঠেও ঘুরতে চাও সেটাও
1: সেটাও ভালো, এক্স্যাক্টলি, ওই বাড়ি থেকে বেরোলেই ভালো সব,
0: একদম,
1: ঘুরতে যাওয়ার নাম শুনলে সবকিছু ভালো। এবার ব্যাপারটা হচ্ছে এই যে মিনি নায়াগ্রা নিয়ে সৌরভ এত কিছু বললো সেটার কথাই বললো না, যে ভারতের মিনি নায়াগ্রা মানে চিত্রকূট জলপ্রপাত,
0: ইন্দ্রাবতী নদীর উপর যে মিনি নায়াগ্রার কথা বলছি, চিত্রকূট জলপ্রপাত, সেটা সত্যি মিস হয়ে গেছে, সেটা একটা দেখবার মতো জায়গা, এবং কাছে কাছাকাছি যদি টুক করে তুমি একটু ছাড়ে মারে জলপ্রপাত, নামটা কি অদ্ভুত না?
1: নামটা অদ্ভুত, একটা অ্যালিটারেশন আছে আর কি,
0: একদম।
1: আর গাছপাল জলপ্রপাতও দেখতে পারো, বা
0: আরেকটা পাগারে
1: এরকম করে ভেবে কেউ জলপ্রপাতের নামটা দেয়নি, হ্যাঁ যাই হোক এটাও তোমরা করতে পারো। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে মানে এই রাজ্যেরই আরো একটা খুব উল্লেখযোগ্য জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে যশপুর জেলার মেনপাট শহর,
0: একদম, সেখানে টাইগার পয়েন্ট জলপ্রপাত কিংবা ফিশ পয়েন্ট, এইগুলো তুমি যদি মিস করো তুমি যে জীবনে কি মিস করবে ছত্রিশগড় দেখার থেকে সেটা বলে বোঝানোর নয়। এবার আমরা কোথায় যাচ্ছি? ছত্রিশগড় থেকে আর বেরিয়ে পড়ি,
1: বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এবার আমরা সরাসরি চলে এসেছি মুম্বাই।
0: মুম্বাই মানে কি বলে সিটি অফ গ্ল্যামার নাকি?
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো সেই মুম্বাই থেকেও তোমরা কিন্তু উইকেন্ড ট্রিপ করতে পারো, অনেকেই যারা বোম্বেতে কোনো চাকরি সূত্রে আছো বা কাছাকাছি মুম্বাইয়ের কোথাও আছো তারা কিন্তু একেবারে স্বর্গের মতো কোনো একটা জায়গার খোঁজে উইকেন্ডে স্যাটারডে সানডে করে বেরিয়ে পড়তে পারো। কোথায় যাবে এবার সেটা বলি, যারা বাইক চালাতে ভালোবাসো
1: মানে
0: বাইক রাইডার্স যারা আছো, মানে এই ফিলিংসটা না মানে অদ্ভুত একটা ব্যাপার বুঝলে, মানে সব ব্যাকপ্যাক করে নিয়ে টিয়ে একদম বাইক
1: করে দাও,
0: বাইকে করে ছোটা এই লং ড্রাইভ বলো, মানে লং ড্রাইভ তো হয় মানে ফোর হুইলারে চার চাকার গাড়ি করে আমরা
1: বাইকে যাওয়ার একটা আলাদা ওই ব্যাপার, থ্রিলিং একটা ব্যাপার আছে,
0: একদম।

0: তাই, এবং পেছনে তাহলে এই ধুরান্ধারের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওটা বাজবে আর কি, যাই হোক সেটা না আলাদা কথা। কিন্তু এই যে এই ওয়েদারে, মুম্বাইয়ের এরকম একটা ওয়েদার, বিশেষ করে মুম্বাই নাকি জানো প্রিয়াশা, মুম্বাইয়ের তুমি যদি একদম শহরটাতেই মানে ওই যে এখানে আর কি সি বিচটা আছে ওইখানে তুমি যদি বসে থাকো বৃষ্টির সময়, আমি জানি না তুমি ওই সিনেমাটা দেখেছো কি না, ওই রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মার যে একটা সিনেমা আছে না, এই মুহূর্তে আমার মাথায় আসছে না সিনেমাটার নাম, যাই হোক
1: তারপর এগিয়ে চলো।
0: তো সেইখানে ওই একটা সিন আছে যেখানে মুম্বাইয়ের বর্ষায় ওরা ভিজবে, কাপেল অবশ্যই প্রেমিক যুগল, তো ওরা ওই সিনটা দেখে মানে বলিউড কেন মানে গোটা ভারতবর্ষের মানুষ এবং সিনেপ্রেমী মানুষ মানে মুম্বাইয়ের বর্ষার প্রতি একটা আলাদা প্রেম তাদের জন্মেছে, এবং আমাদের আমরা যারা পরে দেখেছি সিনেমাটা, সত্যি অদ্ভুত একটা ব্যাপার মুম্বাই তৈরি হয় এই সময়টা।
1: ঠিক, আর এই সময় মুম্বাই থেকে যদি তোমরা লোনাভালার দিকে যাও তাহলে আরো এই অদ্ভুত ব্যাপারটা আরো বেশি করে তৈরি হবে।
0: লোনাভালা লেকের কথা বলছো তো?
1: একদমই তাই। তো এইখানটা ওই যে জাস্ট হয় না যেগুলো হয় যে হেভেনলি জায়গা আমরা বলি, পুরো ওরকম জায়গা, ভীষণ সুন্দর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এই যে ও যেমন বললো বাইকে করে যাওয়ার কথা, কিন্তু এই ওয়েদারে বাইকটা কিছু সময়ের জন্য কিছু মানে একটু হয়তো রিস্কি হয়ে যায়, রাস্তা স্লিপ স্লিপ করে এরকম কিছু আর কি থাকে, সে কারণে আমাদের বলা আর কি যে বাইক নিয়ে যেতেই পারো কিন্তু একটু সাবধানে যাও।
0: বেশ বেশ, আচ্ছা এই কথাটা বলতে বলতে আমাদের ফেসবুক লাইভে কিন্তু একজন বন্ধু কমেন্ট করে ফেলেছে, দেবার্ঘ সাহা, ও বলছে যে মুম্বাইয়ের বর্ষা অপূর্ব, বর্ষায় লোনাভালা পারফেক্ট ডেস্টিনেশন। একদম ঠিক দেবার্ঘ। দেবার্ঘ বলছে ও ওয়েক আপ সিডস সিনেমাটার নাম। দেবার্ঘ থ্যাংক ইউ তোমাকে অনেক, যে সিনেমাটির নাম ভুলে যাচ্ছিলাম, ওয়েক আপ সিডে ওই সিনটা রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মা, সত্যি অসাধারণ ওই জায়গা।
1: অ্যাকচুয়ালি এই সময় মানে পুরো যে ওয়েস্টার্ন ঘাটটা মানে পশ্চিম ঘাট পর্বতমালার যে দিকটা পুরোটাই ভীষণ সুন্দর, এবং মানে টুরিস্ট স্পট হিসেবে এই সময়টা দারুণ, একদম পারফেক্ট আমরা বলতে পারি।
0: সত্যি তাই, এবং যারা ঘুরতে ভালোবাসো, যারা বাইক চালাতে ভালোবাসো, ওই যে আবারও বললাম লোনাভালা যেতে পারো ওখান থেকে টুকটুক করে, কিংবা তোমরা এবার যদি একটু বেরিয়ে পড়তে পারো আরেকবার, সেটা হচ্ছে আমরা পশ্চিমঘাট পর্বতমালায় যেতে পারি।
1: তাই তো বললাম পশ্চিমঘাট পর্বতমালার দিকটা এই সময়টা অদ্ভুত ভালো
0: একদম, এবং সেই যে সেখানে মহাবালেশ্বর আছে, মহাবালেশ্বর তোমরা দেখতে পারো,
1: মহাবালেশ্বর পঞ্চগণি ওই পুরো ব্যাপারটা কভার করে দিতে পারো
0: একদম। তো সেইখানটা তোমরা যদি বর্ষাকালে বিশেষ করে এই জুন জুলাইতে যেতে পারো, মানে পাহাড়ের একটা অদ্ভুত মায়া আছে সেটা তোমরা ফিল করতে পারবে। কিন্তু প্রিয়াশার হাতে এই মুহূর্তে গান চালাতে ব্যস্ত,
1: গান চালাতে আমি মানে এই

0: একদম, আমরাও আছি আর আমরাও ফিরে এসেছি আবার বেরিয়ে পড়ি রাজ্যায়। তোমার সঙ্গে রয়েছে আমি প্রিয়াশা, আমার সঙ্গে সৌরভ। আর সময় এত দ্রুত এগোচ্ছে, এর আমাদেরও একটু এগোতে হবে। আমরা যাওয়ার আগে, মানে গানে যাওয়ার আগে বলছিলাম যে আমরা একটুখানি সি বিচের দিকে যাব, এবং আমরা লাইভেও, মানে আর কি ফেসবুক লাইভেও বলছিলাম যে দ্বীপুদা ছাড়া বাঙালি বর্ষাকালে ঘোরার প্ল্যান করতেই পারে না। মানে তোমাদের যে দীঘা পুরীর কথা বলবো না, এটা হতেই পারে না। দেখো দীঘা পুরী তো আমরা সবাই গেছি, দীঘা পুরী নিয়ে আলাদা করে কিছু বলার নেই।
1: মানে
0: ওল্ড দীঘা, নিউ দীঘা বা মোহনা, এই জায়গাগুলো, এবং পুরীতে গেলে ডেফিনেটলি এখন এই টাইমে তো অবশ্যই জগন্নাথ দেবের মন্দির এবং রথ আছে।
1: ভুল বললে, এই সময় গেলে তো পুরীতে জগন্নাথ দেবকে তুমি দেখতে পাবে না।
0: না না, পুরীতে জগন্নাথ দেবকে দেখতে পাবে, কিন্তু অনুষ্ঠানটা তো তুমি দেখতে পাবে।
1: অনুষ্ঠান দেখতে পারবে না, 15 দিন কোনো অনুষ্ঠান দেখা যায় না প্রিয়াশা।
0: স্নান যাত্রা দেখা যায়,
1: স্নান যাত্রা হয়ে গেছে,
0: সেইটাই তো বলছি আর কি। এই টাইমটায় গেলে দেখা যায় আর কি, রথের টাইমে। হ্যাঁ, তো এই যে বর্ষাকাল, বর্ষাকালে এই সি বিচটা ঘুরে এসে এবার যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে একটু বকখালির দিকে যেতে পারো।
1: বকখালি টুক করে ওই মানে একদিনের প্ল্যান হিসেবে বকখালি কিন্তু একেবারে যথাযথ তোমার জন্য। কিংবা কিংবা কিংবা তোমরা বকখালির কাছে কাছাকাছি আরও কিছু টুরিস্ট স্পট দেখে আসতে পারো, সেটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড বলো, ফ্রেজারগঞ্জ বলো, বা ওয়াচ টাওয়ার থেকে পুরো সমুদ্রের ভিউটা
0: একদম। এছাড়া যেটা তোমরা করতে পারো, তাজপুর, মানে যেটাকে আমরা লাল কাঁকড়া বিচ বলি, সেটাকেও মিস করো না। এই সময় এটা হয় না যে ওই এই জায়গাটা ওই লাল কাঁকড়ার জন্য স্পেশালি বিখ্যাত। তো তোমরা এটা যেটা করতে পারো, দীঘাতে থাকলে দীঘা থেকে কিন্তু তাজপুর ওই একদিন রেখে দেওয়া, যে সেখান থেকে চার পাঁচটা ঘুরে আসা, মানে মন্দারমণি তাজপুর একদিনে কভার করে নেওয়া যায়।
1: বেশ বেশ, মানে ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে তোমরা এই জিনিসগুলো দেখে আসতে পারো
0: একদম।
1: এবার
0: এবার হচ্ছে যে তুমি এই যে কেরালা নিয়ে এত কিছু বলেছো,
1: এবং কেরালা নিয়ে আমাদের মধ্যে আরেকজন কমেন্ট করে ফেলেছে কিন্তু অলরেডি পোস্টারে, যে উনি বলছেন যে নভেম্বর মাসে উনি কিন্তু কেরালা যাওয়ার একটা প্ল্যান উনি করে ফেলেছেন।
0: বাহ বাহ বাহ, খুব ভালো। এই যে তোমরা প্ল্যান করছো, তোমরা ঘুরে এসে জানিও যে আমরা তোমাদের যে প্ল্যানটা দিচ্ছি এর সঙ্গে কতটা মিল পাচ্ছো আর কি।
1: একদম।
0: তো যাই হোক, আমরা আবার একটুখানি কেরালায় ফিরে যাই। মানে কেরালা যখন আমরা বলছিলাম তখনই আমরা বলছিলাম যে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, যাই বলি না কেন, সমস্ত কিছুর আর কি একটা ফুল টু প্ল্যান এখানে আমরা করতে পারি। তো সমুদ্র আর পাহাড়ের একদম মেলবন্ধন দেখতে চাইলে কেরালায় ভারকালা, সেই জায়গাটা অবশ্যই তোমাদের ডেস্টিনেশন লিস্টে রেখো।
1: ওই উঁচু লাল ক্লিফ, নীল জল, শান্ত পরিবেশ, মানে এই বিচকে অন্য সব সমুদ্র সৈকত থেকে একেবারে আলাদা করে দিয়েছে, তাই তো?
0: একদমই তাই। এর সঙ্গে ঘুরতে পারো ভারকালা ক্লিফ, পাপনাসম বিচ এবং জনার্দন স্বামী মন্দির ওখানে রয়েছে চারপাশে। আর আমরা তো যাওয়ার রুট বলেই দিয়েছি, একই সেম রুট,
1: শুধু তোমরা এয়ারপোর্টটা তিরুবনন্তপুরমে নামতে হবে,
0: নামতে পারো। হ্যাঁ,
1: ভারকালা যেতে পারো, যেতে চাও আর কি।
0: আর এইখানে গেলে এই যে সমুদ্রের ধারে বসে
1: খাবার,
0: মাছ ভাজা, বিভিন্ন মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা বা টাটকা সি ফুড ওখানে, সেগুলো যারা পছন্দ করো সি ফুড খেতে, তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো।
1: বেশ, এবার চলে আসি ঠিক পাশের রাজ্যে, সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের গোকর্ণ, যার নিরিবিলি সমুদ্র, পাহাড় এবং ট্রেকিং, এই তিনটেই তুমি একসঙ্গে এনজয় করতে পারবে।
0: বর্ষাকালে ট্রেকিংটা একটু চাপের, কিন্তু করতে পারো, এনজয়
1: করতে পারো। হ্যাঁ একদমই, একটু সাবধানতা অবলম্বন করলে করা যেতে পারে। এখান থেকে তোমরা দেখতে পারো মহাবালেশ্বর মন্দির। কলকাতা থেকে বিমানে তোমরা যদি গোয়া কিংবা হুবলি পৌঁছে যাও, সেখান থেকে সড়কপথে গোকর্ণ যাওয়া সবচেয়ে সুবিধাজনক। ট্রেনেও গোকর্ণ রোড স্টেশনে তোমরা নেমে দেখতে পারো পুরো টুরিস্ট জায়গাগুলো।
0: একদম। তাহলে মোটামুটি আজকে আমাদের পাহাড়, ঝর্ণা, সমুদ্র সমস্ত কিছু বলে ফেলেছি আমরা।
1: কিন্তু বেরিয়ে পড়ছি তো বটে, কিন্তু ফোনে কিন্তু সবারই মোটামুটি, গাড়িতে চলতে চলতে অনেকেরই কিন্তু ফুটবলটা চলছে নাকি?
0: একদম, এখন ওয়ার্ল্ড কাপ চলছে বলে কথা। তো সেই কারণে আমরা যতই ঘুরি না কেন, ওয়ার্ল্ড কাপের যে আপডেটস সেইটা যে তোমায় দেবো না সেটা হতে পারে না। আজ ওয়ার্ল্ড কাপ আপডেট নিয়ে রয়েছে ঋত্বিক, শুনবো ঋত্বিক কি বলছে।
2: আফ্রিকান নেশনসদের জন্য গতকালে রাত স্বপ্নের রাত হতে হতে হতে পারেনি, অধুরা থেকে গেল সেই স্বপ্ন। সেই স্বপ্ন আবার হয়তো পূরণ করার সুযোগ পাবে আগামী চার বছর পর, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো এবং বেলজিয়াম বনাম সেনেগাল, যেখানে কঙ্গো আর সেনেগাল দুই টিমই প্রথমে লিড নেওয়া সত্ত্বেও শেষ হাসি কিন্তু হাসলো সেই ইউরোপিয়ান জায়ান্টসরাই। তো কি হলো সেই সমস্ত ম্যাচে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমি ঋত্বিক রয়েছি তোমার সঙ্গে আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। শুরু করা যাক ইংল্যান্ড বনাম কঙ্গো ডিয়ারের ম্যাচটা দিয়ে। ইতিহাস গড়ার লক্ষ্যে নামা কঙ্গো ম্যাচের শুরুতেই থ্রি লায়ন্সদের চমকে দেয়। মাত্র 7 মিনিটের মাথায় সিপেঙ্গা গোল করে কঙ্গোকে 1-0 এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধে থমাস টুখেলের ইংল্যান্ড 54% বল পজিশন এবং 92% পাসিং অ্যাকুরেসির সঙ্গে খেললেও কঙ্গোর ফিজিক্যাল ডিফেন্স ভাঙতে পারছিল না। সেই সময় অ্যানালিস্টরা ইংল্যান্ডের মাঝমাঠের ক্রিয়েটিভিটি এবং রাইট ব্যাকের ডিফেন্সিভ ট্রানজিশনের ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন, কারণ অ্যাডভান্টেজ তখন পুরোপুরি আফ্রিকান দলটার দিকে। কিন্তু ম্যাচের লাস্ট মোমেন্টে জ্বলে উঠলেন ক্যাপ্টেন হ্যারি কেন। 75 মিনিটে দলের হয়ে প্রথম গোল করে সমতা।

0: রান তিনি। আর ঠিক যখন মনে হচ্ছিল যে কঙ্গো যেহেতু করে অতিরিক্ত সময় খেলাটা নিয়ে যাবে, 86 মিনিটের মাথায় নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে এক স্বস্তির জয় এনে দেন সেই ক্যাপ্টেন হ্যারি কেন। এই জয়ের পর ইংল্যান্ড রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে মেক্সিকোর সঙ্গে আগামী 6 জুলাই। তবে পরের রাউন্ডে যাওয়ার আগে ইংল্যান্ডকে কিন্তু তাদের মাঝ মাঠ নিয়ে কিছুটা ভাবতে হবে। এরপরে রাতে সেই মোস্ট ড্রামাটিক ম্যাচটার কথা বলতেই হয়, যেখানে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। 24 মিনিটে জিয়ারা এবং 51 মিনিটে ইসমাইলা সারের গোলে সেনেগাল 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটা পুরোটাই নিজেদের পকেটে পুরে নিয়েছিল। 53% বল পজিশন এবং 21 শটস নিয়েও বেলজিয়াম তখন খাদের কিনারায়। কিন্তু ফুটবল ইজ এন আনপ্রেডিক্টেবল গেম, আর সেই দিন স্ক্রিপ্টে সেনেগালের নাম ছিল না। তাই 86 মিনিটে রোমেলো লুকাকু গোল করে ব্যবধান কমান 2-1 স্কোরবোর্ড তখন। আর ঠিক 3 মিনিট পর 89 মিনিটে টিলেম্যান্স গোল করে বেলজিয়ামকে লাস্ট মিনিটে সমতায় ফেরান। তারপরে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে, সেখানেও যখন ট্রাই বেকারের অপেক্ষা, ঠিক 120 মিনিট হয়ে 5 মিনিট এক্সট্রা টাইম হয়ে গেছে, সেই মোমেন্টে সেনেগাল একটা ভুল করে ফেলে, একটা ভুল ট্যাকেল ইনসাইড দ্য পেনাল্টি বক্স, অ্যান্ড বেলজিয়াম পেনাল্টি কিক পায়। আর সেই পেনাল্টি কিককে গোল কনভার্ট করে বেলজিয়ামকে 3-2 গোলের রূপকথায় জয় এনে দেন সেই টিলেম্যান্স। তবে ম্যাচ জিতলেও এখানে কিন্তু বেলজিয়ামদের অনেক সমস্যা দেখা গেছে, যেখানে বেলজিয়ামে আমরা ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার কেভিন দে ব্রয়নেকে দেখেছি, রোমেলো লুকাকুকে দেখেছি, আর তাদের বিশ্ব সেরা গোলকিপার টিবিও কর্তুজাকে দেখেছি। তবে সমস্যাটা এটাই, বিশ্বমানের তারকা থেকে এত শক্তিশালী টিম বেলজিয়াম হয়েও কিন্তু সেনেগালের কাছে 2 গোল খেয়েছে। যদিও বা সেনেগালও খুবই শক্তিশালী টিম, তবুও এটা কিন্তু খুবই চিন্তার বিষয় বেলজিয়ামের জন্য। তাদের কিন্তু ডিফেন্সের দিকে একটু দেখতে হবে, কারণ এরপরেই কোয়ার্টার ফাইনালে ম্যাচ হচ্ছে ইউএস এর সঙ্গে, আর ইউএস এর অ্যাডভান্টেজ হচ্ছে স্পিড, সেইখানে কিভাবে ট্যাকেল করবে সেইটা কিন্তু 7 জুলাই আমরা জানতে পারবো। এরপরে আসি আজকের শেষ ম্যাচে, যেখানে ইউএসএ নিজেদের ঘরের মাঠে 2-0 গোলে বসনিয়াকে হারিয়ে দেয়। 45 মিনিটে ফ্লোরেন বেলোলিন গোল করে দলকে এগিয়ে দিলেও 64 মিনিটে তিনি সরাসরি রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে 10 জনের দল নিয়েও 82 মিনিটে টিলেম্যানের গোলে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে আমেরিকা। পরের রাউন্ড অফ 16-এই কিন্তু ইউএসএ বনাম বেলজিয়াম রয়েছে, তো দেখার বিষয় সেখানে ইউএসএ কিভাবে তাদের টিম ট্যাকটিক্স সাজায়, তাদের ক্যাপ্টেন পুলসিচ কিভাবে তার দলকে নেতৃত্ব দেয়। আর এইটা তো তোমরা বুঝতেই পারছো যে রাউন্ড অফ 32 এর লড়াই কতটা জমে উঠেছে। আফ্রিকান ড্রিম আজ থমকে গেলেও ফুটবল কিন্তু থামছে না, আগামী ম্যাচগুলোতে কারা হাসবে শেষ হাসি জানতে হলে কিন্তু তোমাদের শুনতে হবে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক, টিল দেন কিপ লাভিং ফুটবল।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: চলো বেরিয়ে পড়ি।
1: চলো বেরিয়ে পড়ি, কিন্তু বেরিয়ে পড়ে এবার বাড়ি ফেরার পালা।
2: সেইটাই বলতে
1: যাচ্ছি। ঘড়িতে কিন্তু 11:59 তোমার জন্য ছিলাম এতক্ষণ, আমি সৌরভ এবং আমার সঙ্গে
2: প্রিয়াশা, আর অবশ্যই আমাদের সঙ্গে এতক্ষণ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের আপডেটস নিয়েছিল ঋতিক। আর আমাদের মোটামুটি আমরা আজকে যা যা প্ল্যান করেছিলাম, মানে আমরা পাহাড় ঘুরবো, আমরা সমুদ্র ঘুরবো, আমরা ঝর্ণা দেখবো, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেটা নিয়ে আর কোনো অসুবিধা নেই,
1: না না একেবারেই অসুবিধা নেই। এবার তাহলে বিদায় বলার পালাক আজকের মতো, আবার কালকে চলে আসবে যুবাণী দুই বন্ধু। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুন্দর থেকো যুবাণী, আর নিজেকে খুব খুব খুব আনন্দে রেখো, আর ঘুরতে থাকো নাকি
2: একদম। আর অবশ্যই আমাদের জানাতে ভুলো না অনুষ্ঠান কেমন লাগলো। আজকের মতো টাটা।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: প্রচার তরঙ্গে মিডিয়া মুভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন শুনবেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন।

শুনলেন দিলরুভায় নজরুল গীতির সুর, শিল্পী অরূপ কুমার সেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শুনলেন প্রচলিত লোকগীতি পৌলমী দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দেশজুড়ে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি চালু হওয়ার পর আজ জেলা স্তরে শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ। এজন্য রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরুলিয়া এক নম্বর ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। জেলায় দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ, নতুন এই প্রকল্পে 125 দিনের কাজ সুনিশ্চিত হওয়ায় আশার আলো দেখছেন জেলাবাসী। কোচবিহার জেলাশাসকের দপ্তর সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জিতিন যাদব, কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় সহ অন্যরা। প্রকল্পের উপভোক্তারাও এই অনুষ্ঠানে যোগ দেন। বিরোধী দলের সমর্থক হওয়ায় প্রাক্তন সরকার যাদের জব কার্ড বাতিল করে দিয়েছিল তা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে বিধায়ক জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আজ রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে, রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। মহিলাদের সশক্তিকরণ ও তাদের সুরক্ষায় নিরাপত্তা জোর দিতে রানী শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে দুটি মহিলা ব্যাটালিয়ান গড়ে তোলা ছাড়াও অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছ মহালয়ার আগেই 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর সীমান্ত লাগোয়া বড়শিমুল গ্রাম থেকে গত সোমবার অনুপ্রবেশের অভিযোগে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উমর ফারুক, মজিবুর রহমান, খালেক শেখ ও জাহাঙ্গীর আলম নামে 4 সন্দেহভাজন বাংলাদেশি গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের শিবগঞ্জে। জেলার জিয়াগঞ্জে কৃত্রিম রং মিশিয়ে ভেজাল তিল বাজারজাত করার অভিযোগে বিপুল পরিমাণ তিল ও একটি পণ্যবাহী গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাগডহর এলাকায় একটি গুদামে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 27 বস্তা তিল বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত নবকুমার মণ্ডল পলাতক। পুলিশের দাবি, বিষাক্ত রাসায়নিক মিশিয়ে ভেজাল তিল স্থানীয় বাজারের পাশাপাশি রাজ্যের বাইরেও বিক্রি করা হতো। জলপাইগুড়ির মাল ব্লকে ঘিস নদী সংলগ্ন নবনির্মিত শ্মশানঘাটে হাতির হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। গত রাতে হাতির একটি দল সেখানে ঢুকে একটি ঘর ও শেড সহ একাধিক পরিকাঠামো ভেঙে দেয়। এর ফলে শ্মশানঘাট ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিনের দাবিতে শ্মশানঘাটটি তৈরি করা হয়েছিল, দ্রুত সেটি সংস্কারের দাবি জানান তারা। বর্ষার মৌসুমে পর্যাপ্ত বৃষ্টির অভাবে মুর্শিদাবাদে পাট চাষিরা সংকটে পড়েছেন। নদী নালায় জল না থাকায় পাটে জাগ দেওয়ার জলের অভাব দেখা দিয়েছে। বৃষ্টি না হওয়ায় চাষিরা পাট কাটতে জমিতে নামতে পারছেন না, বিস্তীর্ণ মাঠে খটখটে জমিতে দাঁড়িয়ে কার্যত শুকোচ্ছে গাছ। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই কিছু কিছু এলাকার উপর দিয়ে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরীয় এলাকায় এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বর্তমান রয়েছে, যেখানে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে মৎস্যজীবীদের বলা হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় সমুদ্রে আগামী কাল পর্যন্ত মাছ ধরতে যেন তারা না যান। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এবং মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।

0: বাংলার যুব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় খেলাধুলোর আঙিনায় গ্রাম। আমরা যারা আজকে এই অনুষ্ঠান রেডিওতে শুনছি বা মোবাইল ফোনে হেডফোন গুঁজে শুনছি, যাদের বয়সটা 30 পেরিয়ে 40, তাদের স্মৃতিতে খেলাধুলোর সঙ্গে গ্রামের একটা অদ্ভুত সম্পর্ক জড়িয়ে আছে। স্কুল শেষ, খেলার মাঠে দৌড়ে চলে যাওয়া। আজকে আমরা কি সত্যি যাচ্ছি? সত্যি কি আমরা আজকে খেলার মাঠগুলো তাহলে এত খালি দেখতে পাই কেন? আমরা কি বেশি একটু মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছি, নাকি আজকেও গ্রামের বহু প্রতিভা, বহু খেলোয়াড় তারা নিজেদের মতো করে একান্তে সাধনা করে তারা জেলা, জেলা থেকে শহর, শহর থেকে রাজ্য, রাজ্য থেকে জাতীয় স্তরে, এমনকি আন্তর্জাতিক স্তরেও নিজেদের উন্নীত করছেন, দেখাচ্ছেন তাদের পারফরমেন্স। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এরকম দুই ক্রীড়াবিদকে আমরা পেয়েছি, একজন বুল্টি, বুল্টি রায়, এবং অন্যজন উজ্জ্বল ঘোষ। এরা দুজনেই এসছেন হুগলি জেলা থেকে। উজ্জ্বল, আমি তোমাকে দিয়ে শুরু করছি, তোমার কথা বলো।
1: নমস্কার, আমি উজ্জ্বল ঘোষ, হুগলির পুরুষরা, রসুলপুর গ্রামে আমার জন্ম।
2: আমি বুল্টি রায়, তারকেশ্বর, হুগলি, আমার জন্ম জাঙ্গিপাড়াতে।
0: খেলার সঙ্গে যোগসূত্রটা কি করে তৈরি হলো?
1: প্রথমত বলি, আমি একজন বিশেষ সাহিত্য সম্পন্ন ব্যক্তি। আমার গ্রামের বাড়িতে আমি যখন খেলতে যেতাম, অনেক গার্জেন বারণ করতো আমার সাথে খেলতে তাদের ছেলে মেয়েদের, কারণ আমার যদি কোনো ধাক্কা লেগে যায়, হাতে লেগে গেলে কোনো সমস্যা হতে পারে, সেই কারণে আমার সঙ্গে অনেকে খেলতো না। যখন স্কুলে যাই, স্কুলে সেই জায়গাটা দেওয়া হতো যে সবার সঙ্গে খেলতে।
0: শ্রোতা বন্ধু, উজ্জ্বল কিন্তু ওর ডান হাতে একটি সমস্যা রয়েছে, ফলে উজ্জ্বলের যে খেলাধুলোর শুরু হওয়া বা খেলাধুলোর মাঠে সাফল্য, সেটা কিন্তু বড় জীবন যুদ্ধের একটা অংশ। উজ্জ্বল বলো।
1: আমি তো স্কুল জীবন থেকে লং জাম্প, হাই জাম্প, কাবাডি এইসব খেলতাম, এমনকি আমার স্কুলের সাব ডিভিশন ডিস্ট্রিক্টেও আমার পজিশন ছিল। হাই স্কুলে দৌড়াই, সেটাও হয়, কলেজ লাইফেও হয়, তারপর প্যারা ন্যাশনালে অংশগ্রহণ করি 2009 থেকে, সেটা যদিও সুইমিং এর হাত ধরে। আমাদের
0: বুল্টি, তোমার জীবনটা কিরকম ভাবে শুরু হয়েছিল, কিভাবে তুমি খেলাধুলোটা শুরু করেছিলে?
2: স্যার, খেলাধুলো বলতে, আমাদের বাড়িতে টিভি ছিল না, তো পাশের বাড়িতে টিভি দেখতে যাই, তো টিভি দেখতে গিয়ে দেখি যে জ্যোতির্ময় দি দৌড়াচ্ছে, তো জ্যোতির্ময় দি সোনা পেয়েছিল, তো সোনাটা দেখে আমার মনে হয় যদি দিদি দৌড়াতে পারে তাহলে আমি কেন দৌড়াতে পারবো না, তো আমি বাড়িতে বাবাকে গিয়ে বললাম যে বাবা, দিদি সোনা পেয়েছে, আমিও সোনা পাবো, আমিও দৌড়াবো। তো আমাদের ওখানে তো গ্রাম, তো ধান জমি ছিল, ধান জমি দিয়ে দৌড়াতাম, আলে আল দিয়ে, আল দিয়ে দৌড়াতাম, তো দৌড়ে স্কুলে, প্রাইমারি স্কুলের পোর্স হয়েছে, ওখানে নাম দিয়েছি, ওখানে 100 লং জাম্প আর 200 ফার্স্ট হয়েছি। তো ওখান থেকে ফার্স্ট হয়েছি, একটা প্র্যাকটিসের একটা যে জায়গা, যেমন একটা স্যারের দরকার হয়, তো স্যারের ওখানে, আমাদের ওখানে মাঠ ছিল, স্যার ছিল না,
0: অর্থাৎ পরিকাঠামোগত সমস্যা। এই পরিকাঠামোগত সমস্যা উজ্জ্বল তোমায় কতটা ফেস করতে হয়েছে?
1: ওটা তো হয়েছে, যদিও অ্যাথলেটিক্স এর সেইভাবে কোন আমার প্রশিক্ষণ ছিল না, অনেকে লাম মারতো স্কুলের দাদা দিদিরা, তাদের দেখে ইচ্ছে হতো, সেই ইচ্ছেটা তাদের যে টেকনিক ছিল সেটাকে ফলো করতে করতে আমি একটা জায়গায় পৌঁছাই। কিন্তু 2009 যখন আমি সাঁতারে যাই, আমি পুরো একদম, যেটা গ্রাম্য সাঁতার বলে আমরা, সেই গ্রাম্য সাঁতার আমি কাটি সুইমিং পুলে গিয়ে, সেটা ওই যুব ভারতীতে, ওখানে আমাদের যিনি বেঙ্গলের কোচ ছিলেন উনি আমাকে দেখেন, তারপর আমাকে একজনকে ডাকায় যে জিজ্ঞেস করে কোথা থেকে শিখেছে, আমি বললাম নিজেরাই শিখি, তখন বললো আমার কাছে আয়, প্র্যাকটিস করাবো। উনি আমাকে পায়ের আঙুল ধরিয়ে কিভাবে ফ্রি স্টাইল করা হয় তার পুরো একদম প্রপারলি জিনিসটা আমায় শেখান উনি।
0: তারপর উজ্জ্বলের এই কথাটা শুনে আমাদের কিন্তু সাহিত্য বা সিনেমায় সেই মতিনন্দিন অমুক সৃষ্টি কণি এবং খিদ্দার সম্পর্কের কথা মনে হচ্ছে। সেই কণি তার হাজার প্রতিকূলতা নিয়ে সুইমিং পুলে যখন ঝড় তুলছে, পিছন থেকে সুইমিং পুলের ধার থেকে মাস্টারমশাই তার সাঁতার প্রশিক্ষক বলছেন কণি ফাইট। বুলটি, তোমার ফাইটটা কিরকম ছিল?
2: স্যার, আমার ফাইট পরিশ্রম তো করতে হয়েছে, পরিশ্রমের সঙ্গে যে আর্থিক অনটন, তার মধ্যে দিয়ে যে এই জায়গায় এসে ন্যাশনালে 3টে গোল্ড পাওয়া, আমার মতন মেয়ের মানে অসম্ভব ব্যাপার। তো যেহেতু দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে আমার, আর সেইভাবে সংসার চালাতে পারে না, আমার স্বামী টেনে হকারি করে, আমরা ভাড়া ঘরে থাকি এখনো পর্যন্ত, ওই ভাড়া ঘরে থেকে দুটো সন্তানকে নিয়ে যে দুবেলা প্র্যাকটিস করা, 3 ঘন্টা করে 6 ঘন্টা, সেই যে লড়াই একটা, যে আমি যে কম্পিটিশনটা করতে যাব তার যে প্র্যাকটিস, প্র্যাকটিসের সঙ্গে একটা ফুটের দরকার থাকে, সেরকম ভাবে আমরা যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামের সঙ্গে থেকে যে একটা ফুট খাবার ভালো একটা দরকার, আমরা তো আর পান্ত ভাত খেয়ে কত দৌড়াবো, কত লড়াই করবো, লড়াই করা তো সম্ভব নয়। যেমন একটা ডিম দরকার, দুটো কলা দরকার, সেইভাবে আমি পেতাম না। যেহেতু আমি একটা মা, তো মা হয়ে দুটো বাচ্চা আছে, তো বাচ্চাকে আমি না দিয়ে আমি কি করে খাবো সেই খাবারগুলো? তো সেইভাবে আমার দুবেলা জুটত না। এখনো লড়াই করছি, এখনো আমি কম্পিটিশন করছি।
0: তো তুমি একজন স্প্রিন্টার,
2: একদম
0: তো ভারতবর্ষে তোমার যে সময়কাল সেই সময় দুজন খুব কৃতী মহিলা ক্রীড়াবিদ ছিলেন, জ্যোতির্ময়ী শিকদার এবং পিটি উষা।
2: হ্যাঁ স্যার,
0: তোমার কখনো এদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে?
2: হ্যাঁ স্যার, জ্যোতির্ময়ীর সঙ্গে হয়নি, কিন্তু ওই টিভিতেই দেখেছি। কিন্তু দির সঙ্গে হয়েছে ওই স্কুল ন্যাশনালেতে গিয়ে
0: পিটি
2: উষাদের সঙ্গে স্কুল পুনাতে বম্বে, ওখানে গেছি, গিয়ে আমার 100 মিটার দেখে তো উনি বললেন যে তুই এত ভালো দৌড়াস, তুই কোথায় প্র্যাকটিস করি, আমাকে সবকিছু জিজ্ঞেস করলো। করার পর বললো তুই ভালো করে কর, তুই আরো আগাতে পারবি। দিদি যখন বলছে আমি যখন দৌড়াতে পারবো তাহলে আমি চেষ্টা করি। চেষ্টা করতে তো মানুষের কোনো, আমি তো দুবেলা লড়াই করছি, আরো চেষ্টা করবো লড়াই করার।
1: আমার একটা কলেজ জীবনের ঘটনা মনে পড়ে। আমার যখন ফাইনাল ইয়ারে পরীক্ষা চলছে প্র্যাকটিক্যাল, সেই সময়ে মানে পরীক্ষক যে জিমনাস্টিক এর জন্য আমাদের বলা হয়, আমাকে দেখে, আমার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট ছিল, যিনি বাইরে থেকে এসেছিলেন উনি দেখে আমাকে বললেন যে ঠিক আছে তোমায় জিমনাস্টিক করতে হবে, ওটা ছেড়ে দাও। আমি তখন শোল্ডার স্পিন, যখন এক হাতে শোল্ডার স্পিন করি, উনি দেখে অবাক হয়ে গেছিলেন যে এক হাতে কিভাবে করলে। আমার যিনি অতনুবাবু আছেন উনি বলেছিলেন যে মাঠে নিয়মিত যে আমাদের প্র্যাকটিস হয়, আমি রেগুলার প্র্যাকটিস করতাম স্যারের কাছে, সেইভাবে যে কোচ পাইনি। যখন স্যারের কাছে কলেজ লেভেলে স্যার যখন প্র্যাকটিস করান রেগুলার, সেই জায়গাটা আমার কাছে একটা মানে খুব ভালো সুযোগ এসেছিল। সেই সময় নিজেকে অনেকটা ভাঙা গড়া করে আমি প্যারা ন্যাশনালে হাই জাম্প বিভাগে আমি পজিশন পাই, প্যারা ন্যাশনালে আমি থার্ড পজিশন অর্জন করি।
0: উল্টিকে এই প্রশ্নটা প্রথম করব, কারণ একটি মেয়ে যখন সকালবেলা উঠে খেলতে যায়, খেলতে প্র্যাকটিস করতে যায়, সবসময় কিন্তু আমাদের পাড়ায় সমাজে কিন্তু খুব প্রশংসনীয় দৃষ্টিতে তার দিকে তাকানো হয়, তা নয়। কিছু লোক হয়তো অবশ্যই প্রশংসা করেন, হাততালি দেন। তোমার কি
2: স্যার? তো আমরা তো হাফ প্যান্ট পরে আর বগল কাটা গেঞ্জি পরে তো আমরা স্যার প্র্যাকটিস করি। তো ওখানে স্যার একটা ব্যাপার হয়ে গেছে, কি বলছে মেয়েরা আবার কিছু করতে পারে? আমি বলছি মেয়েরা সবকিছু করতে পারে। তো স্যার প্র্যাকটিস করতে করতে ওই জায়গাটা গিয়ে বাবা অমুকের মেয়ে দৌড়াচ্ছে, একটা ওরা কি করতে পারবে, ওরা কিছু করতে পারবে না। তো আমি বললাম গ্রামে থেকেই আমি কিছু করে দেখাবো, বাবা চারটে মেয়ে হতে পারি, তো আমি এখান থেকে নি কিছু করে দেখাবো। তো ওখান থেকে ওইভাবে করতে করতে স্যার আমি আজকে ইন্টারন্যাশনাল পৌঁছে গেছি। ইন্টারন্যাশনাল থেকে স্যার 3টে গোল্ড নিয়ে এসেছি আমি ফেডারেলস থেকে। হ্যাঁ, তো এই বয়সে 32 বছর বয়স, আর আমি যা টাইম করেছি, আমার মনে হয় যে যারা রেগুলার করে 14 বছর 18 বছর আমার এই টাইমে নিয়ে আসতে পারবে না।
0: উজ্জ্বল, তোমার অভিজ্ঞতা?
1: অনেকেই বলেছিল যে খেলাধুলা হবে, হবে না, সাঁতারটা একটা হাত খারাপ আছে সে সাঁতার কাটবে কি করে, পুরো একদম গ্রাম মানে আমাদের যে গ্রাম অঞ্চলের মানুষের ভাষা সেইভাবেই বলছে যে হাত নেই সে সাঁতার কাটে। উনি পশুপতি স্যার ছিলেন, উনি আমাকে এমন ভাবে তৈরি করেছিলেন আমি 4 ঘন্টা জলে ভেসে থাকতে পারতাম কমপক্ষে। যেটা আমার সব থেকে ভালো দিক হয়েছিল 2017-তে আমি সিভিল ডিফেন্সের একটা কোর্স করি, যখন কোর্স করতে যাওয়ার প্রথম দিন যিনি স্যাররা যে স্যার আমাদের মানে শেখাতে এসেছিলেন উনি আমাদের সাব ডিভিশনের সৌমেন বাবুকে জানান যে একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলে আমাদের এই ব্যাচে রয়েছে। ওই স্যার বলেছিলেন যদি আমাদের কাছ থেকে ও প্রশিক্ষণ নিয়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে সেটা আমাদের কাছে বড় পাওনা। কোর্স করার কিছুদিন পরেই বন্যা আসে, সেই জায়গায় স্যার যখন দেখতে পান তাদের কাছ থেকে প্র্যাকটিস করা বা প্রশিক্ষণ নেওয়া একজন ছাত্র আজকে তাদের স্টাফের সঙ্গে কাজ করছে পুরসো ব্লকে, তখন পুরো চারিদিকে হই হই একটা ব্যাপার হয়ে গেছিল যে একটা ছেলের হাতের সমস্যা আছে, জলে তো তার ভয় নেই, নির্দ্বিধায় কাজ করেছে, কিন্তু একটা সমস্যাই যে শারীরিক একটা সমস্যা আছে আমাকে হায়ার ট্রেনিং করতে দেয়নি।
0: এই জায়গাটা একটু খেয়াল করতে বলবো, আমাদের অনেকেরই কিছু কিছু আমাদের নিজস্ব সীমাবদ্ধতা থাকে, কারোর শারীরিক সমস্যা থাকে, কেউ সামাজিক অনেক সমস্যা হয়, আর্থিক সমস্যা হয়, এইগুলোকে এড়িয়ে যে এইগুলোকে লড়াইয়ের মাধ্যমে আজকে এই বুলটি এবং উজ্জ্বলের যে কাহিনী, গ্রাম বাংলার দুই তরুণ এবং তরুণী তাদের যে সংগ্রাম জীবনের এই গ্রামের আলের রাস্তা থেকে ইন্টারন্যাশনাল সিনথেটিক ট্র্যাকে পৌঁছে যাওয়ার যে গল্পটা, যে জার্নিটা, যে যাত্রাটা, এটা কোথাও না কোথাও আমাদের সকলকেই অনুপ্রাণিত করে। বলতে তোমার এই যে আন্তর্জাতিক যে বিভিন্ন মাস্টার্স মিটে তুমি পার্টিসিপেট করেছো সেগুলোর একটু অভিজ্ঞতা আমাদের শেয়ার কর।
2: স্যার ফার্স্ট চেন্নাইতে ন্যাশনাল সিলেকশন হয়, তো ওই চেন্নাই যাওয়ার যে টাকাটা সেই টাকাটা আমার কাছে ছিল না, তো আমি দুবেলা প্র্যাকটিস করে যাই। তো আমার দু একটা আগেতে ভিডিও হয়েছে যে এগুলো একটা মেয়ে দু সন্তানের মা হয়ে এখনো এইভাবে এত ভালো রান করছে। তো আমি তখন বললাম যে আমার তো কিছু সমস্যা আছে জুতো মুতো কেনার, আর বা চেন্নাই যেটা যাব আমি যে টিকিট খরচাটা, যেহেতু ট্রেনে স্বামী হকারি করে তো সেইভাবে আমার ওই দিকটা আমি ঠিক চালাতে পারছিলাম না। তো আমি কিছু বলি যে আমার যদি যাওয়ার জন্য যদি টিকিট খরচাটা কোথাও

0: বলবো যে এখন মাঠে গেলে দৌড়াচ্ছি আমরা, প্র্যাকটিস করছি 3 ঘন্টা, কিন্তু কিছু কিছু বাবা মা আছে দেখি মেয়েকে ছেলেকে হাতে মোবাইল দিয়ে দিল, দিয়ে বলছে বাবু তোমরা মোবাইল ঘাঁটো আমরা একটু গল্প করছি। আমি বলবো যে এই মোবাইলটা না দিয়ে যদি বাচ্চার সঙ্গে বাচ্চার মাও যদি দুপাক হাঁটে আমার মনে হয় খুব ভালো হয়, বা আগামীকাল যেটা দরকার একটা বাচ্চার, শুধু লেখাপড়া বা খেলাধুলোটা একসঙ্গে দুটোই দরকার, যে শুধু শুধু মোবাইল দিয়ে দিলাম মাঠের পাশে বসিয়ে দিলাম দিয়ে আমি গল্প করতে থাকলাম ছেলে মেয়ে মানুষ, মানে এখন হয়ে গেছে মোবাইল ছাড়া তো একটা বাচ্চা কেউ হাঁটে না। আর আমি চাইবো যে মোবাইলটা না দিয়ে বাচ্চার মায়েরা মাঠে নিয়ে আসুক, বাচ্চাদের ছাড়ুক বা খেলাধুলো করুক, খেলাধুলো করে যেটা যেমন জ্যোতির্ময় শিকদার বা পিটি উষাদি যেমন ওরা আগিয়ে এসেছে, আমিও চেষ্টা করছি আমি আরো আগাবার জন্য। আগামীকাল চাইবো যাতে মোবাইলটা না দিয়ে বাচ্চাদের মাঠে নিয়ে এসে স্কুল গেমস ন্যাশনাল যা যেটা হবে আগিয়ে দেয়। আমি চাইবো যে আগামীকাল বাচ্চাদের ঘরকে নিয়ে মাঠে আসুক, আমি আমি মাঠে প্র্যাকটিস করাই দু একটা বাচ্চা নিয়ে, আমি নিজে করি।
1: উজ্জ্বল, তোমার যে সাইক্লিং এরপরে তুমি যেটা আরো বেশি এখন মনোসংযোগ করেছো, এই সাইক্লিং এর মাধ্যমে তুমি কি সমাজ বার্তার কথা বলতে চাইছো?
2: প্রথমত আমার, আমি সাইকেল একটা দূষণহীন যান, কারণ সবাই জানে সাইকেলটা দূষণ ছড়ায় না, বরং কেউ অল্প বিস্তর সাইকেল চালালে শরীর স্বাস্থ্য ভালো লাগে, মানে ভালো থাকে বা রাখে। সাইকেলটা মানে চালিয়ে বিভিন্ন জায়গায় এই পৃথিবীর দূষণহীন বা দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার একটা প্রচার বা বার্তা, তার সাথে গাছপালা বসানো, এই যে জেদটা আসার একটা কারণ ছিল। 2018 ফায়ারে আমাকে অ্যাডমিট আছে পরীক্ষার মানে ওখানে মাঠ হওয়ার জন্য, যদিও তার আগে 3 দিনের একটা বেসিক ট্রেনিং হয়, সেখানে আমি পাস করি, পাস করার পর আমাকে সার্টিফিকেট আসে, কিন্তু ওই মাঠে গিয়ে আমাকে যখন দেখে যে একটা হাতে সমস্যা আছে কি করে বেসিক ট্রেনিং করতে পারে, এগুলো আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়, আমার কথাও শোনেনি। ওখানে আমার মনের মধ্যে খুব কষ্ট হয়েছিল, আমি 3-4 দিন ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম। তারপর মনের মধ্যে হয়েছে যে শুধু সরকারিভাবে চাকরি করলে দেশের কাজ করা যায়, নাহলে করা যায় না, সেটাকে অন্যভাবেও করা যায়। তারপর আমার সাইকেল নিয়ে 5-7 দিন কেটে যাওয়ার পর আমি সাইকেল নিয়ে বেরোই, আমার দেখা দেখি আমার সঙ্গে আরো দুটো ছেলে আছে, মাত্র 600 টাকায় 12 দিন দার্জিলিং পাহাড়, নর্মাল যে সাইকেল আমরা সাদামাটা চালাই সেই সাইকেল, শুকনো মুড়ি কাঁচা ছোলা খেয়ে আমাদের জীবনযাপন, কারোর দোকানের ছাওয়াতে আমরা রাত কাটিয়েছি, কারোর কোনো আশ্রমে যে আমরা বলেছি আমাদের থাকার ব্যবস্থা করেছি, এইভাবে আমার শুরু হয়। আমার বড় একটা অ্যাচিভমেন্ট আছে, বাংলাদেশ গেছি করোনার সময়, সেখানেও আমি সেফ ড্রাইভ সেভ লাইফের যে বার্তা, সেই বার্তাটা মানুষের মধ্যে নিজের দেশ তথা প্রতিবেশী দেশের মধ্যে ছড়াতে সক্ষম হয়েছি। ওখানে গিয়েও পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়েছি, 14 ঘন্টা পুলিশের মানে পুলিশের কাস্টডিতে ছিলাম, তারা আমাদের আটকে রেখেছিল আমাদের দুজনকে, পরবর্তী সময় ছেড়ে দেয়, বাড়ি ফিরি। কিছুদিনের লকডাউন মধ্যে লকডাউন শুরু হয়, লকডাউন মিটে যাওয়ার পর আসাম যাত্রা হয় পরিবেশের গন্ডার বাসা অভিযান নিয়ে, তখনও আমাদের সঙ্গে গাছপালা বা গন্ডার, যেহেতু একটা আমাদের পৃথিবীর সম্পদ, সেই গন্ডারকে মানুষ মেরে বিক্রি করে দিচ্ছে চোরাচালানকারীরা, সেইটার উপর ওখানকার মানুষ যাতে সাবধান হয় বা কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পেলে যেন প্রশাসনিক বা ঠিকঠাক জায়গায় খবর দেওয়া হয়, সেই বার্তা আমরা দিতে যাই। তারপরে আমি লাদাখ যাত্রা শুরু করি, যে সময়টায় আমাকে অসংখ্য মানুষ সহযোগিতা করেছিলেন, আমার দা গ্লোবাল গ্রিন ফোর্সের একটা, আমাদের যারা পরিবেশ প্রেমী তারা একটা সংগঠন বানাই, শুধু লাদাখ যাবো, লাদাখ তো এখানে না, সাইকেল নিয়ে দিনের পর দিন যাওয়া, তার রুটম্যাপ কোথায় থাকবো কোথায় খাবো তার নিয়ে অনেক চলে, এমনকি আসাম থেকে আমাকে বিভিন্ন প্রজাতির বীজ, আমরা আমার যাত্রাটা শুধু সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো না আর মুখে বলা না, আমি বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করি, প্রায় 4,500 মতো বীজ ছিল কমপক্ষে বিভিন্ন প্রজাতির, এমনকি আসামের যে দাদাটা বসুন্ধরা সংগঠনের আমাকে দিয়েছিলেন, আমি ওনাকেও যখন জিজ্ঞেস করি উনি অত বীজের নাম জানেন না, বলছে পাহাড়ি জায়গায় হয় আমি সংগ্রহ করেছি তুমি যাবে বলে, আমাকে সেই বীজ দেয়। বাঁকুড়া থেকে কালেকশন করেছি, আমাদের হুগলি থেকে কালেকশন করেছি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমি বীজ রাস্তায় ধারে মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় আমি ছড়াতে ছড়াতে বসাতে বসাতে, এমনকি কোনো কোনো জায়গায় 8 থেকে 10 ফুটের গাছ আমাদের, আমি প্রথমত ছোট গাছ বসাতাম 2 থেকে 2.5 ফুটের, গোঘাটের একজন অসীমবাবু বলে আছেন ভদ্রলোক, উনি বলেন যে আমার একদিনের মাঝখানের বলে একদিনে আমি গাছ বসেছিলাম প্রায় 300 খানা আর 2 থেকে 2.5 ফুটের
1: একদিনে।
2: উনি যখন ওটা খবরের কাগজে দেখেছিলেন, খবরের কাগজের যিনি ছিলেন ওনার কাছ থেকে আমার ফোন নম্বর সংগ্রহ করেছিলেন, উনি ফোন দিয়ে বললেন যে আমার গোঘাটে বাড়ি, আপনি একজন আছে হত্যাকারী, ওনার ফোনে প্রথম কথাটাই হত্যাকারী, আমি তখন চমকে গেছি, এটা অচেনা নাম থেকে হত্যাকারী বললো কেন, উনি বলেছিলেন যে গাছগুলো বসিয়েছেন সেই গাছগুলো দেখে এসছেন, তার মধ্যে কটা বেঁচে আছে, গাছটা যখন দেখতে যাই ওনার কথা শুনে পরের দিনকে দেখি 50 খানা গাছ মারা গেছে, কারণ কি 2 থেকে 2.5 ফুটের গাছ, কেউ কোনোটা ছাগলে খেয়েছে, কেউ উগড়ে দিয়েছে, কোনটা শুকিয়ে গেছে, উনি আমাকে বললেন যে এই পদ্ধতিতে গাছ বসালে চলবে না।

0: গাছকে বড় করো, যেমন আমরা সন্তানদের লালন পালন করি, সেরকম একটা গাছকে সিমেন্টের বস্তা, আলু বীজের বস্তা বা গুড়ের টিন বা তেলের টিনের মধ্যে বসিয়ে তাতে ওই খাবার পরে যেমন হাত ধুই সেই জল ওখানে দিয়ে সেটাকে 8 থেকে 10 ফুট বা 15 ফুটের বড় করা, তারপর সেই গাছটা আমরা যেখানে বসাবো সেটা হবে।
1: আপনারা নিশ্চয়ই শুনছেন যে শুধু গাছ বসালে হবে না, গাছটা আমি কিভাবে বসাবো সেটা ভবিষ্যতে তার রক্ষণাবেক্ষণ কিভাবে করব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তুই তো বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে গেলে, সেখানেও গ্রাম, আমাদের গ্রাম বাংলার যে গ্রাম, বিভিন্ন অন্যান্য রাজ্যের যে গ্রামগুলো দেখলে কি ফারাক নজরে এলো?
0: বেশিরভাগ জায়গায় আমার যেটা এসছে, মাটির তো একটা তারতম্য আছে, সেখানকার গাছেরও কিছু ভিন্নতা আছে। আমাদের যেটা এখানে দেখা যায় সেটা হয়তো পাশের মানে পার্শ্ববর্তী রাজ্যে নেই, এরকম ধরনের কিছু পাওয়া গেছে। আবার অনেকে আমার যে নিয়ে যাওয়া বীজ ঝাড়খণ্ড থেকে শুরু করে হিমাচলের অসংখ্য মানুষ, এমনকি ফরেস্টের, আমার মনে আছে হিমাচলে একটা জায়গা আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, মানে সেই জায়গাটা একটা অনুষ্ঠান চলছিল, ওই অনুষ্ঠানের মধ্যে আমাদের যেমন দুর্গাপূজায় কুমারী মানে মেয়েদের পুজো করা হয় কুমারী পূজা, ওখানে মানে প্রায় 250 থেকে 300টা মেয়েদের পুজো করা হয়েছে। প্রথমে মেয়েরা খাবে, তারপর অন্যান্য মানুষরা খেতে পাবে, ওখানে মেয়েদের দেবতা হিসেবে পুরো। আমাদের এখানে যেমন কুমারী পুজো হলে একটা দুটো করে হয়, ওখানে যারা বাচ্চা মেয়ে 13-14 বছরের মধ্যে তাদের পুজো হয়, পুজো করা হয়। ওই অনুষ্ঠানে একজন ফরেস্টের স্যার এসেছিলেন, উনি যখন আমার বোর্ডটা দেখেছিলেন নিজে এসে আমায় জিজ্ঞেস করেছিলেন, আমাকে বলেছিলেন আপনার কাছ থেকে কিছু বীজ পাওয়া যাবে?
1: এটা কি কিন্নর অঞ্চলে?
0: একদম, আমার যে মানে আসাম থেকে যে বীজ ছিল পাহাড়ি, সেই বীজ আমি ওনাকে দিই, যেহেতু আসামের পাহাড়ের কিছু বীজ পাওয়া গেছে হিমাচলের যে মানে পাহাড়ি জায়গায় সেই বীজ হতে পারে, সেই চিন্তা ভাবনা করে দিই। অনেক স্কুলের মাস্টারমশাইরাও আমার কাছ থেকে নিয়েছেন, তারা বলে যে কেউ বলেছে আমি বাড়িতে সামনে বসাবো, কেউ বলেছেন স্কুলে বসাবো, এটা আমার কাছে ছিল একটা বড় পাওয়া, চরম পাওনা।
1: অর্থাৎ মানুষের যে জীবনযাত্রা, জনবসতি বিন্যাস, সেখানে ভূগোলের ম্যাপের ফারাক হয়ে যায়, কিন্তু গ্রামটা গ্রামই থাকে, সেটা বাংলার গ্রাম হোক, সেটা পাঞ্জাবের গ্রাম হোক, কিংবা হিমাচল প্রদেশের গ্রাম। আচ্ছা বুল্টি, তোমার এই যে বিভিন্ন ট্র্যাকে তুমি দৌড়েছো, তুমি জীবন শুরু করেছিলে ঘাসের মাটিতে, তারপরে গেলে সিনথেটিক ট্র্যাকে, তো এই দুয়ের মধ্যে তোমার কি ফারাক খেয়াল হলো?
2: আমরা তো স্যার ঘাসে দৌড়েছি, সিনথেটিক মাঠ তো আমাদের গ্রামের মধ্যে তো সিনথেটিক মাঠ হয় না, তো সিনথেটিক পেতে গেলে স্যার আমাকে কলকাতায় আসতে হবে, তো ওই গ্রাম থেকে কলকাতায় আসার জন্য যেটা একটা সময় তো লাগেই স্যার, তার মধ্যে একটা টাকা পয়সারও ব্যাপার থাকে, তো আমরা গ্রাম থেকে যে কলকাতায় আসব সেই জায়গাটা খুব আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াতো, তো স্যার আমরা ঘাসের মাটিতেই দৌড়াতাম। কিন্তু স্যার ঘাসের মাঠ আর সিনথেটিক দুটোর মধ্যে পার্থক্য কি আছে, আমরা ঘাসের মাঠে আমাদের কামড়ে ধরে, যেটা স্পিড ওঠার কারণ থাকে সেই স্পিডটা ভালো ওঠে না, কিন্তু সিনথেটিক আমাদের ছিটকে ফেলে দেয়, রানটা আমাদের বাড়ে, তো সিনথেটিকের একটা আলাদা স্পিড, একটা আলাদা গিপিং, ওটা আমাদের মধ্যে একটা মানে পুরো আলাদা ভাব, মাঠের সঙ্গে আমাদের সিনথেটিকের মানে সেইভাবে কিছু করতে পারি না আমরা, সিনথেটিকে এমনি স্পিড বাড়ে।
1: গুরুত্বপূর্ণ কথা আমাদের বুলটি শোনালো, যারা গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা যারা আগামী দিনে অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখছো, বিভিন্ন কোচিং সেন্টারে প্র্যাকটিস করছো, আমরা জানি গ্রামাঞ্চলে আমাদের এখানে খুব একটা অ্যাস্ট্রোটাফ নেই বা সিনথেটিক ট্র্যাক নেই,
2: আর একটুখানি বৃষ্টি হলেই স্যার,
1: অর্থাৎ যারা এরপরে যখন জাতীয় স্তরে বা রাজ্য স্তরে প্রতিযোগিতায় নামবে, হয়তো প্রথমবার নামবে, তাদের কিন্তু এটা খুব জরুরি যে ঠিক মতো এই বিষয়টা সম্পর্কে অবগত হওয়া, বিশেষত যেহেতু অ্যাস্ট্রোটাফে অনেক দ্রুত দৌড়তে হয়, মানে দৌড়টা অনেক, স্ট্যামিনাটা অনেক বেশি লাগে, সেক্ষেত্রে কিন্তু কিছু বৈজ্ঞানিক ট্রেনিং আমাদের দরকার হয়, সেই জায়গাগুলো কিন্তু সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা উজ্জ্বল, তুমি আমাকে বলো যে এই যে তোমার যে অভিজ্ঞতাগুলো, এইগুলোকে যদি তুমি একদম সংক্ষেপে বলতে চাও তো, এবং আগামী তোমার কি পরিকল্পনা, তাহলে তুমি কি বলবে?
0: আগামী পরিকল্পনা বলতে আমি যে পথে চলি সেই পথটা সাইক্লিং করা একটাও মানে সাইক্লিং মানে বার্তা দেওয়া, একটা আর্থিক মানে মারাত্মক লেভেলের পড়ে যায়, খরচের জায়গাটাও চিন্তা ভাবনা আছে। পরবর্তী সময়ে আমি একটা চিন্তা করেছি কন্যাকুমারীর দিকে, কিন্তু এখন যে সমস্যা আমার যে খরচ আর্থিকের একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা মানে চিন্তা ভাবনা করছি কি করা যায়।
1: আচ্ছা বুলটি, তোমার তো মাস্টার্স মিট গুলো আছে, সেখানে পার্টিসিপেট করতে পারবে, 34 বছর বোধহয় মিনিমাম বয়স?
2: হ্যাঁ স্যার, ওটা তো ইন্টারন্যাশনাল করেছি আমি, ইন্টারন্যাশনাল 3টে গোল্ড আছে।
1: কোন কোন কোথায় কোথায় গেছিলে ইন্টারন্যাশনাল?
2: শ্রীলঙ্কা স্যার, ওটা
1: শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কার কোন শহরে খেলা হয়েছে
2: স্যার? ওটা হচ্ছে দিয়াগামা স্টেডিয়াম,
1: কলম্বো।
2: হ্যাঁ, কলম্বো থেকে।
1: আচ্ছা,
2: ওখানে স্যার গেছি আমি, করেছি কম্পিটিশনটা।
1: আর এই যে আন্তর্জাতিক প্রতিযোগিতা

0: তুমি অংশ নিতে গেলে, এটাই কি তোমার জীবনে প্রথমবার প্লেন চাপা?
1: হ্যাঁ স্যার, একদম প্রথমবার।
0: কি অভিজ্ঞতা হয়েছিল?
1: স্যার আমি
0: প্লেন চেপেছিলে?
1: স্যার ওখানে গেছি তো প্লেনটা যখন উড়ছে আমার, আমি ভাবছি যে আমার কিছু হয়ে যাবে না, তো স্যার মাথা মাথা ঘুরছে, মানে এইদিকে একটা খুব একটা আনন্দের ব্যাপার আছে যে লাইফে ইন্টারন্যাশনাল করব, মানে আমার পক্ষে, মানে আমি মানে স্বপ্ন তো দেখলে হয়তো আমি বোধহয় স্বপ্ন তো দেখি না যে আমি ইন্টারন্যাশনাল করতে যাব, আর ইন্টারন্যাশনাল করতে গিয়ে যে ওই তিনটে একটা গোল্ড পাওয়া বা যাওয়ার জন্য যে একটা, যে একটা অর্থের দরকার হয়, যে 75,000 টাকা টোটাল খরচা হয়েছে, তো আমি 3 ঘন্টা করে 6 ঘন্টা প্র্যাকটিস করেছি, ওই প্র্যাকটিসের জায়গাটা যেটা ওই 3 ঘন্টা প্র্যাকটিস করে আমি ইন্টারন্যাশনাল করতে যাব, ইন্টারন্যাশনালে গিয়েই যে গোল্ড পাবো এরকম তো চিন্তা ভাবনা ছিলই না। আমি এখান থেকে বলেছিলাম যে আমি একটাতে গোল্ড পেলেই আমি ওতেই অনেক বিশাল ব্যাপার,
0: শোনা এলো তিনটে,
1: একদম স্যার।
0: তার মানে বন্ধুরা যারা শুনছো তাদের কিন্তু আমি একটা জিনিস বলছি, পড়াশোনা ভালো করলেই শুধু বিদেশ যাওয়ার সুযোগ বা প্লেনে চাপা যায় না, তুমি যদি খেলাধুলোতেও ভালো হও তাহলেও কিন্তু তুমি সফল হতে পারো, তোমার কিন্তু বিদেশ যাত্রা হতে পারে, তুমি ভালো স্পন্সরশিপ পেতে পারো, তুমি কিন্তু ওই এরোপ্লেনে চাপতে পারো।
1: হ্যাঁ স্যার, তো ওয়ার্ল্ড মিটেও সিলেকশন হওয়ার ব্যাপার আছে, তো ওয়ার্ল্ড মিটে ইউরোপ হবে বলছে, তো 3 লাখ টাকা মতন খরচা আছে, তো ওই 75,000 টাকা জোগাড় করতে তো আমাদের হাফ দিন প্র্যাকটিস ছেড়ে দিতে হয়েছে, তো যেই ওয়ার্ল্ড মিটটা করতে যাব, মানে আমি তো ইন্টারন্যাশনাল জন্য স্বপ্ন দেখেই ছিলাম যে আমি স্বপ্নতে যে ভাবছি আমি ইন্টারন্যাশনাল করতে যাব, তো এই যে ওয়ার্ল্ড মিটটা করবো, ওয়ার্ল্ড মিটটা লাইফের সব থেকে বড় স্বপ্ন যে আমি ওয়ার্ল্ড মিট করতে যাব, তো করতে গিয়ে ওখানে কতটা কি করতে পারবো আমি জানি না, তো আপনারা আশীর্বাদ করুন ওখানেও গিয়ে যেন আমি গোল্ড নিয়ে আসতে পারি।
0: আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের এই দুই অতিথি, ওই দুই গ্রামীণ ক্রীড়াবিদ যাদের ক্রীড়া সাফল্য গ্রাম পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির হয়েছে, আমরা তাদের দুজনকে পেয়ে অত্যন্ত খুশি হলাম। এবং তাতে একথা ঠিক যে আমাদের সকলকে একটা পড়াশোনার চাপ থাকে, আমাদের অভিভাবকদের আমি বিশেষত বলছি, আপনারা ছেলে মেয়েকে তাদের নিজেদের স্বপ্নকে তাদের উপর চাপিয়ে দেবেন না, এবং আমি বলছি যে আপনারা নিজেদের স্বপ্নকে চাপাবেন না, তাদের মতো করে বাড়তে দিন। সে যদি খেলাধুলায় প্রতিভাবান হয় তাকে খেলার দিকে নজর দিন। স্কুল পড়ুয়া বাচ্চা, সে যদি আগামী দিনে একটি বড় স্বপ্ন দেখে সেই স্বপ্নকে সার্থক করার জন্য কিন্তু অবশ্যই খেলার মাঠে এই কার্যকলাপ, তাদের নিষ্ঠা, অনুশীলন, নিয়মবর্তিতা সব কিন্তু ভীষণভাবে জড়িত। শুধুমাত্র সিলেবাসের মধ্যে নিজের সন্তানকে সীমাবদ্ধ রাখবেন না, তাহলে কিন্তু আরো বড় দুনিয়া, খুব বড় দুনিয়া আমাদের মুখের মধ্যে চলে আসবে। উজ্জ্বল ঘোষ এবং বুল্টি রায়ের সঙ্গে আমি আপনাদের সঙ্গে ছিলাম ডক্টর শুভ্রাংশু রায়, ক্রীড়া গবেষক। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।
2: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। তার আগে চট করে জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও আপনারা শুনবেন বেলা 1:30 থেকে। 2:20 রয়েছে নাবলা বাণী, 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 দিনান্তিকা, এরপরে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণবাণী, 6:05 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিমূলক গান, 7:10 আজ সন্ধ্যায়। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: প্রথমে বিশেষ বিশেষ খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ করেছেন। বৈঠকে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়েছে। এদিকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী 3 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তার প্রথম সরকারি ভারত সফর এটি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজিরামজি আইন 2025 সারাদেশে গতকাল বলবৎ হওয়ার পর আজ থেকে জেলাগুলিতে এই প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিন মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
1: मनरेगा में केवल 100 दिन रोजगार मिलता था, विकसित भारत जी राम जी योजना में पूरे 125 दिन मजदूर को रोजगार मिलेगा। और रोजगार देने की बात प्रधानमंत्री ऐसे नहीं कह रहे हैं, पहले साल ही विकसित भारत जी राम जी योजना में केंद्र ने जो अपना पैसा दिया है वो है 95,600 करोड़ रुपया, और राज्यों का 40% शेयर मिलेगा, तो एक साल में ही खर्च होंगे 151,282 करोड़ रुपया।
0: এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও কোচবিহার জেলায় আজই কর্মসূচির রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের পদ্ধতি অনুসরণ করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের ওপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকারের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার কলকাতার নিউ টাউনে এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক, তহবিলের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে দলের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির মিলিত হন। ঋতব্রত

0: দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান সহ ১০ সদস্যের প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়াফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরেন বলে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আইএসআইয়ের মদতপুষ্ট আন্তঃরাজ্য সন্ত্রাসবাদী ও অস্ত্রপাচার চক্রের বিরুদ্ধে এক অভিযানে দিল্লি পুলিশের স্পেশাল সেল চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আইএসআইয়ের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টি ও তার সহযোগীদের নির্দেশে এরা জাতীয় রাজধানীতে নাশকতামূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। এই অভিযানে দুটি বিদেশি পিস্তল, নটি তাজা কার্তুজ এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন বা এর যৌক্তিক প্রমাণ হাজির করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের নবম পর্যালোচনা বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, একজন সন্ত্রাসবাদীর প্রধান পরিচয় সে নিজেই। তিনি বলেন, ভারত গত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে, সে কারণেই সব ধরনের সন্ত্রাসবাদেরই দর্থহীন নিন্দা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
1: India has been a victim of cross-border terrorism for decades. Our people have paid a terrible price and this experience has shaped India's zero-tolerance approach. Irrespective of any grievance, political cause or strategic calculation, terrorism in all its forms and manifestations must be condemned unequivocally. India has worked to strengthen the global focus on terror financing. We have supported capacity building, South-South cooperation and strengthening of multilateral frameworks. India believes that counter-terrorism should not be hollowed out by false equivalences or politicized narratives.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে সাতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই খাদানের ওপর চাঙরটি সরানোর সময় শ্রমিকদের হাত ফসকে খনির ভেতর পড়ে গেলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। এই দুর্ঘটনায় শ্রমিকদের অধিকাংশই বিহার, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীদের দলটি। এবার ৫৭ দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে ২৮ আগস্ট। ইউক্রেনে ধারাবাহিক রুশ হামলায় কিভের আবাসিক ভবনগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ১১ জন প্রাণ হারিয়েছেন, আহত বহু। গতরাত থেকে আজ ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং অনেক বাসিন্দা মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ ৩২র খেলায় স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসের ইংলেউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১২:৩০। এদিকে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অফ ৬৬ পৌঁছেছে। এছাড়া গতরাতের ম্যাচে বেলজিয়াম ৩-২ গোলে সেনেগালকে ও ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অফ ৬৬ উঠেছে। রাউন্ড অফ ৬৬ বেলজিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইংল্যান্ড মেক্সিকোর বিরুদ্ধে খেলবে। ওভালে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১১:০০। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির মধ্যে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর ৮.২৫% সুদের হার ঘোষণা হয়েছে। সারা দেশের জেলাগুলিতে আজ থেকে শুরু হয়েছে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে ৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২র খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দেশজুড়ে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি চালু হওয়ার পর আজ জেলা স্তরে শুরু হয়েছে

0: এই প্রকল্পের কাজ। এজন্য রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরুলিয়া এবং কোচবিহারে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। দুপুর তিনটেয় এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরে কাজের পর্যালোচনায় আজ আরও একটি প্রশাসনিক বৈঠক হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর, অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেভা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ নেওয়া হবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দশজন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ দলের সত্য, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি ব্যক্তিগত প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধেই মানুষ এবারের নির্বাচনে জনমত দিয়েছেন এবং সরকার বদল করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ বিধায়কই বর্তমানে তাঁর সঙ্গে রয়েছেন, ফলে দলের মালিকানা নিয়ে যাবতীয় দাবি আজ নির্বাচন কমিশনের কাছে রেখেছেন তাঁরা। খুব শীঘ্রই এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে ঋতব্রত জানান।
1: मांग का कोई सवाल नहीं है, यही प्रोसेस है। जब भी कोई पार्टी का कोई ऐसा सेशन होता है, सिस्टम है, तो तुरंत इलेक्शन कमीशन को इत्तला करना चाहिए। तो 22 तारीख हम लोग मिले, 23 तारीख ही हम लोग यहाँ रिप्रेजेंटेशन भेज के जमा किए थे। हम लोग शुक्रगुजार है, पूरी बेंच हम लोगों से मिले हैं और मिलने के बाद हम लोग अपना बात रखे हैं और उम्मीद करते हैं जल्द से जल्द इलेक्शन कमीशन दे हैव सेड दे विल एग्जामिन एंड विल गेट बैक टू।
0: কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেছে। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার ব্রাঞ্চ ম্যানেজারকে আগামী বুধবার 8 জুলাই এই হলফনামা জমা দিতে হবে। তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের মোট আমানত এবং ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্যসহ অন্যান্য বিশদ বিবরণ হলফনামায় উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। তবে এই মামলায় তৃণমূল কংগ্রেসের কালীঘাট পক্ষ থেকে আপাতত লেনদেন চালু রাখার যে আর্জি জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, দলের ভেতরে মতানৈক্য সৃষ্টি হওয়ায় কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি দিয়ে আর্থিক লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছিলেন। এরপরই গত 18 জুন এফআইআর দায়ের করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তা চালু করতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের কালীঘাট পক্ষ। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে আজ বারাসত আদালতে পেশ করা হচ্ছে। গত রাতে পুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তারের পর আজ সকালে বাগুইয়াটি থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে 10 জন প্রমোটার তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন। এদিকে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজের সঙ্গে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে ইডি তৎপরতা শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর সেই সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠানো হবে। সেখান থেকে অনুমতি পেলেই পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বিজেপির রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য আজ দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেছেন, এই গ্রেপ্তারি সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার।
2: আমি কি করতে পারি, এটা প্রশাসনের ব্যাপার। পুলিশ মনে করে যে গ্রেফতার করা দরকার, তাই গ্রেফতার করে। এখন ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাদের চিন্তা করা উচিত, যাদের ছবি বিভিন্ন জায়গায় শহরের কোনায় টাঙানো থাকে, বসে আঁকো প্রতিযোগিতা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে তাদের ছেলেরা কাদের হাত থেকে পুরস্কার তুলে নেয়।
0: রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালুর প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আসানসোলে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যজুড়ে এই কার্ডের জন্য ফর্ম ফিল আপের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। চলতি মাসের শেষেই সাধারণ মানুষ কার্ড হাতে পেয়ে যাবেন বলে তাঁর আশা। এদিকে আসানসোলে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতা

আশেপাশ এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় রয়েছে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে

0: বয়সের কিশোরীদের এইচপিভি টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: হ্যালো,
2: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
3: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার, অত কোথায় পাবো?
3: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার, 2 লাখ?
4: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে,
1: কেটে দিল।
4: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়তোই না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। RBI এ কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন মহিলা মহল, উপস্থাপনায় সোমা সাহা।

বন্ধুরা নমস্কার। আজকের মহিলা মহলে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, কি তাই তো? বন্ধুরা, গতকাল অর্থাৎ পয়লা জুলাই ছিল ন্যাশনাল ডক্টরস ডে, জাতীয় চিকিৎসক দিবস। তাই সমস্ত ডক্টরদের প্রতি রইল আমার শ্রদ্ধা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, আজকে আমাদের বিষয় ডাক্তারি পরামর্শ। কথা হবে

বন্ধুরা, আমরা যারা সংসারের আধার, আমাদের মানে মহিলাদের কত কি নজরে রাখতে হয়, তাই না? পরিবারের বয়স্ক সদস্যদের শরীর এবং মনের যত্ন নেওয়া, যে ছোট্ট শিশুটি আমাদের পরিবারে সকলের মন জয় করে রয়েছে তার কথা ভাবা, তার সুষম আহার হলো কিনা, তার শরীর, স্বাস্থ্য, মন সব দিকে আমাদের ভাবতে হয়। আমরা করেও থাকি, কিন্তু এই সব দিকে নজর দিতে দিতে মনে হয় না বারবার আমরা নিজেদের শরীরের দিকটা ভীষণভাবে অবহেলা করে ফেলি? আবার এটাও সত্য যে কিছু কিছু সমস্যা, আমাদের কিছু কিছু সমস্যা, বিশেষত মহিলাদের কিছু কিছু সমস্যা এমন আছে যেটাকে আমরা বুঝতেই পারি না, যেটা একটা আমাদের জন্য বড় সমস্যা, ভবিষ্যতে একটা বড় বিপদের ইঙ্গিত। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় জরায়ুর অস্বাভাবিক রক্তপাত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা ঊনকোটি জেলা

0: হাসপাতালের ডাক্তার ধ্রুপদ দাস। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: আজকে আমাদের আলোচনার বিষয় জরায়ুর অস্বাভাবিক রক্তপাত। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনার কাছে যেটা জানতে ইচ্ছে করছে, অস্বাভাবিক জরায়ুর রক্তপাত বলতে ঠিক কি বোঝায়, একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বুঝিয়ে বলেন খুব ভালো হয়।
1: অস্বাভাবিক জরায়ুর রক্তপাত, এটি জরায়ু থেকে হওয়া এমন যে কোনো রক্তপাত যা স্বাভাবিক ও নিয়মিত মাসিকের অংশ নয়।
0: আচ্ছা,
1: এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে অতিরিক্ত রক্তপাত বা দীর্ঘস্থায়ী হওয়া রক্তপাত বা ঘন ঘন হওয়া, অথবা 2টি মাসিক চক্রের মধ্যবর্তী সময়ে বা মেনোপজ, যেটা আমরা বলি যেসব মহিলাদের বয়স হয়ে যাওয়ার পরে মাসিক বন্ধ হয়ে যায়, ওই পিরিয়ডটাকে তো আমরা ওই সময়টাকে আমরা মেনোপজ বলি। ওই মেনোপজ হয়ে যাওয়ার পরেও যদি কোনো মাসিক হয়, এই সব রক্তপাতকে আমরা বলতে পারি যে অস্বাভাবিক জরায়ু রক্তপাত।
0: আচ্ছা বেশ, তো একজন মহিলা কিভাবে বুঝবেন তার মাসিক স্বাভাবিক না অস্বাভাবিক, একটু আগে আপনি যে বললেন, পার্থক্যটা কি করে বুঝবেন?
1: দেখুন, একটি স্বাভাবিক ঋতুচক্র সাধারণত 21 থেকে 35 দিন পর পর হয়,
0: আচ্ছা
1: 3 থেকে 7 দিন স্থায়ী হয়, এবং প্রতি কয়েক ঘন্টা পর পর, যেটা প্যাড বলি আমরা বা ট্যাম্পন, সেটা পরিবর্তন করার প্রয়োজন হয়। এটা হচ্ছে স্বাভাবিক ঋতুচক্র,
0: আচ্ছা
1: ঠিক আছে? কিন্তু এই সময় সীমার বাইরে যে কোনো কিছু, যেমন প্রতি 15 দিন পর পর রক্তপাত হওয়া, বা একটানা ধরুন 2 সপ্তাহ ধরে রক্তপাত হচ্ছে, সেগুলোকে আমরা অস্বাভাবিক বলে বিবেচিত করতে পারি আর কি।
0: আচ্ছা বন্ধুরা, আপনারা শুনছেন তো, এই ছোট্ট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অস্বাভাবিক রক্তপাত হচ্ছে কিনা। কারণ অস্বাভাবিক রক্তপাত কিন্তু কখনোই শরীরের জন্য ভালো নয়। তো
1: হ্যাঁ, মানে এইটা একটা খুব বড় একটা ইস্যু আজকালকার।
0: মাসিকের এই রক্তপাতের ক্ষেত্রে আর কি, কোনটাকে অতিরিক্ত ভারী রক্তপাত বলা হয়, মানে কখন বুঝবো যে এটা আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত?
1: যদি আপনাকে টানা কয়েক ঘন্টা ধরে প্রতি ঘন্টায় প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করতে হয়, হ্যাঁ,
0: আচ্ছা
1: বা ধরুন মুদ্রার চেয়ে বড় আকারের রক্তের জমাট বের হয়, মানে কোন ধরনের মুদ্রা বলতে আমি বলছি কয়েনের মতো, আমাদের যে একটা পয়সা, পয়সার চেয়েও যদি বড় আকারের কোন রক্তের জমাট বের হয়,
0: মানে আপনি বলছেন
1: অথবা
0: টাকা রক্ত রক্ত যদি বের হয়,
1: হ্যাঁ টাকা
0: প্লাস
1: রক্ত, যেটা রক্ত জমাট বলতে পারি, সেটার সাইজটা, মানে সেটার আকারটা যদি একটা পয়সার সাইজটা হয়, সেটার থেকে বড় হয়ে যায়, অথবা আপনার জামা কাপড় বা বিছানা ভিজে উঠেছে, তাহলে আপনার রক্তপাত অস্বাভাবিক ভাবে বেশি হচ্ছে, সেটাকে আমরা অতিরিক্ত ভারী রক্তপাত বলতে পারি।
0: আচ্ছা,
1: মানে কয়েক ঘন্টা ধরুন, মানে
0: মানে
1: টানা,
0: একটানা যদি হতে থাকে,
1: হ্যাঁ একটানা
0: তাই
1: যদি
0: তো?
1: হতে পারে, হ্যাঁ, বা ধরুন ঘন্টায় ঘন্টায় প্যাড মানে চেঞ্জ
0: পাল্টাতে
1: করতে
0: হচ্ছে,
1: হচ্ছে, পরিবর্তন, হ্যাঁ, বা ধরুন প্যাড পরা সত্ত্বেও জামা কাপড় ভিজে উঠছে, বিছানা ভিজে যাচ্ছে, সেগুলোকে আমরা বলতে পারি যে ভারী রক্তপাত বা অতিরিক্ত ভারী রক্তপাত।
0: আচ্ছা, তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া দরকার, তাই তো?
1: অবশ্যই সেটা অস্বাভাবিক বলেই তো ডাক্তারের কাছে আসাটা দরকার।
0: একদমই তাই। আর মাসিকের পরবর্তী সময় সামান্য রক্তপাত বা অনেকে স্পটিং হয়, তো স্পটিং এর কি গুরুতর চিন্তার কোনো কারণ থাকে? সেটা খুব উদ্বেগের কারণ।
1: স্পটিং বলতে সামান্য রক্তপাত,
0: হুম
1: ঠিক
0: হুম
1: আছে, এক ফোঁটা করে দেখা যাচ্ছে,
0: হুম হুম
1: সেইটা সবসময় জরুরি চিকিৎসার পরিস্থিতি নয়, তবে
0: আচ্ছা
1: এইটাকে কখনোই স্বাভাবিক বলে গণ্য করা হয় না। যেমন হরমোনের কোনো ভারসাম্যহীনতা, বা ধরুন কোনো টিউমার বা কোনো সংক্রমণ, মানে কোনো ইনফেকশন, হ্যাঁ, টিউমারের মতো কোনো অন্তর্নিহিত বা কোনো লুকিয়ে আছে এমন কিছু কারণ, এগুলো নিশ্চিত করার জন্য কিন্তু

0: অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব প্রয়োজন। তখন
1: আচ্ছা
0: মাসিক চলছে মধ্যবর্তী সময়ে, কিন্তু তারপরও সামান্য রক্তপাত সবসময়
1: হুম
0: হয়ে যাচ্ছে, তারপরও কোনো টেস্ট করালো, হরমোনের কোনো ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, হরমোন ইসব্যালেন্স কিছু হচ্ছে,
1: আচ্ছা
0: তো এই জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত যদি কোনো টিউমার টিউমার থেকে যায় সেগুলোর জন্য আর কি।
1: আচ্ছা বেশ, তো বন্ধুরা বুঝতে পারছেন তো, এই ছোট্ট ছোট্ট জিনিস আমরা যেগুলো নজর দিই না, হয়তো মনে করি খুব স্বাভাবিক একটা বিষয়, তা কিন্তু নয়। তো লক্ষ্য রাখবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বারবার যে কথাটা আমরা বলি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, যে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। এবার একটু জিজ্ঞেস করি, বয়স সন্ধিকালে অনিয়মিত রক্তপাত হওয়াটা কি স্বাভাবিক?
0: হ্যাঁ, মেয়েদের প্রথম মাসিকের পর প্রথম কয়েক বছর এটি হওয়া স্বাভাবিক,
1: আচ্ছা
0: কারণ তখন মস্তিষ্ক থেকে যে হরমোনটা বের হয়
1: হুম হুম
0: সে ব্যবস্থাটি পরিপক্ক হতে থাকে।
1: হুম
0: তবে অতিরিক্ত রক্তপাতের কারণে যদি মাথা ঘোরা বা
1: আচ্ছা
0: ক্লান্তি হয় তবে অবশ্যই চিন্তার বিষয়। প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে অস্বাভাবিক জরায়ু রক্তপাত, যেটা মানে আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলি, মানে যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি,
1: হুম
0: অস্বাভাবিক জরায়ু রক্তপাত, সেগুলো কিন্তু স্বাভাবিক নয়।
1: তো আপনি যে বললেন যে প্রাপ্ত বয়স্ক মহিলাদের মধ্যে যদি অস্বাভাবিক জরায়ু রক্তপাত হয় আর কি, তো সেক্ষেত্রে জানতে চাইবো যে এর কারণগুলি কি, এটা কেন হয়, এত অস্বাভাবিক জরায়ুতে রক্তপাতের কারণটা কি থাকে?
0: কারণ হতে পারে হরমোনের কোনো ভারসাম্যহীনতা হচ্ছে,
1: হুম হ্যাঁ
0: বা কোনো ধরন কাঠামোগত কোনো বৃদ্ধি হচ্ছে, যেমন কোনো ক্যান্সার বিহীন বা জরায়ুর ফাইব্রয়েড বা পলিপ যেটাকে বলি আমরা,
1: হুম হুম
0: জরায়ুর মধ্যে কোনো টিউমার হচ্ছে বা কোনো ধরনের ইনফেকশন সংক্রমণ হচ্ছে বা থাইরয়েডের সমস্যা আছে, এইসব কারণেও হতে পারে আর কি।
1: আচ্ছা, তো আজকাল তো প্রতিটা মানুষেরই মানসিক চাপটা বেড়েছে, তো এখানে কি মানসিক চাপ বা হঠাৎ ওজন পরিবর্তনটাও একটা বড় সমস্যা অনেকের? তো এই মানসিক চাপ এবং হঠাৎ ওজনের পরিবর্তন কি একজন মহিলার রক্তপাতের ধরন পরিবর্তন করতে পারে?
0: অবশ্যই,
1: আচ্ছা
0: তীব্র মানসিক চাপ বা হঠাৎ করে অতিরিক্ত ওজন কমে যাচ্ছে বা অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে বা অতিরিক্ত ব্যায়াম ডিম্বস্ফোট নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে,
1: আচ্ছা
0: যার ফলে মাসিক বন্ধ হয়ে যায় বা অত্যন্ত অনিয়মিত হয়ে পড়ে। তো মানসিক চাপ বা ওজন কমা বাড়া এগুলো কিন্তু একজন মহিলার রক্তপাতের ধরন
1: মানে ওজন
0: পরিবর্তন হতে
1: কমাটাও
0: পারে।
1: সমস্যা হতে পারে এবং ওজন
0: হ্যাঁ,
1: বাড়াটার ক্ষেত্রে
0: ওজন
1: হতে
0: বাড়াটা,
1: পারে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: বেশ
0: সবটাই তো হরমোনের ব্যাপার, হরমোনের ভারসাম্যটা নষ্ট হয়ে যেতে পারে।
1: আচ্ছা, মানে হরমোনের ভারসাম্য যদি কোনোভাবেই নষ্ট হয়, সেটা সে মানসিক চাপের কারণে হোক বা ওজন
0: বা
1: বৃদ্ধি বা
0: ওজন,
1: ওজন
0: হ্যাঁ
1: কমানো
0: হ্যাঁ,
1: হোক,
0: তো
1: সেক্ষেত্রে
0: তারপরে
1: এটার সম্ভাবনা বেড়ে যায়, তাই তো?
0: হ্যাঁ, মাসিক বন্ধ হয়ে যেতে পারে বা অত্যন্ত অনিয়মিত হতে পারে,
1: দুটোই হতে পারে।
0: দুটোই হতে পারে।
1: আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, জন্ম নিয়ন্ত্রণ বড়ি তো অনেকেই নিয়ে থাকেন, তো এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি কি, বা ধরুন গর্ভ নিরোধক যে পদ্ধতিগুলো আমাদের এখানে নেওয়া হয়, তো সেটা কি অস্বাভাবিক জরায়ু রক্তপাতের কারণ হতে পারে?
0: হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পিল,
1: হুম
0: মানে যেটা আমরা ওটিপি বলি,
1: হুম
0: জন্ম নিয়ন্ত্রণ পিল বা কোনো হরমোনাল ইমপ্ল্যান্ট যেটাকে আইইউডি বলি আমরা, ইউটেরাইন ডিভাইস, যেটা
1: হুম
0: গর্ভ নিরোধকের কিছু ডিভাইস থাকে, সেগুলো ইমপ্ল্যান্ট গুলো, সেগুলো ব্যবহার শুরু করার প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে একটা ব্লিডিং হতে পারে বা অনিয়মিত একটা স্পটিং
1: আচ্ছা
0: হতে পারে, কিন্তু সেটা কোনো চিন্তার বিষয় না, সেটা খুবই একটা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া,
1: আচ্ছা,
0: সেটার জন্য সেরকম চিন্তার কিছু নেই।
1: এটা তবু একটা ভালো জিনিস জানালেন আপনি, যে এটা নিয়ে এত ভাববার কারণ নেই। কিন্তু একটা জিনিস আমাদের বলুন, অনেকে তো থাইরয়েড আজকাল থাকে, থাইরয়েড ধরা পড়ে অনেক, তো যাদের থাইরয়েড রয়েছে তাদের ক্ষেত্রে কি এই অস্বাভাবিক রক্তপাতের কোনো সম্ভাবনা থাকে?
0: দেখুন, থাইরয়েডের অবশ্যই থাকে, থাইরয়েড হরমোনের যেটা নিয়ন্ত্রণ করা
1: হুম হুম
0: বা এটার যে একটা হরমোনটা সেটা ব্যাপকভাবে একটা প্রভাব তো ফেলে অবশ্যই, কারণ থাইরয়েডের যে গ্ল্যান্ডটা সেটা কম বেশি সক্রিয় হলে
1: হুম
0: প্রায়শই মাসিক অস্বাভাবিকভাবে বেশি

0: কম বা সম্পূর্ণ অনিয়মিত হতে পারে। মানে অবশ্যই থাইরয়েডের কোনো ডিসব্যালেন্স কিন্তু একটা অস্বাভাবিক রক্তপাতের কারণ হতে পারে।
1: আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, এই যে অনেক সময় পেইন কিলার খাই আমরা, মানে ব্যথার যে ওষুধ যেটাকে বলা হয়, বা অনেক সময় আবার মানে রক্ত পাতলা করার যে ওষুধ আমরা নিয়ে থাকি, তো সেটাও কি এই ধরনের সমস্যা বাড়াতে পারে?
0: রক্ত পাতলা করা বলতে আপনি বলতে চাইছেন যে মানে ব্লাড থিনার পিলস
1: হ্যাঁ,
0: যেগুলো, মানে
1: ব্লাড
0: অ্যাসপিরিন
1: থিনার্স,
0: জাতীয়? হ্যাঁ
1: একদম একদম।
0: হ্যাঁ, প্রেসক্রিপশন অনুযায়ী রক্ত পাতলা করার ওষুধ স্বাভাবিকভাবেই রক্তপাতের পরিমাণটা তো বাড়িয়ে দেয়, ঠিক আছে? এছাড়াও কিছু নির্দিষ্ট প্রদাহ বিরোধী ওষুধ, যেগুলো মানসিক রোগের ওষুধ বা কোনো ধরন হরমোন যেমন এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন, সেগুলো কিন্তু মাত্রার ব্যাঘাত ঘটাতে পারে। মানে যে কোনো ধরনের ভেষজ কোনো সাপ্লিমেন্ট বলুন, যেটাকে
1: তো কি কিছু
0: সাপ্লিমেন্ট বলে
1: ব্যথা,
0: বা
1: মানে পেইন কিলারও কি
0: হ্যাঁ
1: সমস্যা তৈরি
0: হ্যাঁ
1: করতে
0: পেইন
1: পারে?
0: কিলার, ব্যথানাশক যেগুলো ওষুধ থাকে, বা ধরুন এই যে আমরা বলছি যেমন হার্টের পেশেন্ট অনেকে ব্লাড থিনার খায়, ওইসব কারণে কিন্তু একটা রক্তপাতের পরিমাণ বাড়িয়ে দেয়। বা
1: আচ্ছা,
0: ধরুন এস্ট্রোজেন বা আমাদের যে মহিলাদের যে হরমোন গুলো থাকে এস্ট্রোজেন প্রজেস্টেরন, সেগুলোর মাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে।
1: আচ্ছা বন্ধুরা, শুনছেন তো কথায় কথায় মুহুর্মুহু ব্যথার ওষুধ বা যে কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কখনোই নেওয়া উচিত নয়। এটা কিন্তু মাথায় রাখবেন, আপনার সমস্যা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে তাতে। তারপরে একটু আগে আপনি মেনোপজের কথা বলছিলেন, তো মেনোপজের সময় কিছু কিছু মহিলাদের কিন্তু দেখা যায় যে অতিরিক্ত রক্তক্ষরণ, রক্তপাত হচ্ছে, বা কখনো হয়তো বা অনিয়মিত রক্তপাত হচ্ছে, তো সেটা কেন হয়?
0: এটা এখন খুব একটা দেখা যাচ্ছে তো, একচুয়ালি একজন নারী যখন মেনোপজের কাছাকাছি আসেন, বা ধরুন যেটাকে বলি আমরা পেরি মেনোপজাল স্টেজ, হ্যাঁ মানে মেনোপজ এখনো হয়নি বা মেনোপজের কাছাকাছি চলে এসছে, তখন তার যে ডিম্বাশয়ে যে ডিম্বাণুটা কমে যায়,
1: আচ্ছা
0: ঠিক আছে? এর ফলে কি হয় যে আমাদের যে হরমোন গুলো আছে মহিলাদের, যেটাকে এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন মাত্রা, সেটা ব্যাপকভাবে ওঠানামা করে,
1: আচ্ছা
0: যার কারণে মাসিক খুব অনিয়মিত হয়, বন্ধ হয়ে যায়, বা কখনো কখনো খুব বেশি রক্তপাত হয়।
1: আচ্ছা
0: এটাই হচ্ছে কারণ, মেনোপজ কাছাকাছি চলে এলে তখন এরকম অনিয়মিত রক্তপাত হতে পারে। সেটা সবটাই আপনার ওই হরমোনের ব্যাপারে, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন মাত্রাটা ওঠানামা করে তাই।
1: ওই সময়টা একটু বেশি ওঠানামা করে, তাই তো? আচ্ছা, কিন্তু মেনোপজ পুরোপুরি শুরু হয়ে যাওয়ার পরে যদি কোন রকমের রক্তপাত হয় জনিপথে, সেটা কি স্বাভাবিক?
0: না, সেটা স্বাভাবিক নয়, কারণ মেনোপজের পর যে কোনো ধরনের রক্তপাত বা স্পটিং, সেটা একটু আগেও বললাম, এমনকি এক ফোটাও একেবারেই অস্বাভাবিক।
1: আচ্ছা
0: যদিও এটি প্রায়শই একটা টিস্যু পাতলা হয়ে যাওয়া বা নিরীহ মানে খুব বিনাইন একটা পলিপের কারণে হয়ে থাকে, তবে এটি জরায়ুর ক্যান্সারের একটি প্রাথমিক সতর্কীকরণ চিহ্ন হতে পারে,
1: আচ্ছা
0: এবং এর জন্য অবিলম্বে কিন্তু ডাক্তারি পরীক্ষাটা প্রয়োজন।
1: আচ্ছা বেশ বন্ধুরা, ডাক্তারবাবু যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু আমাদের জন্য খুব জরুরি, একটু মন দিয়ে শুনবেন এবং লক্ষ্য করবেন। নিজেদের যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যাবেন পরামর্শের জন্য। আপনার কাছ থেকে অনেক মূল্যবান জিনিস আমরা জানতে পাচ্ছি, খুব জরুরি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আর এবার একটু আমাকে বলুন যে তীব্র অস্বাভাবিক জরায়ু রক্তপাত যদি ধরুন অনেকদিন ধরে হচ্ছে কারোর, হ্যাঁ, কিন্তু চিকিৎসা সেভাবে করা হলো না, সেক্ষেত্রে কি পরিণতি হতে পারে যদি অনেকদিন বিনা চিকিৎসায় এরকমই পরিস্থিতি চলতে থাকে?
0: দেখুন, দীর্ঘস্থায়ী কোনো অতিরিক্ত রক্তক্ষরণের ফলে একটা তো আয়রনের অভাব হতে পারে, যেটা রক্তাল্পতা দেখা যায়, এনিমিয়া যেটা বলি আমরা,
1: আচ্ছা
0: রক্তাল্পতা দেখা যায়। এর কারণে একজন মহিলা ক্রমাগত ক্লান্ত, দুর্বল, শ্বাসকষ্টে ভোগেন, ফ্যাকাশে হয়ে যান, এবং দৈনন্দিন কাজকর্ম দক্ষতার সাথে করতে তিনি অক্ষম হয়ে যান। তো এইসব কারণ তো হবেই, চিকিৎসা যদি না করায় একটা দীর্ঘস্থায়ী, একটা দীর্ঘ মেয়াদী স্বাস্থ্যের একটা অবনতি করতে থাকে।
1: আচ্ছা
0: অবশ্যই এই তীব্র অস্বাভাবিক কোনো জরায়ু রক্তপাত শীঘ্রই চিকিৎসা করানোটা খুব দরকার।
1: বেশ, তো বারবার একটা জিনিস আমার মনে হচ্ছে যে জরায়ু থেকে অস্বাভাবিক রক্তপাত কখন বুঝবো যে এটা চিকিৎসার মানে প্রয়োজন বা এক্ষুনি ডাক্তার কাছে যেতে হবে?
0: তো যদি আপনি 1 টানা 2 ঘন্টা ধরে বা প্রতি ঘন্টায় 2 বা তার বেশি প্যাড ভিজিয়ে ফেলেন, অথবা যদি রক্তপাতের সাথে তীব্র পেটে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা ত্বক অতিরিক্ত ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তাহলে
1: আচ্ছা
0: আপনাকে অবিলম্বে জরুরি বিভাগে, যেটা মানে ইমার্জেন্সিতে, গিয়ে ডাক্তার দেখানোটা খুব প্রয়োজন।
1: আচ্ছা বেশ, আর একটা জিনিস আমাদের বলুন, ধরুন ডাক্তারের কাছে তো যাচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে দেখা করার আগে, ডাক্তারের কাছে পৌঁছানোর আগে কোনো মহিলা কি প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন এক্ষেত্রে যখন এরকম সমস্যা হচ্ছে?
0: তার উচিত একটি, মানে এখন তো আমরা অনেক নতুন যুগে চলে এসেছি,
1: হুম
0: তো যারা ক্যালেন্ডার পড়তে পারেন, উচিত একটি ক্যালেন্ডারে তার রক্তপাতের যে হিসাবটা, মাসিকের হিসাবটা রাখা, বা যে রক্তপাতটা হচ্ছে এটার হিসাবটা রাখা, বা
1: হুম
0: আজকাল অনেক অ্যাপও বেরিয়েছে, যারা শিক্ষিত, যারা মোবাইল মুঠোফোনটা হ্যান্ডেল করতে পারে, এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে,
1: হুম
0: রক্তপাতের সঠিক শুরু ও শেষের তারিখটা,
1: আচ্ছা
0: প্রতিদিন কতগুলো প্যাড ব্যবহার করছে, বা রক্ত জমাট বেঁধেছে কিনা, এবং তার সাথে কোনো সম্পর্কিত কোনো উপসর্গ, মানে সিমটম, যেমন পেটে ব্যথা বা খিঁচুনি হচ্ছে কিনা, সেগুলো লিখে রাখতে পারে,
1: আচ্ছা
0: বা প্রতিদিন ধরুন রক্ত জমাট বাঁধার উপস্থিতি এবং এর সাথে কোনো সম্পর্কিত যে কোনো উপসর্গ, মাথা ঘোরা, এগুলো সবগুলো কিন্তু তিনি লিখে রাখলো, বা কোনোভাবে কাউকে বললো লিখে রাখতে। তো সেইভাবে একটা প্রাথমিক পদক্ষেপ নিতে পারে ডাক্তারের কাছে যাওয়ার আগে।
1: আচ্ছা সেটা তো হলো, এবার ডাক্তারের কাছে নিয়েও যাওয়া গেল, তো তারপরে রোগীর প্রাথমিক রোগ নির্ণয় করার পদ্ধতি কি যদি একটু বলেন, কি কি পরীক্ষা করা যায় রোগ নির্ণয়ের জন্য, বা কি কি পরীক্ষা করা হয়ে থাকে সাধারণত রোগ নির্ণয়ের জন্য, সেটা যদি একটু বলেন।
0: আমাদের কাছে যখন আসে, তখন ডাক্তাররা সাধারণত রক্ত পরীক্ষা, যেরকম অ্যানিমিয়ার জন্য পরীক্ষা দেওয়া হয়, থাইরয়েড টেস্ট দেওয়া হয়, বা হরমোনের মাত্রাগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেওয়া হয়, এবং জরায়ুর ভেতরে কোনো টিউমার বা ফাইব্রয়েড বা কোনো সিস্ট বা সিস্টের মতো কোনো শারীরিক অস্বাভাবিকতা আছে না, সেই জন্য আল্ট্রাসাউন্ড দিয়ে চিকিৎসা শুরু করেন আর কি, ওইগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়।
1: বেশ, পরীক্ষা নিরীক্ষা তো করা হলো, রোগ নির্ণয় হয়তো বা হলো, তো সেক্ষেত্রে জরায়ুর এই যে অস্বাভাবিক রক্তক্ষরণের চিকিৎসা কি শুধুমাত্র অস্ত্রোপচারই সম্ভব, বা অস্ত্রোপচারের কি প্রয়োজন হয়?
0: না, অস্ত্রোপচার সাধারণত পরবর্তী একটি বিকল্প।
1: আচ্ছা
0: অস্বাভাবিক জরায়ু রক্তপাতের বেশিরভাগ ক্ষেত্রেই
1: হুম
0: হরমোনযুক্ত কোনো ওষুধ, মানে হরমোনাল পিল, জন্ম, যেমন যেটা আমরা বেশিরভাগ দিয়ে থাকি, জন্ম নিয়ন্ত্রণ পিল, যেটা
1: হুম
0: ওটিপি, যেটা
1: হুম
0: এটা দিয়ে থাকি, বা প্রোজেস্টেরনের কোন ওষুধ, প্রোজেস্টেরন থেরাপি, বা
1: হুম
0: হরমোনযুক্ত কোনো আইইডি, মানে যেটাকে আমরা বলি ইমপ্ল্যান্ট, যেগুলো পরানো হয় কপার
1: হুম
0: টিকা দিয়ে,
1: হুম হুম
0: এইসব আমরা দিয়ে থাকি, অথবা রক্তপাত কমায় এমন নন হরমোনাল কিছু ওষুধও দেয়। হ্যাঁ, অপারেশন ছাড়া বা সার্জিক্যাল দিকটা ছাড়া চিকিৎসার মাধ্যমে এগুলোকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
1: আচ্ছা মানে সব ক্ষেত্রে অপারেশন করার তাহলে কোনো
0: হ্যাঁ,
1: প্রয়োজন পড়ে না?
0: প্রথমত হ্যাঁ, আগে তো আমরা ওষুধ দিয়ে দেখবো, এবং সেগুলো দিয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।
1: বেশ, এবারে আসি সেই সব মহিলাদের কথায় যারা মা হতে চান, সন্তান ধারণ করতে চান, তাদের জন্য কি অস্ত্রোপচার বিহীন কোনো উপায় আছে, মানে যদি তাদের এই সমস্যা থাকে?
0: হ্যাঁ, কারণ মায়েদের তো আমরা জন্ম নিয়ন্ত্রণ ওষুধ তো আমরা দিতে পারবো না মায়েদেরকে,
1: হুম
0: ওরা যেহেতু সন্তান ধারণ করতে চাইছেন,
1: হুম
0: তো হ্যাঁ, সেই জন্য আমরা হরমোনজনিত ওষুধ বা সাময়িক সময়ের জন্য মুখে খাওয়ার ওষুধ বা এবং ছোটখাটো অস্ত্রোপচারের মাধ্যমে ছোট
1: হুম
0: পলিপ বা জরায়ুকে সম্পূর্ণরূপে অক্ষত রাখে, ফলে ভবিষ্যতে গর্ভধারণ পুরোপুরি সম্ভব হয়।
1: আর যদি ওষুধ দিয়ে

0: এইটা বন্ধ করা না যায় সেক্ষেত্রে কি করা হয়?
1: বিকল্পগুলোর মধ্যে রয়েছে যেরকম হিস্টেরোস্কোপি বা এন্ডোমেট্রিয়াল। হিস্টেরোস্কোপিটা হচ্ছে কি, ছোট একটি কোপের মাধ্যমে ফাইব্রয়েড মানে ওই টিউমারটা বা পলিপটাকে অপসারণ করা, বা ধরুন এন্ডোমেট্রিয়াল কোন জায়গাতে যেটাকে আমরা জরায়ের ভিতরে একটা লেয়ার থাকে সেটাকে বলে এন্ডোমেট্রিয়াল, সেটার মধ্যে জরায়ুর আস্তরণটাকে ধ্বংস করা ভবিষ্যতে গর্ভধারণের সম্ভাবনা দূর করে,
2: আচ্ছা
1: অথবা হিস্টেরেক্টমি যেটা অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ুকে সম্পূর্ণভাবে কেটে ফেলে দেওয়া হয় বা অপসারণ করে দেওয়া হয়।
0: আচ্ছা এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে ধরুন খাদ্যাভ্যাস বা জীবনশৈলীর কোনো পরিবর্তন করলে কি এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া সম্ভব?
1: হ্যাঁ, খাদ্যাভ্যাসের মধ্যে দেখুন আয়রন যুক্ত খাবার খাই, তাতে আমাদের শরীরের মানে যাদের এরকম প্রবলেম হচ্ছে বা হতে পারে তারা এনিমিয়াতে ভুগবে না, বা যাদের থাইরয়েডের সমস্যা হচ্ছে যেসব খাদ্যের দ্বারা থাইরয়েডটা বেড়ে যায় ওই থাইরয়েড হরমোনটা যাতে ঠিক থাকে, সেই সবগুলো খাবারগুলো আমরা যদি ঠিকঠাক ভাবে খেতে পারি বা বোনদের যদি খাওয়াতে পারি তাহলে হরমোনের ডিসব্যালেন্সটা কম হবে, জরায়ুর অস্বাভাবিক রক্তপাতটাও হওয়ার চান্সটা কম। তবে বেশিরভাগ ক্ষেত্রে খাদ্যের সাথে সেরকম একটা সংযোগ নেই,
0: মানে
1: তবে এগুলো
0: সরাসরি
1: তো
0: যোগাযোগ নেই বলছেন?
1: হ্যাঁ সরাসরি যোগাযোগ নেই, তবে হ্যাঁ যতটুকু পারা যায় স্বাস্থ্যকর খাদ্য খেলে রোগ সোগ কম হয়, সেটা তো স্বাভাবিক। আর অবশ্যই মা বোনদের বা মায়েদের বিশেষ করে একটু আয়রন যুক্ত খাবার বা স্বাস্থ্যকর খাদ্য খাওয়া তো অবশ্যই দরকার, কারণ নিজের যত স্বাস্থ্যকর খাবার খাবে মায়েদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, খাদ্যের দিকে নজর দিতে পারলেই স্বাস্থ্যটা ভালো হবে, এবং সেটা খুবই জরুরি, পরিবারের প্রত্যেকেরই দরকার মায়েদের এবং মেয়েদের স্বাস্থ্যকর খাবার দেওয়ার করানো, কারণ যত বেশি আয়রন যুক্ত খাবার খাবে বা পুষ্টিকর খাদ্য খাবে তাদের মধ্যে সেসব মারণ রোগ হবে না, তাদের মাসিক ঠিকঠাক হবে, হরমোনাল ডিসব্যালেন্স হবে না, একটা সুস্থ জীবন তো অবশ্যই পাবে।
0: আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, এবারে যেতে যেতে আপনি আমাদের বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কি বলতে চাইবেন?
1: আমি একটা কথাই বলবো মায়েদের বোনদের এবং ঘরের প্রত্যেক মহিলাদের, যে নীরবে কোনো কষ্ট ভোগ করবেন না বা ধরে নেবেন না যে কোনো ভারী বেদনাদায়ক বা অনিয়মিত রক্তপাত কেবল নারীদের জীবনের নিয়তি, কারণ এটা সত্যি কথা খুব কম মহিলারাই সেগুলো খুলে বলতে চান, বিশেষ করে গ্রামে গঞ্জে তো ওরা বলতেই চায় না, মেয়েই মাকে বলতে চায় না, ধরে নেয় মা বলে দেয় যে এগুলো বলতে নেই, এগুলো লুকিয়ে রাখতে হয়, এই ট্যাবুটা রাখা উচিত নয় যে মুখ বন্ধ করে কষ্টটা সহ্য করবে, যে নারীদের জীবনের এটাই নিয়তি। জরায়ুর অতিরিক্ত রক্তপাত এটি কিন্তু অত্যন্ত মারাত্মক রোগ এবং এটা অবশ্যই চিকিৎসা করানো দরকার, এবং প্রাথমিক যত্ন আপনার স্বাস্থ্য শক্তি এবং মানসিক শান্তি সবসময় রক্ষা করে।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদের বন্ধুদের জন্য আজকে দিয়েছেন, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ত্রিপুরায় ঊনকোটি জেলা হাসপাতালে ডাক্তার ধ্রুপদ দাস। শুনলেন তো কি বললেন ডাক্তারবাবু? যখনই কোনো সমস্যা দেখতে পাবেন, বুঝবেন, তাও তক্ষণে কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এবার বন্ধুরা, চটপট আপনাদের জানিয়ে দিই এ মাসে এক কলমে দুই নারীর বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায় অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি

লিখে পাঠান 150 শব্দের মধ্যে। এবার জানাই আমার কলমের বিষয়, জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ বা কখনো আছে, কোনো না কেউ আছে, কেউ না কেউ আছে। আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেও যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায় আমাদের, যদি সেই নক্ষত্রের মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি, তাই না? তোমার জীবনে সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা দুটি ক্ষেত্রেই আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com। আপনারা দুটি ক্ষেত্রেই চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আপনাদের জানা তবু বলে দিই, আমার কলম কিংবা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর দুটি ক্ষেত্রে শেষ তারিখ কিন্তু মনে রাখবেন 23 জুলাই 2026। বন্ধুরা, এবার যাওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: মহিলা মহল শেষ হলো, উপস্থাপনায় ছিলেন সোমা সাহা।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। না বলা বাণী একটু পরেই।

0: ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে আজকের না বলা বাণী। নমস্কার বন্ধুরা, দূরে কাছের আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আরও একটি না বলা বাণী। আজ প্রথম চিঠি পড়ব 23/6/2026 তারিখের কথা ও গানের, বিষয় ছিল কাগজের নৌকা। লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রামের নাম ডিহা, জয়পুর বাঁকুড়া থেকে। আপনি লিখছেন, নিদ্রা ভেঙে সকালবেলায় তাকিয়ে আমি দেখি ঘরের মেঝে জল থই থই, খোলা জানলা দিয়ে আকাশ থেকে রাতের বেলায় বৃষ্টির ঝাপটা এলো নাকি। আষাঢ় মাসে যখন তখন মেঘলা আকাশ ফুটো হতেই পারে, অঝোরধারায় বৃষ্টি নেমে ঘরের মেঝে ভাসাতেও তো পারে, কে আর কাকে কেমনে দেবে বাধা। আমার মনটা হঠাৎ ছুটে গেল অতীতের সেই ছেলেবেলার গাঁয়ে। বৃষ্টি হলে কাগজের নৌকো বানাতেম আর ভাসিয়ে দিতেম জানলার পাশে জলস্রোতে, ডাইনে কিংবা বামে। ভাবতাম আমার নৌকো ঠিক পাড়ি দেবে, রূপকথার রাজকন্যের কাছে রূপকুমারী চিঠি লিখে উত্তরটা আমায় পাঠিয়ে দেবে। আবার আমার কাছে সেই চিঠিতেই তার দুঃখ ব্যথা আরও অনেক কথা লেখা আছে, এসবই আসবে আমার কাছে। সেই ভাবনায় মনটা আমার আনন্দেতে পেখম তুলে নাচে। সোমনাথ চট্টোপাধ্যায় লিখলেন ডিহা, জয়পুর বাঁকুড়া থেকে। শুনছেন আজকের না বলা বাণী। আজ বৃহস্পতিবার এই সময় আমাদের বিভিন্ন লাইভ ফোন ইন অনুষ্ঠানে যারা অংশ নিতে ব্যর্থ হন, সুযোগ পান না, তাদের জন্যই না বলা বাণী পূর্ব। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদের বন্ধুর চিঠি। 25/6/2026 বৃহস্পতিবার শুভ সকালের বিষয় ছিল এমন বন্ধু আর কে আছে। বন্ধু জীবনের মধুরতম সম্পর্ক, যা সুখ এবং দুঃখ ভাগ করে নেওয়ার মাধ্যমে জীবনকে দেয় পূর্ণতা। প্রকৃত বন্ধু সেই যে সুখে নয় বিপদেও নিঃস্বার্থভাবে সঙ্গে থাকে, যে কোনো কঠিন পরিস্থিতিতে ভরসা এবং সৎ পরামর্শ দিয়ে থাকে। স্কুল এবং কলেজের জীবনে আমি পেয়েছিলাম কয়েকজন প্রিয় বন্ধু, যারা সময়ের সঙ্গে হারিয়ে গেছে। চাকুরি জীবনে পেয়েছিলাম সহকর্মী, যাদের সহযোগিতা ও সুপরামর্শ আমাকে সমৃদ্ধ করেছে। আমার চাকুরি জীবনের দীর্ঘ সময়ে তাদের সাহায্য আমি বারবার পেয়েছি। তাদের কাছে আমি সারা জীবন ঋণী থাকব। অবসর জীবনে যখন আমি মনে করছিলাম আমি একা, সেই সময় আমি কাছের বন্ধু হিসেবে পেয়েছি আকাশবাণীকে। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের মাধ্যমে পেয়েছি অগণিত শ্রোতা বন্ধুদের, যেখান থেকে পাই নিজেকে ভালো রাখার রসদ। না বলা বাণী তোমায় শেষে বলি আমার আর এক প্রিয় বন্ধু ও অভিভাবকের কথা, যার সঙ্গে কথা না বলে একটি দিনও থাকতে পারি না। সে হচ্ছে আমার নাতনি। আদিত্য মুখোপাধ্যায় লিখলেন ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে, তার বন্ধুদের কথা। এমন বন্ধু আর কে আছে। নূরবানু খাতুন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন প্রিয় না বলা বাণী। 29 জুন সোমবার, উপস্থাপক ছিলেন আশিস ভৌমিক, বিষয় ছিল ভারতের বৈচিত্র্যময় জলবায়ু। প্রিয় না বলা মানি, এই ভারতবর্ষ যেমন বৈচিত্র্যময়,

তার জাতি, ধর্ম, আচার আচরণ নিয়ে। এমন বৈচিত্র্যময় ভূপ্রকৃতি এই ভারতবর্ষের অন্যতম বৈশিষ্ট্য। এখানে আছে পাহাড়, পর্বত, শৃঙ্গ, নদী, সবুজ প্রান্ত, বৃষ্টিছায়া অঞ্চল, মরুভূমি। কারণ দেখতে গেলেই বৈচিত্র্যময় ভূমি দায়ী। যেমন তামিলনাড়ু অঞ্চলে দুবার বর্ষা, আর কচ্ছের রান বৃষ্টিপাত যেখানে হয়ই না, কিন্তু হিমালয় সংলগ্ন অঞ্চলে মৌসিনরাম এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। আবার উল্টো দিকে পাহাড়ে বৃষ্টিছায়া অঞ্চল, সেখানে বৃষ্টিপাত একেবারে হয়ই না। দেখতে গেলে জলভরা মেঘ যখন পাহাড়ে ধাক্কা খায় তখন আরও উপরে উঠে যায়। যত ওপরে ওঠে তত ঠান্ডা, ক্রমশ জলে পরিণত হয় এবং বৃষ্টি হয়ে নেমে আসে। যদি আরও উপরে যায় তাহলে বরফ জমে যায় এবং শিলা বৃষ্টিরূপে নেমে আসে। তাহলে সেগুলো বৃষ্টিছায়া অঞ্চল, যেখানে একদম বৃষ্টি হয় না। যেখানে বৃষ্টি হয় সেখানে মাটি উর্বর, গাছপালা বেশি জন্মায়। হিমালয় আমাদেরকে দুভাগে রক্ষা করে। শীতকালে হিমেল হাওয়া যখন বয়ে আনে তখন পাহাড় তাকে আটকায়, আর যখন বর্ষার সময় জলধর মেঘ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ঝরে পড়ে, এর ফলে দক্ষিণ বাহিনী এবং পূর্ব বাহিনী নদীগুলি জলে পরিপূর্ণ হয়ে যায়। সেইভাবেই পূর্বঘাট পর্বতমালা, নীলগিরি পর্বত যাকে বলে, তার গায়ে ধাক্কা খেয়ে মাদ্রাজ অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়। আবার পশ্চিমঘাট পর্বত, সেখানে আরব সাগর থেকে উৎপন্ন জলধারায় বৃষ্টিপাত হয় এবং সেই অঞ্চলকে সবুজ করে রেখেছে। আমাদের দেশ ভারতবর্ষ এখানে মরুভূমি থেকে সবুজ বনভূমি, পাহাড়, সমুদ্র, নদী সব দেখা যায়। এটাই ভারতবর্ষ। লিখলেন নুরবানু খাতুন, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে।

আসবো পরের চিঠিতে, তবে এবারে নেব সুরেলা একটু বিরতি।

অঞ্জন দত্তর গাওয়া গান শুনছিলাম আমরা। এবারে উস্নেহার খাতুনের লেখা চিঠি পড়ব। বন্ধাইপাড়া পোস্ট অফিস গোয়ালজান বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন। আকাশবাণী মুর্শিদাবাদের সকল শ্রোতাদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। 30/6/2026 তারিখের শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছিল আধুনিক আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার অন্তর্জাল, সাইবার ক্রাইম। উপস্থাপিকা ছিলেন মাননীয়া বেবী সরকার মুখোপাধ্যায়। আমি বেবী নই, আমি দেবী। বিষয়টি অত্যন্ত সময়োপযোগী এবং শিক্ষণীয়। এই বিষয়ে আমার কিছু না বলা কথা যা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরা, ইন্টারনেট আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘরে বসেই আমরা শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং, ব্যবসা, বিশ্বের নানান প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছি। কিন্তু এই সুবিধের পাশাপাশি বেড়েছে সাইবার অপরাধের ঝুঁকিও। অচেনা ফোন কল, ভুয়ো লিঙ্ক, ওটিপি বা ব্যাংকের তথ্য চেয়ে প্রতারণা, এসব থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতেই হবে। একটু অসাবধান হলেই মুহূর্তের মধ্যে বড় ক্ষতি হতে পারে। তাই প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু সচেতনতার সঙ্গে। নিজের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা ওটিপি কখনো কারোর সঙ্গে ভাগ করে নেব না। পরিবারের প্রবীণ সদস্য এবং শিশুদেরও এ বিষয়ে সচেতন করা আমাদের দায়িত্ব। আমার বিশ্বাস, প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন আমাদের জীবনকে সহজ করে, তেমনি সচেতনতাই আমাদের নিরাপদ রাখে। এই ছিল আমার না বলা বাণী। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। লিখলেন উষ্ণে।

খাতুন বুন্ধাইপাড়া পোস্ট অফিস গোয়ালজান বহরমপুর মুর্শিদাবাদ থেকে সংক্ষেপে গুছিয়ে সুন্দর করে লিখলেন। ঠিক তাই, বিশেষত যারা বয়স্ক প্রবীণ নাগরিক যারা, তারা হয়তো এই মোবাইলের এত কিছুর সঙ্গে পরিচিত ছিলেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা যে ডিজিটাল দুনিয়ার বাসিন্দা হচ্ছি তাতে আমাদের অনেক কিছু না জানা থাকলেও আমাদের সেখানে পৌঁছতে হচ্ছে। আজকাল যে কোনো জায়গায় আবেদন মানেই তো অনলাইন, তাই না? অফলাইনের কারবার ক্রমশই কমে যাচ্ছে। তেমনি গ্যাসবুক থেকে ব্যাংকে টাকা তোলা দেওয়া, পেমেন্ট করা, এসব কিছুর সঙ্গেই এখন ইন্টারনেট অন্তর্জাল জড়িত। তবে আরেকটা জিনিস থেকে সেদিন আমি সতর্ক করবার চেষ্টা করেছিলাম বন্ধুদের, আমাদের জীবনের যে অমূল্য সম্পদ প্রত্যেক দিনের 24টি ঘন্টা, আমরা অনেকেই আগে যারা গল্পের বই পড়তাম, মানুষের সঙ্গে মেলামেশা ছিল, সেই সমস্ত কিছু কিন্তু সংক্ষেপিত হয়ে গেছে। আজকাল কজন মানুষ একটা উপন্যাস পড়ি বলুন তো? কিন্তু সময় তো ছিল একটা সময় যে সময়ে দেখা গেল একটা মোটা উপন্যাস শেষ করতে আপনার মাত্র 7টি দিন লাগছে। এখন দেখুন মোবাইলের আসক্তি সেই উপন্যাস শেষ করতে আমাদের 7টি মাস লাগিয়ে দিচ্ছে। আমরা তখন পড়তে গিয়ে আর এনার্জি পাচ্ছি না। আর চিনি না জানি না সেই সব মানুষ যত কাছের, পাশের বাড়ির মানুষটি ঠিক ততখানেই দূরের। সে বাড়ি থেকে অসুস্থ কিনা, তাদের বাড়িতে রান্না হয়েছে কিনা, তাদের ছেলেটা বাইরে গেছে, তাদের কি খবর, এসব খবর রাখার প্রয়োজনই মনে করি না। বরং অচেনা বন্ধু কেমন আছে, কজন আমার ফলোয়ার রয়েছে, এসবের দিকে আমরা অনেক বেশি নজর রাখছি। ক্রমে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আশপাশ থেকে, পরিবেশের মধ্যে আমি একেবারে একাকী। আর একটা মারাত্মক দিক আমার মনে হয় সেদিন আমার বলা হয়ে ওঠেনি, যখন আমরা হাতের মুঠো ফোনে কিছু দেখছি, আপনার সামনাসামনি মানুষটির সঙ্গে কথা বলে যে আনন্দ, যে তৃপ্তি, আপনি একটা বলছেন, তিনি পাল্টা বলছেন, তার পাল্টা আপনি বলছেন, সে আপনার ভুল শুধরে দিচ্ছে, হাসছেন, মজা করছেন, হই হই করছেন, আবার রাগও হয়ে যাচ্ছে, কিন্তু মুঠো ফোন থেকে যা দেখছেন সবটাই একতরফা। আপনি হয়তো হাসছেন, অন্যদিক থেকে কোনো প্রত্যুত্তর নেই। দেখুন তো একাকী হয়ে যাচ্ছেন কি না। চলে আসবো পরের চিঠিতে। শীষ মোহাম্মদ শিশান, বাড়ির নাম ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে আপনি লিখছেন। না বলা বাণী, শুভ সকাল 30শে জুন, উপস্থাপিকা দেবী সরকার মুখোপাধ্যায়, অন্তর্জাল। আমরা অনেকেই সারাদিন অনেকটা সময় ইন্টারনেট নিয়ে কাজ করি, সে ভালো কথা, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে ব্যস্ত থেকে নিজের ক্ষতি করা এও দেখেছি। এই সোশ্যাল নেটওয়ার্কের সাহায্যে কিছু দুষ্কৃতি নানাবিধ কুকর্ম করে চলেছে, এ সম্পর্কে সাবধান করার জন্য আমাদের উপস্থাপনা। আজকাল দেখবেন একটা নতুন সাইবার ক্রাইম শুরু হয়েছে, আপনাকে ধমকে চমকে বলবে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো। CRPC কিংবা IPC কোথাও ডিজিটাল অ্যারেস্টের কথা লেখা নেই, অত পরিষ্কার বলবেন ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, কিছু নেই। আপনাকে হয়তো বলবে একটি গাড়ি আপনার নামে আসছে, তাই উঠেছে, আপনি ভাবলেন না, চিন্তা করলেন না, গাড়ি পেয়েছেন, লাফে উঠলেন, আপনার ব্যাংক সম্পর্কিত তথ্য কেউ যদি ব্যাংকের নাম করে জানতে চায় আপনি মনে করবেন না আপনাকে ব্যাংকের লোক জিজ্ঞেস করছে, কারণ আপনার সমস্ত তথ্য ব্যাংকের কাছে আছে। একটি মজার কথা বলে শেষ করছি, একদিন ব্যাংকে বসে আছি, ওই সম্পর্কে কথা হচ্ছে, এমন সময় একজন বলল আমায়, আপনি একটি গাড়ি পুরস্কার পেয়েছেন, গাড়িটি আপনাকে পাঠানো হবে এবং আপনাকে বলা হলো যে ব্যাংক ডিটেলস দিয়ে 26,000 টাকা জমা করতে। আমাকেও তাই বলা হয়েছিল, আমি বললাম গরিব আদমি হ্যায় ধান বিক্রি করে গা, টাকা পয়সা জোগাড় করনে কে লিয়ে, ধান বিক্রি করনা হ্যায়, আপ গাড়ি ভেজ দিজিয়ে, ড্রাইভার কো 10,000 টাকা বকশিশ

টোল ট্যাক্স কে লিয়ে 26,000 টাকা দিয়ে দিন। বুঝতে পারলেন, এরকম এরকম ঘটনা থেকে সাবধানে থাকুন। লিখলেন শীষ মোহাম্মদ শীশান, ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। এবারে পড়ব সম্বলপুর উড়িষ্যা থেকে পাঠানো সোমনাথ দাসের লেখা চিঠি। শুভ সকালে নাবলা কথা। আষাঢ়ের মেঘমেধুর বেলায় প্রিয় নাবলা বাণী এবং শ্রোতা বন্ধুরা, সকলকে সুস্বাগতম। আজকে গত 26 জুন 2026 তারিখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শুভ সকালের বিষয় ছিল শান্তিকর বরিশন। সঞ্চালিকা ছিলেন দেবী দিদিভাই। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল মাদক বিরোধী দিবসে শান্তিকর বরিশনে বিষয়টির পরিপ্রেক্ষিতে ব্যক্তি পরিচয়ে আমাদের ভূমিকা কী। ফোন ইন অনুষ্ঠানে অংশ নিতে না পারায় ভরসা না বলা বাণী, সেই না বলা কথা মাদক বিরোধী দিবস পালনের উদ্দেশ্য দেশকে মাদক মুক্ত করা এবং মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা। বর্তমান জটিল আর্থসামাজিক ব্যবস্থায় যুবশক্তির এক অংশ ভুল মতাদর্শে পথভ্রষ্ট হয়ে সহজভাবে লাভের আশায় এবং পারিবারিক সামাজিক ঘাত প্রতিঘাতে মুক্তির উপায় ও শান্তি কামনায় মাদক দ্রব্যকে বেছে নেয়। পরিণামে নিজের এবং পরিবারের তথা সামগ্রিকভাবে দেশের ক্ষতি ডেকে আনে। সুখ শান্তি শব্দ দুটি যুগপথ উচ্চারিত হলেও বাহ্যিক প্রকরণের ওপর শাস্তি নির্ভর করে না, শান্তি নির্ভর করে না। লোভ সম্বরণে নিজস্ব অর্থনৈতিক এবং সামাজিক অবস্থায় সন্তুষ্ট হলে নিজের ও পরিবারের শান্তি বিরাজ করে, সেই সাথে পরবর্তী প্রজন্মদের সাথে বন্ধুত্বপূর্ণ আন্তরিক ব্যবহারে মাদকতার প্রতি আসক্তি এড়ানো যায়। মানবিক দৃষ্টিতে পরিবারের প্রধান ও অভিভাবক অভিভাবিকাকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সংস্কৃত শ্লোক উল্লেখ করছি, প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্রবদাচারিত। বাংলা অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক অর্থাৎ বর্তমানে 18 বছর বয়স্ক পুত্রদের সাথে বন্ধুর মতো আচরণ করা উচিত। বিপরীতে নিজ আচরিত ধর্ম অপরে শেখাও। সারা বাংলায় বা সরল বাংলায় নিজে মাদক দ্রব্য বর্জন না করে অপরকে বর্জনের নির্দেশ দেওয়া যায় না। সোমনাথ দাস লিখলেন সম্বলপুর ওড়িশা থেকে। এই সঙ্গে বলি সোমনাথবাবু, আমরা নিজের পরিবার থেকেই কীভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি দেখুন। আমরা একসঙ্গে বসে হই হই করে খাই না, আড্ডা দিই না, গল্প করি না, এক এক সময় এক একজন খাচ্ছে, তার কাজে বেরিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে ভাব বিনিময় কমে যাচ্ছে। মনের সুখ দুঃখের কষ্টের কথা কার সঙ্গে শেয়ার করব, সেই পরিসরটা ক্রমশই ছোট হয়ে যাচ্ছে। যে কারণেই বলছিলাম যে যে কোনো সমস্যা থেকে বাঁচার উপায় কিন্তু তার পরিবারের মধ্যেই আছে। পরিবারের লোকের ভালোবাসা, তাদের সহমর্মিতা, তাদের ওই কাছে টেনে নেওয়া, বিপদে সাহস যোগানো, এই সমস্ত কিছু দরকার কিন্তু এই বাইরের পৃথিবীর সঙ্গে লড়াই করবার জন্য।

একটি সুরেলা বিরতি নেব, বিরতির পর আসবো পরের চিঠিতে। পড়লাম সোমনাথ দাসের লেখা চিঠি, সম্বলপুর ওড়িশা থেকে লিখেছেন আপনি।

এবারে পড়ব আজকের শেষ চিঠি। লিখছেন বুন্ধাইপাড়া গোয়ালজান বহরমপুর মুর্শিদাবাদ থেকে জয়নাল আবেদিন। 26/6/2026। শুভ সকাল। বিষয় ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে শান্তি করবরিশন। উপস্থাপিকা দেবী সরকার মুখোপাধ্যায়। আমার নমস্কার নেবেন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপিত করার জন্য, উদযাপন করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের পবিত্রতম কর্তব্য হচ্ছে প্রত্যেকের নিজের নিজের বাড়ির ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখা উচিত। যে কোনো ছেলে মেয়ে যেন নেশাযুক্ত না হয়ে পড়ে, এটা প্রত্যেকটা পিতামাতাকে লক্ষ্য রেখে ছেলে মেয়েদের উপযুক্ত বিশুদ্ধ পরিবেশে রেখে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা, উপযুক্ত সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করে তাদেরকে পরিচালিত করতে হবে। যেমন ছেলেমেয়েরা কোনো কর্মে কোনো ক্রমে অসৎ পরিবেশে না যেতে পারে তার জন্য সদা সতর্ক দৃষ্টি রেখে চলতে হবে। মাদক সেবা যারা করেন, মাদক সেবন যারা করেন, তাদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই পৃথিবীতে মাদক বিরোধী দিবস উদযাপন করার সার্থক হতে পারে। তবেই আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা এবং এই পৃথিবী সমৃদ্ধশালীর দিকে এগিয়ে যেতে পারবে। সবার জন্য আমাদের অঙ্গীকার, মাদক নয়, জীবনকে বেছে নিন। তাই সকলের প্রতি আমার সবিনয় নিবেদন, এই যে মাদকাসক্তি মানুষের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করে তাদেরকে সুস্থ সমাজে ফিরিয়ে আনা সর্বরকমের প্রচেষ্টা গ্রহণ করবেন। এই বলে সবাইকে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। লিখেছেন জয়নাল আবেদিন, বুন্ধাইপাড়া গোয়ালজান বহরমপুর মুর্শিদাবাদ থেকে। ঠিক তাই, অভিভাবকদের

বাগদা, সতর্ক দৃষ্টি, তাদের নজরদারি, বাড়ির একটি সুন্দর পরিবেশ। এক্ষেত্রে আর একটা কথা আমি সংযোজন করতে চাইবো, সেটি হচ্ছে অনেক সময় বাড়িতে অস্বস্তিকর পরিবেশ, বাবা মা নিজেদের মধ্যে সারাক্ষণ কলহ করছেন, বাড়িতে সারাক্ষণ খিটিমিটি খিটিমিটি লেগে রয়েছে, ঝগড়া অশান্তি, সারাক্ষণ অভিযোগ অনুযোগ, এগুলোও কিন্তু আমাদের বাচ্চাদের বিরূপ করে তোলে সংসারের প্রতি, তাদের বিরূপতা তৈরি হয়, বাবা মাকে ভালো লাগে না, মনে হয় বাইরের বন্ধুরাই সবচেয়ে আপন। ঠিক এই সময় বাড়ির বাইরে ওঁত পেতে বসে থাকে সেই সমস্ত মানুষেরা যারা এদেরকে দিয়ে খারাপ কাজ করাবে, বিপদগামী করে তুলবে, বন্ধু হয়ে এসে শত্রুর ভূমিকা পালন করবে। এক্ষেত্রে বলবো প্রত্যেকটি বাড়ির পরিবেশে শান্তি রাখা খুব জরুরি। একটা সুস্থ সুন্দর মজার পরিবেশ, বাড়িতে হাসি ঠাট্টা গাল গল্প ওই আর কি, ফাজলামি পেছনে লাগা খুনসুটি করা, এগুলো সারাক্ষণ যদি চলতে থাকে, যদি একে অপরের সুখ দুঃখকে ভাগ করে নিতে পারি, তাহলে কিন্তু শান্তি যে বাড়িতে থাকে সে বাড়ির ছেলে মেয়ে মাদকাসক্ত হয় না, কখনো হয় না। চলুন, চিঠি তো শেষ, আজ সমস্ত বন্ধুদের চিঠি পড়লাম, একটি গান শোনাই আপনাদের।

কালো মেঘ, মাটিতে বাতাসে কেমন যেন এক সোঁদা গন্ধ বলে দিচ্ছে এসেছে যার অপেক্ষায় দিন গুনছিলাম, এতকাল যে চেয়েছিলাম যার পথপানে সে কিন্তু এসে গেছে। আর তারই সঙ্গে আমাদের মনে করিয়ে দিয়েছে আমাদের নতুন উৎসব, সে উৎসবের আঙিনা সাজাতে হবে, সেজে উঠবো আমরাও প্রকৃতি রানীর সঙ্গে সঙ্গেই। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম সপ্তাহ পালিত হয় আমাদের সারা দেশে বন মহোৎসব। বাংলা ক্যালেন্ডার অনুসারে জুলাই মাসের প্রথম সপ্তাহে পালিত হয় বন মহোৎসব, 22শে আষাঢ়। বন মহোৎসব আসলে বৃক্ষরোপণ উৎসব, বৃক্ষ বন্দনা, প্রাচীন কাল থেকে আজও। এই প্রকৃতি, এই গাছপালা, এই শ্যামলিমা, এই সবুজ এক অদ্ভুত স্নেহবন্ধনে জড়িয়ে রেখেছে আমাদের, তাই এই বৃক্ষকুলকে আপন করে নেবার উৎসবের নামই হচ্ছে বন মহোৎসব। উদ্ভিদ জগতের বন্দনা গান গাইব আমরা। বন মহোৎসব বিশ্ব প্রকৃতির সংরক্ষণে আরো নতুন করে সংকল্প গ্রহণের উৎসব। ইতিহাস বলে শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠে আসবেই এই বন মহোৎসবের ইতিহাস বলতে গিয়ে। পরিবেশ সচেতনতার বার্তা দিতে দিকে দিকে পৌঁছে দিতেন রবীন্দ্রনাথ যে বাণী, বন মহোৎসবের সূচনা করেছিলেন শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1927 সালে বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। একথা কে না জানে, অরণ্য ছাড়া জীবন অর্থহীন। পঞ্চভূতে গঠিত মানব শরীর, বনরাজিও সেই পঞ্চভূতেরই সম্মিলিত রূপ, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। মাটির আশ্রয়ে গগনমুখী বৃক্ষ জল, হাওয়া, তেজ, আলোর আশ্রয়ে বেড়ে ওঠে। বন ছাড়া আমাদের সকলের জীবন বিশুষ্ক মরুভূমির মতো। শান্তিনিকেতনের বৃক্ষরোপণের মাধ্যমে কবি আয়োজন করেছিলেন বন মহোৎসবের, লিখেছিলেন গান। যে কোনো উৎসব তার হাতে অন্য রূপ পেত। তিনি প্রত্যেকটি উৎসবের জন্য লিখেছেন নানান ধরনের গান, ঠিক যেমন বন মহোৎসবের আয়োজনে কবি লিখেছিলেন আয় আয় আমাদের অঙ্গনে। আবার তিনিই তো বারে বারেই মনে করিয়ে দিয়েছেন ফিরে চল মাটির টানে। ইটকাঠের পৃথিবীতে যেখানেই তুমি থাকো না কেন, যত আধুনিক আরাম স্বাচ্ছন্দ্যের মধ্যেই দিনাতিপাত করো না কেন, মাটির কাছে তোমায় ফিরতেই হবে। ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা, তাই ফিরতে হবেই মাটির কাছাকাছি। বাঁচার তাগিদে বৃক্ষরোপণ যেন আমাদের প্রাত্যহিক জীবনের অঙ্গ হয়ে ওঠে, তাই কবিগুরুর সুরে সুর মিলিয়ে আজও আমরা তো বলি দাও ফিরে সে অরণ্য, লহয়ে নগর ফিরে আসি, একটি গানের পর।

বনমহোৎসবের অঙ্গ হিসেবে রাজধানী দিল্লিতেও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আয়োজন করেছেন বৃক্ষরোপণ অভিযানের। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ষা মরশুমে স্থানীয় আবহাওয়া এবং পরিবেশে বেড়ে ওঠার উপযোগী নানা প্রজাতির বৃক্ষরোপণে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গেই পরিবেশ মন্ত্রী বলেছেন, দেশের সবুজকে রক্ষা করতে না পারলে এই পৃথিবীর প্রাণীকুলও যে বিপন্ন হবে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না। তাই বর্ষার সঙ্গে সঙ্গে প্রকৃতিকে নবসাজে সাজানোর জন্য আমরাও নতুন নতুন উদ্যম নেই। বিভিন্ন জায়গায় আলোচনা চক্র, পোস্টার, মিছিল, গাছ লাগানো, কখনো স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এই প্রকৃতিকে সবুজ করবার জন্য নানান প্রয়াস প্রতিনিয়ত নিয়ে থাকি। আমি আপনি প্রত্যেকেই এর মধ্যে, এর বাইরে আমরা কেউ নই। এই প্রকৃতিকে চিরসবুজ রাখার দায়িত্ব যে আমার আপনার সকলের। শুধু বিশ্বকবি রবীন্দ্রনাথ নন, নানান সময়ে নানান বিশিষ্ট জনেরা এমনকি বিজ্ঞানীরাও বলছেন, সবুজ না বাঁচাতে পারলে এই পৃথিবীর উষ্ণায়ন ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। তাই 8 বছরের ছোট্ট মেয়েটিও যেমন এই প্রকৃতিকে রক্ষা করার উদ্যোগ নেয়, উদ্যম নেয়, তেমনি 8 থেকে 80 প্রত্যেকেরই দায়িত্ব এই পৃথিবীকে চির সবুজ রাখবার, করবার। তাই বনমহোৎসব জুলাই মাসের এই প্রথম সপ্তাহ জুড়ে ভারতবর্ষের নানান প্রান্তে, নদীর ধারে, পথের ধারে এভাবেই লাগানো হবে প্রচুর পরিমাণে বৃক্ষ। শুধুমাত্র বৃক্ষরোপণই নয়, সেই বৃক্ষকে রক্ষা করার দায়িত্ব যে আমাদের। আমরা কে না জানি চিপকো আন্দোলনের কথা, প্রকৃতিকে বাঁচানোর জন্য মানুষের যে উদ্যোগ। একটি গাছকে আপনার জন ভেবে তাকে আলিঙ্গন করে বৃত্তাকারে মানব শৃঙ্খল রচনা করে টিম্বার মাফিয়াদের কবল থেকে রক্ষা করার জন্য যে প্রয়াস, তা একসময় গণজাগরণের রূপ ধারণ করে, যা ইতিহাসে চিপকো আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলনের বীজ উত্তর ভারতের প্রত্যন্ত এক পাহাড়ি অঞ্চল থেকে শুরু হয়ে আজ নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে। ভাবতে অবাক লাগে, এই অঞ্চলের কোনো এক গাঁয়ের বধুরাই এই অসাধ্য সাধন করতে এগিয়ে এসেছিলেন। আজও গ্রামীণ মহিলারা প্রকৃতিকে রক্ষা করার জন্য সর্বতোভাবেই চেষ্টা করে চলেছেন, আমরাও তাতে সামিল। অক্ষর জ্ঞানহীন একটি প্রত্যন্ত গ্রামের মহিলারা যদি দৃঢ় প্রত্যয় হয়ে বজ্রকঠিন সংকল্প নিয়ে প্রকৃতিকে টিম্বার মাফিয়াদের হাত থেকে রক্ষা করার জন্য সচেষ্ট হন, তাহলে আমরা পারব না যে বৃক্ষ রোপণ করলাম, তাকে বেড়া দিয়ে সংরক্ষণ করে জল দিয়ে তার পত্রে পুষ্পে বিকশিত হওয়ার সময় দিতে, সুযোগ দিতে।

0: ভরায় তাকে কেন তীর মারা গো।
1: বন মহোৎসবের আলোচনায় গ্রাম বাংলার একটি সুপ্রাচীন প্রথার উল্লেখ এখানে অত্যন্ত প্রাসঙ্গিক মনে হচ্ছে। আপনারাও হয়তো খেয়াল করেছেন আপনাদের আশেপাশে বহু জায়গায়, বিশেষত নদীর ধারে দেখায় যায় এমন সব গাছ, বিশেষত অশ্বত্থ এবং বট। স্থানীয় মানুষ যাদের দেবতা জ্ঞানে পুজো করেন, শ্রদ্ধা করেন, সম্ভ্রম জাগে যে গাছ দেখলে, সেইগুলিকে প্রতিষ্ঠা করা হয়, এমনকি বট পাকুরের বিয়েও দেওয়া হয়। আসলে এটাও বোধ হয় সে প্রকৃতিকে বোধ হয় কেন নিশ্চিতভাবে প্রকৃতিকে রক্ষা করার এক পুরনো আদব, পুরনো অভ্যাস, এটা বলতেই পারি। এইভাবেই শ্রদ্ধা জানানো হয় প্রকৃতির প্রতি। রীতিমতো ধর্মীয় অনুষ্ঠান সহযোগে গ্রামীণ বয়স্ক পুরুষ মহিলারা সেই বৃক্ষ প্রতিষ্ঠা করেন, বিয়ে দেন এবং প্রত্যেক বছর বৃষ্টিবিহীন বৈশাখ মাসে দীর্ঘ দগ্ধ দিন, যখন আমাকে আপনাকে ক্লান্ত করে তোলে, যখন একটু আশ্রয় খুঁজি, তখন সেই বৃদ্ধ বটের ছায়ায় বসে শরীর জুড়োতে কার না ভালো লাগে। প্রত্যেক সকালে শুদ্ধাচারে এইসব গাছের গোড়ায় পাত্রভর্তি জল অর্পণ করে থাকেন গ্রামের মানুষেরা। বৃক্ষের তৃষ্ণা নিবারণের এটি নিছক একটি প্রতীকী প্রচেষ্টা। তবে এই সনাতন প্রথা উদ্ভিদ জগতের সঙ্গে মানুষের যে বন্ধন, উদ্ভিদ জগতের সঙ্গে যে মানব বন্ধন, সেই বন্ধনকেই যেন আরও নিবিড় করে। পরস্পরের প্রতি স্নেহ, ভালোবাসা, মমত্ব, শ্রদ্ধার এক জাজ্বল্যমান প্রমাণ বৃক্ষ স্থাপন, বৃক্ষের বিয়ে ইত্যাদি। বৃক্ষরোপণ উৎসব পালিত হোক নানান প্রান্তে প্রান্তরে, প্রত্যেক ঘরের আঙিনা হয়ে উঠুক সবুজ। পঞ্চভূতের মিলনে মানব এবং উদ্ভিদের একাধারে বিকাশে রক্ষিত হোক এই পৃথিবীর, এই প্রকৃতির ভারসাম্য। এই কথা বলেই আপনাদের কাছে নতুন উদ্যমে প্রকৃতিকে সবুজ করার আবেদন এবং অঙ্গীকার রেখে গানে গানে শেষ করি আজকের দিনান্তিকা।

0: দিনান্তিকায় আপনাদের সঙ্গে ছিলাম দেবী সরকার মুখোপাধ্যায়।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন শুনুন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। আপনাদের একবার মনে করে দেব তার আগে যে কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনারা জানেন যে প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30। আজ 2রা জুলাই, জুলাই মাসের প্রথম বৃহস্পতিবার। তো আজ কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞ হিসেবে স্টুডিও উপস্থিত থাকবেন জেলা কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা প্রশাসন পরেশনাথ বল। এ বিষয়ে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে 9434921300 আপনার জন্য খোলা থাকবে। তাহলে অনুষ্ঠান বিকেল 5:30। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান।
1: বিনা ছোটি উম্র মে উনকি সগাই ভি হো যায় করতি থি। আজ কি তরহ সগাই কে বাদ এক দূসরে সে মুলাকাতে ভি নহি হো সকতি থি। উস ওয়াক্ত সাথ ঘুমনে কা তো সওয়াল হি নহি হোতা থা। আজ লেকিন মাহল বহুত বদল গিয়া হ্যায়। লড়কি কে লিয়ে 21 সাল, লড়কি কে লিয়ে 18 সাল বৈধানিক আয়ু হোনি অনিবার্য হো চুকি হ্যায়। মাতা পিতা কি মর্জি কি বিনা লড়কা লড়কি এক দূসরে কি পসন্দ কে অনুসার শাদি কর সকতে হ্যায়। আব মাতা পিতা কা তো রোল সির্ফ আশীর্বাদ দেনা হি রহ গিয়া হ্যায়।
2: এক সখী নে লিখা হ্যায়, বিবাহ কেবল দো ব্যক্তিও কা নহি বল্কি দো পরিবারো আর দো জীবনো কা মিলন হোতা হ্যায়। মাতা পিতা কা অনুভব ভি অমূল্য হোতা হ্যায়, লেকিন বচ্চো কি ইচ্ছা উনকি ভাবনায় আর উনকি সহমতি ভি মহত্বপূর্ণ হ্যায়। মাতা পিতা বচ্চো কা মার্গদর্শন করে, উনকে লিয়ে যোগ্য জীবন সাথী খোঁজনে মে সহায়তা করে, লেকিন অন্তিম নির্ণয় বচ্চো কি ইচ্ছা কা সম্মান করতে হুয়ে লে। সময় বদল রা হ্যায়, বচ্চো কি সহমতি সে হোনে ওয়ালা বিবাহ না কেবল রিশতো কো মজবুত বানাতা হ্যায়, বল্কি পরিবার মে প্রেম সম্মান আর খুশিও কো ভি স্থায়ী বানাতা হ্যায়।
1: বিলকুল। ওই এক আর সন্দেশ ইয়ে কহতা হ্যায় কি বিবাহ জীবন কা এক মহত্বপূর্ণ নির্ণয় হ্যায়, ইসলিয়ে ইসমে বচ্চো কি সহমতি আর ইচ্ছা কা সম্মান আবশ্যক হ্যায়। মাতা পিতা কা অনুভব আর মার্গদর্শন অমূল্য হোতা হ্যায়, লেকিন জিস ব্যক্তি কো জীবন ভর উস রিশতে কো নিভানা হ্যায়, উসকি রায় সবসে অধিক মায়নে রাখতি হ্যায়। আপসি সমঝ, বিশ্বাস, সহমতি পর আধারিত বিবাহ অধিক সুখদ আর

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথম শিল্পী গোপা রায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। প্রথম শিল্পী ফিরোজা বেগম।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: আর বন্ধুরা, আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা প্রশাসন বহরমপুর মহকুমা পরেশ নাথ বল। নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা, আমরা তাহলে একদম সরাসরি বিষয় ভিত্তিক প্রশ্নে চলে যাই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, তাহলে আজকের যে বিষয়, যে সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ, তো এই সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ ব্যাপারটা কি?
1: এবার হচ্ছে সুসংহত উপায় মানে হচ্ছে একটা নির্দিষ্ট কোনো জিনিস নয়, একটা সামগ্রিকভাবে অনেকগুলো জিনিস মিলে যদি আমরা কোনো ব্যবস্থা নিই তাকেই বলা হচ্ছে সুসংহতভাবে। যদি আমরা ভৌত বা যান্ত্রিক বা পরিচর্যাগত বা জৈবিক ও রাসায়নিক পদ্ধতিগুলির সমন্বয়ের মাধ্যমে যদি রোগ পোকাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে ফসল এবং পরিবেশ দুই সুরক্ষিত থাকবে, ফসলের খরচ কমবে এবং চাষির ফসলটিও লাভজনক হবে, এইভাবে যদি সুরক্ষা রাখতে পারি ফসলের, তাহলে কিন্তু ফসলটা লাভজনক জায়গায় যেতে পারবে।
0: আচ্ছা আচ্ছা, এখানে আপনাকে প্রশ্নে আসব, তার আগে ছোট্ট করে আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আজকের যে বিষয় অর্থাৎ সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ, এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি সেই প্রশ্ন নিয়ে চলে আসবেন যে ফোন নাম্বারে 9434921300 তে। মনে হচ্ছে একজন বন্ধু এসেছেন, আমরা একটু দেখে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? বন্ধু কি সঙ্গে রয়েছেন আমাদের? আচ্ছা, আমাদের হয়তো ছিলেন বন্ধু, আবারও আশা করি রোজ মানে বন্ধু আবারও আসবেন। তাহলে যে প্রশ্নে যাচ্ছিলাম আর কি, যে সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যাপারটা কি, আপনি আমাদেরকে মেন ব্যাপারটা বললেন, এবারে যেটা যে এই যান্ত্রিক আর পরিচর্যে এই ব্যাপারটা যদি একটু।
1: এবার হচ্ছে পাটের ক্ষেত্রে আমি তো কতগুলো চারটে পয়েন্টের উপরে বলেছি যে সুসংহতভাবে নিয়ন্ত্রণ করা যায় রোগ পোকা। এক নম্বর হচ্ছে যান্ত্রিক এবং পরিচর্যা, যান্ত্রিক ও পরিচর্যাগত যে ব্যাপারটা সেটা হচ্ছে জমি নির্বাচন এক নম্বর, মানে হচ্ছে উঁচু দোয়াশ মাটিযুক্ত মাঝারি উঁচু জমি হলে ভালো হয়। মাটির অম্লত্ব দু নম্বর পয়েন্ট, 6.4 থেকে 7.4 মাটির অম্লত্বটা থাকতে হবে। উৎকৃষ্ট বীজ মানে সার্টিফাইড বীজ যদি থাকে ভালো হয়। এবং হচ্ছে জাত নির্বাচন, এখন অনেক ভালো ভালো জাত বেরিয়েছে।
0: আচ্ছা,
1: এবার
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু আসি দেখি আমাদের বন্ধু কি রয়েছেন সঙ্গে। নমস্কার, কোন একটা সমস্যা হয়তো দেখা গেছে। হ্যাঁ, আপনি
1: জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা বলি, এখন রানী বলে একটা জাত পাওয়া যায়, NJ7010, JRO204 সুরেন বলে একটা জাত আছে, JRO2407 সমাপ্তি অত্যন্ত ভালো জাত, পূর্ণেন্দু বলে একটা জাত আছে, মুকুন্দ বলে একটা জাত আছে, আমরা আগে নবীন বলে একটা জাত চাষ করতাম, কিন্তু নবীন 1980 সালে রিলিজ হওয়ার পর থেকে নবীন আস্তে আস্তে প্রবীণ হয়ে গিয়েছে। সেই জন্য এই জাতগুলো যদি সিলেকশন করেন চাষি বন্ধুগণ, তাহলে কিন্তু আমার পরিচর্যাগত ব্যাপারের মধ্যে আসবে। তার পরবর্তীকালে বীজ শোধন করতে হবে, বিভিন্ন রকম বীজ শোধন কেমিক্যাল আছে, থাইরাম আছে, যদি 3 গ্রাম প্রতি গ্রাম বীজের ক্ষেত্রে দিয়ে আমরা বীজ শোধন করে নিতে পারি, অথবা ক্যাপটান আছে, তার কার্বেন্ডাজিম আছে, ম্যানকোজেব আছে, এইগুলো দিয়ে বীজ শোধন করা যায়। 2 থেকে 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হয়, এবং শুধু বীজটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ওই পরিমাণ দিয়ে ঝাঁকিয়ে নিলেই কিন্তু বীজ শোধন হয়ে যায়। এবং ভালো কৃষি পদ্ধতি ব্যবহার করতে হবে এই পরিচর্যাগত ব্যাপারের মধ্যে। গভীর চাষ দিতে হবে, একটু রোদ খাওয়াতে হবে, প্রতি বর্গ মিটারে গাছের সংখ্যা 55 থেকে 60 রাখতে হবে পাটের গাছ যখন লাগাই আমরা, এবং জৈব সার প্রয়োগ করতে হবে আর সুষম সার প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এই পরিচর্যাগত এবং হচ্ছে যে আমরা যান্ত্রিক ব্যাপারটা বলছিলাম এই ব্যাপারটা আমরা তাহলে ঠিক করে নিতে পারবো।
0: আচ্ছা, আপনি আমাদেরকে প্রথমেই বললেন ভৌত বা যান্ত্রিক, এই ব্যাপারটি আমাদেরকে বুঝিয়ে বলেন এই পরিচর্যা। তাহলে জৈবিক পদ্ধতি তো আরেকটি রয়েছে, তাহলে সেইটা নিয়ে এবার একটু শুনি।
1: জৈবিক পদ্ধতিতে আমি যেমন কেমিক্যাল পদ্ধতিতে বীজ শোধন করা যায়, সেরকম জৈবিক পদ্ধতিতেও বীজ শোধন করা যায়। সেক্ষেত্রে ট্রাইকোডারমা ভিরিডি বলে একটা মানে পাওয়া যায় জৈব পদার্থ, সেটাকে দিয়ে আমরা কিন্তু 10 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে আমরা সেটাকে বীজ শোধন করে নিতে পারি জৈবিক পদ্ধতিতে। ট্রাইকোডারমা ভিরিডি হয়তো চাষি বন্ধুদের অনেক সময় মনে থাকবে না, কিন্তু টিভি বললে মনে থাকবে, সবার বাড়িতেই টেলিভিশন আছে, টিভি কথাটা মনে রাখলেও কিন্তু 10 গ্রাম প্রতি কেজি বীজের জন্য বীজ শোধনে ব্যবহার করা যায় ট্রাইকোডারমা ভিরিডি। এবার হচ্ছে কি, বন্ধু পোকার সংরক্ষণ, মাঠে কিন্তু প্রচুর বন্ধু পোকা থাকে, রাসায়নিক বীজ দিন দিন ব্যবহারের করার ফলে বন্ধু পোকার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, লেডিবার্ড বিটল আছে, একটু পিঠে কয়েকটা দাগ আছে, কালো দাগ আছে, লাল রঙের একটা বিটল, ওটা কিন্তু আমাদের বন্ধু পোকা, ওই পোকাটাও কিন্তু জৈবিকভাবে আমাদেরকে কৃষক বন্ধুগণকে সাহায্য করে। তাছাড়াও ফিঙে পাখি

0: আমি তো আমরা অনেক শুনেছি
1: হ্যাঁ ফিঙে
0: ফিঙে
1: পাখি,
0: পাখি কিন্তু প্রচুর পোকা খেয়ে নেয়।
1: আচ্ছা
0: এবার মাছের যদি আমরা মাঠে যদি একটা ডালপালা ছোট ছোট ডাল যদি রাখতে পারি ওই পাটের জমিতে, ফিঙে পোকা বসলে প্রচুর পোকা খেয়ে নেয়।
1: আচ্ছা
0: তারাও কিন্তু জৈবিকভাবে আমাদের সাহায্য করতে পারে, এটা একটা পদ্ধতি আছে। আমরা যেহেতু জৈবিক পদ্ধতিগুলো বলছি, এবার জীবাণু ঘটিত কিছু রাসায়নিক কিছু বিষ আছে, যেমন হচ্ছে ব্যাসিলাস থুরেঞ্জিস, বিটি নামে পরিচিত, এইগুলো লেদা পোকার এগেস্টে অত্যন্ত সুন্দর কাজ করে। ব্যাসিলাস থুরেঞ্জিস এরা কি করে, এরা যখন স্প্রে করা হয় জমিতে, এরা ওদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে নষ্ট করে দেয়, অটোমেটিক কোর্সে পোকাটা মারা যায়। এগুলো হচ্ছে জৈবিক পদ্ধতি। তাছাড়াও আমাদের কিছু আছে, নিম থেকে নির্যাস বের করে নিয়েও আমরা জমিতে প্রয়োগ করতে পারি। তাছাড়াও নিম তেল, অ্যাজাডিরেক্টিন 10,000 ppm আছে, 5 মিলি প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করতে পারি, অথবা 50,000 ppm যেটা আছে সেটা 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি।
1: আচ্ছা,
0: এই দিয়ে জৈবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি,
1: নিয়ন্ত্রণ করতে পারি। এবং অবশ্যই সেক্ষেত্রে মানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু মাথায় রাখতে হবে যে যেন পরিমাণটা একদম সঠিক হয়, বেশি কিন্তু নয়।
0: ঠিক ঠিক একদম ঠিক
1: একদমই, আপনি ওই কারণেই পরিমাণটা কিন্তু আমাদের কৃষক
0: বারবার বলছে। এবং কৃষক বন্ধুকে একটা জিনিস বলে দিচ্ছি, 1 একরে 200 লিটার জল অবশ্যই ব্যবহার করবেন।
1: হ্যাঁ, এই যে এইগুলোই হচ্ছে আসলে যে পরিমাণ, পরিমিত খাবারই বলুন ওষুধই বলুন পরিমিত নিতে হবে এইটা। আচ্ছা, তাহলে আমরা জৈবিক পদ্ধতি শুনলাম, রাসায়নিক পদ্ধতি মানে যান্ত্রিক পরিচর্যা এই সমস্তও শুনলাম। এবারে যেটা যাব যে পোকা যদি নিয়ন্ত্রণ করতে হয়, মানে এক হচ্ছে পাটের জমিতে কি কি পোকা দেখা যায়, আপনি বললেন যে বন্ধু পোকাও রয়েছে আবার কিছু শত্রু পোকাও রয়েছে, তো এদের মানে কি কি দেখা যায়?
0: হ্যাঁ, এবার কি কি দেখা যায় সেগুলো তাহলে অটোমেটিক কোর্সে নিয়ন্ত্রণের ব্যাপারটা আসবে। কি কি দেখা যায় আমি সেগুলো বলিনি। পাটের জমিতে যেগুলো দেখা যায়, ঘোড়া পোকা দেখা যায়, আঙ্কা পোকা বা এপিয়ন বলে অনেকে, আঙ্কা পোকা দেখা যায়, ক্যাথারি পোকা দেখা যায়, শুয়োপোকা দেখা যায়, হলুদ মাকড় দেখা যায়, কিছু নিমাটোর দেখা যায়, তাছাড়াও দোয়ে পোকাও অনেক সময় দেখা যায়, যেটা জবা ফুলের ক্ষেত্রেও দেখা যায়, পাটের জমিতেও অনেক সময় দোয়ে পোকাও দেখা যায় আর কি। এবার হচ্ছে এই যে বিভিন্ন পোকাগুলো আছে, এক একটা পোকা হচ্ছে এক এক রকমভাবে আক্রমণ করে গাছের ক্ষেত্রে। এবার হচ্ছে কেউ সবুজ অংশ খেয়ে নেয়, কেউ গাছকে ফুটো করে দেয়, কেউ শিকড়ে ছোটো ছোটো গুটি সৃষ্টি করে নিমাটোডগুলো, এবার কেউ হচ্ছে প্রাথমিক অবস্থায় গাছের বৃদ্ধির সময় পাতাগুলোকে জড়িয়ে দেয়, ক্যাথারি পোকা।
1: আচ্ছা,
0: প্রাথমিক অবস্থায় পাতা যখন জড়িয়ে যায় গাছগুলো মরে যায়, সেকেন্ড টাইম চাষিদেরকে আবার পার্ট বীজ বপন করতে হয়,
1: মানে গাছটাকে পুরোপুরি তুলে ফেলতে হচ্ছে।
0: হ্যাঁ, ওই ছোট অবস্থা
1: পুরোটাই নষ্ট হয়ে
0: নষ্ট হয়ে যাচ্ছে, ছোট অবস্থাতেই ক্যাথারি পোকার আক্রমণ হলে পাতাগুলোকে জড়িয়ে দেয়, তখন সেকেন্ড টাইম চাষিদেরকে আবার পাট বুনতে হয়। এটা যদি প্রচণ্ড খরা থাকে এবং হচ্ছে হিউমিডিটি অত্যন্ত বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়।
1: আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই রোগ পোকার আক্রমণে যেমন বিভিন্ন ধরনের পোকা রয়েছে, সেক্ষেত্রে তাদের দমন নীতিও নিশ্চয়ই,
0: হ্যাঁ বিভিন্ন রকম আছে। আমি ক্যাথারি পোকারটার ক্ষেত্রে একটু আলাদা করে বলে দিই, এক্ষেত্রে ফ্লুবেন্ডামাইড বলে একটা কীটনাশক পাওয়া যায়, রাসায়নিক কীটনাশক পাওয়া যায় ফ্লুবেন্ডামাইড, এবার বিভিন্ন বাণিজ্যিক নাম আছে, আমি সেই বাণিজ্যিক নামটা বলছি না। ফ্লুবেন্ডামাইড আপনারা যদি 1 মিলি প্রতি 3 লিটার জলে গুলে স্প্রে করেন তাহলে কিন্তু সুফল লাভ করতে পারবেন। এগুলো যখন মাঠে আসে প্রাথমিকভাবে, একটা জমিতে শুরু হলে কিন্তু পরপর জমিতে শুরু হয়ে যায়, একজন কৃষকের চোখের সামনে পড়লে পরবর্তী কৃষকরা যদি ব্যবস্থা নেন তাহলে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ প্রথমেই করা যায়।
1: তার মানে নজরে রাখা,
0: নজর রাখতে হবে। এবং একজন কৃষকের, আমি তো আমরা মাঠে ঘাটে ঘুরে এটাই জানি, একজন কৃষকের কাছে জমি হচ্ছে তার মন্দির, এবার মন্দিরে যদি ভক্তরা গিয়ে তার পদধূলি না পড়ে তাহলে তো সেরকম, সেটা যেমন শ্রীবৃদ্ধি পায় না, সেরকম জমির ক্ষেত্রেও কৃষকদের পদধূলি মাঝে মাঝে দর্শন করতেই হবে।
1: একদম একদম, মাঠ থেকে ঘুরে আসি কথাটা ওই জন্য আমাদের ভীষণ একটা প্রচলিত কথা চাষিবাড়িতে। একদম একদম।
0: এবার তাছাড়াও আমি যেগুলো বললাম যে ঘোড়া পোকা, আঙ্কা পোকা হচ্ছে কি, আঙ্কা পোকা হচ্ছে গাছের পাতা যেখানে বেরোয় সেখানে ফুটো করে দেয়, ফুটো করে দিলেই তাহলে হচ্ছে ব্রাঞ্চিং শুরু হয়ে যাবে, মানে পাটের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং পাট গাছ বাড়বে না, পাটের তন্তুটাই আমরা ভালো করে পাবো না,
1: যেটার জন্য অ্যাকচুয়ালি।
0: এবং কালো রঙের পোকা মুখে একটা ওই ছোট্ট সুরের মতো থাকে আর কি, এই পোকাটাও ক্ষতি করে। আর তাছাড়া শুয়ো পোকা আছে এবং হলুদ মাকড় আছে, এবং মাকড়ের কথাটা আমি আলাদা করে বলে দিই, বাকিগুলোর ক্ষেত্রে একই ধরনের ওষুধই প্রয়োগ করা যেতে পারে।
1: আচ্ছা একটু দেখি, নমস্কার, কোনো বন্ধু কি রয়েছেন সঙ্গে? আমাদের কোনো একটা অসুবিধে দেখা দিয়েছে, ঠিক আছে শুনি তাহলে আপনার কথাই।
0: এবার হচ্ছে মাকড়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা যদি মাকড়ের জন্য এমনিতে ওষুধ আছে, রাসায়নিক ওষুধ আছে, কিন্তু আমরা যদি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করতে পারি তাহলে মাকড় এমনিই চলে যাবে। ঠান্ডা জল স্প্রে করলে মাকড় চলে যাবে,
1: মানে এতটা সহজে?
0: এতটা সহজে, কিন্তু ফ্রিজে ঠান্ডা জল মাঠে বিঘার পর বিঘা জমিতে

0: ব্যবহার করা
1: হ্যাঁ
0: সম্ভব
1: হ্যাঁ
0: নয়,
1: হ্যাঁ
0: এটাই
1: একদম
0: হচ্ছে একটু অন্তরায়। যদি ছোট জায়গায় কোনো কিছু আমরা মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু মাঠের ক্ষেত্রে করতে গেলে একটু একটু অসুবিধা আছে।
1: আচ্ছা আচ্ছা
0: সেক্ষেত্রে কৃষক বন্ধুগণকে আমি রাসায়নিক ওষুধের কথাটাও আমি বলে রাখছি,
1: হুম হুম হুম
0: ফেনাজাকুইন বলে একটা ওষুধ পাওয়া যায়, ফেনাজাকুইন 1.5 থেকে 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে মাকড় চলে যাবে। তাছাড়াও ইথিয়ন বলে একটা ওষুধ আছে, 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেও চলে যাবে। এছাড়াও ABC আছে, এরকম বিভিন্ন কেমিক্যালস আছে, সেগুলো প্রয়োগ করলে মাকড়কে তাড়ানো যাবে। আরও একটা সহজ উপায় আছে কৃষক বন্ধুগণ, জমিতে সুষম সারের কথা আমি বলেছি,
1: হ্যাঁ হ্যাঁ
0: সুষম সারের ক্ষেত্রে যদি আমরা ফসফেট সারটা সিঙ্গেল সুপার ফসফেট হিসেবে ব্যবহার করি, তাহলে 1 বিঘা জমিতে 25 কেজি সিঙ্গেল সুপার ফসফেট লাগে পাট চাষ করতে গেলে।
1: আচ্ছা
0: আর সিঙ্গেল সুপার ফসফেটে 12% সালফার বিনা পয়সায় পাওয়া যায়, মানে ফসফেটের
1: আচ্ছা
0: মধ্যেই থাকে।
1: আচ্ছা
0: এবার হচ্ছে তার মানে আমি যে 12 কে 4 দিয়ে ভাগ করি, 3 কেজি সিঙ্গেল সুপার ফসফেটে 3 কেজি সালফার জমিতে অটোমেটিক যোগ হচ্ছে। সেই সালফার জমিতে থাকলে মাকড়ের আক্রমণ কিন্তু হবে না।
1: বা
0: যদি আমরা সারটাকে ইউরিয়া
1: হ্যাঁ হ্যাঁ
0: ফসফেট পটাশ দিয়ে ব্যবহার করি,
1: হুম হুম
0: তাহলেও কিন্তু মাকড়ের আক্রমণ হবে না। সেই জন্য মাকড়টা আমি আলাদা করে বলে নিলাম।
1: আচ্ছা আচ্ছা
0: বাকি যেগুলো বললাম, ঘোড়া পোকা,
1: হুম হুম
0: আঙ্কা পোকা অথবা শুয়োপোকা, এদের ক্ষেত্রে আমি কতগুলো ওষুধ বলে দিচ্ছি, সেগুলো চাষি
1: আচ্ছা,
0: ভাই যদি
1: শুঁয়োপোকা তাহলে কিভাবে ক্ষতি করে?
0: শুয়োপোকা গাছের পাতা খেয়ে নেয়, পাতা খেয়ে
1: মানে
0: নিলে
1: আমরা
0: তো
1: এমনিও দেখেছি যে পাতা খেয়ে
0: হ্যাঁ পাতা
1: নিচ্ছে
0: খেয়ে
1: বিভিন্ন।
0: নিলে তো মানে রান্নাঘরটাই নষ্ট হয়ে গেল,
1: হ্যাঁ
0: তাহলে
1: ঠিক
0: খাবারটা তৈরি হবে কোথায়? খাবার
1: একদম
0: তৈরি না হলে গাছের পুষ্টি হবে না,
1: না
0: গাছের পুষ্টি না হলে বৃদ্ধি হবে না।
1: একদম, আর
0: সুতরাং
1: শুঁয়োপোকা খুব দ্রুত পাতা খেয়ে
0: হ্যাঁ
1: নেয়।
0: দ্রুত পাতা খেয়ে নেয়। শুয়োপোকা প্রথম ক্ষেত্রে কি থাকে, গাছের পাতার নিচে ছোট ছোট ছোট ছোট একদম দলবদ্ধভাবে থাকে।
1: আচ্ছা
0: একজন কৃষক মাঠ পরিদর্শনের সময়
1: হুম
0: একটা মগে যদি একটু জল নিয়ে কেরোসিন তেল নিয়ে কিছু পাতা তুলে ওর মধ্যে ফেলে দিতে পারে, অটোমেটিক করছেই সেটা দমন হয়ে যায়, অনেকটা কমে যায়
1: আচ্ছা
0: সংখ্যাটা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: এটা হচ্ছে আমরা মেকানিক্যাল কন্ট্রোল বলি,
1: আচ্ছা
0: হয়ে যায়।
1: হুম
0: তাছাড়াও কি করতে পারেন, যে আপনারা শুয়োপোকা এমনি ওষুধ প্রয়োগ করলে অনেক সময় শুয়োপোকা মারা যায় না।
1: বাবা
0: সেই জন্য কি হয়, ওদের গায়ে যে রোঁয়া থাকে,
1: হ্যাঁ হ্যাঁ
0: রোঁয়ার ওপরে বিষটা পড়লে কি ওরা গাটা ঝেড়ে দিলে অনেক সময় ওষুধটা চলে যায়।
1: বাবা
0: সেই জন্য রোঁয়াটাকে ভিজিয়ে দেওয়ার ব্যবস্থা করে যদি কোনো ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি কাজ করে। যেমন আমি বলি, যদি ডিটারজেন্ট পাউডার
1: হ্যাঁ হ্যাঁ
0: যেটা আমরা ব্যবহার করি
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: বাড়িতে পরিষ্কার করতে, 1 লিটার জলে 5 গ্রাম করে ডিটারজেন্ট পাউডার দিয়ে গুলে নিয়ে তার সঙ্গে যে কোনো একটা ওষুধ, ফিপ্রোনিল যদি 1 মিলি প্রতি লিটার জলে দিই, তাহলেও কিন্তু পোকার ক্ষেত্রে রোঁয়াটা ভিজে যাওয়ার পরে তার ভিতরে কিন্তু ওষুধটা প্রবেশ করছে, মানে মরে যাবে।
1: আচ্ছা
0: এবার এইগুলো ব্যবহার করতে পারি, অথবা কার্বোসালফান ব্যবহার করতে পারি 2 মিলি প্রতি লিটার জলে, অথবা ইন্ডক্সাকার ব্যবহার করতে পারি 1 মিলি প্রতি লিটার জলে, অথবা আমরা ইমামেকটিন বেনজয়েড ব্যবহার করতে পারি 0.5 গ্রাম প্রতি লিটার জলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ঘোড়া পোকা, আঙ্কা পোকা এবং শুঁয়োপোকা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ওষুধগুলো কাজ করবে।
1: আচ্ছা, তাহলে এই সমস্তগুলোর একসঙ্গে বলা হয়ে গেল, খালি
0: এর
1: একটু
0: সঙ্গে
1: জানা।
0: আর একটা
1: হ্যাঁ
0: বাকি
1: হ্যাঁ
0: আছে,
1: একদম একদম
0: আর একটা যেটা বাকি আছে সেটা
1: এটা
0: হচ্ছে আমি কৃমির কথা বললাম।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: কৃমি গাছের শিকড়ে গুটি গুটি গুটি গুটি তৈরি করে দেয়।
1: সেটা বুঝবেন কি করে কৃষক বন্ধু?
0: মানে গাছটা যখন যদি মারা যায় তখন
1: হ্যাঁ
0: একটা গাছের শিকড় তুললেই তলায় গুটি গুটিগুলি দেখতে পাবে।
1: আচ্ছা
0: এবার হচ্ছে
1: আচ্ছা, আমরা আরো একটা ফোন একটু দেখি।
0: হুম অবশ্যই।
1: নমস্কার, আমাদের সঙ্গে কি বন্ধু রয়েছেন? নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে?
2: সুসংহত উপায়ে পাটের রোগ নিয়ে আলোচনা।
1: হ্যাঁ একদম, আপনার নামটা একটু বলুন।
2: আমার নাম মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল,
1: আচ্ছা
2: লালপুকুরবাড়ি।
1: আচ্ছা বলুন।
2: আমি একজন কৃষক, আমার কিছু জমি জায়গা আছে, আমি এবার 3 বিঘা পাটের চাষ করেছি।
0: হ্যাঁ বলুন বলুন।
2: মাঠেও কিন্তু
1: 3 বিঘে পাটের চাষ করেছেন?
2: হ্যাঁ, আর মাঠে এবার প্রচুর পাটের চাষ হয়েছে, তো সেরকম রোগ সেরকম না আসলে কিছু কিছু রোগ দেখা দিচ্ছে, যেমন আপনার ওই ঘোড়া পোকা, তারপর হচ্ছে আপনার ওই আতা পোকা, এইগুলো কিন্তু আস্তে আস্তে পাটের উপরে অংশটা কেটে ফেলছে। তারপরে আমাদের দেখছি বীজ দিলে একটু ভালো হয়, আর গোবর সারের প্রয়োজন আমাদের, এই এই গোবর সারের খুব প্রয়োজন।
0: ঠিক ঠিক ঠিক,
2: রাসায়নিক সারে কিন্তু জমির উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে। সে আর খুব ভালো আলোচনা করছেন, পাট চাষ সম্বন্ধে বলছেন, খুব ভালো লাগছে, আপনি চালিয়ে যান। আমি এইটুকু বললাম, লালপুকুর থেকে।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনি যেটা বললেন সেটা নিয়ে আমি বলছিলাম, ঘোড়া পোকা, আঙ্কা পোকা এবং শুয়োপোকা, আচা পোকা, যেটা এখানে শুয়োপোকাটাকে আচা পোকা হিসেবে বলা হয়।
1: ও আচ্ছা আচ্ছা।
0: এবং শুয়োপোকার ক্ষেত্রে আমি বললাম যে রোঁয়াগুলো থাকে, সেই জন্য আপনার ডিটারজেন্ট পাউডার 1 লিটার জলে 5 গ্রাম করে যোগ করে তার সঙ্গে আপনি ফিপ্রোনিল

5% ইসি 1 মিলি প্রতি লিটার জলে অথবা কার্বোসালফাল 25% ইসি 2 মিলি প্রতি লিটার জলে, ইন্ডক্সাকার 14.5% এসসি 1 মিলি প্রতি লিটার জলে অথবা ইমামেকটিন বেঞ্জয়েট 0.5 গ্রাম প্রতি

0: জাতীয় উদ্ভিদ নয়, এর গোড়ায় গুটি থাকার কথা নয়,
1: না একদমই না।
0: সুতরাং এইখানে কৃমিকে কন্ট্রোল করার জন্য আপনারা নিম খোল 200-400 কেজি পার একর ব্যবহার করতে পারেন, নিম খোল অথবা ফসথিয়াজেপ টেনজি বলে একটা ওষুধ পাওয়া যায়, 12 কেজি পার একারে প্রয়োগ করতে পারেন জমি তৈরির সময়।
1: আচ্ছা, তাহলে আর মানে হওয়ার কোনো চান্স থাকবে না? একদমই একদমই একদমই। আমাদের কৃষক বন্ধুরা আশা করি শুনছেন এবং অবশ্যই উপকৃত হচ্ছেন, আপনি যেভাবে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলছেন। আজকে সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা প্রশাসন বহরমপুর মহকুমা শ্রী পরেশ নাথ বল। তাহলে এবারে একটু আসবো যে আচ্ছা, যে আমরা তো ক্ষতিকর পোকা দমনের ক্ষেত্রে অনেক কিছু শুনলাম, এবার এই দমন করার ক্ষেত্রে কোনোভাবে বন্ধু পোকাকে কি সংরক্ষণ করা সম্ভব বা বাঁচিয়ে রাখা আলাদা করে, যে শুধুমাত্র শত্রু পোকাকেই আমরা ধ্বংস করতে পারবো?
0: ঠিক, এবার হচ্ছে যে আলোচনা আজকে যেটা মূল বিষয়বস্তু সেটাই হচ্ছে সুসংহত উপায়ে রোগ পোকা দমন।
1: একদমই একদম।
0: অ্যাকচুয়ালি আমাদের সমাজ ব্যবস্থায় যেমন সবাই বিভিন্ন ধরনের লোক বসবাস করে এবং হচ্ছে এবং ফসলের জীবনচক্রেও পোকামাকড় রোগ সবাই বসবাস করবে, কিন্তু আমরা প্রাকৃতিককে একবারে নির্মূল না করে আমাদের যতটা পর্যন্ত ক্ষতি হয় তার নিচের লেভেলে রেখে দেওয়াই হচ্ছে সুসংহত উপায়ে রোগ।
1: আচ্ছা, এবার আমাদের সঙ্গে সম্ভবত বন্ধু এসেছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: আমি কালপুকুর থেকে আশীর্বাদ বলছি।
1: হ্যাঁ বলুন।
2: বলছি আমাদের মাঠে পাট আছে, প্রচুর পাট আছে, কিন্তু পাটে ওই দু রকমের রোগ আছে, একটা ঘোড়া পোকা বলছে, মাথা চেলছে, আর ওই পাটের ঘোড়াটা একটু কালচে কালচে লাগছে, মানে
0: ঠিকই ঠিক। হ্যাঁ হ্যাঁ বলুন আপনি। আমি পোকার সম্পর্কে বললাম, রোগের সম্পর্কেও বলবো, আপনি বললেন পাটের গোড়াটা কালচে কালচে হয়ে যাচ্ছে, রোগ সম্পর্কেও আমি আলোচনা করছি। আর কিছু প্রশ্ন আছে আপনার?
2: আর বলছি আমাদের বৃষ্টির একটু জন্য একটু পাটের অবস্থা খুব খারাপ।
0: বুঝতে পারলাম না, বলুন একবার।
2: আমাদের মাঠে পাট তো, এবার বৃষ্টির জন্য।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: বৃষ্টি ঝড়ের জন্য কোথাও কোথাও পাট একটু পড়েও গেছে,
1: আচ্ছা আচ্ছা,
0: এরকম ঘটনাও ঘটেছে।
1: আচ্ছা, তো তাহলে আমাদের বন্ধু পোকার কথাটা তো আপনি বললেন যে ওই কারণেই আমরা সুসংহত উপায়ে কিন্তু এটা করছি। আর এবারে তাহলে উনি যেহেতু রোগের কথা বলছেন, তাহলে পাটের ক্ষেত্রে কোন কোন রোগ দেখা যায় আর তার প্রতিকারটা নিয়ে এবার শুনবো।
0: ঠিকই ঠিকই, আমি বলে দিই একটু।
1: হ্যাঁ,
0: পাটের ক্ষেত্রে যে যে রোগগুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে ডাঁটা পচা বা কাণ্ড পচা রোগ।
1: আচ্ছা,
0: ডাঁটা পচা বা কাণ্ড পচা রোগটা হচ্ছে গাছ, এটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ এবং হচ্ছে এটি মাটি, বীজ এবং বায়ু তিন দ্বারাই বাহিত হয় এবং গাছের যে কোনো সময়ে যে কোনো জায়গায় গাছের আক্রমণ হতে পারে। প্রথমে 1-2 সেন্টিমিটার বাদামি দাগ হয়, তারপরে সেটা 1 মিটার বা তার বেশি বাদামি কালো দাগ হয় এবং পাতাগুলো ঝরে পড়ে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা আমাদের শ্রোতা বন্ধু, আমাদের কৃষক বন্ধু যিনি এক্ষুনি এসেছিলেন, তিনি যে রোগের কথা বলতে চাইছেন,
0: হ্যাঁ হ্যাঁ,
1: হয়তো এটি মানে না দেখে হয়তো,
0: এর মধ্যে আরো 2-3টে আছে, সেগুলো বললে রোগটা ইয়ে হয়ে যাবে, এটা একটা রোগ আর কি। এই রোগটার ক্ষেত্রে পাতাবিহীন শুকনো গাছ, মরা গাছ হয়ে দাঁড়িয়ে যায় এটার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা যেটা বলেছি পরিচর্যাগত ব্যাপার, ঘন করে বীজ বুনলে হবে না, প্রতি বর্গ মিটারে 50-60টি গাছের কথা বলেছি সেটা রাখতে হবে, অতিরিক্ত নাইট্রোজেন সার জমিতে দেওয়া যাবে না, জৈব সার যত খুশি ব্যবহার করুন সব ফসলের ক্ষেত্রেই ভালো, আর আগে বীজ বুনলে হবে না, তাড়াতাড়ি পাট লাগিয়ে দেবো এটা থাকলেও হবে না, এবারে চৈত্র মাসের মাঝামাঝি থেকে শেষ সময়ের মধ্যে পাট লাগাতে হবে, আগে বীজ বুনলেও হবে না। আরেকটা রোগ আছে মরচে রোগ, প্রথমে পাতায় ছোটো ছোটো দাগ হয়, আপনার যেটার সঙ্গে মিলবে সেটা আপনি মিলিয়ে নেবেন, ছোটো ছোটো দাগ হয় এবং মাঝে হালকা ছাই রং থাকে এবং গভীর ক্ষতের সৃষ্টি করে, এটা হচ্ছে মরচে রোগ। আরেকটা হচ্ছে হুগলি উইল্ট বা ঢোলে পড়া, এটা হচ্ছে কমপ্লেক্স হুগলিতে বেশি হয়, আলু পাট বেগুন লঙ্কা এগুলো যদি পরপর লাগানো হয় তাহলে কিন্তু এই রোগের জটিলতা সৃষ্টি হয়, সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং নিমাটোড তিনজন মিলে আক্রমণ করে এবং গাছটা আস্তে আস্তে মারা যায় এবং উল্টে পড়েও যায়। আর একটা হচ্ছে নরম পচা রোগ, মাটির আপেক্ষিক মাটির আবহাওয়া যদি উষ্ণ থাকে, মাটি আর্দ্র থাকলে এই রোগ হতে পারে, গোড়ার দিকে আক্রমণ হয় এবং হচ্ছে সাদা তুলোর মতো বৃদ্ধি দেখা যায়, সামান্য বাতাসেই গাছ ভেঙে পড়তে পারে, এটাকে বলা হয় নরম পচা রোগ। প্রত্যেক ক্ষেত্রেই আপনাদের কাছে আমি একটা স্বনির্বন্ধ অনুরোধ করব, প্রথমেই বলেছি বীজ শোধন অবশ্যই করবেন, তার সঙ্গে জমিতে যে জৈব সার দেবেন বা গাদা সার দেবেন সেখানে ট্রাইকোডারমা ভিরিডি, টিভি কথাটা মনে রাখুন, 500 গ্রাম থেকে 1 কেজি ট্রাইকোডারমা ভিরিডি যদি আমরা গর্তে দিই তারপরে সেখানে

0: দইয়ের সাজা রাখার মতো 5 কেজি রেখে দিয়ে বাকিটা জমিতে প্রয়োগ করলে আমার জমিতে প্রচুর ট্রাইকোডার্মা ভিরিডি হয়ে যাবে, যেগুলো আপনার নরম পচা রোগ অথবা মরচে রোগ অথবা ডাঁটা পচা রোগ, এই রোগ তিনটেকে সামলাতে পারবে, কিন্তু হুগলি উইল্ট নয়। হুগলি উইল্টের ক্ষেত্রে বা ঢলে পড়ার ক্ষেত্রে আলু পাট পরপর চাষ করা যাবে না, ফসল চক্রটাকে পাল্টাতে হবে।
1: কীরকম করতে হবে তাহলে?
0: এবার হচ্ছে ফসল চক্রে আলু পাট বাদ দিয়ে একটা মাঝে ধান লাগিয়ে দেওয়া হলো,
1: আচ্ছা,
0: বা একটা তার পরবর্তীকালে আমরা বেগুন বা লঙ্কা চাষ না করে একটা ডাল জাতীয় শস্য লাগিয়ে দিলাম,
1: আচ্ছা,
0: ফসল চক্রটা চেঞ্জ করে দিতে ভেঙে দিতে হবে, চেনটাকে ভেঙে দিতে হবে,
1: আচ্ছা,
0: তাহলে কিন্তু রক্ষা করা যাবে।
1: আচ্ছা, সেক্ষেত্রে কি পাট চাষও যখন করছেন আমাদের কৃষক বন্ধু, পরপর পরপর শুধুই পাট চাষ বোধহয় করাটা কি ঠিক?
0: না, ফসল চক্রে পাট চাষের সময় লাগে আমাদের 110 থেকে 120 দিন।
1: হ্যাঁ,
0: এবার পাটের পরে অনেকে ধান লাগান, ধান লাগানোর পরে ধান শেষ হওয়ার বা কেউ ধান না লাগিয়ে আলু লাগিয়ে দেন। হুগলিতে বেশিরভাগ এই ফলো করে, আলু লাগিয়ে দেওয়া হয়। এবার আলু লাগালে কি হয়, এই পাটের সঙ্গে সোলানেসি ক্রপের ইয়ে থাকলেই আপনার হচ্ছে ওই যে নিমাটোডটা যেটা থাকবে, মেলোডোগাইন ইনকগনিটা এবং ছত্রাক যেটা থাকে হচ্ছে মাইক্রোফোবিনা ফ্যাসিওলিনা, ওরা পরপর জমিতে থেকেই যায়। আর ব্যাকটেরিয়া যেটা থাকে রাইজোবিয়াম সোলানেসিয়াস, এইগুলো তিনটে তারা জটিল রোগ সৃষ্টি করে দেয়, সেটাই হচ্ছে আমরা হুগলি উইল্ট বলি। হুগলিতে এটা লক্ষ্য করা হয়েছিল বলে সেই জন্য এই নামটা দেয়। আর হুগলিতে প্রচুর আলু চাষ হয়, বর্ধমানের কিছু কিছু জায়গাতেও কিন্তু এই রোগটা হয়। মুর্শিদাবাদে হুগলি উইল্টের প্রকোপ অনেক কম।
1: আচ্ছা, না ধরুন কেউ পাট চাষ শেষ করলেন, তার ঠিক পরেই কোনো সবজি ধান বা ডাল শস্যতে না গিয়ে আবারও তিনি পাট চাষ করলেন?
0: না, হবে না তো। পাট চাষের সিজনটা হচ্ছে যে সময় চৈত্র মাসের ওই সময় আমরা শুরু করি। এবার এখন প্রায় অনেকের 80-90 দিন হয়ে গেছে, অনেকের 80-90 দিন হয়ে গেছে, অনেকে 110 দিনে কাটতে শুরু করবেন। সেই কাটার সময় হয়ে গেলে পাটের সিজন, পাট হচ্ছে শর্ট ডিউরেশন প্ল্যান, মানে হচ্ছে দিনের আলো 8 ঘন্টার নিচে চলে এলে পাট গাছে ফুল চলে আসতে শুরু করে,
1: আচ্ছা,
0: এটা শর্ট ডিউরেশন প্ল্যান বলা হয়। এবার হচ্ছে সেই জন্য অনেক সময় কি চাষিরা প্রথমে পাট লাগানোর পরে, অনেক চাষির এই সমস্যাটা আছে, যদি আজকের আলোচনার বিষয়ের মধ্যে ছিল না তাও আমি বলে দিই, এখনকার দিনে যে আমি জাতগুলো বলেছি ওই জাতগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। আর একটা হচ্ছে মাটিরতে অনেক সময় পাট চাষ করার পরে কিছু কিছু ফুল চলে আসে এবং চাষিরা ভয় পেয়ে যান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাটির রস যদি 12% নিচে কমে যায়, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দীর্ঘদিন খরা থাকে বা দীর্ঘদিন মেঘলা আকাশ আছে, ডে ডিউরেশন কমে গেছে, এইগুলো হলে পাট চাষে ফুল আসতে পারে 2-4টে, সেক্ষেত্রে কৃষক বন্ধুগণ অথবা পুরনো বীজ ব্যবহার করলে,
1: আচ্ছা,
0: এইগুলো হলে পাট চাষে ফুল আসতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার আগে আমি প্রতিষেধক হিসাবে 1 লিটার জলে 20 গ্রাম করে ইউরিয়া গুলে স্প্রে করবেন। তাহলে আমরা হচ্ছে ভেজিটেটিভ স্টেজ থেকে যদি নিই, রিপ্রোডাক্টিভ স্টেজ থেকে থেমে যায়, ইউরিয়া দিলেই ভেজিটেটিভ স্টেজ শুরু হয়ে গেলে আবার ফুলটা দমন করা যায়।
1: আচ্ছা, আমরা আজকে সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ এই ব্যাপারে কথা বলছি, সময় হাতে খুবই কম। এইখানে আমাদের কিন্তু আপনি আমাদের জানালেন যে শিকড়ে হতে পারে, কচি কাণ্ড যখন, কিংবা পাতায়, মাটি থেকে হতে পারে, বিভিন্নভাবে রোগ পোকার আক্রমণ ঘটে। কিন্তু যখন পাট গাছ অনেকটা বড় হয়ে গেছে, যখন বেশ যাকে আমরা বলি ঝলমলে হয়ে গেছে, তো সেই সময় কি নতুন করে কিছু আসার সম্ভাবনা আছে, না শুধু শুরুর দিনগুলোতে বেশ খানিকটা নজর রাখার পরে একটা জায়গায় চলে গেলে আর রোগ পোকার সেরকম?
0: না, এটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ডাঁটা পচা রোগটা যে কোনো সময় যে কোনো বয়সে আসতে পারে,
1: আচ্ছা,
0: যে কোনো সময় আসতে পারে। আবার হচ্ছে ওই নরম পচা রোগটা হচ্ছে মাটির যদি আবহাওয়া উষ্ণ থাকে, মাটির আর্দ্রতা যদি বেড়ে থাকে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বড় বয়সী রোগগুলো, যদি বীজের বীজ শোধনটা আমরা করে নিই। প্রথমে আমি রোগের ক্ষেত্রে বলেছিলাম ডাঁটা পচা হচ্ছে ছত্রাক ঘটিত, মাটি, বীজ এবং বায়ুবাহিত। তাহলে মাটিটাকে যদি আমরা জৈব সার দিয়ে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে ঠিক করে নিই, মাটির দূষণটা গেল, বীজটাকে যদি আমরা শোধন করে নিই, বীজ শোধন গেল, এবং বায়ুবাহিতটা আমরা আটকাতে পারবো
1: না।
0: এবার সেটা হলে আমাদের কিছু ওষুধ আছে, যেমন হচ্ছে কার্বেন্ডাজিম বলে কিছু ওষুধ আছে, তারপর ম্যানকোজেব বলে কিছু ওষুধ আছে, তারপরে হচ্ছে জিনেব আছে, বা এরকম অনেকগুলো, বা হচ্ছে ক্লোরথ্যালোনিল আছে, এই সমস্ত ওষুধগুলো আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু কিছুটা সুরাহা পাওয়া যাবে।
1: একদমই, তার মানে আমাদের চাষি বন্ধুদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, নজরে রাখতে হবে যে প্রতিটি কাণ্ড থেকে শুরু করে সব কিছু, যে কোথাও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা, রোগ পোকার আগমন আমরা যেটা শুনলাম,
0: কোনো পরিবর্তন হলে আমরা কিন্তু সেরকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে।
1: একদমই একদমই, আর সেক্ষেত্রে যদি তাদের কোনো সাহায্যের দরকার হয়, যে রোগ পোকা নিয়ন্ত্রণে তিনি হয়তো বুঝতে পারছেন না যে আমার ঠিক কী করা উচিত, তাদের তখন কোথায় যাওয়া উচিত আপনি আমাদের?
0: তারা হচ্ছে সহ কৃষি অধিকর্তা।

0: প্রত্যেক ব্লকেই একজন আমাদের সহকৃষি অধিকর্তা আছেন, তার কাছে গিয়ে কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তার সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন কোন যে কোনো বিষয়ের জন্য। শুধু পাট নয়, সমস্ত ফসলের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধার সম্মুখীন হলে কৃষক বন্ধুগণকে আমি কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তার কাছে আপনারা যাবেন।
1: আচ্ছা, তাহলে আজকে সুসংহত উপায়ে পাটের রোগ পোকা নিয়ন্ত্রণ এই বিষয়ে আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন বিশেষজ্ঞ হিসেবে কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা প্রশাসন বহরমপুর মহকুমা শ্রী পরেশ নাথ বল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।
0: ধন্যবাদ, কৃষক দেবায় নমো বলে আমি বক্তব্য শেষ করলাম।
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুদের জন্য জানিয়ে রাখি যে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাসে আগামী 5 দিনের জন্য জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ এখানেই শেষ করছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আর কিছুক্ষণ পরে 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ভক্তিগীতি শুনবেন সন্ধ্যে 6:40, 7:10 শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধে 7:30, রাত 8:10 এবং 8:25। আধুনিক বাংলা গান শুনবেন 8:40, রাত 9:15 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 10:10 কথা ও গানে লাইভ ফোনের অনুষ্ঠান, আজকের বিষয় না চাইতেই পাওয়া, উপস্থাপনায় আমি সাদাতুন নাজনীন। 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আজকের আবহাওয়ার জন্য জানানো হয়েছে, আজকের আবহাওয়া ছিল মূলত শুষ্ক এবং আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার বেশিরভাগ অংশে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাসে আগামী 5 দিনের জন্য জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যেও 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছেন। শূন্য পদের সংখ্যা 420 এবং আবেদন করতে হবে অনলাইনে আগামী 3 জুলাই 2026 মধ্যে। এ ব্যাপারে বিস্তারিত জানতে দেখতে পারেন যে ওয়েবসাইটটি www.upsc.gov.in। ওয়েবসাইটটি আরও একবার www.upsc.gov.in। এছাড়াও আপনারা দেখতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি 13 জুন থেকে 19 জুন 2026। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন

0: অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন বা হালফেলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি? কাল লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার দপ্তরে। বিষয়ে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, তাহলে চিঠি পাঠাবেন যে ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এছাড়াও আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। ঘোষণাটি শুনলেন, আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। রাজ্যে 500 থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য সচিবালয়ে নবান্নে একথা ঘোষণা করেন। এছাড়াও রাজ্যের প্রতিটি থানায় 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 24 ঘন্টা চালু থাকা এই হেল্প ডেস্কে মহিলারা যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন। অভিযোগ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পরামর্শ, কাউন্সিলিং ও দ্রুত পুলিশি সহায়তা দেওয়ারও ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিটি পুরসভা ও কমিশনারেটে চালু হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। আইন শৃঙ্খলা রক্ষায় 6টি পুলিশ কমিশনারেটে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর পরিষেবা। মালদার ইংলিশ বাজার থানায় আজ নারী সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা পুলিশের সুপার অনুপম সিং। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সাইবার অপরাধের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, এমনকি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের টাকা যে সমস্ত অ্যাকাউন্টে জমা পড়ছে সেগুলিও এই ধরনের অপরাধের হাত থেকে নিস্তার পাচ্ছে না। সে কারণেই প্রতিটি থানায় চালু হওয়া এই সাইবার হেল্প ডেস্ক বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশজুড়ে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজি চালু হওয়ার পর আজ জেলা স্তরে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। এজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরুলিয়া 1 নম্বর ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা। জেলায় দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ, নতুন এই প্রকল্পে 125 দিনের কাজ সুনিশ্চিত হওয়ার আশার আলো দেখেছেন জেলাবাসী। কোচবিহার জেলাশাসকের দপ্তর সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জিতিন যাদব, কোচবিহার উত্তরে বিজেপি বিধায়ক সুমুখ কুমার রায় প্রমুখ। প্রকল্পের উপভোক্তারাও এই অনুষ্ঠানে যোগ দেন। বিরোধী দলের সমর্থক হওয়ার প্রাক্তন সরকার যাদের জব কার্ড বাতিল করে দিয়েছিল তা পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে বলে বিধায়ক জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নিম্নচাপটির আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা। এই প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মালদার পুরাতন মালদা পৌরসভায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে আজ বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা মোর্চা। বিক্ষোভকারীরা পৌরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, বহু যোগ্য উপভোক্তা এখনো টাকা পাননি। অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে যে বলেছেন, টাকা প্রদানের ক্ষেত্রে পৌরসভার কোনো ভূমিকা নেই, নথিপত্রে ত্রুটি থাকলে টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে। নদিয়ার হরিণঘাটায় নতুন শিল্প তালুক তৈরির জন্য প্রায় 358 একর এলাকায় একাধিক শিল্প সংস্থাকে জমি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ই কমার্স সংস্থা ফ্লিপকার্টকে দেওয়া হয়েছে 109 একর জমি, সেখানে বড়সড় লজিস্টিক হাব নির্মাণ করবে তারা। এছাড়াও আরও 8টি শিল্পগোষ্ঠীকে জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে। সংবাদ এখনকার মতো শেষ হলো, এর পরের খবর 7:35।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। ভারত

0: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শিখা বসু।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

0: নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আজকে রাত সন্ধ্যার আসরে রয়েছে আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে আমি সাদাতুন নাজনীন। চিঠি এসেছে, কিন্তু যেটা সবার আগে আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে আজ সন্ধ্যার বিষয়টা একবার একটু বলে নেওয়া, যাতে আপনারা আরও আরও চিঠি পাঠাতে পারেন। তাহলে চলুন বলে দিই। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী, অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। তাহলে চিঠি পাঠাবেন যে ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এছাড়া আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে এবার যেটা করণীয় সেটা হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, আর বিজ্ঞাপন বিরতি থেকে এসে সরাসরি চলে যাব আপনাদের পাঠানো চিঠিতে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা

0: ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: RBI একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
4: চলে এলাম বন্ধুরা, সঙ্গে নিয়ে আপনাদের চিঠি। আজকে প্রথম চিঠি পাঠিয়েছেন অচিন্ত চক্রবর্তী, গ্রাম চুয়া মসিনা সর্দারপাড়া বিষ্ণুপুর মাকুড়া থেকে। উনি লিখছেন, আমাদের জীবন ক্ষণস্থায়ী, সেই নিয়েই আমরা চলি সমতল থেকে আকাশ পথ, দুর্গম পথ পাড়ি দিতে হয় সময়ের পরিপ্রেক্ষিতে। দৈনন্দিন জীবনে জীবনকে বাজি রেখে পথ চলতে হয় কত চড়াই উতরাই। এভারেস্ট জয় করার ইচ্ছে বাসনা কামনা করি মহত্ব। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। অন্ধকার আছে বলেই আলোর এত আদর কদর। আজ সন্ধ্যার বিষয় পেলাম একেবারে এক অসাধারণ বিষয়বস্তু, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। মানব জীবনে আসে কত বিপর্যয়, কত ঘাত প্রতিঘাত, দুঃখ যন্ত্রণা, অশান্তির পাহাড়। সেই নিয়েই এই পৃথিবী, তাদের বিরুদ্ধেই লড়াই করে বাঁচতে চাই শান্তি সুখের সংসারে। ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই পরিবারকে, কিন্তু নিয়তি বলে একটি বস্তু বিরাজমান, ভাগ্যের চাকা বন বন করে ঘুরছে। নিরুপায় মানব সভ্যতার সুন্দর পৃথিবী, প্রকৃতির লীলা জানা নেই কারো। কখন যে আসবে কার ভাগ্যে, কখন বিপর্যয়, নিয়তির অমোঘ নিয়মের কুচ্ছটিকা, কালবৈশাখীর শাসনভার কার প্রতি কখন যে আঘাত করবে কেউ জানে না। হঠাৎ আকস্মিক প্রলয়ের দুর্যোগের ঘন ঘটায় বিপর্যয়ে জীবন হবে অতিষ্ঠ, নিঃশ্বাসকে বিশ্বাস নেই। যেমন প্রকৃতির উপর আস্থা রাখার উপায় থাকে না, তখন উপায় ঈশ্বরে মতি, ভক্তির ভগবান। বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে হলে ঈশ্বর ছাড়া আমাদের কেহ নেই। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী শুধু প্রার্থনা, প্রভু তুমি মঙ্গল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়। বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী প্রভু রক্ষা করো, সত্যই জয়ী হবে, মিথ্যা নয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তসমৈশ্র গুরুবে নমঃ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এহেন নিছক প্রমোদের উপকরণ নয়, সেই শোচনীয়তা অকল্পনীয়। সাধনা, বিশ্বাস, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী বিপদে রক্ষা করো প্রভু। বাউলের সেই কঠোর কটাক্ষ মনে এসে যায়, কি বলে সোনা ফেলে অবহেলে, আঁচলে কাঁচ বেঁধে নিলি। বিপর্যয় সাহসের শক্তিশালী বাণী, পরম দয়াল প্রেমময় কে স্মরণ করা, উদ্ধার হবেই হবে। এই বলে চিঠিটি শেষ করেছেন অচিন্ত চক্রবর্তী, চুয়া মসিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে।

আচ্ছা, দ্বিতীয় চিঠিতে যাব, কিন্তু তার আগে আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে। সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন আগামী 5 জুলাই 2026 রবিবার বহরমপুর কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সম্বর্ধনা রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। ঠিকানা 11/2 পুলিশ রিজার্ভ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, এবারে তাহলে আসবো আমাদের দ্বিতীয় চিঠিতে। আজ সন্ধ্যার দ্বিতীয় চিঠি এবং শেষ চিঠি পাঠিয়েছেন দেবী দাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে। লিখছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান আমাকে এগিয়ে চলার পথ দেখায়। বিবেকানন্দ বলেছেন, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তুমি দুর্বল হবে, সবল ভাবতে হবে, নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে। বিএসসি পাশ করার পর যখন আমি চাকরির সংগ্রামে বিপর্যস্ত, তখন আমার প্রফেসর আমাকে বিভিন্ন বই ও পরীক্ষায় বসার পরামর্শ দেন। অবশেষে আমি ঘুরে দাঁড়াই এবং চাকরি পাই। এই বলে চিঠিটি শেষ করেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে। আসলে এটাই হয়, তাই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা গানে পাই যে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানো করি ভয়।

হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবেই ঠিক কোন বাণী আপনাকে শক্তিশালী করে সেইটাই নিয়ে চিঠি লিখছেন আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। বিষয়ে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আরও একবার একটু বলে নিই, ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী, অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, জানাচ্ছেন বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী এই বিষয় নিয়ে। ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101, আর আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। এবারে তাহলে একটা গান শুনতে শুনতে বিদায় নিয়ে নেব আজকের মতন, আজ সন্ধ্যার আসর থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

0: শুনলেন অনুষ্ঠান শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। যে প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে। আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়োপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো প্রেসবায়োপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ প্রেসবায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেলে মানতেছি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে ফেলবো, মেশিন আছে। যে গ্লুকোমা সামান্য হয়েছে এখন, হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফেলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহর।

0: মিরপুর মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
1: বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই 7:35 থেকে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।
2: সংবাদ

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামে শেড ভেঙে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস অ্যাঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মত বিনিময় করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
1: আজ ভারত আর জাপান দোনোই বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়, এক ফ্রি প্রসপারাস আর রুলস বেসড ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায়। ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হামনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায়। ইনসে হাম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি, স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
0: এদিকে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈঠকে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, দুই দেশের আলোচনায় উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বিক্রম মিশ্রী বলেন, আগামী বছর ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপিত হতে চলেছে।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সরকার লাগাতার জোর দিচ্ছে।
3: It's a partnership that has many dimensions. Trade also is an important element of this partnership, particularly given our complementary strengths. What we get from Japan are largely technology-driven products. What we sell to Japan are also value-added products. We are not selling raw materials or intermediates. We are selling

0: high quality precision engineered material, auto component, electronic component. So in effect, this particular relationship has both the trade and investment dimension. Therefore, I think it's a good partnership.
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোকসভা সচিবালয় জানিয়েছে, বিধায়ক, স্পিকার বা প্রিসাইডিং অফিসার এবং সংসদীয় বিশেষজ্ঞদের মতো অভিজ্ঞতা বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই কর্মসূচি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি, প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। বিভিন্ন দপ্তরের কাজ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। দলের নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি ব্যক্তিগত কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধে মানুষ নির্বাচনে জনমত দিয়ে সরকার বদল করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন প্রকল্পটির আওতায় প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিন পর্যন্ত মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হবে। গ্রামীণ রোজগারকে শক্তিশালী করতে এবং স্বনির্ভরতা বাড়াতে তিনি একে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক শিশুদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান awards.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনের শেষকৃত্যের পর উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমার চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্ত রেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণ পশ্চিম এলাকায় প্রবেশ করে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চীন ক্রমাগত তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে 90 জনের বেশি। কিয়েভের প্রায় 30টি স্থানে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা।

0: এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। শেষ 32 অন্যান্য ম্যাচে আগামীকাল সকালে টরন্টোয় পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস এঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় অনুরোধের আসর, 8:30টায় অন্বেষা। থাকবে বিজ্ঞান আশ্রিত নাটক মেঘ ভাঙা বৃষ্টি, রচনা অর্ণব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 নাটক টাপুর টুপুর, রচনা মনোজ মিত্র, পরিবেশনায় সুন্দরম। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু লোকসঙ্গীতের অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি শিল্পী মধুরী মাসিল। 10:45 দিলরুবা বাজিয়ে শোনাবেন অরূপ কুমার সেন। 11:00 ভজন পুতুল দত্তর কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুমিত মিশ্র। 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী তন্ময় বসু।

0: সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত আটটায় হিন্দি ছবির গান, আটা পনেরোই নানা রঙের গান, সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিষেক মণ্ডলের উপস্থাপনায়। এছাড়া আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের হিন্দি ও ইংরাজি ধারাভাষ্য শুনবেন। রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে শুনলেন।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক ৪০০ শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cation.akashbanikolkata@gmail.com।

এল কে এ টি এ আকাশবাণী কলকাতা @gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026।

0: बेहतर कुछ नहीं।
1: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
2: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ी ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গৃহীত মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক, এছাড়া প্রতিটি থানায় চালু হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। রাজ্যে অবৈধ অনুপ্রবেশের প্রভাব খতিয়ে দেখতে খুব শীঘ্রই কেন্দ্রের একটি উচ্চ পর্যায়ের কমিটি পশ্চিমবঙ্গ সফরে আসছে। তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে 17 জনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে, এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আসি বিস্তারিত খবরে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে আজ দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026-এর খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে, এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এর মাধ্যমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়ে অভিন্ন বিধান আনার উদ্যোগ শুরু হয়েছে। মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে 2টি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুর দুয়ার, কলকাতা নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজকের বৈঠকে গৃহীত হয়েছে।
3: মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ BBGMG স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে।
2: অগ্নিমিত্রা পাল জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত আগামী মাস থেকে 5,000 টাকা করে বেতন বৃদ্ধির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে একটি ESI হাসপাতাল ও মালদায় জওহর নহবোদয় বিদ্যালয় তৈরি করার জন্যও জমি দেওয়া হবে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য সচিবালয়ে নবান্নে একথা ঘোষণা করেন। এছাড়া রাজ্যের প্রতিটি থানায় 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
4: নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরামর্শে আজ থেকে রাজ্যের সবকটি থানায় চালু হচ্ছে আরও 2টি জরুরি পরিষেবা উইমেন হেল্প ডেস্ক এবং প্রত্যেক মিউনিসিপ্যাল টাউনে দুর্গা সুরক্ষা স্কোয়াড।
2: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অপরাধের তথ্য গোপন না করে প্রতিটি অভিযোগ নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ব্যাধি লুকিয়ে রাখলে তার চিকিৎসা সম্ভব নয় বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সাইবার ক্রাইম পোর্টাল এবং 1930 হেল্পলাইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সাইবার অপরাধের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এমনকি বিভিন্ন কল্যাণমূলক

0: প্রকল্পের টাকা যে সমস্ত অ্যাকাউন্টে জমা পড়ছে সেগুলিও এই অপরাধের হাত থেকে নিস্তার পাচ্ছে না। সে কারণে প্রতিটি থানায় চালু হওয়া এই হেল্প ডেস্ক বিশেষ সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
1: আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা কি মহামারীর আকার ধারণ করেছে। তার জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে।
0: মুখ্যমন্ত্রী জানান, এজন্য রাজ্যস্তরে সাইবার নিরাপত্তার দায়িত্বে একজন সিনিয়র আধিকারিককে নিয়োগ করা হবে, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। পুলিশের কাজের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তার দাবি, পুলিশের পুরনো সুনাম ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে পার্ক সার্কাস ও আসানসোলে পুলিশের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। দুর্গাপুজোর আগেই 112 জরুরি পরিষেবা চালু এবং সেপ্টেম্বরে 16,000 নতুন পুলিশকর্মী নিয়োগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশের প্রভাব এবং তার সামাজিক অর্থনৈতিক অভিঘাত খতিয়ে দেখতে গঠিত কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছে। এই সফরের আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে প্রস্তুতি বৈঠক করেন কমিটির সদস্যরা। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে একটি বিস্তারিত প্রশ্নমালা তৈরি করেছে কমিটি। এই পরিস্থিতিতে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ডিজিটাল মাধ্যমে জাতিগত জনগণনার কাজ শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রথমবার এই প্রক্রিয়ায় স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশনেরও সুযোগ থাকছে। 2027-এর 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এই জনগণনার প্রকৃত তথ্য সামনে এলে রাজ্যের জনবিন্যাস সম্পর্কে বাস্তব চিত্র স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভার সচিবালয়। আগামীকালও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এই বিষয়ে দলের দুই বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে কমিশনের পক্ষ থেকে দুপক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে এই জবাব দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু ও একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। কমিশন রাজ্যের মুখ্যসচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেছে। HDFC ব্যাংকের সেন্ট্রাল প্লাজার ব্যাংক ম্যানেজারকে আগামী বুধবার 8 জুলাই এই হলফনামা জমা দিতে হবে। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বারাসাত আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, দেবরাজের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি প্রমোটিংয়ের জন্য 33 লক্ষ টাকা চেয়ে হুমকির অভিযোগে ওই মামলায় অভিযোগকারীর গোপন জবানবন্দিও নথিভুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনো মিডিয়া ট্রায়াল বা মানহানিকর ও অবমাননাকর মন্তব্য করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাবের বেঞ্চ 3রা সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই নির্দেশ বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এর প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
2: এর প্রভাবে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, মূলত উপকূল জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে 3-6 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও দমকা হওয়া 1-2 জায়গায় 40-50 হতে পারে।
0: মৎস্যজীবীদের আগামী 5 দিন সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। রাজ্যে অভিন্ন তেমারি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাজ্যের 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: विशेष हैं और दोनों देशों के बीच आर्थिक साझेदारी की सफलता के कई शानदार उदाहरण मौजूद हैं। नई दिल्ली में आज भारत जापान संयुक्त आर्थिक मंच में श्री मोदी ने कहा कि जापान की विशेषज्ञता और निवेश तथा भारत की गति और व्यापकता के एक साथ मिलने पर पूरी दुनिया को लाभ होता है।
4: भारत जापान संबंध वाकई बहुत स्पेशल है। हमारी इकोनॉमिक पार्टनरशिप की सफलता के कई उज्जवल उदाहरण है। अभी अभी हमने हरियाणा के खरखोदा में मारुति सुजुकी के नए प्लांट का उद्घाटन किया। आज पूरे विश्व में सुजुकी की 2/3 कार्स भारत में बनती है और 100 से अधिक देशों को एक्सपोर्ट होने जा रही है।
3: प्रधानमंत्री ने कहा कि भारत और जापान ने आर्थिक सुरक्षा, आर्टिफिशियल इंटेलिजेंस, रक्षा और स्वास्थ्य जैसे कई क्षेत्रों पर समझौते किए हैं। श्री मोदी ने कहा कि आर्थिक जगत इस समय आपूर्ति श्रृंखला अड़चनों, व्यापार अनिश्चितता और वैश्विक मांग में गिरावट से जूझ रहा है। उन्होंने कहा कि भारत विश्व की सबसे तेजी से बढ़ती प्रमुख अर्थव्यवस्था है।
4: आज आर्थिक दुनिया सप्लाई चेन में रुकावटें, ट्रेड में अनिश्चितता और ग्लोबल डिमांड में गिरावट से जूझ रही है, लेकिन जैसे कहा जाता है, व्हेन द गोइंग गेट्स टफ द टफ गेट गोइंग। भारत विश्व की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले फाइनेंशियल ईयर में भारत की जीडीपी ग्रोथ 7.7% रही। इतना ही नहीं, पिछले 12 वर्षों में हम भारत में काइजन फिलोसॉफी यानी कंटिन्यूअस इंप्रूवमेंट अपनाते हुए अपनी इकोनॉमिक डीएनए को ट्रांसफॉर्म कर रहे हैं।
3: विदेश सचिव विक्रम मिश्री ने संवाददाता सम्मेलन में बताया कि आज की बातचीत से ऊर्जा और आर्थिक सुरक्षा सहित कई क्षेत्रों में अच्छे परिणाम प्राप्त हुए। विदेश सचिव ने कहा कि वार्षिक शिखर सम्मेलन में आर्थिक सुरक्षा से संबंधित कई निर्णयों को अंतिम रूप दिया गया। उन्होंने बताया कि पिछले वर्ष के वार्षिक शिखर सम्मेलन के बाद से 120 से अधिक बिजनेस टू बिजनेस समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए गए हैं। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्री हरदीप सिंह पुरी ने कहा है कि भारत अपनी रिफाइनरी क्षमता का तेजी से विस्तार कर रहा है। नई दिल्ली में श्री पुरी ने बताया कि अगले 6 से 12 महीनों में देश की रिफाइनिंग क्षमता को 30 करोड़ मीट्रिक टन प्रतिवर्ष तक बढ़ाया जाएगा। कार्मिक, लोक शिकायत और पेंशन राज्य मंत्री डॉक्टर जितेंद्र सिंह ने कहा है कि आर्टिफिशियल इंटेलिजेंस AI अब कोई विकल्प नहीं बल्कि सुशासन का एक अनिवार्य स्तंभ है। उन्होंने AI के उपयोग के महत्व पर बल दिया। जयपुर में आज 29वें राष्ट्रीय ई गवर्नेंस सम्मेलन के समापन सत्र में श्री सिंह ने कहा कि विकसित भारत 2047 के लक्ष्य को प्राप्त करने के लिए प्रशासनिक सोच में मूलभूत बदलाव की जरूरत है। लोकसभा अध्यक्ष ओम बिरला कल कोलकाता में पश्चिम बंगाल विधानसभा के नवनिर्वाचित सदस्यों के लिए 2 दिन के विधायी और संसदीय प्रणाली से संबंधित कार्यक्रम का उद्घाटन करेंगे। इस कार्यक्रम का उद्देश्य नवनिर्वाचित सदस्यों को संसदीय और विधायी कार्यप्रणाली के विभिन्न पहलुओं से परिचित कराना है। बिहार के राज्यपाल सेवानिवृत्त लेफ्टिनेंट जनरल सैयद अता हसनैन और विदेश मामलों के राज्य मंत्री पवित्रा मार्गरीटा कल ईरान के सर्वोच्च नेता ग्रैंड आयतुल्ला सैयद अली खामेनेई के अंतिम संस्कार में शामिल होंगे। विदेश मंत्रालय ने बताया कि समारोह में उच्च स्तरीय उपस्थिति दोनों देशों के बीच सभ्यतागत संबंधों के महत्व को रेखांकित करती है। उत्तराखंड के पिथौरागढ़ जिले में लगातार हो रही वर्षा को देखते हुए तीर्थयात्रियों की सुरक्षा सुनिश्चित करने के लिए प्रशासन ने आदि कैलाश और ओम पर्वत यात्रा के लिए इनर लाइन परमिट जारी करना बंद कर दिया है। धारचूला के उपमंडल मजिस्ट्रेट आशीष जोशी ने बताया कि वर्तमान मौसम की स्थिति का आकलन करने के बाद प्रशासन परमिट जारी करने की प्रक्रिया पर फिर से विचार करेगा। फीफा फुटबॉल विश्व कप के राउंड ऑफ 32 के मैच में आज रात इंगलवुड में स्पेन का मुकाबला ऑस्ट्रिया से होगा। वहीं टोरंटो में पुर्तगाल का मुकाबला

0: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনী মনোবিক্ষণ, রানীবাগান, বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর অসুখ ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখানে এখন মনোবিক্ষণ পলিক্লিনিকে সব বিষয়ের ডাক্তারবাবুরা প্রতিদিন এক ছাদের তলায় রয়েছেন। মনোবিক্ষণ প্যাথোলজি এতদঞ্চলের একটি বৃহৎ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার, যা এনএবিএল, এইমস নিউ দিল্লি এবং সিএমসি ভেলোর দ্বারা স্বীকৃত। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিশেষত মানসিক ও স্নায়বিক স্বাস্থ্য সমস্যা নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবিক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ।
0: মনোবিক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
1: আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কোনো অসুখ নয়, বা বলা ভালো একটি চিকিৎসা পদ্ধতি, একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির সম্বন্ধে এখনও আমাদের এতদঞ্চলের অনেক মানুষের মনে সেভাবে সচেতনতা নেই। যদিও পশ্চিমী দুনিয়াতে এবং ভারতবর্ষের মেট্রো শহরগুলিতে যেমন কলকাতাতেও এই চিকিৎসা পদ্ধতিটি এখন যথেষ্ট জনপ্রিয়, তার কারণ সঠিকভাবে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করলে এর অনেকগুলো উপকারিতা রয়েছে যা আমরা যত আলোচনায় এগোব তত সহজেই জানতে পারব। হ্যাঁ, যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে কাউন্সেলিং, কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আমাদের অনেকেই হয়তো কথাটা শুনেছি কাউন্সেলিং বা সাইকোথেরাপি, কিন্তু এক্স্যাক্টলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি এটা নিয়ে আমাদের অনেকের মনে স্বচ্ছ ধারণা নেই। অনেকে আমরা মনে করি কাউন্সেলিং হচ্ছে গল্প করা, কথা বলা। হ্যাঁ, কথা বলা অবশ্যই, কিন্তু সেই কথা বলার মধ্যে কিছু বিশেষ প্রক্রিয়া বা বিশেষ ধরনের কথা বলা বা বিশেষ স্ট্র্যাটেজি বা বিশেষ টেকনিক ব্যবহার করা হয়। আসুন আমরা একটি বিস্তারিত জানি কাউন্সেলিং বা সাইকোথেরাপি সম্বন্ধে। আসল কথাটা হচ্ছে সাইকোথেরাপি বা সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করা, যেখানে ওষুধপত্র না দিয়ে রোগীর সাথে কথা বলে আলোচনার মাধ্যমে তার স্বাস্থ্য সমস্যার, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সমস্যার একটা সমাধান খোঁজা হয়। কাউন্সেলিং কথাটা বহুল প্রচলিত হলেও সত্যি কথা বলতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি একেবারে সমর্থক কিন্তু নয়। কাউন্সেলিং একটা সাধারণ কথাবার্তা বলা, অনেকটাই সচেতনতা দেওয়া, আর সাইকোথেরাপি একটা বিশেষ চিকিৎসা। সুতরাং প্রথমেই বলা যেতে পারে যে কাউন্সেলিং হয়তো অনেকেই করতে পারেন, কিন্তু সাইকোথেরাপি বিশেষ এক ধরনের বিশেষজ্ঞ ছাড়া করতে পারেন না। সাইকোথেরাপি যারা করতে পারেন বা করেন তাদেরকে সাইকোথেরাপিস্ট বলা হয়। বাংলায় সাইকোথেরাপিস্ট কথাটির মানে হচ্ছে মনস্তত্ত্ববিদ। তার মানে এনারা যে বিষয়ের উপর ভিত্তি করে চিকিৎসা করেন সেই বিষয়টিকে আমরা বলি মনস্তত্ত্ব। তো আসুন জেনে নিই মনস্তত্ত্ব ব্যাপারটা ঠিক কী। মনস্তত্ত্ব কথাটির অর্থ সাইকোলজি হলেও মূলত সাইকোথেরাপি যারা করেন তাদেরকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মানে এরা সাইক

সাইকোলজি বা মনস্তত্ত্বের যে ধারার উপর এরা বিশেষজ্ঞ হয়ে ওঠেন সেটাকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজি, যা মূলত মানুষের মানসিক রোগ বা মানসিক সমস্যা সৃষ্টিতে বা সেই মানসিক সমস্যার চিকিৎসাতে একটা বড় ভূমিকা গ্রহণ করে। ক্লিনিক্যাল সাইকোলজি মনে করে যে কোনো মানুষের মানসিক সমস্যা বা তার যে মানসিক অসুখ সেটা সৃষ্টির পেছনে তার দীর্ঘকালীন চিন্তা ভাবনার অভ্যাস, তার ছোটবেলা থেকে গড়ে ওঠা কিছু বিশ্বাস বা তার চিন্তাভাবনার কিছু ধরন ধারণের কিছু বলতে পারেন কিছুটা বিকলাঙ্গতা, সেটাই তাকে কিন্তু এই মানসিক অসুখ মানসিক সমস্যা তার দিকে ঠেলে দেয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। ধরুন একটি ছেলে বা একটি মেয়ে, সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে সারা বছর হয়তো পড়াশোনাও খুব ভালো করে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে তার ভীষণ টেনশন হয়। পরীক্ষা হলে গিয়ে তার এতটাই টেনশন হয় যে সে কিছুই লিখতে পারে না। তার প্রশ্ন দেখে হঠাৎ কী যে হয়ে যায়, মাথার মধ্যে সব ধোঁয়া ধোঁয়া, এবং তারপর কোনো প্রশ্নই যেন সে কিছু করে উঠতে পারছে না, এবং তারপর সমস্ত কিছু জড়িয়ে পেঁচিয়ে এক গুবলেট হয়ে পরীক্ষায় যা তা নম্বর পেয়ে একদম যাচ্ছে তাই একটা অবস্থা। এবং তারপরে তার পরীক্ষা নিয়ে এমন ভীতি শুরু হয় বা হলো যে সে আর কোনো দিন সেভাবে পরীক্ষা মুখই আর হতে চাইল না। অথচ এই ছাত্র বা ছাত্রীটি হয়তো টিউশনে ভীষণ ভালো রেজাল্ট করছে, প্রত্যেক মাস্টারমশাই দিদিমণির কাছে ভীষণ প্রিয় ছাত্র বা ছাত্রী। তো এক্ষেত্রে হচ্ছেটা কি, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে আমরা বলি এক্সাম ফোবিয়া, এক্সাম ফোবিয়া বা পরীক্ষা ভীতি। এখন পরীক্ষা ভীতি তো রোগের নাম, কিন্তু রোগটা হচ্ছে কেন, এই মানুষটির পরীক্ষা ভীতির কারণ কি সেটা নিয়ে তার সাথে কথা বলে তার কথার ভেতরে ঢুকে তার পরীক্ষা ভীতির মূল কারণটি বের করা কিন্তু সাইকোথেরাপির একটা বড় কাজ। যেমন ধরুন একজন সাইকোথেরাপিস্ট এই ছেলেটির সাথে কথা বলে হয়তো জানতে পারলেন যে এই ছেলেটির আসলে মনে হয় যে পরীক্ষাতে তাকে সবথেকে ভালো পেতেই হবে। কেন সবথেকে ভালো পেতে হবে, সবথেকে ভালো করতে হবে বা ভীষণ ভালো করতে হবে, কারণ তার মনে হয় যে সেটা যদি সে না পারে তাহলে তার জীবন বৃথা। কেন তার জীবন বৃথা, না ছোটবেলা থেকে তাকে হয়তো বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, শেখানো হয়েছে যে জীবনের সমস্ত পরীক্ষা বা জীবনের সব কিছুই হচ্ছে আসলে একটা প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় বেস্ট না হতে পারলে পরে তার কোনো দাম নেই। এখন এই যে তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে জীবনের সব কিছুই একটা প্রতিযোগিতা এবং তাতে বেস্ট না হতে পারলে তার কোনো দাম নেই, তার পেছনে গেলে হয়তো দেখা যাবে যে তার মা বা বাবা বা যার কাছ থেকে এই জিনিসটি সে শিখেছে তিনিও এই রকম একটা ভীষণ সব ব্যাপারে পারফেকশনিস্ট বা বেস্ট হওয়ার একটা মানসিকতা পোষণ করতেন। তার মানে ছোটবেলা থেকে তার বাবা বা মায়ের কাছ থেকে সে এটাই শিখেছে যে সব ব্যাপারে তাকে সেরা হতে হবে, কিন্তু সব ব্যাপারে সেরা আর সব ব্যাপারে নিকৃষ্টর মাঝখানে যে একটা বিরাট রেঞ্জ রয়েছে এইটা কিন্তু কোনোদিনও তার ধারণাতে নেই। মানে পরীক্ষাতে যদি 10টা প্রশ্ন আসে 10টার 10টাই একদম নিখুঁত উত্তর না লিখতে পারলেও যদি 10টায় 8টা লেখা যায় তাহলেও যে একটা খুব ভালো মার্কস পাওয়া যায় এটা তার ধারণাতে কিন্তু নেই। এর ফলে যেটা হয়, সে পরীক্ষা হলে গিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনে একদম নিখুঁত করে করবার এবং বেস্ট করবার সে ধারণা নিয়ে হয়তো বসে, কিন্তু সেটা যখনই হয় না হয়তো প্রথম প্রশ্নটা দেখে বা সব কিছু দেখে বা দেখার আগেই তার এই প্রত্যাশা তাকে এত বেশি উত্তেজিত করে দেয় যে সে প্রশ্নটাই হয়তো ভালো করে পড়ে উঠতে পারে না, এবং প্রশ্নটা ভালো করে পড়ে ওঠার সময়ে বা পড়ে ওঠার আগে তার সেই যে প্রচণ্ড অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা টেনশন তাকে এতটা উত্তেজিত করে তোলে যে সেই উত্তেজিত করার ফলে তার সমস্ত চিন্তা ভাবনাগুলো আটকে যায়। কারণ পরীক্ষায় প্রমাণিত যে আমরা যত বেশি উত্তেজিত হয়ে উঠব, আমরা যত বেশি খুব বেশি দুশ্চিন্তা করব, তত কিন্তু আমাদের স্বাভাবিক চিন্তাগুলো বাধাপ্রাপ্ত হবে, আমাদের কোনো কিছুতে অ্যাটেনশন দেওয়া ফোকাস পাওয়া সেগুলো কমে যাবে, এবং তার ফলে এক্স্যাক্টলি কী কী বলতে চাইছে সেই জিনিসটার প্রতি আমরা নজর দিতে পারবো না। এই কথাটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত সত্য। তাহলে এই ছেলেটিকে যদি পরীক্ষা হলে ঢোকার সময় তার এই প্রচণ্ড উত্তেজনাটাকে কম করবার কোনো পদ্ধতি শিখিয়ে দেওয়া হতো, তাহলে সে সেখানে বসেই নিজেকে সে কন্ট্রোল করে কুল ডাউন করে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে সে পরীক্ষাটাকে দিতে পারতো, এবং দিয়ে হয়তো একটা সময়
যখন সে একটা কোয়েশ্চেন পারছে তখন দ্বিতীয়

0: কোয়েশ্চেনটা বারবার উৎসাহ বাড়ছে, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এই করে করে হয়তো দেখা যেত তার পরীক্ষাটা খুব ভালো হতো।
1: মনোবীক্ষণে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: তো এই যে গোটা পদ্ধতি, অর্থাৎ তার কেন পরীক্ষা হলে গিয়ে তার প্রবলেম হচ্ছে সেটাকে বিশ্লেষণ করা, এবং বিশ্লেষণ করে তারপর সেই পরীক্ষা হলে গিয়ে তার প্রচণ্ড উত্তেজনা প্রশমনের জন্য তার মনের মধ্যে চিন্তাভাবনার গতি প্রকৃতিকে পরিবর্তন করবার যে কিছু টেকনিক তাকে শেখানো, এই গোটা প্রসেসটাই কিন্তু একটা সাইকোথেরাপি বা কাউন্সেলিং, যেটা করেন একজন সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মজার কথা হচ্ছে এই গোটা জিনিসটাই কিন্তু একদিনে সম্ভব না, রোগীকে বারে বারে আসতে হয়, বারে বারে সেই ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে কথা বলতে হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যে জিনিসগুলো বলছেন, যে সাজেশনগুলো দিচ্ছেন, সেই জিনিসগুলো তাকে বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিস করতে হয়। এই বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিসের ব্যাপারটাকে বলা হয় হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। আমাদের কাছে বহু রোগী এসে বলেন যে আমার খুব এই ব্যাপারে টেনশন হয়, ওই ব্যাপারে টেনশন হয়, এই ব্যাপারে ভাবি, ওই ব্যাপারে ভাবি, আমি চেষ্টা করি টেনশন না আনার, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে প্রচণ্ড টেনশন আসতে থাকে। কারণ ঘটনাটা কি ঘটে যে তিনি চেষ্টা করছেন তো ঠিক, কিন্তু চেষ্টাটা যেভাবে করছেন সেটা হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না। সঠিক যে পদ্ধতিতে চেষ্টা করা দরকার সেটা একজন গাইডের আন্ডারেই তিনি করতে পারেন, এবং গাইড তাকে শিখিয়ে দিলে, সঠিকভাবে চেষ্টা করলে তবেই তিনি তার এই প্রচণ্ড দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি যাই হোক সেটাকে কন্ট্রোলে আনতে পারবেন। এখন এই গাইড যদি সঠিক না হন, তিনি যদি ভুল শেখান, তাহলে ভুল শেখা কিন্তু কিছু না শেখার চাইতেও বেশি ভয়ঙ্কর। সেই জন্য সবসময় কে শেখাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের ট্রিটমেন্ট সেই জন্য যে কোনো লোকের কাছে যে কোনো কিছু একটা সাজেশন নিয়ে চেষ্টা না করে একজন এক্সপার্টের কাছে সবসময় এই ট্রিটমেন্ট নেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে একজন এক্সপার্ট সবসময় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যিনি ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল করেছেন। এখন আমাদের জানা মতে এই জেলাতে এবং তার পার্শ্ববর্তী জেলাতে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট একমাত্র মনোবিক্ষণেই রয়েছেন, এবং একাধিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি এখানে রয়েছেন, যারা বিভিন্ন এই ধরনের মানসিক সমস্যা, বিশেষ করে টেনশনের সমস্যাগুলোতে তারা খুব ভালো কাজ করছেন, প্রচুর রোগীকে তারা প্রতিদিন সুস্থ করে তুলছেন। সুতরাং আপনার চারপাশে, আপনার পরিবারে, বন্ধুবান্ধবের মধ্যে কেউ যদি এরকম টেনশনের রোগী হন, সব ব্যাপারে টেনশন করেন বা কোনো ব্যাপারে টেনশন করেন, সূচিবায়ুগ্রস্ত বা বিভিন্ন রকম ব্যাপারে দুশ্চিন্তায় আক্রান্ত, তাহলে অবশ্যই তাকে এই কাউন্সিলিং বা সাইকোথেরাপির জন্য মনোবীক্ষণে নিয়ে আসুন। আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের পাশে রয়েছি বছরের 365 দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউন্সিলিং বা সাইকোথেরাপির এই যে চিকিৎসার একটা খুব বড় সুবিধা হচ্ছে, এতে যেহেতু ওষুধ ব্যবহৃত হয় না, তাই ওষুধের সাইড এফেক্টের কোনো ভয় নেই। সুতরাং কাউন্সিলিং বা সাইকোথেরাপির সুবিধা নিতে মনোবীক্ষণে আপনারা সবসময় আসতে পারবেন বা আসবেন কোনো সংকোচ ছাড়া। এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে AKA কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275, 9434640048, ওয়েবসাইট www.akakemicalspvtltd.com।
2: প্রচন্ড গরম পড়ছে এই সময়, বৃষ্টি হওয়ার কথা আষাঢ় মাস। মাঝে মাঝে কালো মেঘ দেখা দিলেও কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন এখন পর্যন্ত নেই। অস্বাভাবিক গরমে হাঁসফাঁস চারিদিকে, কোথাও যেন একটা অস্বস্তির পরিবেশ চলছে। তো এই অবস্থায় আমরা দাঁড়িয়ে কি করতে হবে, কেমনভাবে বাবা আমরা চলবো, আর যদি শরীর খারাপ হয় কী ধরনের হতে পারে, সেই নিয়ে একটু কথা শুনবো আমরা আপনাদের একান্ত আপনজন পরিচিত মানুষ হাকিম আবুল কালাম আজাদের মুখ থেকেই। হ্যাঁ ডাক্তারবাবু, এই সময় তো যে অবস্থাটা চলছে, এর থেকে আমরা কীভাবে একটু নিজেকে সাবধান থাকতে পারি? আর অস্বস্তি হলে নানান রকম, হজম হচ্ছে না, অজীর্ণ হচ্ছে, কোথাও যেন ঘুমের ঘাটতি হচ্ছে, মাথাটা যেন টলছে, এই নানান রকম একটা উপসর্গ ছোটো থেকে বড় সবার মধ্যে একটা লক্ষণ সবাই আলোচনার মধ্যে দিয়ে আমরা শুনতে পাচ্ছি, তো আপনি যে বিষয়টা একটু ভাবে বলেন।
3: ইউনানির অবদান মুক্তধারা, নানান রোগে ভোগেন যারা সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা, একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা, নির্মাতা AK কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
4: আপনি প্রশ্ন ভালো করেছেন, আমাদের সকলের প্রশ্নের উত্তরটা জানা দরকার আছে। আমাদের এই মৌসুমটা বর্ষার মৌসুম, অথচ বর্ষা নেই, কোনো টাইমে গরম কোনো টাইমে ঠান্ডা, রাত্রেবেলায় ঘুমানো হয় যাচ্ছে না, শরীর ঘেমে যাচ্ছে, তারপরে এই ক্ষেত্রে অনেক সময় ঠান্ডা জলও গায়ে দিচ্ছি বা থাকছি, তা আমাদের নানান রকম এই টাইম মতো না করে অটাইমে সব কিছু হওয়ার ফলে আমাদের নানান রকম শরীরে দুর্বলতাটা দেখা দেয়। বিশেষ করে আপনার শরীরটা দুর্বল লাগবে, উঠতে বসতেও একটু মাথা ঘুরবে, বা আপনার কাজকাম গা বসবে না, ম্যাচ ম্যাচ করবে, কোনো কাজ ভালো লাগবে না, খাওয়ারের স্বাদ ঠিক মতো পাচ্ছেন না, হজমটা গোলমাল হয়ে যাচ্ছে, পায়খানাটা ঠিক হচ্ছে না, প্রস্রাবটা ঠিক হচ্ছে না, এই যে আমাদের অর্গানগুলো আছে শরীরের মধ্যে, এই সমস্ত অর্গানগুলোই তার জন্য দুর্বল হয়ে যাচ্ছে। এর জন্য আমরা একটু বেশি বেশি করে জল খাবো, অবশ্যই এটা আমরা মাথায় যেন রাখি, আমরা যেন পায়খানা প্রস্রাবটা ঠিক থাকে, প্রস্রাব যদি ঠিক না থাকে তা আপনার কিডনিতে আবার আপনার ব্যথা সৃষ্টি হতে পারে বা এফেক্ট হতে পারে বা আপনার অশুভ চলে আসতে পারে, সেজন্য আমরা প্রস্রাবটাকে ঠিক রাখার জন্য জল একটু বেশি খাবো এবং প্রতিদিন পারলে একটা করে ডাবও খাবো। আর যারা মনে করছে যে আমার প্রস্রাবটা একটু বা জ্বালা জ্বালা করে বা একটু কম কম হচ্ছে কি অস্বস্তি হচ্ছে, এরকম যদি হয় অ্যালকালি সেই সব ওষুধগুলো খেলে ভালো হয়, তো সেসবগুলো আছে ঠিক আছে, কিন্তু আপনাকে আমি একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে আমাদের যে মুক্তধারা আপনার বাড়িতে আছে, এই মুক্তধারা আপনি 5 ফোঁটা করে খাওয়ার পরে সকালে একবার রাত্রে একবার এটা খান, তাহলে আপনার পায়খানা প্রস্রাবটা ঠিক হবে, অতএব আপনার হজমটা ভালো হলেই ওগুলো ঠিক হয়ে যাবে, আর তার সাথে সাথে আপনার হজম হলে খিদে আসবে, খিদে আসলে আপনি খেতে পারবেন, আপনার খেতে পারলে আপনার শরীরে ব্লাড তৈরি হবে, শরীরে আপনার ঘাম ঠান্ডা লাগবে, ঠান্ডা হবে, অত গরম থাকবে না, তাছাড়া আপনার পিত্তথলিও ঠিক থাকবে, পিত্তথলিতে যদি পিত্ত জমে যায় তাহলে পরে আপনার গরম বেশি লাগবে, অতএব আমাদের এটার নিঃশ্বাসনের জন্য পিত্তর জন্য খুব ভালো কাজ করে, তাই আপনারা মুক্তধারাটাকে আপনারা নিজের ঘরে ডাক্তার, নিজের সঙ্গী, নিজের বন্ধু এই হিসাবে আপনি পকেটে রাখুন। আপনার কোনো টাইমে হয়তো দেখা গেলো একটু খুশখাস করে কাশছেন, 2 ফোঁটা জিভে দিয়ে দেন ঠিক হয়ে যাবে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে জিভে দিয়ে আপনি নাকে একটু টানুন, একটু চোখে মুখে হালকা করে হাতে হাত বুলিয়ে দিন, দেখবেন আপনার স্বস্তি হয়ে যাবে, আপনার কাজ একটু করলে দেখা যাচ্ছে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, আপনি অফিসার মানুষ, আপনার মানে ট্যাবলেট ছাড়া আর কিছু বলার নেই, তাহলে এই জায়গাতে কী করবেন, একটু এক ফোঁটা আপনি হাতে নেবেন, হাতে দুই হাতে মলিয়ে নিয়ে গাড়ির মধ্যে দিয়ে ভালো করে ডলে ডলে দিন, আপনার হারিয়ে যাবে, ওইসব ব্যথা টাতাগুলো থাকবে না, এর জন্য ওষুধ খাওয়াও লাগে না। আর আপনি নিয়মিত যদি দু ফোঁটা করে রাত্রে খান, শ্বাস প্রশ্বাসটা ঠিক থাকবে, হজম শক্তিটা ঠিক থাকবে, ঘুমটা ভালো হবে, এবং এই ওষুধ খেলে পরে আপনার সবসময়ের জন্য ব্রেনটাকে এক জায়গাতে স্থির রাখবে বা আপনার চঞ্চল হওয়াটাকে বন্ধ করবে, কারণ আপনার বায়ু পিত্ত কফ, এই বায়ু পিত্ত কফ যদি আমরা ঠিকঠাক করে রাখতে পারি তাহলে আমাদের অসুখ হওয়ার কথা না। কারণ যে ডাক্তারের মতে বা বৈদ্য মতে এর আগে থেকে আপনারা জানেন এই তিনটে কাজই হচ্ছে আমাদের রক্ত গ্রুপ, এই গর্ভ রক্ত থেকে সব কিছু পাওয়া যায়। তাহলে আপনার বায়ু আলাদা জিনিস, একটা বায়ু আটকে গেলে সাতটা ভূত যদি একটা মানুষকে ধরে তো যেমন অস্বস্তি হয় তেমনই হবে, সেই জায়গাটাতে আমরা মাপ পাবো। হ্যাঁ, কফ যদি আমাদের ভেতরে জমে যায় তাহলে কী হয়, শ্বাসি করে বা শ্বাস প্রশ্বাস কষ্ট হয় বা আপনার সেনেসা টাইপের বহুত কিছু আছে, হ্যাঁ, ডাক দিয়ে ঝরে বা সবের সাথে আসে, পায়খানার সাথে যায়, মেলা কিছু। তো এটা ডাক্তারের মধ্যে কথা, তো আপনি এটা ব্যবহার করুন, ওই দু ফোঁটা করে রাত্রে শোবার আগে দু ফোঁটা জিভে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আর কিছু করতে হবে না, আপনি ঘুমিয়ে যান, দেখবেন আপনার এইগুলো আস্তে আস্তে সলভ হয়ে গেছে। আর আমাদের তো এখন একটা অসুখ দেখা দিয়েছে, সেটা হচ্ছে দাঁতের যন্ত্রণা, নড়াচড়া ব্যথা, হ্যাঁ, দাঁতে পোকা লাগা, তারপরে দাঁত শিশির কনকন করা বা আপনার আপনার মাড়ি চেপে যাচ্ছে, গ্ল্যান্ডে ব্যথা আসছে। মুক্ত ধারা এক ফোঁটা গরম জলে দিয়ে গার্গল করুন, ক্ষত স্থানে তুলো ভিজে একটু লাগিয়ে দিন, ঠিক হয়ে যাবে। তার আগে যদি পারেন আপনি আমাদের কোম্পানির পেস্ট বা পাউডার পাইরোটেন এটা দিয়ে ব্রাশ করে নেবেন, নিয়ে ব্যবহার করবেন, দেখবেন আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে এবং মনে তার দুদিন পরে মনে করবেন যে আপনি এখনই মেজে আসলেন, তাতে আঠা আঠা ভাবটা কেটে যাবে, থাকবে না। এবং তার সাথে যত আপনি চিবিয়ে খাবেন তত ভালো লাগবে। হ্যাঁ, কানে ব্যথা, এই গরমে আপনার ঘাম ঢুকে আপনার পুষ্টি নেয়, নিয়ে কানে অসহ্য যন্ত্রণা হয়, ওই কানটাকে আপনি এক ফোঁটা করে রাতে দিয়ে দিন, যদি এরকম হয়ে থাকে ঠিক হয়ে যাবে। নাকের মধ্যে যদি ওরকম ফোঁড়া হয় তাহলে এক ফোঁটা আঙুলে নিয়ে কেনে আঙুলে নিয়ে ভেতরে আপনি একটু দিয়ে দেন, ও ঠিক হয়ে যাবে। মাথা যন্ত্রণা করলে মাথা চিপে একটু লাগিয়ে দিন, ঘষে দিন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এর কথা ওষুধের যা গুণাগুণ আপনাকে পাট পাট করে বললে আমার সাত দিন লাগবে, তাই আপনারা একটু কাগজে পড়ে নেবেন। আর যে রোগী হোক না কেন, আপনারা খাওয়ার বেলাতে বড়দের পাঁচ ফোঁটা, ছোটদের দু ফোঁটা, বা আরও যদি আপনি যদি পাঁচ ছ বছরের বা দশ বছর পর্যন্ত ছেলেপিলে হয় এক ফোঁটা দিলে যথেষ্ট, এইভাবে আপনারা ব্যবহার করতে থাকুন। আর বিশেষ করে আমাদের যে এই টাইমটা মশা ভেমরোল বলতা বিছা এইসবগুলো মাঠ থেকে বাড়িতে ঢুকে যায়, শুয়ে পোকা, এইগুলো যদি কোন জায়গাতে আপনার কামড়ে দেয় খুব কষ্ট হয়, আপনি সাথে সাথে ওই এক ফোঁটা ঘরে লাগিয়ে দিয়ে ডলে দেন, ও ভালো হয়ে যাবে, আপনার ওষুধও খেতে হবে না, আর সাথে সাথে আপনি আরাম পাবেন।
5: প্রসঙ্গে একটা জিজ্ঞেস করে নিই, মানে আমাকে আমাদেরই এক শ্রোতা বন্ধু যারা রেডিও প্রতিনিয়ত শোনেন, মহানন্দীর রবিন, তো সে কয়েকদিন আগেই আমাকে জানিয়েছেন যে সারাদিন পর সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রাত্রিবেলায় ঘরে ঢুকে জামা খোলার পরে প্রচণ্ড গা চুলকাচ্ছে, মানে মনে হচ্ছে একদম লাল লাল সব দাগ হয়ে যাচ্ছে, মানে মানে মোটা মোটা হয়ে যাচ্ছে আর কি শরীরে, তো এইটা জন্য কোনো কি ব্যবস্থাটা রয়েছে একটু বলেন, তাহলে তিনিও জানতে চাইছেন।
4: আপনার এই বিষয়টা এটা তো অ্যালার্জি একটা, তো এটা আপনার ওই বিশেষ করে কফ থেকে হয়ে থাকে, এই কফটার জন্য আপনাকে একটু চিকিৎসা করতে হবে হার্ডলি। আর আমাদের মুক্তধারাটা বলবো, আপনার কষ্টের জন্য আপনি ওই স্নান করার সময় একটু উষ্ণ উষ্ণ গরম জলে আপনি স্নান করুন, আর তাতে এক ফোঁটা দিয়ে স্নান করুন, দেখবেন
5: ফোঁটা দেবে বালতিতে,
4: ওই 10 লিটারে এক ফোঁটা, তাহলে আপনার এক বালতিতে এক ফোঁটা যথেষ্ট, তো ওইটা দিয়ে আপনি গাটাকে ভালো করে মুছে নেন, ধুয়ে নেন, তাহলে আপনার ঠিক থাকবে। আর পাঁচ ফোঁটা করে দুবেলা খাদ্য খেতে হবে তাকে, তাহলে পরে ও ঠিক হয়ে যাবে, জিভে ফেলে জল খাবে, ব্যাস এভাবে চললে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর যেটা খেলে বাড়ে সেগুলোকে একটু বন্ধ করতে হবে নিজে থেকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। মুক্ত ধারা সব কিছুতেই মুক্ত, কিন্তু একটু আমরা যদি একটু দেখে শুনে একটু বুঝে যদি ব্যবহার করতে পারি, অল্প শুদ্ধ এবার বেশি করে খেলেন, আপনার কাজ তো করবেই না, বরং আপনার কষ্ট হবে, ঝুলবে, ঝাল লাগবে, হ্যাঁ এসব করবেন না, ওষুধ আপনি এক ফোঁটা দু ফোঁটা এই যথেষ্ট, বড়দের পাঁচ ফোঁটা খাওয়ার সময় জিভে ফেলে জল খাবেন, ব্যাস হয়ে গেল। আর এমনি আপনার সর্দি কাশি বা গলা খুশখুশ করা, এ জিভের উপর দু ফোঁটা দিয়ে মুখ নাড়িয়ে নেন, তাহলে যথেষ্ট। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের অসুখ আমাদের আকস্মিক দেখা দেয়, তো এর জন্য আমাদের বেশি ঘাবড়ানোর কাজ নেই। মুক্তধারাটা বাড়িতে রাখুন, ছেলে মেয়ে বাড়ির সকলের দরকার হয়, তার মধ্যে দিয়ে আমরা যে প্রাণীগুলো পুষি সেই প্রাণীগুলোর মুরগি হাঁস বিড়াল তারপরে পায়রা টিয়া কোয়েল পাখি তারপরে আপনার খরগোশ যাই হোক না কেন, এদের যে কোনো অসুখ হোক না কেন, আপনি তিন চার ফোঁটা মুখে দিয়ে দেবেন, ও সব ভালো হয়ে যাবে, ও দুঃসাবারা লাগে না। জ্বর বলুন, কাশি বলুন, জিম ধরা বলুন, না খাওয়া বলুন, পায়খানা হওয়া বলুন, না হওয়া বলুন, ও কিছু দেখতে হবে না, দু তিন ফোঁটা খাইয়ে দেন, ও সব ভালো হয়ে যাবে। তাহলে আমাদের এই ওষুধটা আপনি একটু ট্রাই করে দেখবেন, আমাদের এটা কলকাতাতে পায়রা যারা পোষেন তারা পোষেন মানে কি, আমরা যেমন ছাগল গরু বা হাঁস মুরগি পুষে ওরা পায়রা খুব ভালোবাসে, আমাদের ওখানে প্রতিদিনই খবর আসে যে আমার পায়রা খুব ভালো আছে। হ্যাঁ, তো খুবই খুশির খবর। আর তাছাড়া যারা আপনার বাড়িতে মুরগি পুষি তাদের ডিম ভেঙে যায়, ডিম কম দেয়, ডিম ছোটো হয়, বিভিন্ন টাইপের মুরগি শুকিয়ে যাচ্ছে, এদেরকে খাওয়ালে আস্তে আস্তে ওইগুলো সব ঠিক হয়ে যাবে।
5: আপনাকে যদি মানে যোগাযোগ করে কোনো মানুষজন বিভিন্ন ক্ষেত্র থেকে, যদি আপনার ফোন নাম্বারটা একটু শ্রোতা বন্ধুদের একটু ভালোভাবে জানিয়ে দিন।
4: লিখে নেন নাম্বারটা, 9609977275, এই নাম্বারটা আমার কাছে থাকে, আরেকবার দেখে নেন ঠিক লিখলেন কি না, 9609977275। আরেকটি নাম্বার আছে আমাদের কোম্পানির অফিসে, এটা আপনি ফোন করতে পারেন, ব্যবসার জন্য যোগাযোগ করতে পারেন। যেমন আজকাল সকলে ছোট ছোট করে ব্যবসা করছে, তারও রোজগার হচ্ছে, তারও মানে সংসার চলছে, আজকে আপনিও করতে পারেন। হ্যাঁ, তো সেই জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে, সেটা হচ্ছে 9434640048, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। দেখুন এই নাম্বারটা ঠিক আছে কি না, 9434640048, এই নাম্বারে আপনি ফোন করবেন। ওয়েবসাইটও আছে, আপনার দেখবেন কলম পেপারে বুধবারে আমাদের অ্যাডটা বেরোয়, ওই নিচে সব কিছু লেখা আছে, আপনি ফোনে যোগাযোগ করলে সব কিছু সলভ হয়ে যাবে। আমাদের কোম্পানির প্রায় আপনার 95-100টা ওষুধ আছে, আপনারা এই নিয়ে ব্যবসা করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের সাথে ছোটো ছোটো করে করুন, আমাদের কোম্পানির সাথে যে করতে হবে সে এরকম নয়, কোম্পানির সাথে ব্যবসা করতে হলে বড় করে করতে হয়। তো আমাদের প্রত্যেকটা জেলাতে লোক আছে, কিছু কিছু জেলাতে নেই, আপনারা ফোনে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে যেটা আপনাদের সুবিধা হবে সেটা আমরা করে দেব, আপনারা যোগাযোগ করুন। আমাদের ইউনানি মেডিসিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর আমাদের কোম্পানিটা অ্যালোপ্যাথ আয়ুর্বেদ হোমিওপ্যাথিক সব প্যাথের মধ্যে এইটা ব্যবহার হয়, এর জন্য আপনি প্রেশার অভাবও করতে পারেন। আপনাকে বলা থাকলো আপনি ইচ্ছা করলে ফোন করে অন্তত পরামর্শ করতে পারেন।
3: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দু ফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং পাঁচ ফোঁটা করে দিনে দুবার খান।
1: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে দু ফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
3: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় এক চামচ ঠান্ডা জলে দু ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার সেবন করুন।
1: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জনিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে দুবার করে আধ ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শুনলেন অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275, 9434640048। ওয়েবসাইট www.akachemicalspvt.ltd.com। উপস্থাপনা সাদাফুল নাজমিন, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা সুখময় ব্যানার্জি।
0: বিজ্ঞাপন দাদা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমেই ঈশিতা।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 9:15 থেকে বিবিধ ভারতের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: গুড ইভিনিং, This is Akashwani and I am Anuja Kumar with the news at 9. The headlines. Prime Minister Narendra Modi says India's speed and Japan's expertise will work as driving force for global growth.

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার সুবিধা পোর্টাল চালু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু

0: পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এই সম্মেলন নতুন পথ খুলে দেবে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ বলে উল্লেখ করে শ্রী মোদি বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অধিকারের বিষয়।
1: আজ আর্থিক দুনিয়া সাপ্লাই চেইন মে রুকাওয়টে ট্রেড মে অনিশ্চিততা আর গ্লোবাল ডিমান্ড মে গিরাওয়ট সে জুঝ রহি হ্যায়। লেকিন জেসে কাহা জাতা হ্যায়, ওয়েন দ্য গোয়িং গেটস টফ দ্য টফ গেট গোয়িং। ভারত বিশ্ব কি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হ্যায়। পিছলে ফাইনান্সিয়াল ইয়ার মে ভারত কি জিডিপি গ্রোথ 7.7% রহি। ইতনা হি নাহি, পিছলে 12 বর্ষো মে হাম ভারত মে কাইজেন ফিলোসফি ইয়ানি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আপনাতে হুয়ে আপনি ইকোনমিক ডিএনএ কো ট্রান্সফর্ম কর রহে হ্যায়।
0: আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
0: ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান চালিকাশক্তি। একটি বেসরকারি টিভি চ্যানেলে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগে দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সকলের সরকার ক্রমাগত জোর দিচ্ছে। এই আলোচনা সভায় মন্ত্রী জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক, দেশের বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ের উপর উত্তর দেন। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে দেশের তেল শোধন ক্ষমতা বছরে 300 মিলিয়ন মেট্রিক টনে নিয়ে যাওয়া হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 10 বছর পর দেশে প্রথম নতুন গ্রিনফিল্ড রিফাইনারি স্থাপন করা হচ্ছে। পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে শ্রী পুরি বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মধ্যে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনেই এর শেষকৃত্যের পর উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের বলেন, দোহায় দুপক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে, টেকনিক্যাল পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি

0: আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 21 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। আবাসিক ভবনসহ একাধিক বেসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দূরপাল্লার হামলা জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। তাইওয়ানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমা চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্তরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর মধ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পরিবেশ গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরাদিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরাদিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করে তুলবে। ভেনিজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য অপারেশন আমিস্তাদ এর আওতায় স্থাপিত ফিল হাসপাতালে নিয়োজিত ভারতীয় চিকিৎসা দলের প্রতি ভেনিজুয়েলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রা 2টি ভয়াবহ ভূমিকম্প ভেনিজুয়েলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি পর সহায়তা করার জন্য ভারত অপারেশন আমিস্তাদ কর্মসূচি শুরু করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআই নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ইবোলা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক চালু করল এয়ার সুবিধা 2.0 পোর্টাল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা ভারতের পৌঁছানোর 24 ঘন্টার আগেই অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত স্বঘোষণা জমা দিতে পারবেন। এর ফলে স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন এবং নজরদারি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জল পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জৈব বৈচিত্র্য সংক্রমণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একে কোনো প্রতিষ্ঠান সমস্যা সমাধান করতে পারে না। প্রতিষ্ঠানগুলিকে জ্ঞান, পরিকাঠামো, দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জৈব বৈচিত্র্য সংরক্ষণের বাস্তবসম্মত সমাধান করতে হবে। মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন জীববৈচিত্র্যের ক্ষয় ও দূষণ বর্তমানে সর্বোচ্চ বড় চ্যালেঞ্জের অন্যতম। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় ও বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলেসের উইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খেলা শুরু রাত 12:30, শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকাল টরেন্টোর পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের খনিজ তেল সংশোধন ক্ষমতা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রিয়া মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো, পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জেবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

নমস্কার বন্ধুরা, আজকের কথা ও গানে অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজমিন। কথা ও গানে তো অবশ্যই একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর তার পাশাপাশি চলতে থাকবে নানান ধরনের গান। এবার আমরা দেখবেন সাধারণত কী হয়, আমাদের কিছু কিছু ইচ্ছে থাকে, আমরা চাই যে এগুলো আমাদের সঙ্গে ঘটুক, আমরা চাই যে এই জিনিস আমাদের জীবনে আসুক। এইবার কী হচ্ছে, সেইগুলো চাওয়ার থেকে হয় কি, আমরা একটা চাওয়া আমাদের শেষ হয় আর একটা চাওয়া আমাদের শুরু হয়। এই চাওয়াটা কোথাও যেন আমাদের জীবনকে একটা অন্যরকম করে তোলে, যে হ্যাঁ এতটুকুনি হয়েছে, এরপরের বার এতটা করব। এইবার যেটা আজকে কিন্তু এইটা নিয়ে কথা হচ্ছে না যে কি চাইছি, এইটা নিয়ে বরং কথা হচ্ছে যে না চাইতেই কি পেয়েছি। না চাইতেই পাওয়া কিছু ক্ষেত্রে পজিটিভ, আবার কিছু ক্ষেত্রে নেগেটিভও, দুটোই শুনতে চাইবো আপনাদের কাছে আজকে। তাই বিষয় কথা ও গানের না চাইতেই পাওয়া। এই না চাইতেই পাওয়া এই বিষয় নিয়ে আপনারা ফোন করুন 9434921300, এই ফোন নম্বরে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। আচ্ছা, আমাদের সঙ্গে কি কোনো বন্ধু রয়েছেন? তাহলে যেটা বিষয়টা আরেকবার বলে দেওয়া, যে না চাইতেই পাওয়া, এই না চাইতেই আপনি কি পেয়েছেন শুনবো সেটাই। আর বললাম ফোন নম্বর 9434921300, এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফোনও করতে পারেন। আর একটা ফোন নম্বর আপনাদের জন্য রইল 03482259648।

0: সঙ্গী বন্ধু এসে গেছেন, দেখে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: প্রথমেই আপনাকে অজস্র অজস্র অভিনন্দন।
0: ধন্যবাদ। কে বলছেন?
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: হ্যাঁ বলুন।
1: না চাইতে পাওয়া যায় বৃষ্টির জল, সূর্যের আলো,
0: একদম
1: আকাশে চাঁদ নক্ষত্র,
0: ঠিক
1: প্রকৃতির শান্ত বাতাস, মঠ অশ্বত্থের ছায়া, ধর্মস্থানের নির্জনতা, চণ্ডী মণ্ডপের শীতলতা, খেলার মাঠের মুক্ত হাওয়া, ধরিত্রীর উদারতা, ভারত মায়ের চরণ স্পর্শ,
0: নিশ্চয়
1: জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: একদম, সঙ্গে থাকুন বন্ধু। খুব সুন্দর করে, ছোট্ট করে, এত ভালো করে বলে গেলেন যে মনটাই ভালো হয়ে গেল আজকের অনুষ্ঠানের শুরুতে প্রথম ফোন কলটা পেয়ে। কিন্তু তাহলে বন্ধুরা, আজকের কথা ও গানের বিষয় হচ্ছে না চাইতেই পাওয়া। জানান আমাদেরকে।

0: সঙ্গে কোনো বন্ধু এসেছেন কিনা একবার দেখে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? বন্ধু সঙ্গে কিন্তু রয়েছেন আপনি, কে বলছেন বলুন, কোথা থেকে বলছেন, কে?
1: বহরমপুর থেকে মধুপুর।
0: হ্যাঁ,
1: ধ্রুবজ্যোতি বাবা।
0: আচ্ছা বলুন।
1: ছোট থেকে প্রথমে একটা ছবি আঁকার সঙ্গে যুক্ত হয়ে এটাকে প্রফেশন বানানোর চেষ্টা করেছিলাম, কাজ শুরু হয়েছে। কিন্তু সেইটা নিয়ে থাকতে থাকতে একটা সময় দেখলাম যে আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে।
0: আচ্ছা,
1: সমস্ত সেটা তার আগে যেভাবে সবকিছু সংস্পর্শে আসতাম, যে প্রতিক্রিয়া গুলো সব বদল হয়ে যেতে লাগলো, এবং ক্রমশ সেটা ভালো লাগার দিকে চলে যেতে লাগলো। যেদিন আমি বুঝলাম যে এইটা আমি না চাইতেই পেয়েছি, ওই থেকে আমার ভেতরে কোথাও একটা কিছু চিন্তা ভাবনায় এমন শক্তি দিয়েছিল বা জ্ঞান হয়েছিল, সেজন্য মানে শুধু কাকে ধন্যবাদ দেবো, অবশ্যই সেই পরম শক্তিকে ধন্যবাদ দিতে হবে।
0: একদম একদম একদম, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। সঙ্গে থাকুন। এইটাই হচ্ছে ব্যাপার যে আমরা অনেক সময় ভাবি, ওই যে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা পড়েছিলাম মনে আছে, ওই সম্ভবত আচ্ছা যে লেখাটা পড়েছিলাম সেখানে ছিন্নপত্র পড়েছিলাম সম্ভবত, যে তিনি বলছেন এক জায়গায় যে আমরা না আমাদের জীবন সম্পর্কে বা মানে আমাদের যেটা ভাবনা আর কি, সেই ভাবনা বা ইচ্ছে সবগুলো একটা সুন্দর লিস্ট বানিয়ে কাগজে লিখে সেটাকে আমরা পকেটে ভরে রাখি, দিয়ে নিশ্চিন্তে থাকি যে এইভাবেই হবে। কিন্তু জীবন কাকে কখন কোথায় কোন দিক থেকে কি করবে, কোথায় নিয়ে যাবে, কেউ আমরা সেটা কিন্তু জানি না। আজকে হয়তো যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, কালকে হয়তো দেখা গেল তার থেকেও একটা দারুণ ভালো জিনিস কিন্তু আমার হাতে চলে এলো। একেই বলে না চাইতেই পাওয়া। আচ্ছা দেখি, আমাদের সঙ্গে বন্ধু এসেছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আসলে না চাইলেই তারে পাওয়া যায়, চাইলে তাকে পাওয়া যায় না, এবং চাইলে যেটা পাওয়া যায় তার যেটা আনন্দ, আর যেটাকে আমরা না চেয়ে পাচ্ছি তার যেটা আনন্দ, সেই নাচে পাওয়ার আনন্দ তো দ্বিগুণ আর কি, যেটা চেয়ে পেয়েছি তার আনন্দ থেকে, না পেয়ে মানে না চেয়ে পাওয়ার আনন্দ তো দ্বিগুণ।
0: আপনি মাইক্রোফোনের কাছে এসে একটু কথা বলুন, এতক্ষণ ভালো আসছিল। হ্যাঁ বলুন।
2: হ্যাঁ শোনা যাচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ একদম।
2: আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বাড়িতে আমার একটা প্রিয় রান্না হয়েছে যেটা আমি কিন্তু মাকে খেতে চাইনি। আমার ধারণা বাইরে ছিল যে মার্কেটে রান্না করতে পারে, সেটা খাসি মাংস আর ভাত। আমি কিন্তু একবারও উচ্চারণ করিনি যে মা আমার আজকে এটা খেতে ইচ্ছে হয়েছে। কিন্তু যখন এই খাবার ডাইনিং টেবিলে দেখি, সেই আনন্দটা কতটা মানে বেড়ে যায় বলুন তো।
0: একদম একদম।
2: চাইলে চেয়ে পেয়েছি, অনেকবার বলেছি মা রান্না করো, মা রান্না করেছে, ও ঠিক আছে মা রান্না করেছে, ভালো কথা, খেয়ে নিয়েছি। চাইনি কিন্তু আমি রান্নাটা, যে আমি আজকে মাটন খেতে চাইনি, কিন্তু অথচ আমি মাটনটা পেলাম। কত বড় এই যে আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড যে পাওনা গুলো, বা জীবনের কাছে যেগুলো চাইলাম।

0: আমি না বাংলা পড়তে চেয়েছিলাম, খুব মানে ক্লাস টেন থেকে আমি জানতাম যে ভবিষ্যতে বাংলা নিয়ে পড়ব, কিন্তু আমি চাইলাম বাংলা নিয়ে পড়তে, কিন্তু আমি পড়লাম ইতিহাস নিয়ে। ইতিহাস নিয়ে যখন পড়তে শুরু করলাম তখন হচ্ছে আরেক দশ, মানে বাংলা সাবজেক্টের থেকে তো আমার ইতিহাসকে বেশি ভালো লাগছে, তাই সেই থেকে আর ওই না চাইতেই ইতিহাসের সাথে আমার একটা প্রেম ভালোবাসা বন্ধুত্ব তৈরি হলো। তাহলে চাইলে হবে না, মাঝে মাঝে আসলে আমাদের জীবনটা না একটা ম্যাজিক,
1: পেলাম
0: না কে ভাবতে হবে এটা আমি নাও পেতে পারি, যে মানিয়ে নেওয়া এটাও খুব দরকার। যাই হোক, খুব ভালো লাগলো। আর এখন কি শোনা গেল কিনা আমি জানি না, আমার একটা প্রবলেম করছে।
1: না না, শোনা গেছে, খুব সুন্দর।
0: শুভরাত্রি।
1: একদম, সঙ্গে থাকুন বন্ধু। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, আমাদের তাহলে আজকে বিষয় হচ্ছে না চাইতেই পাওয়া, না চাইতে আপনি কি পেয়েছেন, ওই যে বলে না। আচ্ছা দেখি, আমাদের একজন বন্ধুর মেসেজটা, মানে আমি ওই মেসেজটা যখন ওপেন করছি তখনই দেখতে পেলাম মেসেজে লেখা আছে, আর পড়েই আমার মনে হলো সেই আমরা বলি না এই যে মেঘনা চাইতেই জল, সেই রকম। চলুন পড়ি মেসেজটা। পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, লিখছেন, নমস্কার দিদি ভাই, না চাইতেই পাওয়া। আগে এমনি রেডিও শুনতাম, এখন অ্যাপে কত যে না চাইতেই চ্যানেল ইচ্ছে মতো ঘুরিয়ে শুনছি, কি যে বলবো, কি ভালো লাগছে। আর প্রচণ্ড গরমের পরে না চাইতেই শেষে বৃষ্টির দেখা মিলল ঢাকুরিয়াতে। আর এইরকম সুন্দর সুন্দর মেসেজের পরে সুন্দর সুন্দর তো কিছু গানও লাগবে। চলুন তাহলে শুনি আরও একটা গান।

0: আমাদের বন্ধুরা কিন্তু বিভিন্ন ভাবে জানাচ্ছেন, কখনো ফোনে আছে, দেখি তো ফোনে কেউ রয়েছেন কিনা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: হ্যাঁ, হ্যালো হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, শুভ সন্ধ্যা দিদি ভাই।
0: শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার রূপপুর থেকে প্রবীণ কুমার মণ্ডল।
0: আচ্ছা, বলুন।
1: হ্যাঁ বলছি দিদি ভাই, দেখুন না চাইতেই আমরা মুর্শিদাবাদের সাথে কথা বলে অনেক বন্ধু পেয়েছি দিদি ভাই, এবং এই আপনাদের মতন কলা কুশলী বন্ধু এটাও অনেক পেয়েছি এবং শিখতে পাচ্ছি। না চাইতেই অনেক কিছু শেখার আছে, শেখার শেষ নেই, শিখতে পাচ্ছি। না চাইতেই অন এয়ার অ্যাপ পেয়েছি, হ্যাঁ, না চাইতে ফোন, এই যে ফোনের মাধ্যমে আপনাদের পেয়েছি, এই যে এই জিনিসগুলো দারুণ ভাবে আমরা উপলব্ধি করছি দিদি ভাই। এবং আজ যে মানে আমরা একটা চলার পথ পেয়েছি, হ্যাঁ, তারবিহীন বেতারের সাথে, এই বেতারকেও কিন্তু আমরা অনেক কিছু না চাইতেও পাচ্ছি। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: একদম, আপনিও খুব ভালো থাকুন এবং অবশ্যই সুস্থ থাকুন। আর খুরশেদ আলী মণ্ডল তারপর তালপুকুর থেকে লিখছেন যে, আমিও না চাইতে যা অনেক কিছু পেয়েছি ওপরওয়ালার দয়ায়, সে যেন আরও অনেকে তাদের জীবনে পান, ঈশ্বর যেন সকলের উপরে করুণা বর্ষণ করেন। আর আর কি করব, আগে মেসেজ না পড়ে, আচ্ছা, আকাশ মেসেজ করেছেন একদম বিষয় ভিত্তিক। আজকে কিন্তু আমাদের বিষয় হচ্ছে না চাইতেই পাওয়া, কোন জিনিসটা আমরা একদম চাইনি, চাইতে হয়তো ভুলেই গেছি, সেই জিনিসটা যখন হঠাৎ করে চলে আসে, পেয়ে যাই, তখন সেইটা জানতে চাইছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে ফোনে?
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি
0: আচ্ছা বলুন।
2: না চাইতে পাওয়া, তা আমরা অনেক চেষ্টা করছিলাম, আমি আপনাদের মুর্শিদাবাদ সেন্টারে ওই গান বাজনা ফোনের মাধ্যমে হয়, কিন্তু আমি জানতাম না এগুলো, তবে সেটি আমি বহুদিন থেকে শুনি। এবার রেডিও শুনে নাম্বার দুটো দিয়েছেন, এই দুটো নাম্বার কিন্তু আমি দুদিন দেখার পরে নাম্বার গুলো যাই আমি লিস্ট করেছি। এবার সেই নাম্বার থেকে আপনাদের ফোন করি, ফোন করে যাই বহুদিন আপনাদের এই যে যতগুলো আপনারা এই স্টুডিওতে আছেন, প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে, হয়তো রাত্রে নয়, সকালবেলা, যে কোনো সময়। এই যে আনন্দ আমার, এই আনন্দ আমার শেষ নয় জানেন। এই যে রাত্রে 11টা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কথা বলি, কত আনন্দ লাগে দিদি, আমার হাতে বোঝাতে পারবো না জানেন। এইটুকু বললাম, আমি খুব আনন্দ পেয়েছি আপনাদের এই আকাশবাণীর সঙ্গে যোগাযোগ করে। আমি এইটুকু বললাম,
0: সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো শুনে। বলুন বলুন।
2: নমস্কার,
0: নমস্কার। সত্যি বলতে এত যে ভালো লাগে, এই যে ভাবুন তো, আমি যখন স্টুডিওতে এসে বসছি, এখনো তো স্টুডিওতে একা বসে আছি, কিন্তু মনেই হয় না যে চুপটি করে একা বসে বসে ডিউটিটা করছি। কি মনে হয়? মনে হয় এত এত মানুষজন আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে তাদের কথা হচ্ছে, গল্প হচ্ছে, তার মাঝখানে গান শুনছি, দারুণ একটা সময় কাটছে। এইটাই হচ্ছে আসল, যখন এই না চাইতেই আমরা অনেক কিছু পেয়ে যাই, তার আনন্দ মনে হয় সকলের সাথে ভাগ করে নিই। আর তাই তো বন্ধুদের সঙ্গে আনন্দ বেদনা সব কিছুই সুন্দরভাবে ভাগ করে নেওয়া যায়। আচ্ছা, আরও একজন বন্ধু এসেছেন মনে হচ্ছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা বন্ধু, আপনাকে কিন্তু অনুরোধ করব, আপনি কথাই বলুন, কেমন বলুন, কি বলবেন বলুন।
3: আমি বহরমপুর, বহরমপুর পাসপোর্ট অফিস থেকে, দক্ষিণাপন থেকে কার্তিক দা বলছি।
0: আচ্ছা বলুন।
3: আমার মানে না চাইতে আমি পেয়েছি আমার মায়ের আশীর্বাদ।
0: হ্যাঁ একদম,
3: হ্যাঁ, এটাই মানে মা আমি না চাইতেই ছেলে পেলেকে আশীর্বাদ পাই যে আমার ছেলে আমার মেয়ে সুখে থাকে, ভালো থাকে।
0: একদম একদম,
3: হ্যাঁ
0: হ্যাঁ, ঠিক আছে,
3: এটুকুই বললাম, ভালো থাকে।
0: আপনিও খুব ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন। এখন যাব গানে।

0: সঙ্গেই বন্ধু আছেন কিনা দেখে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: হ্যালো দিদি, আমি প্রথম কলার, অনেকদিন কবে পেলাম।
0: হ্যাঁ বলুন।
1: আমি আধা মিনিট থেকে সুমিন মন্ডল বলছি।
0: আচ্ছা বলুন।
1: আমি না চাইতে একটা নাতি দেখে, ছোট একটা নাতি, আমি খুব খুশি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নাতনি নামটা বলুন। হ্যাঁ ভালো আছে।
1: ওড়িশা, ওড়িশা পাল।
0: আচ্ছা, খুব ভালো লাগলো। আর এই রকম না চাইতেই যখন আমরা কিছু পাই, সত্যিই মনটা ভরে ওঠে। জানেন, একটা কথা শেয়ার করতে খুব মনে হচ্ছে, এটা একটা ঘটনা। সেটা হচ্ছে, আমি কোনো একদিন ওই যাচ্ছিলাম মার্কেটের পাশ দিয়ে, আর যেতে যেতে একটা দোকানে দেখছি খুব সুন্দর একটা চুড়িদার। আমার রঙটা এখনও মনে আছে, সেই রানী কালার একটা হয় না, সেই রানী কালারের একটা খুব সুন্দর চুড়িদার ওখানে আর কি রাখা আছে, ওখানে দেখতে পাচ্ছি রাখা আছে, বেশ সেই সমুদ্রের ঢেউয়ের মতন কি সুন্দর ডিজাইনটা। এবার আমি না ভাবছি এটা দেখে যে আমাকে বাড়ি গিয়ে তাহলে এক কাজ করি, বাড়ি গিয়ে মাকে বলি যে মা আমার না ওখানে ওটা খুব পছন্দ হয়েছে, আমাকে ওটা এনে দেবে। এইবার দেখা গেল আমি বাড়ি গিয়ে ভুলে গেছি, ওটা যে বলবো ভুলে গেছি, খুব একটা তো তখন বড় নই, মনেই নেই যে বলতে হবে, ভুলেই গেছি। ও মা, দু তিন দিন পর দেখছি মা বললো, জানিস তো আমি গেছিলাম, এই দেখ তোর জন্য একটা এনেছি। দিদি ছাড়ে, এটাই তো, আমি তো এটা চেয়েছিলাম কিন্তু চাইতে ভুলে গেছি। তো এই হচ্ছে এই না চাইতেই পাওয়া। আমরা কিন্তু এই না চাইতেই পাওয়া ব্যাপারটাকে খুব এনজয় করি, আর বেশিরভাগজন আমরা চাই যে এটা যেন হোক, জীবন যেন আমাদেরকে সারপ্রাইজ করে, আমরা বেশ চমকে যাই অবশ্যই ভালো দিক থেকে। আচ্ছা চলুন মেসেজ পড়ব। মেসেজে হ্যাঁ লিখেছেন পলাশ সরকার মধুপুর থেকে, দিদি ভাই আপনি কেমন আছেন, আশা করি ভালোই আছেন, আপনি সবসময় ভালোই থাকেন, থ্যাংক ইউ। কেননা আপনার সঞ্চালনা খুব ভালো লাগে, আপনার বলার মধ্যে হাসি হাসি ভাব। দিদি আজকের বিষয় না চাইতেই পাওয়া। প্রথমেই বলি, ভগবান যে মানুষ রূপে জন্ম দিয়েছেন এটাই ভগবানের কাছে না চাইতেই বিরাট একটা পাওনা। আর না চাইতেই পাওয়া সেটা হলো মায়ের মতো মা আর বাবার মতো বাবা, এটা যে আমার কাছে না চাইতেই খুব সুন্দর সুন্দর পাওয়া। আর দিদি না চাইতে আর একটা পাওয়া, সেটা হচ্ছে ফ্যামিলি, আমি খুব হ্যাপি। জীবনে না চাইতেই অনেক কিছু পেয়েছি, আর ভগবানের টানে ভারতবর্ষে যত মন্দির আছে সব মন্দির

0: এর প্রায় আমার ভ্রমণ হয়ে গেছে, আর কি চাই। আচ্ছা, পরের মেসেজে যাব। পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, সাধারণ প্রাপ্তির মধ্যে থাকে সুখ, অপ্রাপ্তির মধ্যে থাকে মানুষের বেদনা। তবে পরিশ্রম করে কিছু পেলে অন্তরে পূর্ণতা মেলে। কারো কাছে কোনো বিষয়ে প্রত্যাশা করা ঠিক না, তবে না চাইতে মিষ্টি বা সন্দেশ দিতে চাইলে টপাটপ নির্দ্বিধায় খেয়ে নি। মা বাবা অনেক সময় হ্যাপি বার্থডেতে সারপ্রাইজ গিফট দেয়, পেলে ভীষণ খুশি হয়। না চাইতে পাওয়া এ এক সুন্দর অফার, যা অনেক সময় আমাদের হ্যাপি করে, খুশি করে। আচ্ছা, এইবারে যাব পরের মেসেজে। পাঠিয়েছেন হীরামন শেখ, রেহেনা শেখ, গ্রাম গোমড়া, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে। লিখছেন, আজকের বিষয় না চাইতেই পাওয়া। এর সম্পর্কে বলতে গিয়ে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। না চাইতে পাওয়া মানে এর স্বাদ বলে শেষ করা যাবে না। আমি বাংলাদেশ বেতার থেকে উন্নত মানের রেডিও সেট পেয়েছি উপহার হিসেবে। সব থেকে বড় পাওয়া আপনাদের ভালোবাসা, বিনা সেতুর বন্ধন। একদমই তাই বন্ধু, এই সমস্ত পাওয়াগুলো না মনের মধ্যে থেকে যায়। মনে হয় মনের মণিকোঠায় এইটাই রেখে দিই, এইভাবেই সেটা থাকুক। আর সত্যি তো আমাদের চাওয়া কতটুকুই বা থাকে, আর তার মধ্যে না চাইতেই যদি কিছু পেয়ে যায়, সত্যিই তা বলার কোনো অপেক্ষা রাখে না যে কতটা খুশি হব। আচ্ছা নমস্কার, আমাদের বন্ধু এসেছেন সঙ্গে, কি বলছেন কোথা থেকে?
1: আমরা প্রকৃতির কাছ থেকে যেগুলো পাই, বছর বছর পর, 10 বছর পর পেলেও কিন্তু একই রকম স্বাদে, একই রকম গন্ধে আমরা কিন্তু প্রকৃতির কাছে না চাইতেই কিন্তু পাই। হ্যাঁ, এই প্রকৃতির যে দেওয়া সেগুলা কিন্তু আমরা না চাইতেই পাই। ফল বলুন, বাতাস বলুন, আবহাওয়া বলুন, যত কিছু প্রকৃতির দেওয়া সেগুলো পরে পরে হলেও আমরা একই রকম স্বাদে কিন্তু অনুভব করি। আর আমাদের যে চেয়ে নেওয়া যে স্বাদ, যে আশা, সেগুলো কিন্তু বিভিন্ন রকমের হবে, বিভিন্ন স্বাদের হবে। আর না চাইতে যেগুলো পাওয়া আমরা প্রকৃতির কাছ থেকে পাই, সেগুলো কিন্তু একই রকমই পাই। আম বলুন, জাম বলুন, 10 বছর পরও যদি আমরা সেই ফলটা পাই, স্বাদ কিন্তু একই রকমই রয়ে যায়, রং কিন্তু একই রকমই রয়ে যায়। আমাদের ভেষজ কোনো প্রাকৃতিক কিছু মানে একে পারবে না, এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া।
0: ছোট্ট একটা শব্দ, কিন্তু এই না চাইতে যা পেয়েছি, যা পেয়ে চলেছি, সত্যি অনবদ্য।

0: আমাদের সঙ্গে বন্ধু এসে গেছেন, একটু দেখে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: জয়দেব চক্রবর্তী, ঝাউনা থেকে।
0: আচ্ছা বলুন।
1: দিদি, না চাইতে পাওয়া
0: হ্যাঁ
1: পেয়েছি।
0: হ্যাঁ
1: হ্যাঁ, একটাই কথা হচ্ছে, কারোর বিপদে যদি আমি গিয়ে একটু দাঁড়াই,
0: হ্যাঁ
1: কোথায় আমাকে রাখবে?
0: সত্যি তাই,
1: এইটাই বিরাট পাওয়া।
0: একদম একদম। বাহ,
1: তার কারণ হচ্ছে কি বলুন তো?
0: হ্যাঁ,
1: ত্যাগ স্বীকার করতে হবে,
0: ঠিক
1: তাহলে অনেক কিছু পাওয়া যাবে।
0: একদম,
1: এটাই আমরা পেয়েছি,
0: একদম
1: এটাই বললাম।
0: খুব ভালো বললেন, নমস্কার, সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা দেখবো। এবার মেসেজ পাঠিয়েছেন গ্রাম রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি, লিখছেন, অনুষ্ঠান শুনছি, এই অনুষ্ঠানে আপনাকে পাওয়াটাও যেন না চাইতেই ভালো, ভালো করে কিছু পাওয়া। আচ্ছা, আমাদের পরের বন্ধু কে মেসেজ করেছেন দেখি, তন্ময় প্রামাণিক, কেবল রামপুর মন্দিরপাড়া থেকে। নমস্কার দিদি ভাই, শুভ সন্ধ্যা। না চাইতেই আমি ছোটবেলায় সাইকেল পেয়ে কী যে খুশি হয়েছিলাম কি বলবো, এবং প্রতিদিন তো না চাইতেই আনন্দ দুঃখ চলে আসে। আচ্ছা, এটাও সুন্দর লাগলো। পরের মেসেজ পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, লিখছেন, চাইনি তো এ দূরত্ব বেড়ে যাওয়া, চাইনি এক সুতোর বাঁধন ছিন্ন করে একা দ্বীপে নিরন্তর চাওয়া, অতলে ভূতলে মানুষের ভিড়ে আজও বয়ে সে দুর্বিষহ হাওয়া, চাইনি তো এভাবে ধীরে ধীরে সরে যাওয়া। অনেক গভীর একটি কবিতা। চলে যাব পরের মেসেজে। বিধান দাস, নিয়াল্লিশ পাড়া থেকে, না চাইতেই পাওয়া। ঘড়ির কাঁটায় 10টা বাজবে, আকাশবাণীর অনুষ্ঠান শোনার জন্য বসে থাকি, প্রত্যেক শ্রোতা বন্ধুর মতামত শুনছি, খুব ভালো লাগছে। আর রাজদীপ পাঠিয়েছে যে আমি একটা কম্পিউটার চাই, তবে চাওয়ার আগেই পেয়ে গেছি। এই যে সুন্দর সুন্দর মেসেজগুলো আসে, সত্যিই মন ভালো করা মেসেজ। একটা ছবির কথা মনে পড়ছে, ছবিটার নাম কি যেন নাম, আচ্ছা ঘটনাটা বলি। সেখানে দেখা যাচ্ছে একজন আর কি জাতিশ্বর হচ্ছেন, যে তার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে, তিনি হচ্ছেন জাতিশ্বর। এবার দেখা গেল তিনি একজন খুব বড় শিল্পী, তারপরে দেখা গেল তার যখন পূর্বজন্মের কথা মনে পড়ছে, তিনি গিটার বাজানোর ভীষণ চাইতেন যে তিনি খুব ভালো গিটার বাজান, কিন্তু দেখা গেল পরপর বেশ কয়েকটা গিটার ভেঙে ফেলার পরেও তিনি গিটার আর শিখে উঠতে পারছেন না। তো এবার দেখা যাচ্ছে যখন পরের জন্মে জন্মেছেন, তিনি না চাইতেই তার মধ্যে এই শিল্পী সত্তা নিয়েই তিনি জন্মগ্রহণ করেছেন। জানি না কার কার মনে পড়ছে, তবে এইগুলোই হচ্ছে না চাইতেই পাওয়া। আপনি কি বলেন?

আচ্ছা, দেয়ানিয়া ছবির কথা মনে পড়ছে, যেখানে ছেলে তার বাবার সঙ্গে মতানৈক্য হওয়ায় বাবা চান না যে ছেলে গান বাজনা করুক, আর ছেলে বলছেন যে না, তিনি গান করতে চান। দিয়ে দেখা গেল ছেলে চলে এলো কলকাতায় আর বাবা থাকলেন লখনউতে। তারপরে যেটা হলো, অনেক কিছু ঘটনার ঘনঘটা হওয়ার পরে ছেলে শেষমেশ দেখল যে না, আমার বোধ হয় হলো না। দেখা গেল যে তিনি শেষবার গান গাইবেন বলে মঞ্চে উঠেছেন, সেখানে তার বাবাও এসেছেন। তারপরে তিনি জানলেন হ্যাঁ, এটাই তার শেষ গান। গিয়ে যখন নেমেছেন, ফিরে এসেছেন, তখন জানতে পারলেন যে বাবা নিজের মত বদলেছেন এবং তিনি চান তার সন্তান গান করুক। এই যে না চাইতেই পাওয়া, এর আনন্দ কি আর অন্য কিছুর সঙ্গে তুলনা হয়? চলুন, একটু মন খারাপের গান তো ভালো লাগবে, কারণ আমরা যে জানি শেষটা কি।

না, মন খারাপে একদম অনুষ্ঠান শেষ হবে না। আছে এই সব কিছুর পরে যে কথাটা আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা মনে মনে সকলেই জানি কিন্তু বলার হচ্ছে না, এই না চাইতেই পাওয়া, এইটা যাদের জীবন বা যাদের জীবন ভীষণভাবে বদলে দিয়েছিল, আর সেই বদলে যাওয়া জীবন নিয়ে রীতিমতো আমরাও খুব কথা বলি, তাদেরকে মনে করি আর অনেক কিছু ভাবি। আর বলছি না, বাকিটা গানে শুনবো, শুনবো তাদের কথা, তাদের এই না চাইতেই পাওয়াতে তাদের জীবন কেমনভাবে বদলে গেছিল, কেমন সুন্দর হয়ে উঠেছিল। এই জীবন বোধহয় আমরা সবাই চাই।

আজকের মতো কথা ওখানে থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের বন্ধু, আমি সাদাতুন নাজনীন, কারিগরি সহায়তা সাধন চন্দ্র সর্দার, আর প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 3রা জুলাই শুক্রবারের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50, সকাল 6টায় ভক্তিগীতি শুনবেন, 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে, সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল। আগামীকালকের বিষয় বেঁচে থাক অরণ্য, উপস্থাপনায় রুমা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি 5:15, ক্ষেত খামারের কথা 5:30, সন্ধ্যে 6টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 লোকগীতি শুনবেন, 6:35 সন্ধ্যে শুনবেন গ্রামীণ সংবাদ কলকাতা কেন্দ্রের, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8টায় দিল্লি কেন্দ্রের সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের সংবাদ, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধ্যে 7:30, 8:10 এবং 8:25। রাত 9:15 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান মজলিশ। আগামীকালকের বিষয় অমিত কুমার, রাহুল দেব বর্মন, উপস্থাপনায় ফিরদৌস আরা বেগম। 10:58 আবহাওয়ার পূর্বাভাস, রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালকে সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আবহাওয়া ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়া সতর্কবার্তা জানানো যাচ্ছে। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের ক্ষেত্রেও একই আবহাওয়ার কথা জানানো যাচ্ছে। আবহাওয়ার কথা শুনলেন। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।